মনে হয় আরে নতুন পায়রাগুলোকে বুকে জড়িয়ে যেমন চুম খাই, তেমনি করে আমি আমি তোমায় সাপ্রষ্ট দেবকুমার শিল্পী বলেই জানতাম, তাই তোমার কাছে এসেছিলাম শ্রদ্ধার পূজাঞ্জলি নিয়ে। তুমি মুগ্ধ চোখে চেয়ে দেখলে, আমার রূপের প্রশংসা শুনতে শুনতে আমার বিরক্তি ধরে গেছে। শুধু ওই চাওয়া দেখে মনে হলো আমার এত রূপ সার্থক হলো এতদিনে, মনে হলো এত রূপ ধরবার মতো শুধু ওই দুটো চোখই আছে এই পৃথিবীতে। আমার স্তব গানে আমার হৃদয় শতদলের মতো বিকশিত হয়ে উঠল। হায় উদাসীন, তুমি আমায় বুঝবে না, তুমি বিকশিত শতদলের শোভা দেখো শুধু, বেদনায় শতদল বিকশিত হয়ে ওঠে, সে বেদনার কি বুঝবে তুমি? সত্যি চিত্রা, শিল্পী চাঁদ তারা ফুল পাখি এর আর সব বোঝে, শুধু বোঝে না বেদনা। তুমি পাষাণ অ্যাপেলো, তবু জিজ্ঞাসা করতে ইচ্ছে হয়, তোমার মনে আর কোনো বাসনা নেই যে ফুল কানুনে ফোটে তাকে কানুনেই ঝরে দিতে চাও, মালা করে গলায় পড়তে ইচ্ছে করে না? না বন্ধু, ফুলের সুবাসই আমার পক্ষে যথেষ্ট, তাকে গলায় জড়িয়ে ফাঁসি পরবার স্বাদ আমার নেই। ও, আমি অন্যের হলে তোমার দুঃখ হবে না, সে দুঃখ আমার জন্যে নয়, তোমার জন্যে। সুন্দর ফুল এমনি ঝরে পড়ে তা সওয়া যায়, কিন্তু তাকে জোর করে বৃন্তচ্যুত করে কাঁটা বিঁধে মালা করতে দেখলে আমার কষ্ট হয়। ও ব্যথা তো সকলের জন্যে, একা আমার জন্যে, আমার জন্য তোমার কোনো ব্যথা নেই। না চিত্রা, আমি শিল্পী, হৃদয়হীন নির্বেদ উদাসীন শিল্পী। তাহলে আমি যাই? যাও, চলে যাও। চিত্রা চমকে উঠল, কি সহজে তাকে চলে যেতে দিল। তোমার একটা কিছু দেবে আমায়, তোমায় মনে রাখার মতো কিছু নেবে, তবে এই তুলিটা নিয়ে যাও। কি এ তো তুলি, ধরো। তুমি আর ছবি আঁকবে না শিল্পী? না চিত্রা, আমার এই তুলি বহু হৃদয়ের রক্তে রক্তাক্ত হয়ে উঠেছে, আর পারছি না। হে কি শিল্পী, এই সত্যি চিত্রা, জীবনে প্রথম অশ্রু এলো আমার চোখে। যেই তুমি চলে যেতে চাইলে, অমনি কেন আমার এই প্রথম মনে হলো এমন সুন্দর বিশ্বকে কে যেন তার স্থূল হস্ত দিয়ে মুছে ফেলল। আমি চললাম চিত্রা, কোথায় যাবে বন্ধু? যে পথে পৃথিবীর কোটি কোটি ধুলিলিপ্ত সন্তান নিত্যকাল ধরে চলেছে, সেই দুঃখের পথে, সেই চিরবেদনার পথে।

তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার রূপ সেজে তোমার ভালোবাসার ছবি, আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলার সন্ধ্যা তারা পূবের অরুণ রবি। তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই আমার, আমি লুকিয়েছিলেম তোমার ভালোবাসায়। তুমি আমার মাঝে আসি, অসিতে মোর বাজাও বাঁশি, আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি। আমার পানি চয় মাল্য রানী তোমার সবই, তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি। আমার রূপ সে যে তোমার ভালোবাসার ছবি। শুনলাম কাজী নজরুল ইসলামের লেখা শিল্পী নাটক বা গল্প যাই বলুন না কেন, আসলে একজন শিল্পীর মনের যে দ্বন্দ্ব, মনের যে প্রেরণা, তার থেকে দুঃখবোধ, তার সঙ্গে জীবনের দ্বন্দ্ব, তার চারপাশের মানুষের সঙ্গে সম্পর্ক, এই গল্পটা ছোট্ট একটা গল্প কিন্তু তার মধ্যে দিয়ে এত সুন্দর করে প্রকাশিত হয়েছে। আপনারা অনেকে বার্তা পাঠিয়েছেন, আসলে আপনাদের বার্তাগুলো না পড়তে খুব ভালো লাগে বা পড়তে ইচ্ছে করে, একটাই কারণে, আপনারা এত ইনোভেটিভ কিছু কথাবার্তা মাঝে মাঝে লেখেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ভালো লাগা খারাপ লাগাগুলোও আমরা বুঝতে পারি, সেগুলো অনুযায়ী আমরা আমাদের প্রোগ্রামের পারসেপশনসগুলোকে তৈরি করি। একটু পড়তে শুরু করি চট করে। জগৎপুর খানাকুল হুগলি থেকে কালীকৃষ্ণ মান্না লিখছেন, সুপ্রভাত চিরন্তনী, মে মাসের চার কিংবদন্তীর শেষ জন্মদিবস আগামী 26 তারিখে, চিরন্তনীর দিনে মনে পড়ছে না তাই আজ স্মরণ করি কবি নজরুলকে। একই বৃন্দে দুটি কুসুম প্রশ্নের মুখে আজ পড়েছে, ভেঙেছে দেশ নজরুলকেও ভাঙতে চাইছে। চিরন্তনী তোমাকে উজ্জ্বল এই অনুরোধ, একদিন তোমার উদাত্ত কণ্ঠে নজরুলের আবৃত্তি ও নজরুলগীতি শুনতে চাইছি। হ্যাঁ, কবিতা তো শুনিয়েছি অবশ্যই, গল্পও শুনিয়েছি, তবে একদিন খুব ইচ্ছা আছে নজরুলকে নিয়ে একটা অন্যরকম কিছু শোনানোর। হয়তো আগে কখনো শুনিয়েছি, নজরুল একটা বিশেষ লেখা আমার খুব ভালো লাগে, সেটা কখনো যদি সম্ভব হয় নিশ্চয়ই শোনাবো। থ্যাংক ইউ। এরপর লিখছেন প্রবাল শর্মা অধিকারী, প্রিয় উজ্জ্বল দাদা ভাই, বিলাসপুর ছত্তিশগড় থেকে লিখছেন, সকলকে সকালের শুভেচ্ছা। আপনার আর ইন্দ্রানীতি ভাইয়ের পরিচালনায় চিরন্তন অনুষ্ঠান এক অনন্য মাত্রায় পৌঁছে যান। আজকেও ভালো ভালো গান আপনারা, আপনার গল্পের আশায় থাকলাম, শিক্ষা আমাদের পাথেও যা আমি অন্তত চিরন্তনী থেকে পাই। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকুন, হাসতে থাকুন, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা। বিলাসপুর ছত্তিশগড় থেকে প্রবাল শর্মা অধিকারী, এত দূর থেকে আপনি লেখেন শোনেন, এগুলো আমাদের কাছে সত্যি একটা বড় পাওয়া, ভালো লাগা। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখছেন, সুপ্রভাত দাদা, কবির জন্মদিনের প্রাক মুহূর্তে জানাই প্রণাম, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন সৌভিক সরকার কসবাহালতু থেকে, সুপ্রভাত দাদা, চিরন্তনীতে বিদ্রোহী কবি কাজী নজরুলের গল্প শুনতে বসলাম আর সাথে এত সুন্দর সুন্দর গান

ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী সেজ্যোতি বিবেকনগরতে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, সাত সুরে সারাদিন তিন দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবই ভীষণভাবে ঋণী। নজরুল কথন আজ অপূর্ব নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপনজন। রবি আর নজরুল বাঙালির মন প্রাণ, বাংলা ভাষার সাথে থাকবে অনন্য সেই দান। লেগে শখ থাকলেই তবে সফল তুমি হবে, দুঃখুর কষ্টের জীবন উদাহরণ এই ভবে। জন্মদিনের প্রাককালে প্রণাম কবি বরে, ধর্মের বিভেদ সরিয়ে দিয়েছেন আপন সবকে আপন করে। পাছে লোকে কিছু বলে ছাড়তে তুমি শেখাও, অযুত নিযুত সৃষ্টিতে পথটি তুমি দেখাও। চরৈবীতি চিরন্তনী বেশ লাগছে বেশ, উজ্জ্বলতম নিবেদনের থাকবে মরণের রেশ। অরিজিৎ দাস অধিকারী অনেক ধন্যবাদ আপনাকেও। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, আসবে কবে সেই বর্ষারানী, সেই আশাতেই দিনগুনি, তবে এলো যখন উষারানী, তাই শুনতেই থাকি চিরন্তনী। সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে অনেক ধন্যবাদ আপনাকে। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখছেন, কাজী নজরুল তার লেখা ও উজ্জ্বলতার অপূর্ব সুন্দর উপস্থাপনা মনটা ভরিয়ে দিল। আপনি বা ইন্দ্রাণী ম্যাডাম থাকলে চিরন্তনী আসর ভালো লাগে, উপস্থাপকের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। সীমান্ত গ্রামের একটি চিত্র দিলাম, ভারত বাংলা সীমান্তের দুই গ্রাম, এই পথটা গেছে পাশের গ্রামে, পথটা কেটে শায়রা নদী বয়, কেউ বা তাকে শ্যামলা বলে ডাকে, একটু গেলেই কাঁটাতারের বেড়া, দেশ কেটেছে যেমন কাটে নদী, সারাটা দিন বাংলাদেশের লোকে কাজের ফাঁকে তাকাই তিউতি, পথের ওপর তৈরি হলো সেতু, দীর্ঘদিনের দাবির ফসল নিয়ে শ্যাওলা নদী বইছে তারি নিচে, দুটি গ্রামে মিলল সেতু দিয়ে, কাঁটাতারের বেড়ার দুটি পাশে, চোখে তারায় কথার ভেলা ভাসে, দুটো হৃদয় ভীষণ কাছে আসে, তারের ওপর নেই তো কোনো সেতু, দুটো মানুষ কাঁটাতারের ফাঁসে অনন্তকাল আটকা পড়ে আছে। সবাই ভালো থাকবেন। বিদ্যুৎ রায় খুব সুন্দর একটা ছবি আপনি তৈরি করলেন আপনার এই কথাগুলোকে জুড়ে জুড়ে, একটা যেন সত্যি সত্যি সীমান্তবর্তী গ্রামের ছবি আমরা দেখতে পেলাম, ধন্যবাদ অনেক। অনঙ্গমোহন রায় পোর্শাঘাট পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, রবিবারের চিরন্তনীতে উজ্জ্বল তোমার লেলার গল্প শুনছি, কি সুন্দর নাট্যাভিনয় তোমার, নানান দিনের নানা গল্প গানে আমাদের ভরিয়ে তোলো, তোমার এই বাচনভঙ্গি আমাদের মুগ্ধ করে, সুপ্রভাত জানাই সবাইকে। অনেক ধন্যবাদ অনঙ্গবাবু আপনাকেও। আপনাদের এই কথাগুলোই আমাদের নতুন করে প্রেরণা যোগায় এবং মনে হয় আরও ভালো কিছু অনুষ্ঠান করার ইচ্ছে। শুভ সকাল দাদা ভাই লিখছেন, সপ্তাহের শেষ চিরন্তনীতে আবার সামনের সপ্তাহের জন্য অপেক্ষা করব, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে। অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। এরপর লিখছেন সোনালী ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে, গুড মর্নিং দাদা ভাই, আমি চিরন্তনীর গল্পটা শুনছি, ভীষণ ভালো লাগছে, আর ভালো লাগলো আপনার সুন্দর উপস্থাপনা, অনেক ধন্যবাদ আপনাকেও সোনালী। এরপর লিখছেন কে, মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, বিদ্রোহী কবি নজরুলের জন্মের প্রাককালে ওনারই এক লেখা গল্প গান শুনছি, সাথে অসাধারণ উপস্থাপনা, ভীষণ ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকেও। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখছেন, দুপুরের শুভেচ্ছা সহ একটা জিনিস জানাবার, ও আচ্ছা, বলার ভাষা হয়েছে স্তব্ধ, কণ্ঠ গিয়েছে থেমে, শুনতে শুনতে শিল্পীর কথা বাস্তব এসেছে নেমে। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই নজরুলেরও কিন্তু একটা সময় কণ্ঠস্তব্ধ হয়ে গিয়েছিল, আমি জানি না বা আমরা জানি না সে সময় তার মনের মধ্যে কার চিন্তাভাবনাগুলো কীভাবে অঙ্কুরিত হতো, কারণ তার প্রকাশ ছিল না। এরকম একজন অসম্ভব প্রকাশমান মানুষ, তিনি যখন স্তব্ধ হয়ে যান, সেটা তার কাছে বা তার পারিপার্শ্বিকের কাছে কতটা সংঘাতের, কতটা মানে কষ্টের, সেটা বোঝা খুব মুশকিল আমাদের সাধারণ মানুষের পক্ষে। যাই হোক, এরপরে তিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বল, আজ ভোরে হাঁটতে বেরোয়নি কারণ শরীর ভালো না, রাতে বিরাট ভয়ের স্বপ্ন দেখেছি, তাই শুয়ে শুয়ে তোমার গল্প শুনছি। এই গানটা কি সুন্দর নিরঞ্জন সাহু। আসলে এই ভালো লাগাগুলোই হয়তো আমাদেরকে আবার বারবার করে বলি অনেক বেশি প্রেরণা যোগায়। নিবেদিতা সেন শাওরাগুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ রবিবারের চিরন্তনীতে শুনছি গান, নতুন গল্প অপেক্ষায় আছি শেষ রবিবারের গল্প শোনার জন্য। লাইলি ও সিরাজের গল্প এত দুঃখের গল্পকে মন উতলা করে দেয়, তার থেকে গানই শুনি মন দিয়ে, ছোটো থেকে তার জীবন দুঃখে ভরা। আসলে না, এটা দুঃখের নয়, হ্যাঁ আমরা হয়তো দুঃখ

ভাবি বাস্তবের দিক থেকে তাকিয়ে, কিন্তু কোথাও একটা উত্তরণের জায়গা। সেই উত্তরণ একজন শিল্পীর উত্তরণ, শিল্পীর মানসিক সত্তাটা সাধারণ মনের মানুষের থেকে হয়তো একটা অন্যরকম। তার জন্যে সেই সত্তাটাকে বোঝানোর বা দেখার জন্যেই এই ছবিটা আমরা তুলে ধরেছিলাম আজকে। গুড মর্নিং গুজলদা, চিরন্তনী শুনছি, খুব ভালো লাগছে, ফ্রম সাগিনা মাহাতো, সিন্দ্রি চাস রোড, পুরুলিয়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকেও। নমস্কার, সুপ্রভাত, লাইলি ও চিত্রকরের গল্প শুনছি। আগামী 11 জ্যৈষ্ঠ কবি জাতি কাজী নজরুলের জন্মদিন। আমার বাড়ির অতি নিকটে নজরুলের স্মৃতিধন্য গ্রেস কটেজ, 2.5 বছরের বাসস্থান। এখানে কবির আদরের বুলবুলের জন্ম হয়েছিল। কবি কৃষ্ণনগর আসেন তার জীবনের এক সংকট মুহূর্তে। আছে অনেক গল্প, আছে কবির ব্যবহৃত কিছু সামগ্রী, আর এবছর কবির কৃষ্ণনগরে আগমনের 100 বছর পূর্ণ হলো। কবিকে আমার শ্রদ্ধা, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চন্দ্রনাম মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদীয়া থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর করে একটা ছবি তুলে ধরলেন। মোহাম্মদ আকবর মোল্লা ভুষোয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখছেন, রবিবারের সকালের চিরন্তনীটা শুনছি লায়লি আর সিরাজের গল্প। সকালের হালকা ঠান্ডা মিষ্টি বাতাসের মধ্যে হাঁটছি আর শুনছি গল্প, খুব ভালো লাগছে। ভালো থাকবেন দাদা ভাই, আর এইরকম ভালো ভালো গল্প নিয়ে আসবেন আমাদের জন্য। খুব চেষ্টা করি আপনাদের ভালো লাগানোর, এবং আপনাদের ভালো লাগাটা যখন আপনারা প্রকাশ করেন সেটাই আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তি। ধন্যবাদ আপনাকে। মানসী সামন্ত বাগনান হাওড়া থেকে লিখছেন, প্রিয় চিরন্তনী, রবিবারের চিরন্তনী অনুষ্ঠান শুনছি শান্ত স্নিগ্ধ সকালে, এমন এক মন ছুঁয়ে যাওয়া অনুষ্ঠান। গান গল্প উপস্থাপকের কণ্ঠস্বর জমজমাট আজকের সকালে। সুপ্রভাত, অনেক ধন্যবাদ আপনাকেও। ধীরেন পাল লিখছেন মেদিনীপুর শহর থেকে, সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বলদা, এত সুন্দরভাবে পড়লেন যেন একটা ছবি দেখতে পাচ্ছি, আর মনটাও কেমন যেন হয়ে গেল। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে। আসলে এটাই সত্যি কথা, যে কথাটা বারবার ফিরে আসে, যখন তোমাকে পাই না তখনই তোমাকে বেশি করে পাই। এই বোধটা আমাদের সবার মধ্যে কাজ করে ভীষণভাবে। এরপর লিখছেন, শুভ সকাল শ্রবণ বন্ধু উজ্জ্বলদা, আজকের গল্পটা মন ছুঁয়ে গেল। আমার একটা অনুরোধ আছে, এত ভালো অনুষ্ঠান যদি দিনের যে কোনো সময় পুনঃপ্রচার করার ব্যবস্থা করেন ভালো হবে। যারা বয়স্ক লোক বা অসুস্থতার কারণে ভরে উঠতে পারেন না তারা শুনতে পারে। জয়গুরু, সকলে ভালো থাকবেন। অজিত কুমার আদক, উত্তর বাওয়ালি আদকপাড়া থেকে। আসলে এই গানগুলো, এই কথা গল্পগুলো তো আমাদের হাওয়ায় মিলিয়ে যায়, তাই না? আমরা লাইভ অনুষ্ঠান করি, তারপর তো আর কোনো রেকর্ডিং হয় না। আপনারা যারা যারা হয়তো ভালোবেসে রেকর্ডিং করেন পরে শোনার জন্য, তাদের কাছে হয়তো থেকে যাবে স্মৃতিগুলো। আমাদের এখানে সেন্ট্রালি কিছু স্মৃতি থাকে না। দাকব খুলনা বাংলাদেশ থেকে লিখছেন, মুকুল সর্দার, নমস্কার, শুভ সকাল। গল্পে গানে সকালটা চিরন্তন করে তোলার জন্য উজ্জ্বল দাদাকে আন্তরিক ধন্যবাদ। নজরুল ইসলামকে নিয়ে পরিবেশনায় মুগ্ধ হয়েছি, কবিকে প্রণাম জানাই। মুকুল সর্দার, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত ভাই, খুব ভালো থাকবে, দারুণ লাগছে আজকের, ধন্যবাদ। চন্দন কুমার মাল দমদম কলকাতা থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, কবি নজরুল গানে গল্পে খুব ভালো লাগছে সকলে, উপস্থাপনা ধন্যবাদ দাদা ভাই, ধন্যবাদ চিরন্তনী, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন, আজকের গান গল্প খুব ভালো লাগলো শুনছি দাদা ভাই, প্রফুল্ল সিংহ শিলিগুড়ি থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত হাওড়া থেকে লিখছেন, উচিলদহ মণ্ডলপাড়া থেকে শ্রীমতী চন্দনা মণ্ডল, সুপ্রভাত, প্রণাম জানাই। প্রেমের কবি নজরুলের গল্প শুনছি, গতকাল ইন্দ্রাণী ম্যাম এক সপ্তাহ পরে স্টুডিওতে এসেছিলেন অসুস্থতা বসতার ভাঙা গলায়, শুনছিলাম গল্পটা ঠিক পুরনো, মানে কালকের ঘটনাটা এবং তার আগে আস না আসাটা নিয়ে আপনি লিখেছেন, খুব ভালো লাগলো। খেয়াল রাখেন আপনারা, এবং এটাই তো পারস্পরিক বন্ধন। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বলদা, চিরন্তনী অনুষ্ঠানে আজ মাত্র দিনের প্রথম দিকটা গানে আর গল্পে। আগামী রবিবার 31 তারিখ আমাদের সাগর দিঘি সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত করতে চলেছি নজরুল রবীন্দ্র বিকেল, ভালো থাকবেন সকলে, খুব ভালো হোক আপনাদের অনুষ্ঠান, এটাই আশা করি। এরপর লিখছেন দীপ্তেশ রায় বর্তমান থেকে, মেঘলা আদুরে সকালে হাঁটার তালে তালে পাখিদের কলকাকুলি আর তোমার ব্যারিংটন ভয়েস ভালো লাগছে চিরন্তনী, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর আর বার্তাগুলো একটু চট করে পড়ে দিই, কারা কারা লিখেছেন। শুভ সকাল, বিদ্রোহের আগুনে সে জ্বালায়, প্রতিবাদের ভাষা সে শেখায় হৃদয়ে ঘোরে, সাহসের শিক্ষা তুমি হৃদয়ে কোনো কোণে জ্বালো, আধার আবেশ কাটিয়ে তুমি আনলে ভোরের আলো, মেঘ কাটিয়ে সূর্য কিরণ তুমি দেখাও জানি, হৃদয়ে ঘোরে ফুল ফোটালে তুমি জীবন সংগ্রামী। নজরুল পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। প্রথম মনে হয় পেলাম আপনার বার্তা, খুব সুন্দর একটা কবিতার মধ্যে দিয়ে লিখেছেন, যদিও ইংলিশে লেখা বলে আমার একটু হয়তো পড়তে অসুবিধে হলো, মানে পড়াটা ঠিক হলো না, জানি না কতটা ঠিক হলো আর কি, তবে চেষ্টা করেছিলাম পড়তে, ফার্স্ট রিডিং তো, ধন্যবাদ আপনাকে পায়েল।
এরপরে লিখছেন রাজবন্ধু সরসোনা থেকে, গুড মর্নিং।

Ujjal. Today also I am hearing Chiranjani with SSS by your dramatic presentation from Rajbandhu. SSS Mane, actor Shiraj or SSS Jarina. হ্যাপি কিছু একটা অ্যাপ্লিকেশন করেছিলেন। আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র লিখছেন, চিরন্তনীর সকালে শ্রোতাবন্ধুকে জানাই মাঙ্গলিক শুভেচ্ছা। এরপরে কে লিখেছেন একটু পড়ে দিই, রঞ্জন লিখছেন, আজকের গল্প খুব ভালো লাগলো, মৌলি ঢাকুরিয়া থেকে লিখেছেন, একদম প্রায় শেষ মুহূর্ত। এরপরে সম্মুখ অপেক্ষা করছে আপনাদের জন্য, আর শেষ মুহূর্তে আমরা বন্দে মাতরম শুনেই কিন্তু শেষ করব। আবার সামনের সপ্তাহে দেখা হবে আপনাদের সবার সঙ্গে, খুব ভালো থাকবেন এবং এইভাবে পাশাপাশি থেকে আমরা যেন পরস্পর পরস্পরকে ভালো রাখতে পারি, এই ইচ্ছে বা এই কামনা নিয়ে কিন্তু শেষ করছি আজকের চিরন্তনী।

গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 24 মে আজ রবিবার, আর রবিবার স্টুডিওর ঘড়ি বলছে 6:05 হয়ে 47 সেকেন্ড, যেমন গতকাল বলেছিলাম রবিবার শনিবার রবিবার এই দুদিন এই মাস জুড়ে মে মাস জুড়ে আমরা বিষয় রেখেছি তোমার অনুভবে বসন্ত ভোড়াইতে। আর আজকে ভোড়াই গতকালের পর আরও একবার আমি সুমক, যার বার্তা দিয়ে শুরু করব আজকের ভোড়াই। তিনি মঞ্জুলি দাস গজঘণ্টা মগরা হুগলি থেকে পাঠিয়েছেন এই বার্তা। প্রকৃতি কি মানুষকে চেনে, কিংবা যে মানুষ প্রকৃতির বুকে জন্ম নেয় তারই জল হাওয়ায় মাটির গন্ধ মেখে বড় হয় একটু একটু করে, সেই প্রকৃতিকে চেনে, তাকে কি বুঝতে চেষ্টা করে? এই প্রকৃতির ঋতু বৈচিত্র্যে আমরা শুধু তার সুফলটাকে গ্রহণ করি, তাকে আপন করে ভালোবাসতে পারি কই? জানি বসন্ত হল ঋতুরাজ, তাকে ভালো না বেশে পারা যায় না। সে আসে আমাদের মনের অন্ধকার ঘরের সব জানলাগুলো খুলে দিতে, শীতের সব জড়তা সব আবিলতার ছেঁড়া কাঁথাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের হাত ধরে টেনে আনে প্রকৃতির উন্মুক্ত প্রান্তরে, যেখানে রৌদ্র করজ্জল মধুর বাতাসে ফুলের সুবাসে প্রজাপতিদের ওড়াউড়িতে এক অনন্য হোলি খেলা চলে। বসন্ত আমার কাছে এক আবেগ, মরমি মনের উষসী আলো, যা ঘুম ভাঙায় ভোরবেলায় দোয়েল আর বুলবুলির মিষ্টি শিশে, জ্যোৎস্না রাতে বিরহী কোকিলের শূন্য হৃদয়ের কান্নার প্রতিধ্বনিতে। বসন্ত আমার খেয়ালি সখা, সে তার উদাসী পানশিতে চড়িয়ে আমায় নিয়ে চলে স্মৃতির অচিন দেশে। তারা আমায় কি করে চেনে আমি জানি না, বলে আমি চিনি গো চিনি তোমারে ওগ বিদেশিনী, কিংবা বলে কে তুমি নাইয়া পড়লে নতুন দেশে আইয়া। আমার উদাসী সখাকে সদাই হারাই, সদা খুঁজে পাই আমের মুকুলে, পলাশ আর কৃষ্ণচূড়ার আবিরে, রাধাচূড়ার পীতবাসে। শুধু কি তাই, সে যে আমার রবি কবির গানে কবিতায় সাহিত্যে সুবাস ছড়ায়, ছন্দে মাতায় ঋণি ঝিনি এই বৈশাখী বেলা, তাই তো গুনগুনিয়ে উঠি তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমারে যে পাই। মঞ্জুলি দাস গজঘণ্টা মগরা হুগলি।

বৃন্দাবন ঘোষ পাঠিয়েছেন পরের বার্তা। আশীর্বাদ আবরার মাঠ বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। প্রথমত আমার অনুভবে বসন্ত হল শীতের জড়তার অবসান ও দক্ষিণা বায়ুর আগমনের শুভ সূচনা। শীতে গাছ লতাপাতা মানুষ ও অন্যান্য জীবজন্তুর মধ্যে যে জড়তা এসেছিল তা ঘুচে যাওয়া, মুছে যাওয়া, এটাই আমার অনুভবে আসে। দ্বিতীয়ত আমার অনুভবে বসন্ত হল অসম্ভব রকমের আনন্দের প্রকাশ, খুশির হিল্লোল, ঐক্য ও মিলনের বার্তাবাহক। আমার অনুভবে বসন্ত আনে প্রাণে প্রাণে নব অনুরাগ। শীত পেরিয়ে যখন বসন্ত আসে তখন পর্ণমোচী গাছের একটি একটি করে পাতা খসে যেতে থাকে। সেই পাতা খসে যাওয়ার কিছুদিনের মধ্যেই গাছে গাছে নতুন কচি পাতা দেখতে পাই। শাল, পলাশ, শিমুল, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, ঘন গাঢ় টকটকে রঙিন ফুলে ভরে যায় চারিদিক। ফাগুন যেন আগুন হয়ে ওঠে। বাগানে বাগানে দেখতে পাই টগর, চাঁপা, সোনালি গাঁদা ইত্যাদি নানা ফুলের অভূতপূর্ব সমারোহ। আমার দৃষ্টিতে বা আমার অনুভবে বসন্ত তাল, লয়, ছন্দ ও সুরের স্রষ্টা। তাই তো কোকিল কুহু কুহু সুরে মন মাতানো সঙ্গীত গেয়ে যায়। এই বসন্তেই হয় দোল ও হোলি উৎসব। বসন্তে প্রকৃতিতে যেমন রং আসে আমরাও তেমন নিজেরা রঞ্জিত হই। লাল, নীল, সবুজ, গেরুয়া আবিরে আকাশ বাতাস ছিয়ে যায়। আমরা একে অপরকে আবির মাখাই। আদিবাসী পুরুষ মাথায় গামছা বেঁধে ধামসা মাদল বাজায়। আদিবাসী রমণীরা খোঁপায় পলাশ ফুল গুঁজে গান করতে করতে নৃত্য করে। এই যে আনন্দের প্রকাশ তা ভাষায় প্রকাশ করা যায় না, কথাতে শেষ হয় না। বসন্ত সবাইকে এক করে দেয়, সবার সাথে সবার মিলন সাধিত করে, ঐক্যের পদকে প্রশস্ত করে। তৃতীয়ত বসন্ত আনে প্রাণ চঞ্চলতা। প্রজাপতি মনের আনন্দে ফুলে ফুলে মধু খেয়ে বেড়ায়। ভ্রমরের দল গুনগুন করতে করতে মধুর খোঁজে বের হয়। আমার অনুভবে বসন্ত যেমন মনোরম আবহাওয়া দান করে তেমনি পরম সুখ, পরম শান্তি এনে দেয়। বসন্ত তো আর এমনি এমনি ঋতুরাজ নয়। এই বার্তা পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর বাঁকুড়া থেকে।

তোমার অনুভবে বসন্ত, এই বিষয় নিয়ে আজ রবিবার 24 মে তোমাদের সঙ্গী আমি সমক থাকব 7টা পর্যন্ত FM রেইনবোতে। আর এই মুহূর্তে বার্তা পাঠিয়েছেন চৈতালি মণ্ডল, দয়াপুর সুন্দরবন কোস্টাল থানা দক্ষিণ 24 পরগনা থেকে। বসন্ত প্রায় সমাপ্ত, রবি উৎসবের মাস স্বমহিমায় উদ্ভাসিত। প্রকৃতির চোখ রাঙানি যদিও বিঘ্ন ঘটাচ্ছে, তবু বঙ্গের ঘরে ঘরে বিভিন্ন উৎসবের ঘটা। বসন্ত সখা, বসন্ত বৌড়িরা স্ব-স্বকর্মে নিয়োজিত। মধুকরের গুঞ্জরণে মুখরিত বাতাস, পুষ্পে পুষ্পে উলিকুলের উচ্ছলতায় প্রাণিত তাদের সুখবিলাস। কেবল বসন্তের আগমনেই প্রকৃতির এমন পট পরিবর্তন, সেজন্য বসন্ত পেয়েছে ঋতুরাজের মুকুট। বিরহী কোকিলের কুহুতানে সুখশ্রাব্য সঙ্গীতের সুখানুভূতি, কখনো প্রখর দাবদাহ, কখনো কালবৈশাখীর তাণ্ডব নৃত্যের সঙ্গে নববর্ষার হিল্লোল, সব মিলে মিশে মোহময়ী প্রকৃতি। বৈশাখের অন্তিম লগ্নে রবীন্দ্র জন্মতিথি উদযাপন পর্ব। বাঙালির গৃহমন্দিরে পূজিত হন আমাদের জীবন দেবতা গুরুদেব রবীন্দ্রনাথ। আমরা আবার নতুন করে শপথ নিই নিজেকে সঠিক পথে চালিত করার। জেগে উঠি অলস নিদ্রা ভঙ্গ করে, এই সময়ে বসন্ত গ্রীষ্ম মিশলে মিশে একাকার হয় রবি আবির্ভাব লগ্নকে সার্থক করার সংকল্পে। এই বার্তা পাঠিয়েছেন চৈতালি মণ্ডল, দয়াপুর সুন্দরবন কোস্টাল থানা দক্ষিণ 24 পরগনা থেকে। স্টুডিওর ঘড়ি বলছে 6:17:52। আমি আছি সমক আজ 7টা পর্যন্ত রবিবারের ভোরাই নিয়ে FM রেইনবোতে।

পরের বার্তা পাঠিয়েছেন সর্বাণী আদক বিরাটি কলকাতা 51 থেকে। ঋতুরাজ বসন্ত প্রকৃতি ও মানব জীবন উভয় ক্ষেত্রেই সৌন্দর্য আর আনন্দের ঋতু। জীবনের রঙের গুরুত্ব অপরিসীম। বসন্তের লাল নীল হলুদ সাদা প্রভৃতি বাহারি রঙের ফুলের আগুন, দক্ষিণা বাতাসে পাতা ঝরার মনমোর শব্দ, আম্রমুকুল কোকিলের ডাক ইত্যাদি নানান কারণে মন প্রাণ অন্যরকম অনুভূতিতে ভরে ওঠে। বসন্ত প্রকৃতির রূপ রস গন্ধকে বাড়িয়ে তোলে, মনের প্রশান্তি ও আত্মার খোরাক যোগায়। এই সময় প্রকৃতির মাঝে স্রষ্টার শ্রেষ্ঠ কর্ম ফুটে ওঠে। বসন্ত হলো জীবনে বিভিন্ন রঙের উদযাপন, যা মনে জমে থাকা দুঃখ ক্লান্তি হতাশা পুরনোকে বিদায় জানিয়ে জীবনে এগিয়ে চলার প্রেরণা যোগায়। এই সময় প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সঙ্গে দোল উৎসব মিলেমিশে মনকে আরো সুন্দর করে সাজিয়ে তোলে। হোলির আগের দিন ন্যাড়া পোড়াতে হই হুল্লোড়, দাউ দাউ করে আগুন, সবজি পোড়ার অপূর্ব গন্ধ স্বাদ আন্তরিকতা এসব ভোলা যায় না। আবার বসন্তকালের অন্যরকম প্রভাবও রয়েছে। এই সময় হাম বসন্ত জ্বর হয়, বাতাস ধীরে ধীরে উষ্ণ হয়ে ওঠে। অনেক বছর আগে অষ্টম শ্রেণীতে পড়ার সময় আমাদের প্রতিবেশী মায়া সংক্রামক বসন্ত রোগে আক্রান্ত হয়েছিল। পুরোপুরি বসন্তের ফোসকাগুলো শুকোয়নি। প্রতিবারের মতো হোলিতে আনন্দে রং খেলে বিষাক্ত ক্ষতিকারক রাসায়নিক রং মায়ার অসুখকে অনেক বাড়িয়ে দিল। ফোসকা সেপটিক হয়ে জল ঝরতে শুরু করল। শুধু তাই নয়, দাদুর বাড়ির অন্য সদস্য এই রোগে আক্রান্ত হয়েছিল। আর মায়া অজানা রঙের দেশে পাড়ি দিল সব মায়া কাটিয়ে। ক্যালেন্ডারে ঋতুরাজ আসে যায়, আমি মনে মনে অনুভবে খুশি হই ঠিকই, তবে মায়ার এই অকাল প্রয়াণের মর্মান্তিক স্মৃতি মনকে সারা জীবন কষ্ট আর বিষাদে ভরিয়ে রাখবে। সর্বাণী আদক বিরাটি কলকাতা 51।

কানন রণসিংহ পাঠিয়েছেন পরের বার্তা, রাজাবাজার তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। ঋতুচক্রের আবর্তনের প্রকৃতির আঙ্গিনায় বসন্ত ফিরে ফিরে আসে চিরনতুনের বেশে, চিরসবুজ চিরযৌবনের দূত হয়ে ফুল সাজে সজ্জিত মোহন শ্যামল সুন্দরের রূপে। শীতের জড়তার খোলস ছেড়ে বেরিয়ে আসে মানুষ, বসন্তের আগমনে হৃদয়ের কন্দরে ঘুমিয়ে থাকা পিউপাড়া রঙিন প্রজাপতির ছন্দ পেয়ে ডানা মেলে উঠতে থাকে ফুলে ফুলে। মৃদুমন্দ উতল হাওয়ায় উদাসী মন উষ্ণতার অনন্য অনুভূতিতে হয়ে ওঠে পাগল পাড়া। কোন উষাকাল থেকে আকাশ বাতাসের পড়তে পড়তে ধ্বনিত হয় কোকিলের কুহুতান, চনমনে মন ধেয়ে যায় তারই পিছু পিছু। কোন সুদূরে নীল দিগন্তে বাতাসের পর্দা চিরে চিরে, যেখানে পলাশ শিমুলেরা ঊর্ধ্ব বাহু তুলে রক্তডাঙা তুলি দিয়ে আলপনা এঁকে চলেছে আকাশ দেওয়ালে, তারই আভায় প্রকৃতি রঙিন, রঙিন ধরার চিত্ত। ফুলে ফুলে মৌমাছিরা কি কথা বলে, আমার সন্দিগ্ধ মন তাও জানতে চায়। আবিরে আবিরময় ধুলি হলো আবৃত, রঙে রঙে ঢেকে গেল দেহরং, হৃদয়ের গা বেয়ে ঝরে গেল যত গ্লানি। প্রশ্ন করি, তুমি চিরবসন্ত হয়ে থাকো না কেন? ও যেন হাত নাড়িয়ে বলে যায়, আমি যে তোমাদের ক্ষণিকের অতিথি। কানন রণসিংহের বার্তা, রাজাবাজার তমলুক পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই বার্তা। আর এই বার্তার পরে শোনাব গান, আর গানের পরে শোনাব, জানাব মে মাসের পরে জুন মাসের ভোড়ায়ের বিষয়ে। সঙ্গে রয়েছি আমি সোমক, সাতটা পর্যন্ত, আজ রবিবার ২৪শে মে, ভোড়াই নিয়ে FM Rainbow Day।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুড়ো গুড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ, airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: আর এই মুহূর্তে স্টুডির ঘড়ি বলছে 6:34 হয়ে 44 সেকেন্ড, আর আমরা আছি মে মাসে। জুন মাসের বিষয় জানিয়ে দিলাম, আর 24 মে রবিবার ভোড়াই নিয়ে রয়েছি আমি, সমক থাকবো 7টা পর্যন্ত। আর এই মুহূর্তে হাতে তুলে নিলাম যার বার্তা, তিনি অমিত কুমার রায়, পাঠিয়েছেন বার্তা হাওড়ার ঝিকিরা থেকে। আজ 25শে বৈশাখ, যখন বাড়িতে রবীন্দ্রনাথ দেওয়ালে থাকেন তখন মনে হয় দাঁড়িয়ে

আছো তুমি আমার হৃদয় মন্দিরে, তাই তো তোমার আনন্দ আমার উপর ঝরে প্রতিদিনের বসন্ত রূপে। আজ ছবিতে মালা চন্দন পরিয়ে কয়েকটি বেল ফুল ধূপ তাঁর সামনে রাখতে মনে হলো ধোঁয়ার মাঝে আজ বসন্ত। যখন সবুজের অভিযান পাঠ করলাম মনে হলো এই তো বসন্ত। প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর, তুমি দাও মোরে কথা তুমি দাও মোরে সুর। গানের ভিতর দিয়ে তখনই মনে হয় এই তো আমার রবি প্রণামের বসন্ত। আলোকের ঝরনা ধারায় ভুবন যখন ধুয়ে যায় ছুঁয়ে যায় মন, তখনই বসন্ত। মনের বসন্ত বনের বসন্ত থেকে কম কি ভরাই। প্রতিদিন বিকেলে দুটো বুলবুলি দোতলার উত্তরের জানলার ধারে হিমসাগরের শাখায় দোল খায় আর সরগম সাধে। আজ দুটিতে উঠতেই নজর গেল দুটি পাতার ফাঁকে উঁকি ঝুঁকি দিচ্ছে সুন্দর আম। হোক না বৈশাখ, আজ বসন্ত। দেখাও যা আজ সন্ধ্যায় কলম ধরাও তা, লিখতে বসলাম তোমার অনুভবে বসন্ত। শীতের দুমাস বাদ দিলে কোকিল কোকিলার দেখা পাবে এখানে বট পাকুর সোঁদাল আম হিজল ডুমুর করমজার ঘন পাতার আড়ালে। লিখছেন অমিত কুমার রায় ঝিকিরা হাওড়া থেকে।

হুগলির বাঁশবেড়িয়া থেকে বার্তা পাঠিয়েছেন সমীর কুমার শেঠ। মাঘের সূর্য উত্তরায়ণ পার হলেই চলে আসে ঋতুরাজ বসন্ত। বসন্ত পরাগ মিলনের ঋতু, শীতের জড়তা কাটিয়ে প্রকৃতি জেগে ওঠে, সেজে ওঠে ফুলে ফলে। প্রকৃতির মাধুর্য আমার মনেও সঞ্চারিত হয়। বঙ্গ ঋতুনাট্যের অন্তিম রূপশিল্পী সে, মৃদুমন্দ দক্ষিণা বাতাসের জাদু স্পর্শে অপূর্ব পৃথিবীর সর্বাঙ্গে লাগে অপূর্ব পুলক প্রবাহ। বনবীথির রিক্ত ডালে কচি কিশলয়ের অফুরন্ত উল্লাস, বাতাসের মৃদু মর্মর ধ্বনি এবং দূর বনাঞ্চল থেকে ভেসে আসে কোকিলের মধুময় কুহুগীতি পৃথিবীতে সৃষ্টি করে অপরূপ মায়া নিকেতন। বসন্তের সবটুকু আমার কাছে মধুর নয়, যদিও হেমন্তে দেহের জীবনী শক্তি কাকতালীয়ভাবে কিছুটা হ্রাস পায়, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা যায় কমে, জ্বর ঠান্ডা লাগার প্রবণতা বাড়ে। সমীর কুমার শেঠ বাঁশবেড়িয়া হুগলি থেকে পাঠিয়েছেন এই বার্তা। আজ 24 মে রবিবারের ভোরায় নিয়ে আমি সমক রয়েছি, থাকবো আরও 17 মিনিট, কারণ স্টুডিওর ঘড়ি বলছে 6:43 হয়ে 5 সেকেন্ড। FM রেইনবোতে ভোরাই, শনিবার আর রবিবারের ভোরাই, আর এই মে মাস জুড়ে আমরা বিষয় রেখেছি তোমার অনুভবে বসন্ত।

বৈশাখী চক্রবর্তী পাঠিয়েছেন পরের বার্তা, সাউথ সিঁথি থেকে কলকাতা 50। আমাদের জীবনে ছটি ঋতু যতই বাংলা ক্যালেন্ডার মেনে দু মাসে ভাগ হয়ে করা থাক না কেন, আসলে তাদের বাস আমাদের মনে। শীতের শেষে গাছে গাছে নতুন পাতা গজালে বা কোকিলের কুহুতান শোনা মাত্রই যেমন পুলক জাগে, তেমনি পুলক জাগে বৈশাখে হঠাৎ আকাশ কালো করে এলে। কালবৈশাখীর আগমনে মন নেচে ওঠে, ছুটে যাই ছাদে ওই ঝোড়ো হাওয়ায় গা ভাসাতে, দিগন্ত জুড়ে কালো মেঘের ঘন ঘটা আর মনে খুশির দোলা। কি আনন্দ, কি বসন্তের পরশ নয় এই আনন্দ? হৃদয় আমার সততই প্রকৃতির মাঝে ভেসে যেতে চায়, যখনই বেলা অবেলায় অসময়ে বাড়ির পাশের প্রকাণ্ড রাধাচূড়া গাছটা থেকে অলক্ষে কোকিলটা ডেকে ওঠে। আবার একলা অবসরে স্মৃতির অতলে ডুব দিয়ে যখন দার্জিলিংয়ের কাছে শ্রী দ্বারিকা চা বাগান থেকে দেখা কাঞ্চনজঙ্ঘার ভাষায় অবর্ণনীয় রূপ মাধুরী আকণ্ঠ পান করে যাই, তখনও তো মনে সেই বসন্তেরই আনাগোনা। আসলে বসন্ত মানেই এক অন্যরকম ভালো লাগা, অনুভবের বসন্তে শিমুল পলাশ কৃষ্ণচূড়া ফোটার জন্য অপেক্ষা করতে হয় না। সামান্য ঝোড়ো হাওয়া বা মৃদুমন্দ সমীরণ, কোথাও কোকিলের কুহুরব, সুনীল আকাশে মেঘের আনাগোনা বা পাহাড় সমুদ্রের বিশালতার সামনে দাঁড়িয়ে অপার মুগ্ধতায় অবগাহন, এসবই আমার মনে জাগায় বসন্তের অনুভব। ক্যালেন্ডারের হিসেবে চৈত্রে বসন্ত বিদায় নিলেও রেখে যায় তার ভাব, তার গান, আর তাই অনুভবে চাইলেই যে কোনো সময়ই হোক না বসন্ত উৎসব। বৈশাখী চক্রবর্তী পাঠিয়েছেন এই বার্তা, সাউথ সিঁথি কলকাতা 50 থেকে।

ছটা বেজে 52 মিনিট হয়ে 10 সেকেন্ড আর 8 মিনিট মাত্র আছি আজকের রবিবারের ভোড়াইতে। আর আজকের শেষ বার্তা পূর্ব শ্রাবন্তী দেবনাথ পাঠিয়েছেন এই বার্তা হলদিয়া টাউনশিপ পূর্ব মেদিনীপুর থেকে। বসন্ত মানুষের মনে প্রেম ও মায়ার বীজ বপন করে, এ সময় সম্পর্কগুলো হয়ে ওঠে আরও সতেজ আরও কোমল, হৃদয়ে জন্ম নেয় নতুন স্বপ্ন। আমার কাছে বসন্ত মানে মুক্ত আকাশে উড়ে যাওয়া এক টুকরো সুখ, তপ্ত দুপুরে এক পশলা বৃষ্টির স্বাদ। আমার অনুভবে বসন্ত মানে রঙে রঙে জেগে ওঠা এক নতুন পৃথিবী। শীতের ধূসরতা পেরিয়ে যখন গাছে গাছে কচি পাতার হাসি ফুটে ওঠে, তখন মনে হয় প্রকৃতি যেন নতুন কোনো স্বপ্নে সেজে উঠেছে। পলাশের আগুন রাঙা সৌন্দর্য, কৃষ্ণচূড়ার উচ্ছ্বাস আর কোকিলের মধুর ডাক হৃদয়কে অকারণেই আনন্দে ভরিয়ে তোলে। এই প্রকৃতি কত কিছু দিয়েছে আমাদের, প্রতিটি ঋতু যেন এক একটি হীরের খনি, বহুমূল্য সম্পদ। বসন্ত শুধু ফুলের ঋতু নয়, এটি অনুভূতিরও ঋতু। পুরনো ক্লান্তি ভুলে মানুষ নতুন আশায় বাঁচতে শেখে। মন খারাপের অন্ধকারেও বসন্ত এসে আলোর মতো জানিয়ে দেয় জীবনে এখনও সৌন্দর্য বেঁচে আছে। মৃদু বাতাসে ভেসে আসে ভালোবাসার গন্ধ। সম্পর্কগুলোও যেন হয়ে ওঠে আরও কোমল ও আন্তরিক। আমার কাছে বসন্ত মানে পুনর্জন্মের গান। ঝরে পড়া পাতার মধ্যেও যে আবার নতুন জীবন জন্ম নিতে পারে বসন্ত সেই বিশ্বাস জাগিয়ে তোলে। তাই বসন্ত এলেই মন চায় একটু বেশি স্বপ্ন দেখতে, একটু বেশি ভালোবাসতে আর জীবনকে নতুন করে অনুভব করতে। শ্রাবন্তী দেবনাথ পাঠিয়েছেন এই বার্তা হলদিয়া টাউনশিপ পূর্ব মেদিনীপুর থেকে। আর এই বার্তা দিয়ে শেষ করলাম আজকের রবিবারের ভোড়াই। সঙ্গে ছিলাম আমি সমক, 10টা পর্যন্ত থাকবো FM রেইনবোর। নমস্কার কলকাতায়।

বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুড়ো গুড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com। airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: গণহত্যার খবর পড়ছি সুদীপ বসু। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ভোট গণনা আজ। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রশাসন সূত্রে খবর, গণনার জন্য মোট 19টি টেবিল রাখা হয়েছে এবং 21 রাউন্ডে ভোট গণনা সম্পন্ন হবে। উল্লেখ্য, গত 21 মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। ভারতের সভাপতিত্বে 21 ও 22 মে নতুন দিল্লিতে ব্রিক্স সন্ত্রাস দমন কার্যনির্বাহী গোষ্ঠীর একাদশ বার্ষিক পূর্ণাঙ্গ অধিবেশন এবং উপগোষ্ঠীগুলির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী দিনে বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ মূল বক্তব্য পেশ করেন। তিনি সন্ত্রাসবাদের আন্তর্জাতিক হুমকি মোকাবিলায় ব্রিক্স সদস্য দেশগুলির সম্মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দিয়েছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে বোয়িং কোম্পানির গ্লোবাল পাবলিক পলিসি এবং কর্পোরেট স্ট্র্যাটেজির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেফ শকির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গোয়েল জানান যে এই বৈঠকের সময় উভয় পক্ষই বিমান চলাচল এবং অ্যারোস্পেস উৎপাদন খাতে দুই দেশের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আশা করা হচ্ছে তারা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় সহ বিস্তৃত পরিসরের বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। মহারাষ্ট্রের নাসিকে টিসিএস কেন্দ্রের সঙ্গে যুক্ত যৌন নিপীড়ন এবং জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টার ঘটনায় নাসিকের একটি আদালতে 1500 পৃষ্ঠার চার্জশিট জমা দেওয়া হয়েছে। এসআইটির প্রধান সন্দীপ মিতক জানিয়েছেন, গতকাল চার অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা হয়। আজ আইপিএল ক্রিকেটে দুটি ম্যাচ খেলা হবে। প্রথম ম্যাচে দুপুর 3:30 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
4: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজুলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: 7:09 আমি সমক আছি। আজ রবিবার 24 মে, নমস্কার কলকাতায় 10টা পর্যন্ত। আর আজকের ভাবনা, যেমনভাবে দিনটা শুরু করি ভাবনা দিয়ে, আজকের ভাবনা দিয়ে, নতুন ভাবনা দিয়ে, আজকের ভাবনা কিন্তু বেশ মজার। মানে আজকের ভাবনার সাথে একটু মজা মিশে আছে। কে বলেছে কোনো বিখ্যাত মানুষ নয়, তবে এটা কথায় কথায় আমার কানে এসেছে আর তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখবে আজকের ভাবনা কিন্তু বেশ মজা দেবে তোমাকে। জলে তত ভয় নেই, ছলে যতটা আছে। জলে তত ভয় নেই, ছলে যতটা আছে, কারণ জলাতঙ্কের চেয়ে ছলাতঙ্ক বেশি ভয়ঙ্কর। সত্যি জল তো জীবন, জল আমাদের জীবন দেয়, জলে ভয় আছে বটে, কিন্তু তার থেকে বেশি ভয় যে মানুষ ছল করে। তাই জলাতঙ্কের তুলনায় ছলাতঙ্ক বেশি ভয়ঙ্কর। তুমি এটা তোমার

বন্ধু বা আত্মীয় স্বজন কাছাকাছি তোমার প্রিয়জনের সাথেও শেয়ার করতে পারো, বেশ মজা পাবে সে। আর আজকের ভাবনা আরও একবার তোমার কানে, জলে তত ভয় নেই ছলে যতটা আছে, কারণ জলাতঙ্কের চেয়ে ছলাতঙ্ক বেশি ভয়ঙ্কর।

0: নাইনটিসের পরবর্তী কোনো গানের রিকোয়েস্ট, সেটা ফিল্ম সং হতে পারে, নন ফিল্ম হতে পারে, তোমার পছন্দের গানের লাইন লিখবে, শিল্পীর নাম লিখবে, আর যদি ফিল্ম সং হয় তাহলে ফিল্মের নাম অবশ্যই লিখবে, আর পাঠিয়ে দেবে 9903653992। আর নিজের নাম আর লোকেশন লিখতে ভুলবে না, আর শুরুতে #GM টাইপ করে দেবে, #GM, দ্যাট ইজ গান মিলান্তি। এই মুহূর্তে বলে দিই আজকের দিন সম্পর্কে, আজ কমনওয়েলথ ডে। কমনওয়েলথ দিবস একটি বিশ্বব্যাপী উৎসব যা প্রতি বছর 13 মার্চ পালিত হয়। তবে ভারত আর আরও কিছু দেশ 24 মে অর্থাৎ আজকের দিনে এই দিনটি পালন করে থাকে। এই দিনটি সাম্রাজ্য দিবস হিসেবেও পরিচিত। কমনওয়েলথ দিবসের উৎস 1902 সালে খুঁজে পাওয়া যায়, যখন 1901 সালের 22শে জানুয়ারি রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তাঁকে শ্রদ্ধা জানাতে এই দিনটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এই গুরুত্বপূর্ণ দিনটির প্রথম উদযাপন হয়েছিল 1902 সালের 24শে মে, যা রানী ভিক্টোরিয়ার জন্মদিনের সাথে মিলে যায়। তবে 1916 সালের আগে এই অনুষ্ঠানটি, যা সেই সময় এম্পায়ার ডে নামে পরিচিত ছিল, একটি বার্ষিক আয়োজন হিসেবে সরকারি স্বীকৃতি পায়নি। অসরকারি হিসেবে এই দিনটি পালন করা হতো, আর তার জন্য আজকের দিনটি কমনওয়েলথ ডে যে পালন করা হচ্ছে সেটা আগে ছিল এম্পায়ার ডে। পরবর্তী ক্ষেত্রে কী করে এই দিনটি কমনওয়েলথ ডে হিসেবে পালিত হতে শুরু করলো সে কথা জানাবো। তবে তার আগে তোমাদের পছন্দের গান তোমরা পাঠিয়ে দিয়েছ গান মিলান্তিতে। অনেক আগে থেকেই তোমরা জানো যে গান মিলান্তির গানের রিকোয়েস্ট পাঠাতে হয়, তাই নিবেদিতা সেন আজকে প্রথম মেসেজ পাঠিয়েছ শেওড়াফুলি থেকে। তুমি শুনতে চেয়েছ তোমার পছন্দের শিল্পীর গান, সেই গান রইল অ্যাজ গান মিলান্তি।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এবার আজকে দিন সম্পর্কে একটু বলি, তবে তার আগে বলি গান মিলান্তির গানের রিকোয়েস্ট তোমরা পাঠাতে পারো 9903653992 নাম্বারে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: 24শে মে আজ রবিবার, কিন্তু অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে বিখ্যাত সব মানুষজন জন্ম নিয়েছিলেন আজকেরই দিনে। তাদের কথাই বলবো এবার, কাদের কাদের জন্মদিন, কোন কোন বিখ্যাত মানুষদের জন্মদিন। প্রথমেই বলি প্রখ্যাত পদার্থ বিজ্ঞানী ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট, তাঁর জন্ম হয়েছিল আজকের দিনে 1686 সালে পোল্যান্ডে। ঊনবিংশ শতকের অন্যতম বাঙালি শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন আমাদের এই কলকাতা শহরে 1813 সালের 24শে মে। কুইন ভিক্টোরিয়া, তিনিও আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন 1819 সালের 24শে মে, কেনিংস্টন প্যালেস লন্ডনে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ বর্ধমানের চুরুলিয়ায় 1899 সালে 24শে মে। মার্কিন গায়ক, গীতিকার, লেখক, সঙ্গীতজ্ঞ কবি বব ডিলান, তাঁরও আজকের দিনেই জন্ম। ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মিনেসোটাতে তাঁর জন্ম হয়েছিল 1941 সালের 24শে মে। এছাড়া ভারতীয় সুরকার, সঙ্গীত পরিচালক রাজেশ রোশনজি আজকের দিনেই জন্ম নিয়েছিলেন মুম্বাই শহরে 1955 সালের 24শে মে। এছাড়া আমাদের বাংলার শুধু নয়, বোম্বে ইন্ডাস্ট্রিরও গায়ক, সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি, তাঁরও আজকের দিনে জন্ম হয়েছিল মুম্বাই শহরে 1977 সালের 24শে মে। আর সবশেষে বলবো প্রথম ভারতীয় মাউন্ট এভারেস্ট জয়ী নারী বচেন্দ্রী পাল, তাঁর জন্ম হয়েছিল আজকের দিনে উত্তরাখণ্ডের উত্তরকাশীর নাকুরি গ্রামে 1954 সালের 24শে মে। আর এদের কথাই যখন বললাম, আর যখন বিশেষ করে বললাম সঙ্গীত পরিচালক সুরকার রাজেশ রোশনজির কথা, তাহলে আজকের ফ্ল্যাশব্যাক সঙে তার গান থাকবে না, তাও কি হয়। আর পাশাপাশি তিনেককে তিন গানের হ্যাট্রিকে জিৎ গাঙ্গুলির গান থাকবে। সব কিছু নিয়ে 10টা পর্যন্ত আছি রবিবারের নমস্কার কলকাতায়। আমি সুমক, ইন দ্য মিন টাইম তোমাদের গান মিলান্তির গানের রিকোয়েস্ট পাঠাও, আমি সুমক বাজাবো 3 ঘন্টায় 3-3টে গান। অলরেডি একটা গান এই আওয়ারের গান বাজিয়ে দিয়েছি, পরবর্তী 2 ঘন্টায় 2-2টো গান আরও বাজাবো তোমাদের রিকোয়েস্টেড সং, আপাতত ফ্ল্যাশব্যাক সং।
2: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: সং।
1: ইয়ারানা ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে রাজেশ রোশনজির সুরে এই গান একটা মাইলস্টোন। সেই গানই তোমাদের কানে এফ এম রেইনবোতে। রবিবারে নমস্কার কলকাতায়, আমি সুমক।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এর আগে বলেছি আজ কমনওয়েলথ ডে বা কমনওয়েলথ দিবস, আর তার আগে কিছু ইনফরমেশন দিয়েছি কিছুক্ষণ আগে, আর বলেছিলাম যে কি করে এই এম্পায়ার ডে আস্তে আস্তে কমনওয়েলথ ডেতে পরিবর্তিত হলো তার কথা জানাবো। 1958 সালে তৎকালীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হ্যারল্ড ম্যাকমিলান কমনওয়েলথ সদস্য দেশগুলোর মধ্যেকার সম্পর্কের পরিবর্তনশীল গতি প্রকৃতিকে স্বীকার করে নেন, আর এর ফলস্বরূপ তিনি এম্পায়ার ডের নাম পরিবর্তন করে

0: করতে এই যে চারটে ঘন্টা, সেটা আমাকে আবার নতুন করে রিজুভেনেট করে। যেভাবে আজকে শো করছি, আমি জানি কীভাবে করছি, জাস্ট চালিয়ে যাচ্ছি। কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমাদের এই যে মেসেজগুলো যখন ঢোকে একের পর এক, এই যে গান মিলান্তির গানের রিকোয়েস্ট পাঠাচ্ছ তোমরা, যখন তোমাদের এরপরে মেসেজ ঢুকবে কোনো একটা টপিক দেব, সেই সময়ে নিজেকে নতুন করে আবার এই যত দুঃখ কষ্ট যন্ত্রণা শারীরিক কষ্ট সেসবকে ভুলে গিয়ে আবার তোমাদের সাথে মিশে যেতে ইচ্ছে করে। বিশেষ করে আজকে একটা বিশেষ দিন, কারণ আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আর শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়া যায় WBJEE-তে পাওয়ার র্যাঙ্কের মাধ্যমে। তবে পরীক্ষা দেওয়ার আগে বিশেষ কয়েকটি নিয়ম না জানলেই নয়। অফলাইনে OMR শিটে পরীক্ষা নেওয়া হবে। এবার প্রথম পত্রে 100 নম্বরের অঙ্কের পরীক্ষা সকালে 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে। দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা নেওয়া হবে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত। দ্বিতীয় পত্রে দুটি বিষয়ের প্রতিটিতে 50 নম্বর করে মোট 100 নম্বর বরাদ্দ করা হয়েছে। পরীক্ষায় উত্তর ভুল হলে কাটা যাবে নাম্বার। আরও বেশ কিছু ইনফরমেশন আছে আমার কাছে, সেসব জানাবো। তবে আপাতত 3-3টে গান ব্যাক টু ব্যাক, 3-1-3 গানের হ্যাট্রিকে। আর আজ বলেছি জিৎ গাঙ্গুলির জন্মদিন, তাই 3-1-3 গানের হ্যাট্রিকে এক্সক্লুসিভলি জিৎ গাঙ্গুলি।
1: FM Rainbow Tea.

0: নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: কথায় বলে দাঁত থাকতে লোকে দাঁতের মর্ম বোঝে না, তবে শুধু দাঁতকে দোষ দিয়েই বা লাভ কি? এমন তো কত কিছুই আছে যাকে আমরা শুরুতে একেবারেই গুরুত্ব দিই না, শুধু জিনিসই বা বলি কেন। এমন তো অনেক মানুষও আছেন যাদের কথায় প্রথমে আমরা ঠিক গুরুত্ব দিই না বা তাঁদের কথা বিশ্বাস করি না, কিন্তু অনেক পরে বুঝি যে তিনি ঠিকই বলেছিলেন। তোমার জীবনে যদি থাকে এমন কোনো অভিজ্ঞতা, কোনো অতীত অভিজ্ঞতা, তাহলে শেয়ার করো আজ আমার সাথে 9903652992 এই নাম্বারে। আরও একবার বলে দিই আজকের টপিকটা, কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম লোকে বোঝে না, তবে শুধু দাঁতকে দোষ দিয়েই বা কী লাভ। এমন তো কত মানুষ আছেন, এমন অনেক কিছু আছে যাকে আমরা প্রথমে বা যে জিনিসটায় প্রথমে আমরা একেবারেই গুরুত্ব দিই না, শুধু জিনিস নয়। এমন অনেক মানুষ আছেন যাদের কথায় প্রথমে আমরা ঠিক গুরুত্ব দিই না বা তাদের কথা বিশ্বাস করি না, কিন্তু অনেক পরে বুঝি যে তিনি ঠিকই বলেছিলেন। তোমার জীবনে যদি থাকে এমন কোনো অভিজ্ঞতা, কোনো অতীত অভিজ্ঞতা, তাহলে শেয়ার করো আজ আমার সাথে 9903652992 এই নাম্বারে। স্টুডিওর ঘড়ি বলছে 7:54 হয়ে 24 সেকেন্ড। আমি সুমক আছি তোমাদের সঙ্গী হয়ে রবিবারের নমস্কার কলকাতাতে 10:00 পর্যন্ত।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ভোট গণনা আজ। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রশাসন সূত্রে খবর, গণনার জন্য মোট 19টি টেবিল রাখা হয়েছে এবং 21 রাউন্ডে ভোট গণনা সম্পন্ন হবে। উল্লেখ্য, গত 21 মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের ভোট গ্রহণ হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আশা করা হচ্ছে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ বিস্তৃত পরিসরের বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কো রুবিও গতকাল 4 দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। মহারাষ্ট্রের নাসিকে TCS কেন্দ্রের সঙ্গে যুক্ত যৌন নিপীড়ন এবং জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টার ঘটনায় নাসিকের একটি আদালতে 1500 পৃষ্ঠার চার্জশিট জমা দেওয়া হয়েছে। SIT প্রধান সন্দীপ মিতাক জানান, গতকাল 4 অভিযুক্ত মতিন প্যাটেল, নিদা খান, দানিশ শেখ এবং তৌসিফ আত্মারের বিরুদ্ধে এই চার্জশিট জমা দেওয়া হয়। তিনি জানান, এই অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট আরও 7 থেকে 8 জনের বিরুদ্ধে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই অতিরিক্ত চার্জশিট দাখিল করা হবে বলে আশা করা হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল এবং এই অঞ্চলের অন্যান্য বন্ধুরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর হরমুজ প্রণালী উন্মুক্তকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে অনেকটাই অগ্রগতি হয়েছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে বোয়িং কোম্পানির গ্লোবাল পাবলিক পলিসি এবং কর্পোরেট স্ট্র্যাটেজির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেফ শাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ IPL 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
0: অনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
4: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রী।

0: এর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গান মিলান্তি, গান মিলান্তি,
4: গান মিলান্তি। এই সেকেন্ড হাফের যে গান মিলান্তি, সেই গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন সোমনাথ ঘোষ দমদম থেকে। সেই গান তোমার কানে এই মুহূর্তে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স রয়েছে আজ, আর রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে পরিবর্তন করা হয়েছে দুটো পরীক্ষা কেন্দ্র। বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী 6011804001 থেকে 6011804380 রোল নাম্বারের পরীক্ষার্থীদের কেন্দ্র ছিল শিলিগুড়ি জগদীশ চন্দ্র বিদ্যাপীঠ। এর পরিবর্তে তাঁরা আজ পরীক্ষা দিতে যাবেন কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ে। নতুন পরীক্ষা কেন্দ্রের ঠিকানা বুড়ি বালাসান কলেজ মোড় দার্জিলিং 734014, বাগডোগরা কলেজের কাছে এই সেন্টার। পাশাপাশি যাদের রোল নাম্বার 6015003001 থেকে 6015003500, তাঁদের পরীক্ষা দেওয়ার কথা ছিল বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে, কিন্তু তাঁরা পরীক্ষা দেবেন বর্ধমান রাজ কলেজে। নতুন পরীক্ষা কেন্দ্রের ঠিকানা আফতাব হাউস, ফ্রেজার অ্যাভিনিউ, পূর্ব বর্ধমান 713104, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কাছে এই নতুন ভেনিউ, অর্থাৎ বর্ধমান রাজ কলেজ। এছাড়া বেশ কিছু নিয়মাবলী রয়েছে, সেসব নিয়মাবলী জানাবো। আর তোমাদের মেসেজ আসছে 9903659928 থ্রুতে, সেসব মেসেজ পড়ব। তবে তার আগে শোনাবো এই আওয়ারের ফ্ল্যাশব্যাক সং।
0: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
1: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
1: 9903652992 তে তোমরা মেসেজ পাঠিয়েছো, যেমন সৌভিক সরকার কসবা হালদু থেকে মেসেজ করেছো, সুপ্রভাত জানিয়েছো, এইরকম হয়েছে আমার মা বাবার কথা একসময় শুনতাম না, খুব দুষ্টু ছিলাম, আজ দুজন নেই, মা বাবাকে হারাই ছোট্টবেলায় আর মা এই 8 মাস আগে, এখন বুঝি তারা যা বলতো ভালোর জন্য, মেসেও বাবা মা সৌভিক সরকার কসবা হালদু। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে মেসেজ করেছেন, শিক্ষকেরা বলতেন মন দিয়ে লেখাপড়া করবে, প্রথম প্রথম

0: তাদের কথায় গুরুত্ব দিতাম না এবং ফলাফলও ভালো হতো না, পরবর্তীকালে তাদের কথায় গুরুত্ব দেওয়ায় জীবনের সাফল্য পাই। সুভাষ চক্রবর্তী ফ্রম উত্তর বাওয়ালি। অর্জুন সিং, তামিলনাড়ু থেকে মেসেজ করেছো। তামিলনাড়ুতে আমার স্যার আমাকে বলেছিলেন, এখানে কাউকে বিশ্বাস করবে না, এই অভয়ারণ্যে পশু পাখিরা ছাড়া কাউকে বিশ্বাস করবে না। কিন্তু স্যারের কথাগুলো আমি গুরুত্ব দিইনি, আর তার খেসারত 40,000 টাকা দিয়ে আমাকে মেটাতে হয়েছে। এখানকার এক ব্যক্তিকে দিলাম কিন্তু ফেরত আর এলো না। অর্জুন সিং ফ্রম তামিলনাড়ু। আর শুভ সকাল জানিয়েছো শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকড়াইল হাওড়া থেকে। মায়ের কথা বলেছো যে মায়ের কথা যখন যেটা বলে সেটা না শুনে জীবনে অনেকবার ঠকতে হয়েছে, তাই মায়ের কথাটা সব সময় মেনে চলা উচিত। মা বাবা শুধু নয়, আমাদের যারা ভালো চান তাদের কথা যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবনটা আরও সুন্দর আরও সুস্থ হয়ে উঠবে। 8:19 হয়ে 12 সেকেন্ড, তোমাদের সঙ্গে আমি সুমক, 10টা পর্যন্ত আছি, এখনও 1 ঘন্টা 40 মিনিট, আর আপাতত এই ঘন্টার নিউ টিউন।
1: FM Rainbow তে Rainbow New Tune, Rainbow New Tune.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: দিনের ডায়েরি।
3: চব্বিশে মে অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে কি কারণে বিখ্যাত তাই নিয়ে আজকের দিনের ডায়েরি উল্টে দিলাম। 1822 সালের চব্বিশে মে ইকুয়েডর স্পেনের হাত থেকে স্বাধীনতা অর্জন করেছিল, আর মার্কিন যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সংসদ ভবন থেকে মার্কিন আবিষ্কারক স্যামুয়েল মরিস 40 মাইল দূরের বাল্টিমোর শহরে বিশ্বের প্রথম দূরপাল্লার টেলিগ্রাম পাঠিয়েছিলেন 1844 সালের 24 মে। টেমস নদীর ওপর বিখ্যাত ওয়েস্টমিনস্টার ব্রিজ উন্মুক্ত করা হয়েছিল 1862 সালের 24 মে, অর্থাৎ আজকের দিনে। স্যার সৈয়দ আহমেদ খান আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল স্থাপন করেছিলেন 1875 সালের 24 মে। আর 1902 সালে কুইন ভিক্টোরিয়ার জন্মদিন উপলক্ষে ব্রিটেনে প্রথম এম্পায়ার ডে পালিত হয়েছিল 24 মে। আজ আর অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে কোন কোন বিখ্যাত ঘটনা ঘটে গিয়েছিল, কোন কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটে গিয়েছিল তার কথা জানাচ্ছি। দিনের ডায়েরিতে আরও অনেক ঘটনা ঘটে গিয়েছে অতীতে, এই 24 মে বিশেষ এই দিনে জানাবো সেসব কথা। আমি সমক আছি আজকের রবিবারের নমস্কার কলকাতায় 10টা পর্যন্ত।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: তার জন্য রবিবার মানে গাড়ির সংখ্যা কম হওয়ার জন্য কোন রকম অসুবিধা কিছু হচ্ছে না ট্রাফিকে। আর আজকে বিকাল উল্লেখযোগ্য এখানে খেলা আছে মোটামুটি আমাদের যেটা খেলা শুরু হওয়ার সময় কিন্তু এটা বন্ধ হয় সেভাবেই বন্ধ হবে, প্যারাল রাস্তাগুলো খোলা থাকবে, আশা করি ট্রাফিক কোনো সমস্যা হবে না।
0: ধন্যবাদ। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
3: PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
4: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

তোমাদের অনেকগুলো মেসেজ এসেছে, সেই মেসেজগুলো এবার পরপর পড়ে দিই। অনেকগুলো মেসেজ এসেছে। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট থেকে মেসেজ করেছেন, নমস্কার জানিয়েছেন, ভোড়াই থেকে রয়েছি, তোমার নির্বাচন করা গানগুলো মন ছুঁয়ে গেছে আর বার্তাগুলো মন ভরে গেছে। এবার বিষয়ে বলি, নমস্কার, কলকাতার মাঝে আজ সকালেই কাজটি করলাম, তাই তোমার সঙ্গে ভাগ করে নিলাম। ছবি পাঠিয়েছ, বেশ কিছু গাছ লাগিয়েছ, চারা লাগিয়েছ। বর্তমান পরিস্থিতিতে পাখিদের আর পথ কুকুরের পানীয় জলের বড়ই সমস্যা। হ্যাঁ, জলও দিয়েছ। আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ছবি পাঠিয়েছ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা মাটির পাত্রে করে জল ভরা আছে। বেশ, এবার বুঝতে পারলাম। তাই পারলে সবাই একটু চেষ্টা করবেন কোনো মাটির পাত্রে, কারণ জল ঠান্ডা থাকবে, ছাদে বা নিচে কিছুটা জল রাখতে, তাহলে পশু পাখিদের একটু সুবিধে হবে, কারণ প্রাকৃতিক ভারসাম্য ধরে রাখার জন্য এদের বাঁচিয়ে রাখাটা ভীষণ দরকার। তাই দাঁত থাকতে দাঁতের মর্ম একটু বুঝবেন প্লিজ। কৃষ্ণেন্দু বিশ্বাস, পায়রাডাঙ্গা রানাঘাট। আচ্ছা, আমি ইনিশিয়ালি ছবিটা বুঝিনি, ছবিটা দেখে ভেবেছিলাম বোধ হয় চারা গাছে লাগাচ্ছ, তা নয়, মাটির পাত্রে জল দিচ্ছ। তুমি ছবি পাঠিয়েছো, থ্যাংকস ফর দ্যাট, বুঝতে সুবিধা হলো। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে মেসেজ করেছো, সমক দা, তোমাকে ছাড়া চলে না, সপ্তাহে দুদিন অপেক্ষায় থাকি, কারণ অনেক নতুন কিছু তথ্য জানতে পারি, অনেক খবর যা আমাদের অজানা, সবই ভালো। আমার মা বলতেন, বাড়ির বাইরে থাকলে জানবে তোমার চিন্তা মনে হয়, মানে তোমার জন্য চিন্তা হয়, তাই ঠিক সময় বাড়ি আসবে, তোমার প্রতীক্ষায় থাকি। আর এখন সেটাই মনে গেঁথে আছে, বাড়ি এসে অন্য কাজ করি, আজ আমার মা নেই কিন্তু সেই কথা মনে রাখি, না ঠিক সময় বাড়ি আসা আমার কর্তব্য। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত, জানিয়েছেন, সত্যি বাবা কত বড় গুরুজন, বাবা থাকতে বুঝতে পারিনি, আজ বাবা 11 বছর নেই, প্রতি মুহূর্তে মনে পড়ে, এখন ভাবছি বাবা এখন থাকলে কত যত্ন করতাম। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া। কিন্তু মুশকিল এটাই, সময়ে যেটা চলে যায় আর ফিরে আসে না। শুভ সকাল জানিয়েছ পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া, তুমি লিখেছ, এই পৃথিবীর বুকেই আছে এমন গল্প গাঁথা, আজ চলো আমরা বলি এই পৃথিবীর কথা। প্রকৃতি তার বুকের মাঝে মোদের লালন করে, তার গুরুত্ব অসীম মোদের হৃদয়ে ঘরে, সত্যি কি আমরা দিতে পারি সেই গুরুত্ব তাকে, গাছ কেটে ধ্বংস করছি আমরা প্রকৃতি মাকে, আলো ছায়ায় ভরিয়ে দেয় মা আমাদের জানি, অন্যের এই সংস্থান তুমি দিলে দানি, মায়ের সঠিক গুরুত্ব আমরা দিতে যদি পারি, ধন্য হবে এই প্রকৃতি, ধন্য হবে তারি, আমাদের শিরায় জাগে এই প্রকৃতির টান, আমাদের এই প্রাণের কুঁড়ি সেও তো তারই দান। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর মেসেজ। আরও অনেক মেসেজ জমে আছে, সেসব মেসেজ পড়ব আর জানাবো। আজকের দিনের গুরুত্ব তো জানিয়ে দিয়েছি, পাশাপাশি জানাবো যে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে আজকের দিনে, সেই সব কথা। আর পাশাপাশি আজ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, তার সম্পর্কেও দু চার কথা জানাবো যদি সময় থাকে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হ্যাঁ, আজকে ডায়েরিতে এত বেশি এন্ট্রি হয়েছে যে একবারে সব এন্ট্রি আমি তোমাদের কানে দিতে চাইনি, তার জন্য দুটো হাফে দুবারে আজকের দিনের ডায়েরি। এবার চলে যাই 1920 সালে 24শে মে। আলিগড় বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয়েছিল আজকের দিনে, যা আগে ছিল মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল। 1964 সালে 24শে মে পেরুর রাজধানী লিমার ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘটিত দাঙ্গায় 328 জন ক্রীড়াপ্রেমী নিহত, 500 দর্শক আহত হয়েছিলেন। কবি কাজী নজরুল ইসলামের 73 জন্মদিন উপলক্ষে কবিকে ভারত থেকে বাংলাদেশের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। রাষ্ট্রীয় তরফ থেকে তাকে জাতীয় কবি স্বীকৃতি দেওয়া হয় 1972 সালের 24শে মে। বাংলাদেশের উড়ির চরে ভয়ঙ্কর এক জলোচ্ছ্বাসে 11,000 মানুষের মৃত্যু হয়েছিল 1985 সালের 24শে মে। আর উত্তর পূর্ব আফ্রিকার দেশ ইরিট্রিয়া ইথিওপিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল 1993 সালের 24শে মে। সবশেষে বলবো 1994 সালের 24শে মে মক্কায় পদদলিত হয়ে 270 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল আজকেরই দিনে। 9903659992 তে তোমরা মেসেজ পাঠাচ্ছ, সেই সব মেসেজ আমার কাছে জমে আছে, সেই সব মেসেজ পড়ব। এখনও সময় আছে, 1 ঘন্টা 20 মিনিট তোমাদের সঙ্গী আছি আমি সুমক, আজকের রবিবারের নমস্কার কলকাতাতে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: সুপ্রভাত সমক, নমস্কার, প্রভাতী শুভেচ্ছা জানাই। জুখিয়া বাজার কান্তি থেকে, পূর্ব মেদিনীপুর থেকে যাদবেন্দ্র পাণ্ডা মেসেজ করেছেন, আমার বাবা আমাকে বাড়ির জমি জায়গার সব কাগজপত্র বুঝে নেওয়ার কথা বলতেন, আমি কিন্তু কোনো গুরুত্ব দিইনি। আজ বাবা নেই, কাগজপত্র, জমির ম্যাপ ইত্যাদি খুঁজে না পাওয়ার জন্য বাবার সেই কথা মনে পড়ে গেল। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝিনি সেদিন। অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে। আজ ভোরাইতে তোমার সুমিষ্ট গলাতে, অসাধারণ উপস্থাপনাতে, বসন্তের বার্তা পাঠ আর কথা সঙ্গে মিলিয়ে মন ছুঁয়ে যাওয়া গানগুলো শুনলাম, খুব ভালো লাগলো। খুব ভালো আর সুস্থ আর আনন্দের সুরে সুরে থেকো। জুকিয়া বাজার কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে যাদবেন্দ্র পাণ্ডা। শাউন মেসেজ করেছো বারাসাত থেকে, আজকে হোয়াটসঅ্যাপ করার সুযোগ নেই তাই টেক্সট করলাম। আমার এক বান্ধবীকে বলেছিলাম যে তার তৎকালীন প্রেমিক পরবর্তী ছ মাসের মধ্যে তাকে ছেড়ে চলে যাবে, তখন স্বাভাবিকভাবেই আমার কথা বিশ্বাস করেনি, সেই সাথে তার বন্ধু মহলে আমি এক প্রকার ভিলেন হয়ে গেলাম। সারপ্রাইজিংলি এই ঘটনার চার মাসের মধ্যে ঠিকই তাই হলো, এবং খুব বাজেভাবেই হলো। বান্ধবী তখন বুঝল যে আমি আগে থেকেই কিছু টের পেয়েছিলাম, যেটা ও বুঝেও ইগনোর করতে চেয়েছিল। যাই হোক, সেই বান্ধবী বর্তমানে সুখেই ঘর সংসার করছে আমারই এক বন্ধুর সঙ্গে। আমি দুই পক্ষ থেকেই বিয়েতে নিমন্ত্রিত ছিলাম, খুব

শাওন ফ্রম বারাসাত। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে মেসেজ করেছেন, আগে বাড়ি থেকে বলতো যে সব কিছু শিখে রাখা উচিত, কখনো কখনো কোনো কাজ ভালো না পারলে এখন মনে হয় সত্যি এই কাজটা শিখলে বোধহয় ভালো হতো। আর বাউরিয়া বৌলখালী থেকে শান্তনু ঘোষ মেসেজ করেছেন, মাস্টারমশাই বলতেন উচ্চ মাধ্যমিক ভালো করে পড়তে, কিন্তু শুনিনি, এখন ক্রমশ বুঝতে পারছি ভালো করে পড়লে আরও এগোতে পারতাম। মুশকিল হচ্ছে আমরা সকলে যেগুলো বুঝতে পারি এতটাই পরে বুঝি, বা এতটাই দেরি হয়ে যায় বুঝতে যে সত্যি কথা বলতে কি তখন আর নতুন করে বুঝেও আর কিছু হয় না। সময় তার জন্যেই সবচেয়ে বেশি দামি। আর সময় বলছে 8:49:34, আমি সমকাছি আর 1 ঘন্টা 10 মিনিট তোমাদের সঙ্গী হয়ে রবিবারের নমস্কার কলকাতাতে।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ।
1: হলমার্ক সোনার গয়নার কথা বলবো প্রথমে। 22 ক্যারেট 10 গ্রামের হলমার্ক সোনার গয়নার 1 গ্রামের দাম 10 টাকা বেড়ে হয়েছে 15,155 টাকা, আর 10 গ্রামের দাম 100 টাকা বেড়ে হয়েছে 1,51,550 টাকা। খুচরো পাকা সোনা 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 10 টাকা বেড়ে হয়েছে 15,945 টাকা, 10 গ্রামের দাম 100 টাকা বেড়ে হয়েছে 1,59,450 টাকা। পাকা সোনার বাট 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 10 টাকা বেড়ে হয়েছে 15,865 টাকা, আর 10 গ্রামের দাম 100 টাকা বেড়ে হয়েছে 1,58,650 টাকা। খুচরোর উপর দাম 50 টাকা কমেছে 100 গ্রামে 26,785 টাকা হয়েছে, আর 1 কেজির দাম 500 টাকা কমে হয়েছে 2,67,850 টাকা, কিছুটা হলেও কমেছে। আর রুপোর বাট 100 গ্রামের দাম 50 টাকাই কমেছে হয়েছে 26,775 টাকা, আর 1 কেজির দাম 500 টাকা কমে হয়েছে 2,67,750 টাকা। গতকালই বলেছিলাম জ্বালানির দাম বেড়েছে, পেট্রোলের দাম। কলকাতায় 1 লিটার পেট্রোলের দাম 94 পয়সা বেড়েছে, বেড়ে হয়েছে 110 টাকা 64 পয়সা। ডিজেলের দাম, 1 লিটারের ডিজেলের দাম 95 পয়সা বেড়েছে, বেড়ে হয়েছে 97 টাকা 2 পয়সা। আর 14.2 কেজি সিলিন্ডারের দাম, রান্নার গ্যাসের দাম 939 টাকা। আর স্টুডিওর ঘড়ি বলছে 8:56 হয়ে 53 সেকেন্ড।

0: আকাশবাড়ি কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আশা করা হচ্ছে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ বিস্তৃত পরিসরের বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কো রুবিও গতকাল চার দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ নেওয়া হবে। প্রথম পত্রে অঙ্কের পরীক্ষা হবে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা হবে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত। ওএমআর শিটে নেওয়া হবে পরীক্ষা। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার পাঠ্যক্রমে ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগণনার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রশাসন সূত্রে খবর, গণনার জন্য মোট 19টি টেবিল রাখা হয়েছে এবং 21 রাউন্ডে ভোটগণনা সম্পন্ন হবে। তোলাবাজি ও হুমকির অভিযোগে কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 16 নম্বর বোরো চেয়ারম্যান সুদীপ পল্লেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, ওই ব্যবসায়ীর কাছ থেকে 5 লক্ষ টাকা চাওয়া হয়। গতকাল ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ খতিয়ে দেখে সুদীপ পল্লেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমেরিকার সিক্রেট সার্ভিস জানিয়েছে হোয়াইট হাউসের নিরাপত্তা চেকপোস্টে আজ একজন দুষ্কৃতী গুলি চালায়। নিরাপত্তা কর্মীদের পাল্টা গুলিতে ওই দুষ্কৃতীও নিহত হয়েছে। এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত এক প্রাথমিক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানিয়েছে 17th Street এবং পেনসিলভেনিয়া অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় 21 বছর বয়সী এক তরুণ হঠাৎই তার ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালাতে শুরু করে। সিক্রেট সার্ভিস আরও জানায় নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালালে ওই তরুণ গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
1: গান মিলান্তি, গান মিলান্তি।
3: 9:53 লাস্ট আওয়ারে পৌঁছে গেছি আমি সমক। আজ রবিবারে নমস্কার কলকাতায় আর তোমাদের গান মিলান্তির লাস্ট গান তোমাদের রিকোয়েস্টে 9903653992 যে রিকোয়েস্ট পাঠিয়েছিলে তুমি অর্জুন সিং তামিলনাড়ু থেকে, তোমার পছন্দের গান এই মুহূর্তে FM রেইনবোতে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: কয়েকটা মেসেজ পড়ে দিয়ে, অমিয় সরকার কলুয়া জোকা থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং জানিয়েছেন, সমকদা আজকের টপিক অনুযায়ী আমার একটা কষ্টের কথা মনে পড়ছে। বছর 15-16 আগে আমি টিউশন সেরে রাত 10টায় বাড়ি ফিরে মাকে ডাকছি, মা বিছানা থেকে দরজা খুলতে 5 মিনিট সময় নিয়েছিল দরজা খুলতে। তখন আমি রেগে গিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি মায়ের পেটে জল জমেছে। আর এর কিছুদিন পরে মা চিরকালের জন্য চলে যায় আমাকে ছেড়ে। তখন যদি বুঝতাম, আমি ভাবছি অ্যাসিডিটি, তাই সময় থাকতে বুঝলে মা আজ

0: এঁচিয়ে যেতেন। এই ভুল আমায় কুড়ে কুড়ে খায়, এই কষ্ট তোমার সাথে শেয়ার করলাম, অমিয় সরকার, কলুয়া, জোকা। মাধাই দাস বহুরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, বাবা মায়ের কথা মেনে চললে জীবনে কখনো ঠকতে হয় না, মাথা উঁচু করে বাঁচা যায়। মা বাবা বলতেন, নিজে ঠকবে কিন্তু কাউকে কোনোদিন ঠকাবে না, দেখবে মানুষ তোমায় বিশ্বাস করবে, ভালোবাসবে, ভক্তি করবে, তুমি চিরদিন তাদের মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবে। বাবা মায়ের এই আদর্শ মেনে চলে আমি আমার গ্রামের মানুষের কাছে অনেক ভালোবাসা পাই। মাধাই দাস বহুরু ঘোষপাড়া। মৌসুমী ঘোষ কসবা থেকে মেসেজ করেছেন, আজকাল মাঝে মাঝে শরীর মন একটু খারাপ হয়ে যায়, বোধহয় ব্লাড সুগারটার জন্য। সামটাইমস এত ব্যাড হেডেক হয়, তখন ভাবি আজ দিনটা কিভাবে কাজ করব। ঠিক তখনই বাবার একটা কথা মনে পড়ে, একদিন বাবাকে প্রণাম করে বাড়ি থেকে বেরোচ্ছিলাম, বাবা আশীর্বাদ করে বলল, শোন খুব ভালো কথা যে তুই নিজের কাজ, নিজের রেসপন্সিবিলিটিস মন দিয়ে করিস, কিন্তু নিজের শরীরটার ব্যাপারে খেয়াল রাখবি, শরীর যেদিন জবাব দিয়ে দেবে সেদিন মাথা তুলে খুব কষ্ট হবে। বাবা ইজ ইন হেভেন নাও। বাবার হাসি মুখটা স্মরণ করে হেডেকটা ইগনোর করে উঠে যাই। তোমার শো আমরা ভীষণ এনজয় করি, গড ব্লেস ইউ প্রফিসলি, আমিন। মৌসুমী ঘোষ ফ্রম কসবা। আরও দুটো মেসেজ পড়ে দিই। গুড মর্নিং সোমক, ছোটোবেলা থেকে গুরুজনদের অ্যাডভাইস ফলো না করলে আনন্দ খেলাধুলো করেছি, তাই এখন বেকার লাইফ এনজয় করছি। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, আর মিলন বিট রামজীবনপুর পশ্চিম মেদিনীপুর থেকে মেসেজ করেছো, সুপ্রভাত জানিয়েছো। মা বলতেন সব ধরনের খাবার খাওয়া প্র্যাকটিস করতে হবে, এটা খাবো না ওটা খাবো না চলবে না, তখন শুনিনি, অনেক কিছু খাবারই একদম খেতাম না। তারপর যখন বাড়ির বাইরে থাকতে শুরু করলাম তখন বুঝলাম সব কিছু খাবার খেতে না পারার জন্য কতটা কষ্ট পেতে হয়। মিলন বিট রামজীবনপুর পশ্চিম মেদিনীপুর থেকে। আর স্টুডিওর ঘড়ি বলছে এখন 9:11 হয়ে 11 সেকেন্ড। তোমাদের কানে ফ্ল্যাশব্যাক সং,
1: FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এর আগে বলেছি, আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স, এক নজরে নিয়মাবলীর দিকে একটু চোখ ফেরাই। পরীক্ষা শুরুর অন্তত 30 মিনিট আগে কিন্তু পৌঁছতে হবে পরীক্ষা কেন্দ্রে। এছাড়া অ্যাডমিট কার্ড, কাগজের নথি, হার্ড কপি, অনলাইন আবেদনের সময় যে রঙিন ছবি আপলোড করা হয়েছে তার একটা কপি, আর সঠিক পরিচয়পত্র, মানে তার মধ্যে আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, হোয়াট এভার, সঙ্গে রাখতে হবে। এছাড়া মোবাইল, ক্যালকুলেটার, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস পরীক্ষা কেন্দ্রে সঙ্গে নিয়ে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। পরীক্ষার্থীর জন্য নির্ধারিত আসন ছাড়া অন্য কোথাও বসা যাবে না। ওএমআর শিটে রোল নাম্বার, বুকলেট নাম্বার ঠিকঠাকভাবে যেখানে যেটা প্রযোজ্য সেটা লিখতে হবে। পরীক্ষা কেন্দ্রে কোনো রকম অসৎ কাজ করলে বা বেআইনি কাজ করলে পরীক্ষা বাতিল হয়ে যাবে। আর পরীক্ষা শেষ হওয়ার আগে পরীক্ষা কেন্দ্র থেকে কিন্তু বেরোনো যাবে না। আর পরীক্ষা শুরু হওয়ার অন্তত 15 মিনিট আগে পরীক্ষার্থীকে নিজের আসনে গিয়ে বসে পড়তে হবে। কেউ অন্যের পরিচয় পরীক্ষা দিতে গিয়ে যদি ধরা পড়ে তাহলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে আর আসল পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রশ্নপত্রের কভার পেজের ওপর অবশ্যই নিজের সিগনেচার করতে হবে। 9:16 হয়ে 26 সেকেন্ড, তোমাদের সাথে আমি শুভম আছি 10টা পর্যন্ত। এখনও অনেকটা সময়, প্রায় 44 মিনিট মতন সময় আছি। তাহলে শুনি দিই আজকের নিউ টিউন।
0: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: সোমেন যাদবপুর থেকে মেসেজ করেছো, প্রিয় সুমক, প্রভাতী শুভেচ্ছা নিও। আমাদের প্রত্যেকের জীবনে আমাদের মা বাবার একটা অবদান থেকে যায়। ওনারা যতদিন আছেন ততদিন মাথার ওপর বটগাছের ছায়ের মতো আমাদের আগলে রাখেন, তাই দাঁত থাকতেই এখন দাঁতের মর্ম আমাদেরকে বোঝা উচিত। ভালো থেকো আর এমনিভাবে আমাদের সঙ্গে ভালো ভালো উপস্থাপনার মাধ্যমে জড়িয়ে থাকো, সোমেন ফ্রম যাদবপুর। আর মোহনা ব্যানার্জি বেহালা, তাকে তোমার শরীরের যত্ন নিও, থ্যাংক ইউ ফর ইওর কনসার্ন। আর তুমি মেসেজ করেছো যেমন লেখো ছন্দে ছন্দে, চলতি পথের কাঁটার ঘায়ে রক্ত দিয়ে আঁকা অভিজ্ঞ হে কোথায় তুমি অন্ধকারে ঢাকা, যখন তুমি এসেছিলে হয়নি তখন চেনা, জীবন তখন ন্যায্য দামে হয়নি বেচা কেনা, শুধুই বসে ভেবেছিলাম তুচ্ছ জ্ঞান ভার, আমার সঙ্গে দরকার নেই এ জ্ঞান বইবার, হেনুকালে যাত্রা শুরু বিনা ভারে ঝুঁকে, ভেবেছিলাম চলবো এ পথ রাজার মতন সুখে, ফুলের দলে এঁকে দেব পদচিহ্ন খানি, এত দেখি বড্ড কঠিন অন্ধকারের গ্লানি, দুঃখ ঝড়ে দ্বন্দ্বে ক্লেশে ক্লান্তি পিছে ধায়, তখন ডাকি হে অভিজ্ঞ তুমি আছো কোথায়, ব্যথার বাঁধন ধরল চেপে, শাস্তি হল রোধ, মনের সঙ্গে আমার হলো কি ভীষণ বিরোধ, তখন ওগো কাতর নয়ন তোমারে দেখিতে চায়, আধার মাঝে হে অভিজ্ঞ তুমি প্রভু কোথায়, চেতনখানি গেল ওগো মাঝ পথেরই বাঁকে, বাতাস এসে দিল নাড়া তরুর শাখে শাখে, যখন আমার চেতন এলে আধার গেছে ঘুচে, আলোয় আলো দেখি তখন চক্ষু দুটি মুছে, তুমি তখন সম্মুখে মোর আলোর ছদ্মবেশে, জাগাল মোর চেতনখানি সেই অভিজ্ঞ এসে। মোহনা স্যালুট ছাড়া আর কিচ্ছু পাবে না, অসাধারণ অসাধারণ। এইটুকু সময়ের মধ্যে এই স্ট্যান্ডার্ডের একটা মেসেজ কম্পোজ করে পাঠানো, রিয়েলি ইউ জাস্ট ডিজার্ভ নট অনলি থ্যাঙ্কস বাট আ গ্রেট স্যালুট। খড়সড়াই বেগমপুর হুগলি থেকে কৌশিক দত্তের মেসেজ, ছন্দে ছন্দে যথারীতি, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না তো আগে, ঘটে গেলে খারাপ কিছু তখন চেতনা জাগে, কাজের জন্য সারাটা দিন বাইরে ঘুরি, যখন খিদে পেলে ফাস্ট ফুডের দোকানে ঢুকি, তখন নানা রকম খাবার খেয়ে এটাকে তো নানা রকম খাবার খেয়ে পেটটা তো ভরে, বোধহয় বলতে চেয়েছো, মা বলতো ওসব খাবার খাস না বেশি ওড়ে, খেয়ে যেতাম যখন তখন ভুলিনি তো কথা, বুঝলাম পরে যখন হলো পেটে ভীষণ ব্যথা, ডাক্তারবাবুর পরামর্শে বন্ধ সেসব খাওয়া, বেশ কিছুদিন বাড়িতে থেকে হলো না কাজে যাওয়া, শশার মুড়ি থাকে গেলে পরে বাইরে, এগরোল চাউমিন সামনে দেখে করার কিছু নাই রে, মায়ের কথা শুনে যদি মাঝে মধ্যে খেতাম ফাস্টফুডের স্বাদ বুঝি আজও আমি পেতাম, দাঁত থাকতে দাঁতের মর্ম বলছি এখন আমি, বুঝে গেছি মায়ের কথায় সেদিন ছিল দামি। খড়সড়াই বেগমপুর হুগলি থেকে কৌশিক দত্তের মেসেজ। আর স্টুডির ঘুরি বলছে 9:23 মিনিট হয়ে 35 সেকেন্ড, সময় হয়ে গেছে তিনটে গান ব্যাক টু ব্যাক শোনানোর, 3-3 গানের হ্যাট্রিকে। আর আজ কার জন্মদিন বলে দিয়েছি, আর তার জন্য আজকে 3-3 গানের হ্যাট্রিকে আমরা এর আগেও বাজিয়েছি পরপর 3-3 গান।

0: জিৎ গাঙ্গুলির সুরে, আর ফ্ল্যাশব্যাক টিউনে রাজেশ রোশনজির মিউজিক কম্পোজিশনে তিন তিনটে গান শুনিয়েছি। আপাতত গায়ক সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলির জন্মদিন আমরা সেলিব্রেট করছি তিনেকে তিন গানের হ্যাট্রিকের মাধ্যমে।
1: FM রেনবোতে তিনেকে

0: কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। হাওয়া অফিসের হালচাল হালচাল।
1: আবহাওয়া দপ্তর থেকে আমাদের কাছে যে ইনফরমেশন এসেছে তাতে বলা হচ্ছে পার্টলি ক্লাউডি স্কাই, আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, পসিবিলিটি অফ থান্ডারি ডেভেলপমেন্ট ইন সাম এরিয়াস, কোনো কোনো অংশে আকাশে মেঘ করতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। দিনের সবচেয়ে বেশি তাপমাত্রা আজ থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সবচেয়ে কম 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। তার মানে আজকে আরেকটু গরম বাড়তে পারে বলে মনে হচ্ছে। এছাড়া গত 24 ঘন্টায় সবচেয়ে কম তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি আর সবচেয়ে কম তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 91%, গত 24 ঘন্টায় সবচেয়ে কম 64%। বৃষ্টি হয়নি আর যারা সমুদ্রে মাছ ধরতে যেতে চান তারা নির্বিঘ্নে নির্ভয়ে মাছ ধরতে যেতে পারেন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: যাওয়ার আগে একটা মেসেজ এসেছে একদম শেষ মুহূর্তে, আর এই মেসেজটাও ছন্দে ছন্দে লিখে পাঠিয়েছেন শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে। সুপ্রভাত সুমক, সুপ্রভাত জানিয়েছেন, আমার তরফ থেকেও সুপ্রভাত আপনাকে শুধু নয় সবাইকে। জাতীয় ভ্রাতৃত্ব দিবস লিখেছেন, আজকে অ্যাকচুয়ালি কমনওয়েলথ ডে বা কমনওয়েলথ দিবস, আমি সেটা জুড়েই পড়ি। জাতীয় কমনওয়েলথ দিবসে বলছি সুমক ভাই, সবার আগে স্বাস্থ্যে মন, পরে আমরা সবাই। এবার বিষয়ে বলি, সমাজসেবী মিতালী ঘোষ আমার স্নেহের শ্যালিকা, অসময়ে কঠিন রোগে পড়েছে তার যবনিকা। সমাজের বাস্তব পরিস্থিতি বলতো আমায় বারবার, কর্ণপাত করিনি তখন, করেছি বহু তিরস্কার। এখন দেখছি প্রতিক্ষেত্রে

মিলছে তার কথা, ভুল করেছি সেদিন আমি, অন্তরে পাচ্ছি এখন ব্যথা। ভালো মানুষ সে যে, যারা মিষ্টি করে হাসে, বারবার সে বলতো আমায় থাকবে না তাদের পাশে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনি সেদিন, আমার মতো ভুল করো না বন্ধুরা কোনো দিন। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153। প্রচুর প্রচুর মেসেজ আসছে, তবে একটা কথা বলছি, যেভাবে গরম বাড়ছে তাতে খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোবেন না, বাইরে বেরোলেও ছাতা ছাড়া কখনোই বেরোবেন না, ছাতা যদি নাও থাকে অন্তত একটা টুপি সঙ্গে রাখুন, আর পর্যাপ্ত পরিমাণে জল পান করুন সারাদিন ধরে, মোটামুটি 3.5 থেকে 4 লিটার জল, যদিও সেটা প্রয়োজন অনুযায়ী এবং বয়স ভেদে, আর যাদের বিশেষ অসুবিধা আছে, ডাক্তারের বারণ রয়েছে, তারা অবশ্যই খাবেন না, কিন্তু আদারওয়াইজ 3 থেকে 3.5 লিটার থেকে 4 লিটার জল সারা দিনে কনজিউম করুন। সবচেয়ে বড় কথা, বাইরে থেকে এসে এসির মধ্যে ঢুকবেন না বা ফ্রিজে জল গলায় ঢালবেন না। আর পাশাপাশি আরও একটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা যেটা করি এই সময় বাইরে বেরোনোর সময়, অ্যাজ সাচ কোনো কারণ নেই বাইরে বেরিয়ে পড়ি, কিন্তু হঠাৎ করে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ভারতবর্ষে এই বছর এই প্রচণ্ড গরমে কিন্তু বহু মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছেন। তাই যতটা সম্ভব এই সময়কার যে ফলমূল, যেগুলো একটু রসালো ফল, যেগুলো তরমুজ টরমুজ বা এই জাতীয় কিছু, সেগুলো একটু বেশি করে খান, এবং জলীয় পদার্থ আছে ডাব খান বেশি করে, প্রচুর পরিমাণে ডাবিং করুন, প্রচুর পরিমাণে তরমুজ খান, এবং তালশাঁস পাওয়া যাচ্ছে রাস্তার মোড়ে মোড়ে, তালশাঁস খেতে পারেন। আর অবশ্যই হঠাৎ করে বাড়ি থেকে বাইরে বেরোবেন না, মানে এসিতে আছেন হঠাৎ করে বেরিয়ে পড়লাম বাইরে গরমের মধ্যে, এটা কিন্তু ঠিক নয়। আবার যেটা বললাম যে বাইরে থেকে এসেই সঙ্গে সঙ্গে ফ্রিজের জল গলায় ঢকঢক করে ঢালা বা স্নানে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে, অথবা এসির মধ্যে চলে যাওয়া বা চিল্ড এসির মধ্যে থাকা, এগুলো কিন্তু একেবারেই ঠিক নয়। আর খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর কোনো দরকার নেই, আর যদি বেরোতেই হয় তাহলে অন্তত দুপুরবেলাটা অ্যাভয়েড করার চেষ্টা করুন, হয় খুব সকালবেলা বেরিয়ে যান বা সকাল সকাল বেরিয়ে যান যখন তখনও সূর্য অতটা গরম হয়নি বা অতটা তীব্র তেজ তার হয়নি, আর নয়তো বিকেলের পরে বা বিকেলের দিকে বেরোন। সুস্থ থাকুন নিজেও, অন্যদেরও সুস্থ রাখুন, আর যারা অবশ্যই বাইরে বেরোবেন কোনো কারণে খুব প্রয়োজনের মধ্যে, তাদের যে কথাগুলো বললাম যথাযথ প্রোটেকশন নিয়ে বেরোন। এবং অনেক ক্ষেত্রেই এই সময় যারা বাইক চালাচ্ছেন বা নিজের শরীরটা এক্সপোজড আছে, যতটা সম্ভব সেটা ঢেকে রাখার চেষ্টা করুন, কারণ ঘাম ঝাপঝাপে গরমটা কিন্তু এখন নেই, এখন একটু ওই লু বইছে, তার জন্য হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর যদি একান্তই খুব অসুবিধে না হয় তাহলে বাড়িতে একটু পান্তা ভাত খাওয়ার অ্যারেঞ্জমেন্ট রাখুন, ইটস রিয়েলি গুড। আমি কিন্তু রেগুলার বেসিসে খাচ্ছি পান্তা ভাত, আর সেটা খেতে গিয়ে যেটা ফিল করছি, সারাদিন শরীরের মধ্যেটা ভীষণ ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকছে, রেগুলার খাওয়া হচ্ছে না, কিন্তু মাঝে মাঝেই ওই জল ঢালা ভাত, তার মধ্যে পেঁয়াজ লঙ্কা, আর যদি বড়া থাকে তাহলে তো দুর্দান্ত, আর একটু লেবু চিপে আর লবণ দিয়ে তার মধ্যে খেয়ে নিন, শরীর ঠান্ডা থাকবে, মন ঠান্ডা থাকবে, আর মাথাটা অবশ্যই সারাদিন ঠান্ডা রাখতেই হবে। আজকের মতো তোমাদের এই শো থেকে বিদায় জানানোর সময় হয়ে গেছে, সময় একদম শেষ, আজকের মতো বলবো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ভোট গণনার প্রথম রাউন্ডেই বড় ব্যবধানে এগিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া গণনায় প্রথম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা পেয়েছেন 9,534টি ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান পেয়েছেন 210টি ভোট এবং আব্দুর রাজ্জাক মোল্লা পেয়েছেন 225টি ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে শম্ভুনাথ কুর্মী পেয়েছেন 448টি ভোট। প্রথম রাউন্ডের ফল প্রকাশে আসতে বিজেপি শিবিরে উচ্ছ্বাস দেখা গিয়েছে। মোট 14টি টেবিলে গণনা চলছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আশা করা হচ্ছে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ বিস্তৃত পরিসরে বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ নেওয়া হবে। প্রথম পত্রে অঙ্কের পরীক্ষা হবে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা হবে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত। ওএমআর শিটে নেওয়া হবে পরীক্ষা। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার পাঠ্যক্রমে ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তোলাবাজি ও হুমকির অভিযোগে কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 16 নম্বর বোর্ড চেয়ারম্যান সুদীপ পল্লেককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমেরিকার সিক্রেট সার্ভিস জানিয়েছে হোয়াইট হাউসের নিরাপত্তা চেকপোস্টে আজ এক দুষ্কৃতী গুলি চালায়। নিরাপত্তা কর্মীদের পাল্টা গুলিতে ওই দুষ্কৃতীও নিহত হয়েছে। এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত এক প্রাথমিক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানিয়েছে 17th Street এবং পেনসিলভানিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় 21 বছর বয়সী এক তরুণ হঠাৎই তার ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালাতে শুরু করে। সিক্রেট সার্ভিস আরও জানায় নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালালে ওই তরুণ গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সুদীপ বসু। ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে ভোট গণনার পঞ্চম রাউন্ডে বড় ব্যবধানে এগিয়ে বিজেপির প্রার্থী দেবাংশু পাণ্ডা, তিনি পেয়েছেন 30,562 ভোট। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কর্মী, তার প্রাপ্ত ভোট 16,048। তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান রয়েছেন চতুর্থ স্থানে, তার প্রাপ্ত ভোট 1,685। সরকারি চাকরির পরীক্ষায় নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনের মতো রাজ্যের সব সরকারি চাকরির নিয়ামক ও আয়োজক সংস্থাকে নিয়ে আগামী 6 জুন নবান্নেই বৈঠক হবার কথা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে প্রস্তাবিত এই বৈঠক ডাকা হয়েছে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ নেওয়া হচ্ছে। প্রথম পত্রে অঙ্কের পরীক্ষা চলছে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা হবে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত। ওয়েমার শিটে নেওয়া হচ্ছে পরীক্ষা। পাঞ্জাবের কাপুরথালা জেলে গতরাতে কয়েদি এবং বিচারাধীন বন্দীদের মধ্যে সংঘর্ষের জেরে জেল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। কারাগারের বেশ কিছু অংশে ব্যাপক ভাঙচুর চলে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই বিপুল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান শীর্ষ পুলিশ কর্তারা। তোলাবাজি ও হুমকির অভিযোগে কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 16 নম্বর বোরো চেয়ারম্যান সুদীপ পল্লেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়। 2021-এর ভোট পরবর্তী হিংসায় প্ররোচনা এবং মদত দেওয়ার অভিযোগে এফআইআর দায়েরের প্রেক্ষিতে গতকাল গড়িয়াহাট থানায় হাজিরা দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাকে প্রায় 1 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আমেরিকার হোয়াইট হাউসের একটি নিরাপত্তা চৌকিতে বন্দুকধারীর হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের পাল্টা গুলিতে ওই হামলাকারী প্রাণ হারিয়েছে বলে খবর। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি

0: নেতাজি হ্যাঁ।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: স্টুডিও ঘড়ি বলছে 11:03, আর এই সময়টা মানেই আপনার সঙ্গে আমাদের কথা বলার। আজ রবিবারের দড়িয়া ভাসাচ্ছি আমরা কি নিয়ে, রবি ঠাকুর, প্রাণীর ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান, সেই নিয়েই আজ থাকছি অম্বালিকা আর
1: আমি জয়শ্রী।
0: আমরা দুজনে ঠিক এই মুহূর্তে কি বিষয় নিয়ে কথা বলবো, তার গান, তার কথা বলতে হলে তো তার কোনো শেষ নেই, তাও কোনো একটা ছোট্ট অংশ আমরা একটু বেছে নেব। তার আগে আমরা গানটা শুরু করে দিই, গানটা শুনিয়ে এসে বরং বলবো যে ঠিক কেন এই গানগুলো শোনাচ্ছি আমরা।

এমন কিছু গান দিয়েই আমরা শুরু করব, এবং এই পুরো অনুষ্ঠানটা জুড়ে কিন্তু আমরা এই ধরনের গানেই থাকব। কিন্তু কী ধরনের গান, কী বিষয়টার কথা আমরা ভাবতে চাইছিলাম সেটা একটু বলা দরকার, যে সুরের এক্সপেরিমেন্ট তিনি কিন্তু সেই ছোট্টবেলা থেকেই করেছেন। তিনি এমন কথা নিজেও বলেন যে তার যে আসলে কী হয় যে তার যখন সুর তৈরি সেই আশেপাশের যে পরিবেশটা সেটাও তো প্রভাব ফেলেছিল, ঠিক তেমনভাবেই তার দাদা, তার বাকি পরিবেশ, তিনি নিজে বিলাত যাচ্ছেন, এরকম বিভিন্ন ঘটনা ঘটে। তো সেখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সুর আহরণ করে বাংলা যে গানের সম্ভার ভাণ্ডার সেটাকে সমৃদ্ধ করলেন তিনি। আজ আমরা ঠিক সেরকম কিছু গানের সুর খোঁজার চেষ্টা করব। প্রাদেশিক সুর বা বিদেশি সুর এই সবটা মিলিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ঝুলিতে যে যে ধরনের আমাদের ভাঙা গান বলে পরিচিত যে অংশগুলো,

0: আমরা সেখানে যাব আজকে। শুরু করলাম মনুময় ভট্টাচার্যকে দিয়ে, পরের আরেকটা গানে যাই, তারপর না হয় কথা এগোবো।
1: গানে তো যাবই, ঠিক যে গানটা আমরা শুনছিলাম, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, এই গানটা মূলত ফরাসি লোকসঙ্গীতের আঙ্গিককে ভেঙে তৈরি হয়েছে, ভাঙা ঠিক বলবো না, আদলে তৈরি হয়েছে।
0: ঠিক,
1: আসলে গুণী মানুষ যার মধ্যে সৃষ্টির রসদ আছে, যে নিজে সৃষ্টি করতে জানেন, পারেন, বোঝেন, যার মধ্যে সে শিকড় আছে, যাকে চুরি করতে হয় না, সেই মানুষ কোথাও থেকে একটা পাখির স্বর তিনি যদি শোনেন, তিনি যদি সেটা মনের মধ্যে ধারণ করেন, সেখান থেকে শুরু হয় তার নতুন যাত্রাপথ। সুর তৈরি হয় তারপরে কথা বসে, কখনো কথা তৈরি হয় তারপরে সুর বসে। এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর একাধিক তৈরি করেছেন রবীন্দ্রসঙ্গীতের ঝুলি। চলে যাব পরের গান, পরের গান শুনি, গানটি শুনেও ফিরে আসি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। দেখা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের যত গান, যত রবীন্দ্রসঙ্গীতে আমরা শুনি, তার মধ্যে অনেক গান আমরা অবলীলায় গাই, অবলীলায় ভালোবেসে গাই, না জেনে গাই, কিন্তু সেটাও কোথাও গিয়ে একটা ভাঙা গান। ওই যে রবীন্দ্রনাথ চুরি করেননি, স্বীকার করেছেন, মর্যাদা দিয়েছেন, ঠিক সেইভাবেই এই ধারার নাম দিয়েছেন ভাঙা গান, কিন্তু সম্পূর্ণ স্বীকৃতি এবং মর্যাদা দিয়ে নতুন সৃষ্টি। চলে যাই পরের গানে।

0: অমলিকা,
1: একদম
0: এই যে গানটা আমরা শুনছিলাম, এই গানটা কাফি রাগের উপরে আধারিত গানটি, এবং গানটা শুনতে শুনতে কোথাও গিয়ে একটা প্রচ্ছন্ন একটা আর একটা গান গানটা ঠিক মাথার মধ্যে ঘুরছে না, কাহকারু সজনি আয়না বালম। কি অদ্ভুতভাবে দেখো একটা গানের সঙ্গে রবীন্দ্রনাথের সময় যে গান তিনি তৈরি করেছেন এবং তার আগে পরে যে গান তৈরি হয়েছে এবং তার সমসাময়িক যে সমস্ত শাস্ত্রীয় সঙ্গীত নির্ভর যে সমস্ত গান তৈরি হয়েছে সেই সমস্ত মিলিয়ে মিশিয়ে রবীন্দ্রনাথ কেমনভাবে যেন, আমরা সব সহজে বলি যে রবীন্দ্রসঙ্গীত গাওয়া ভীষণ সহজ, খুব সহজ, কিন্তু না, সহজটাই সহজ করে গাওয়া সব থেকে শক্ত। তিনি প্রত্যেকটা ছত্রে ছত্রে ছাপ রেখেছেন, তিনি কে, তিনি কেন, কেন তিনি হৃদয়ের সেই আসন জুড়ে বসে থাকেন যেখানে চাইলেও তাকে সেখান থেকে সরানো যায় না।
1: এমন কিছু কিছু গানের কথা যখন আমাদের মনের মধ্যে আসে আর কি, তখন কিন্তু সত্যিই মনে হয় যে আমরা এই যে সুরগুলো নিয়ে সমৃদ্ধ হচ্ছি তা বোধহয় তাঁর দ্বারাই সম্ভব। আমরা পরের গানটায় যাই বরং, তাই না?
0: পরের গানে যাই। এই গানেরও মানে রবীন্দ্রনাথের যে ভাঙা গান নিয়ে আমরা কথা বলছি, সেই ভাঙা গানে এই গানেরও কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। আমরা এই গানটাও শুনুন, গানটা শুনে আপনিও আমাদের সঙ্গে ভাবুন তো এই গানের বৈশিষ্ট্যটা কোথায়, কোথা থেকে এই গান তিনি অনুপ্রাণিত হলেন। গানে গানে কথায় কথায় অম্বালিকা জয়শ্রীর সঙ্গে আপনি থাকবেন গান দরিয়ায় রবি ঠাকুরের ভাঙা গান নিয়ে।

0: অমালিকা, এই গানটা এই যে অক্টোপ্যাডের ব্যবহারটা স্পেশালি আইরিশ লোকসঙ্গীত, এটা একটা আইরিশ লোকসঙ্গীত থেকে এই এই গানের সুর নেওয়া।
1: এটা মানে স্কটিশ কবি বার্নার্ডস, মানে বার্নসের রচিত
0: ব্রিং টু মি,
1: ইয়ে বার্নস অ্যান্ড প্রেস, এই সুরের আদলে হয়েছে আর কি। সত্যি এই মূল গানটি কবি বার্নস, মানে যার থেকে আর কি এই তিনি নিজে বলছেন আর কি, সেখান থেকে এসেছে। সেখানে তিনটি সংস্করণে তিনি রচনা করেছিলেন এবং এই তিনটি সংস্করণই 1791 সালে প্রকাশিত। তুমি ভাবো কোথায় সেই সময়কালটা আর আজকে সময়কালটা, এই দুটো কিন্তু সত্যি অনেকটা পার্থক্য হলেও বিলাতি ভাঙা, মানে এই রবীন্দ্রনাথ বিলাতি ভাঙার আগে এই গানটি রচনা করলেন 1882 সালে। এমনই কিছু গান কিন্তু আমরা পরপর পেয়েছি যদি ভাবি আর কি, যে সেইটা মানে আমরা খুনি দুজনে আলোচনা করছিলাম না, যে গানটা শোনার সঙ্গে সঙ্গে আগে আমাদের ছেলেবেলা নস্টালজিয়াটা ফিরে এলো। সবার প্রথম নাচের স্টেপ তখন মানে বোধহয় হাঁটতেও ঠিক মতো শেখা হয়নি, আগে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এই গানটার সঙ্গেই আমরা নাচ প্র্যাকটিস করেছি। তো সেই পুরনোর কথা বলছি, যখন পুরানো সেই দিনের কথা শুনতেই পারি,
0: একদম শুনতে পারি, এই গানটা শোনাবো, কারণ এই গানটিও স্কটিশ, সেখানে স্কটিশ পুরো ফ্লেভারটা আমরা পাবো। এবং বিশেষ করে এই গানগুলো যেটা ঠিক একদম শুরুতে বললাম, যে আমরা এই গানগুলো বহুবার গাই, জেনে গাই না জেনে গাই, ভালো লাগলে, এই যেমন ফুলে ফুলে ঢোলে ঢোলে আমরা এতক্ষণ আমরা নিজেরাও কিন্তু গাইলাম, এখানে মাথা নাড়লাম, সেই ছোটবেলায় ফিরে গেলাম, কিন্তু কখনো চিন্তা করে দেখিনি যে এই গানটার পেছনে এত কিছু কাজ, ব্যাপারটাই তাই। এই যে গানটি,
1: এই ভাবানোর কাজটাই তো আমাদের, আমাদের এই ভাবানোর কাজটাই আমরা করে থাকি প্রতিদিন, প্রত্যেক রবিবার, মানে শনি রবিবার গান্দরিয়া নিয়ে থাকা মানেই হচ্ছে রবীন্দ্রনাথকে নতুন করে জানা, নতুন করে চেনা, প্রতিদিন তিনি আমাদের কাছে নতুন।
0: এই গানটিও শুনবো, এই গানটি আমরা বহুবার গাই, সুখে গাই, দুঃখে গাই, ভালো লাগায় গাই, মন্দ লাগায় গাই, যখন খুব ভালো থাকি তখনও গাই, আর যখন মনটা একটু ভারী ভারী হয় তখনও গাই। কিন্তু এই গানটাও দেখুন কোথা থেকে তিনি নিয়ে কেমন করে তৈরি করে দিলেন, এই গানটাও শুনি।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: অমলিকা, আমরা সুচিত্রা মিত্রের কণ্ঠে গানটি শুনছিলাম এবং এই গানটা শুনতে শুনতে খুব মানে কিছু জানার দরকার নেই, গান সম্পর্কে জানার দরকার নেই, রাগ সঙ্গীত সম্পর্কে জানার দরকার নেই, যারা জানেন না বোঝেন না, ভালো লাগে, তাল ভালো লাগে, ছন্দ ভালো লাগে, কথা ভালো লাগে, তেমন মানুষ তো প্রচুর যারা গানকে সেই অর্থে গ্রামাটিক্যালি না জেনে ভালোবাসেন, সে ভালোবাসার পিওরিটি কিন্তু আলাদা। তো তেমন মানুষ যারা গান শোনেন তারা এবং যারা মার্গ সঙ্গীতের ওপরে যাদের চর্চা, যাদের শিক্ষা, যাদের চলন, যাদের বিচরণ, যারা যাপন করেন, তারাও যখন এই গানটি শুনবেন, মানে আমরা বলতে চাইছি আপামর জনজাতি কিন্তু এটা বুঝতেই পারবে এই যে গানটি, স্পেশালি এই গানটি চুজ করার পেছনে যেটা কারণ, কারণ আমরা আজকে ভাঙা গানগুলোকেই মানে বোঝাতে চাইছি, বলতে চাইছি যে এই গানটির মানে মূলটা কোথায়, শিকড়টা কোথায়, যেখান থেকে রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীতে সেটার প্রভাব রেখেছেন। এটা একটা কাফি রাগের ওপরে, কাফি রাগের একটা রাগিনী যেটার ওপরে এই গানটি আমরা শুনলাম। এবং প্রত্যেকটা এই যে গানটা আমরা কোনো মানে মিউজিকের কোনো জগঝম্প নেই, জাস্ট স্কেল রয়েছে এবং তার উপরে তিনি খালি গলায় গানটা গাইলেন। এবং প্রত্যেকটা চলন দেখো, প্রত্যেকটা রিড দেখো, কেমনভাবে তিনি মনে হচ্ছে তার কণ্ঠে যে ভোকাল কর্ডের মধ্যে প্রত্যেকটা রিড তিনি বাজিয়ে গেলেন। এবং মানে যদি আমরা মনে করি এটা রবীন্দ্রসঙ্গীত নয়, এটা একটি গান এবং সেটি এই গানটি একটি শাস্ত্রীয় সঙ্গীত নির্ভর গান, তাহলে কিন্তু অতিরিক্ত বলা হয় না, এই গান সেটাই বলে।
1: আমরা তো এই গানটার কথা বললাম, আমরা কিন্তু পরপর দুটো গান শুনেছিলাম। হ্যাঁ, আমরা সেই গানটার কথাও একটুখানি না বললে, মানে আসলে নস্টালজিয়া তো আমাদেরকে ঘিরে ঘিরে ধরে, তো সেই গানটা সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম, পুরানো সেই দিনের কথা, এইটা নিয়েও একটুখানি বলে নিয়ে পরের গানে বরং যাব, কারণ স্টুডিওর ঘড়ি মোটামুটি অলরেডি বলছে 11:30 হয়ে গেছে। তো যাই হোক, এই যেটা আমরা তখনই কথা হচ্ছিল যে পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে তো তিনি ভীষণভাবে জড়িত হয়ে পড়লেন প্রথম দিকে, যখন ইউরোপে মানে প্রথমে গেলেন আর কি পড়তে, সেখানে পড়াশোনা কতটা হয়েছিল সেটা আলোচ্য নয় এখানে। তিনি গানের প্রভাব তার উপরে পড়ল, স্কটল্যান্ডের বিখ্যাত কবি, আবারও সেই একই গল্পের কথা আসছি যে রবার্ট বার্নস, তার সেই গানগুলো তার উপরে প্রভাব ফেলল। এই যে বিখ্যাত গান অল্ড ল্যাং, এটা আমরা সবাই জানি রবীন্দ্রনাথের মানসপটে একেবারে সত্যি সত্যি ভীষণ দাগ কেটেছিল। তবে এই গানটাই কিন্তু আসলে সেই সময় মানে স্কটিশ ভাষীরা শুধু নয়, ইংরাজি ভাষী দেশ বা বিভিন্ন দেশে বারে বারেই বিভিন্ন সমাবর্তন অনুষ্ঠান, বিভিন্ন যে অনুষ্ঠান, সেখানে বারে বারে এই গানটি হতো, তাকে সেই স্মৃতি বিজড়িত করে তুললো, বা আমরা যেটাকে আজকে নস্টালজিয়া বলি আর কি, সেইটার থেকে কিন্তু তিনি বাংলায় যাকে বলে একেবারে অনুবাদ, সেই অনুবাদটা মানে এতই বেশি আমাদেরকে দুলিয়ে দিয়ে গেল। তুমি ভেবে দেখো প্রত্যেকটা শব্দ, যেখানে মোড়া ভোরের বেলায় ফুল তুলেছি, বা ওই যে বলছেন যে দুলেছি দোলায় বা বাজিয়ে বাঁশি, হ্যাঁ এগুলো তো নিশ্চয়ই সেই বিদেশি যে যারা করছিলেন সেখানে নিশ্চয়ই ছিল না। হ্যাঁ, সেই যে অনুষঙ্গ সেইটাকে ব্যবহার করে মানে কিছুতেই বোঝা যাচ্ছে না যে এটা বিদেশ থেকে এসেছে, মনে হচ্ছে যেন কোথাও একটা বাঙালির প্রাণের আত্মিক অনুভূতি, এটাই বারে বারে চলে আসছে। এমনই কিছু গান নিয়েই তো আমরা আজকে রয়েছি, তেমনই কিছু

0: গান শুনবো আমরা।
1: আমরা তো রবীন্দ্র ঠাকুরের যে সমস্ত গানগুলো এখনো পর্যন্ত যতগুলো গান শুনেছি সেই গানগুলোর মধ্যে মূলত বহির্ভারতের ছাপগুলোই আমরা শুনলাম আর কি। কিন্তু দেখো রবীন্দ্রনাথ তার স্মৃতি মানে তার যা কলম থেকে আমরা যা পেয়েছি সেখানে গান বলো কবিতা বলো ছোট গল্প বলো উপন্যাস বলো বিভিন্ন জায়গা থেকে তো তিনি রসদ পেয়েছেন, আর আমার মনে হয় কিছুটা রসদ তার ভেতরেই পুরোটাই ছিল আর কি। হাব, তিনি একজন একটা হাব, সেখানে রসদ তাকে আরও সহযোগিতা করেছে এবং সেখানে বারবার গগনহর করার কথা ফিরে এসেছে, বারবার এমন অনেক বাউল অনেক কীর্তন অনেক মানে সেই রাঙামাটির পথে পথে যারা হেঁটে গেছেন তারা বারবার ফিরে এসেছেন রবি ঠাকুরের জীবনে, তার লেখনীতে, তার সৃষ্টিতে সবটা মিলিয়ে। ঠিক তেমনই একটি কীর্তন বাউল, আমরা তো বহির্ভারতের সুরগুলোকেই শুনছি, বেশ তো আমরা একটুখানি কীর্তন বাউলের সুরে চলে যাই। কীর্তন বাউলের সুর এই গানটি শুনি, পরপর দুটো গান শুনি, বুঝলি অম্বলিকা?
0: আচ্ছা,
1: দুটো গান শুনে এটা তো কীর্তন বাউল অঙ্গ আমরা শুনি, তারপরে একটা ফিরে এসে বলি সেটাও সে গানের মজা কোথায়।
0: ঠিক,
1: এই গানটা শুনি, তারপরে আরো একটি গান।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: অমালিকা, আমরা এই যে গানটা শুনছিলাম, গানটা মূলত বাগেশ্রী এবং ললিত রাগের আধারে তৈরি, কিন্তু দেখো আমরা এই গানটা স্পেশালি এই জন্যই বেছেছি, এই যে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা, মিউজিক অ্যারেঞ্জমেন্টের মধ্যে কোথাও গিয়ে আমরা একটা ওয়েস্টার্ন একটা হালকা ছাপ পাচ্ছি। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু একদম কি বলবো, কর্ণাটকী মিউজিক যার রাগের চলনে, আবহে বা বলবো আঁধারে তৈরি এই গানটি। এবং এই গানটির সঙ্গে সঙ্গে আমরা আরো একটি মূল গান, মানে ক্যা করো সজনি, এই গানটাও কিন্তু এরই চলনে আমরা ওই গানটাকেও পাই। মানে রবীন্দ্রনাথ তিনি তার কলম, বিশেষ করে গানটা যখন চলছে, এই গানের কথা আমরা যদি সমস্ত কিছুকে একদিকে করে দিই, মানে গানটিকে যদি কবিতার আকারে যদি বলি, শুধুমাত্র গান নয় সেটি কবিতা, তুমি সুখ যদি নাহি পাও, মানে কতটা সারেন্ডার থাকলে, কতটা ভালোবাসা থাকলে ভালোবাসাকে মুক্তি দেওয়া যায়, সেটা বোধ হয় রবীন্দ্রনাথ ঠাকুর বার বার বুঝিয়েছেন, চেতনায় বুঝিয়েছেন, মননে বুঝিয়েছেন, তার সৃষ্টিতে বুঝিয়েছেন। তেমনই একটি গান আসলে অম্বালিকার সঙ্গে যখন আমার প্রথম কথা হচ্ছিল এই আজকের অনুষ্ঠানটা নিয়ে, এমনি আমাদের বকবক চলতেই থাকে, ও আমাকে যখন বলল যে ভাঙা গান নিয়ে আমরা এবার বসতে পারি, আমার শুনে মনে হলো বাহ, ও তো একটু অসম্ভব ভালো কথা বলল। তখন আমার মনে হলো যে হ্যাঁ, ভাঙা গান অদ্ভুত, রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পূর্ণ আঙিনা জুড়ে যে কত মণিমুক্ত রয়েছে, তার একটা একটা একটা পার্ট সেটাই ভাঙা গান, যেটা নিয়ে আজকে আমরা বসেছি।
1: সেই বসাটা যখন আমাদের মানে এরকমই হচ্ছে, মানে যেহেতু আমাদের এই যে মারাঠি বা অন্য ধরনের কথা আমরা বলছিলাম, বিদেশি ভাষার থেকে যখন যদি আমরা এই দিকটাও একটু ভেবে থাকি, একদম শুরুটা তার একদম যে শুরু

গান সেখানেও কিন্তু অদ্ভুতভাবে একটা অন্যরকম ছিল। মানে সেখানে প্রথম গান নিয়ে বিভিন্ন মতভেদ থাকলেও একটা গানের কথা কিন্তু বলাই হয়। কিন্তু আমার তার পরের কথাটা একটু মানে মনে হচ্ছে যে যেখানে ধরো যে ভাব আশ্রয়ী গান বা সেখান থেকে মুম্বাইয়ের ধরো মুম্বাই প্রদেশ আর কি সেখান থেকে হতে পারে বা ধরো এরকমভাবে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ব্যাপারগুলো এসেছে, তিনি প্রভাবিত। মানে আমরা যখন ওই বাজে করুণ সুরে মানে একদম শুরুর দিকে ওই গানটা তখন দেখো সেখানে কিন্তু একটা তামিল সুর, মানে তুমি এক্ষুনি যেহেতু দক্ষিণের কথা বললে আর কি তো সেখানে আমার মনে হলো সেই তামিল সুর। আবার দেখো যে মুম্বাই প্রদেশের কানাড়ি গান, সেখানে সখী বা বাবা এর মতো করে তিনি লিখলেন এই গানটা। আমরা একটু শুনি বরং, তাই না? পরের গানে যাব, তার আগে গানটা শুনি।

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা প্রাদেশিক সুরের কথাও বলছিলাম, মানে আসলে যেটা হচ্ছিল যে বিভিন্ন জায়গা থেকে তো তার আহরণের কথা বলেছি, সেই আহরণের কথা বলতে হলে যে জিনিসটা বলতেই হয় সেটা হচ্ছে যে তিনি যে শুধুই বিদেশ থেকে নিয়েছিলেন তেমনটা তো নয়। আমরা বাউলের কথা শুনলাম বা কথা হচ্ছিলই আর কি আমাদের, সেখানে যখন শুনছিলাম তখন এটা শুনলাম, আবার তুমি ভেবে দেখো যখন আমরা এইদিকে মানে অধিকাংশ গানে তো তিনি নিজেই সুরারোপ করেছেন, অনেক গান যেগুলোর গীতিকার তিনি সুরকার তিনি, মানে এরকম তো অনেক কিছুই হয়েছে আর কি সেই সময়। তিনি যেটা বলছেন আর কি, নিজেও বলেছেন যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর মানে তার যে প্রভাব সেটা কিন্তু মারাত্মকভাবে তার সুরের ওপরে ছিল, তার সঙ্গীত জীবনের ওপরেই পুরোটা ছিল আর কি, এই ব্যাপারটা ভীষণ রকম ছিল। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম এই গানটার কথাও আমরা বলবো যে আমরা এখান থেকেও কিন্তু যে মাদ্রাজি সুর, মানে তখন কিন্তু জায়গাটাকে মাদ্রাজ বলা হতো, সেই মাদ্রাজি সুর কিন্তু এই যে গানটা আমরা এক্ষুনি শুনলাম, হ্যাঁ, একিলাবণ্যে, তুমি ভাবো সেই মাদ্রাজি সুরেই কিন্তু তিনি লিখলেন। অদ্ভুতভাবে অন্যরকমভাবে গানটা শুনলাম।
1: গানে গানে কথায় কথায় আমরা রয়েছি রবি ঠাকুরের সাথে। রবি ঠাকুরের সেই অপার অনন্ত যে সমুদ্র, তার যে সৃষ্টির যে কলমের যে অপার অনন্ত সমুদ্রে আমরা একদম ডুব দিয়ে রয়েছি। ঘড়ির কাঁটা আমাদেরকে বলছে টুকটুক টুকটুক এগিয়ে যাচ্ছে, কিন্তু এর পরেও কিন্তু এক ঘন্টা আমরা থাকছি।
0: ঠিক তাই, আমরা কিন্তু মোটামুটি কথা বলতে বলতে স্টুডিওর ঘড়ি আমাদেরকে জানিয়ে দিয়েছে 11:55 অতএব আমরা এই হাফের শেষ গানে যাই তাহলে, তাই না? এই হাফের আবার 12:02 আমরা কিন্তু আমাদের সংবাদের যে বিরতি সেইটা নিয়ে তারপর অম্বালিকা আর জয়শ্রী ফিরে আসবে গান দরিয়া নিয়ে। ততক্ষণ আপনি আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন 107 FM রেইনবোতে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। অর্ক সেন, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা এগিয়ে রয়েছেন। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে আজ সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হলে প্রথম রাউন্ড থেকেই তিনি বড় ব্যবধানে এগিয়ে যান। অষ্টম রাউন্ড শেষে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম জোটের প্রার্থী শম্ভুনাথ কুর্মির চেয়ে 31,065 ভোটে এগিয়ে আছেন। গণনায় কংগ্রেস তৃতীয় এবং তৃণমূল কংগ্রেস চতুর্থ স্থানে রয়েছে। মোট 14টি টেবিলে গণনা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ

0: কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। প্রবন্ধে কাঞ্চনজঙ্ঘার 5টি সম্পদ কীভাবে সিকিমকে সম্পদশালী রাজ্যে পরিণত করেছে এবং ভাইব্রেন্ট সিকিম 2047-এর পথ প্রশস্ত করেছে তা তুলে ধরা হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, প্রবন্ধটি কাঞ্চনজঙ্ঘাকে সিকিমের ভূমি, স্মৃতি এবং চেতনার রক্ষক হিসেবে চিহ্নিত করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে 4 দিনের ভারত সফরে মার্কো রুবিও গতকাল এদেশে এসেছেন। উল্লেখ্য, কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আগামী 26 তারিখে শুরু হওয়ার কথা। সিকিম আনুষ্ঠানিকভাবে ব্রহ্মপুত্র বোর্ডের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে মনোনীত হয়েছে। সিকিম ব্রহ্মপুত্র নদীর সুরক্ষা, সেচ ব্যবস্থা এবং বন্যা ব্যবস্থাপনা প্রকল্পের জন্য প্রায় 300 কোটি টাকার প্রস্তাব জমা দিয়েছে বলে সরকারি সূত্রে খবর। গুয়াহাটিতে অনুষ্ঠিত বোর্ডের সাম্প্রতিক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: স্টুডিওর ঘড়ি বলছে 12:02 হয়ে 30 সেকেন্ড। গান দরিয়া নিয়ে সেকেন্ড হাফ চলে এলাম আবারও আমরা, অর্থাৎ অম্বালিকা আর জয়শ্রী।

0: ঠিক অপূর্ব এই যে লেখনী এবং সুর দুটোই, কিন্তু কোথাও একটা গিয়ে আমাদের একটু বলতেই হয় আমরা যে বিষয়টা আজকে নিয়েছি বিদেশি সুর, পাশ্চাত্য সুর বা প্রাদেশিক সুর, অর্থাৎ বাংলার বাইরে বা বাংলাতেও হতে পারে বিভিন্ন সুরকে তিনি এক জায়গায় নিয়েছেন। হ্যাঁ, মানে আজকের রবিবারের গানদরিয়া মানেই তো রবিময়, অর্থাৎ রবিবার মানেই রবীন্দ্রনাথ তা আমাদের হাত ধরে থাকেন, সারাক্ষণই থাকেন, তাকে নতুন করে চেনা জানা এই কাজটা করে থাকি আজকে আমরা। আজকে আমরা একটু চিনছি সেই যে ভাঙা গান যেগুলোকে তিনি বলে গেছেন। এই অসম্ভব জনপ্রিয় এই গানটা তো ভীষণ জনপ্রিয়, সেই গানটার সঙ্গে কিন্তু সরাসরি পাশ্চাত্য সুর বা পাশ্চাত্য যে কোনো লেখনী এইটার কিন্তু খুব একটা যোগ নেই। কিন্তু কেন বাঁচলাম সেটার কথা হচ্ছে তার লেখা বা সুরটা না থাকলেও যেটা হয়েছিল সেটা হচ্ছে এই গানটি তিনি 3 জুন 1912 রচনা করেন। এই সময় তিনি যাকে বলে সেই লোহিত সাগর সেইটার ওপর দিয়ে ইউরোপ যাচ্ছিলেন, অর্থাৎ তখন তো সেই এরকমভাবে ফ্লাইটে বসলাম আর চলে গেলাম এরকমভাবে যাওয়া হতো না, তো সেই যে যাওয়াটা অনেক দিন সময় লাগতো সেটার জার্নিটাও কিন্তু অদ্ভুত একটা সুন্দর ছিল। সেই জার্নিটাতে সমুদ্র এবং আকাশের মিলিত অপরূপ শোভায় মুগ্ধ হয়ে কবি এই গানটি লিখে ফেলেছিলেন। এটি ছিল সেই যাত্রা যে যাত্রায় করে তিনি তার গীতাঞ্জলির ইংরাজি অনুবাদের পাণ্ডুলিপি ইউরোপীয় বিদগ্ধ সাহিত্যিকদের কাছে একেবারে উপস্থাপন করেন। সেখান থেকেই তিনি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন এবং পরের বছর অর্থাৎ 1913 এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। এটা কিন্তু সেই যাত্রাপথের গান, লেখনী এবং সুর।
1: আসলে অমলিকা তুমি যেটা বললে না, এই যে কথাটা যাত্রাপথের সেই অনুভূতি, সে ভালো লাগা, অ্যাকচুয়ালি ওই যে বলে না যেখানে পৌঁছয় না কবি সেখানে পৌঁছয় রবি, মানে আমি কিন্তু উল্টোটা বললাম। হ্যাঁ, মানে আমি এই কারণেই বললাম কারণ রবি আর কবি একই মানুষ আমাদের এই অনুষ্ঠানটা জুড়ে। একটা জিনিস দেখো, এই যে মানে মানে প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরে আরো দাও, এই যে প্রাণ, এই যে প্রাণ শক্তি, আসলে ভাঙা গান বিশেষ করে কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত এবং পাশ্চাত্য সঙ্গীত, তার সঙ্গে হিন্দুস্তানি সঙ্গীতের সঙ্গে সঙ্গে আমরা কীর্তন, বাউল, পল্লীগীতি, আঞ্চলিক সুর সেগুলোকেও আমরা পাই, এই সবগুলোকে নিয়ে কোথাও একটা মেলবন্ধন করা এবং কাউকেই নিজের সীমার বাইরে না বেরিয়ে প্রত্যেককে নিজের আওতায় এবং পুরো বিষয়টাকে নিয়ে নতুন একটা সুর তৈরি করা, মানে এটা কত বড় দার্শনিক এবং কত বড় সুরের বিশেষজ্ঞ না হলে এটা সম্ভব নয়। এবং অবলীলায় একাধিক গান, মানে আমরা আজকে অনুষ্ঠানটা করতে বসে নিজেদেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে কি বাজবো, মানে কি শোনাবো আর কি শোনাবো না, এবং যা আমরা শোনাচ্ছি তারপরে মনে হচ্ছে কি না না এরপরে এইটা, এরপরে ওইটা, মানে মানে এখনো আজকের দিনে বসো আমাদের মানে মনোমুগ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, আমাদের আর কোনো রাস্তা থাকে না, সত্য কথাই।
0: তাই তো, তুমি যদি পরের গানের কথা, আমরা যদি এবার আমরা পরের গানটায় চলে যাই বড়, সেখানে আর কথা না বাড়িয়ে, সেখানে কিন্তু অবশ্যই বিদেশি সুরের কথাটা আসবে। কেন, এই বিখ্যাত গানটা ইংরেজি কবি জন সিলে তার রচিত দ্য ইংলিশ হান্টিং সং এইটা থেকে আর কি, তিনি নিজেই বলেছেন আর কি সেখান থেকেই রচিত। তবে একটা জিনিস ঠিক, এই গানটা সেই যে

সময় সেখানে মানে আমরা যেটা স্বীকার করার কথা বলে থাকি আর কি, যে এই ব্যাপারটার মধ্যে কিন্তু সমবেত, অর্থাৎ সবাই মিলে একসাথে শিকারে যাচ্ছে, সেখানে দল বেঁধে এই গানটি গাওয়ার কথা হচ্ছে। সেটা কিন্তু মূল গানেও ছিল, এবং পরে যখন তিনি এই গানটি তৈরি করলেন, এবং অবশ্যই আমরা সবাই জানি কালমৃগয়ন নাটকে সেটা ব্যবহার হয়েছে, 1980 নাগাদ এই গানটি তৈরি হয়। আর অবশ্যই সেটার মধ্যে কিন্তু পুরো ব্যাপারটা ছিল ওই ফ্লেভারটা, মানে বিদেশ থেকে যে গানটার সুরটা এনেছেন সেই ফ্লেভারটা কিন্তু বদলায়নি। শুনি।

আনন্দজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: অমলিকা, এই যে গানটা শোনালাম, এই গানটা শোনার পরে আমাদের শ্রোতা বন্ধুরা, মানে তারা, আমার মনে হয় তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষজন আমাকে বলবেন যে এর মাথাটা টোটালি খারাপ হয়ে গেছে, কারণ প্রখর রৌদ্র, মানে বাইরে এখন কাঠফাটা রৌদ্র, এখন যদি ধরো কোনো একটা গাছের ডালে বসে কোকিল ডাকে তাহলে তুমি কি বলবে, কোকিলটার মাথা খারাপ হয়ে গেছে নাহলে পেট খারাপ হয়ে গেছে, তা নাহলে ও ডাকতে পারে না। ঠিক আমি সেই কাজটাই এখন করেছি, এই গানটা মূলত বসন্তের গান আমি এখন শুনিয়েছি, কিন্তু এই কারণেই শোনানো, কারণ এই গানটির মধ্যেও আমরা আজকে ঠিক যা যা কথা বলছি তার একটা অদ্ভুত ছায়া রয়েছে, প্রভাব রয়েছে, কারণ ওই যে রবীন্দ্রনাথের কলমেই আমরা পেয়েছি না, সকালবেলায় দুপুর যদি হয় তাহলে বিকেলবেলায় সন্ধে হবে না কেন, সন্ধেবেলায় সকাল হবে না কেন, সকালবেলায় সন্ধে, মানে এই যে মানে কল্পনা করলে অনেক কিছুই করা যায়। ঠিক রবীন্দ্রনাথ ঠাকুর যেমনটা কল্পনা করেছেন ঠিক আমরাও সেই কাজটি করেছি। এই যে গানটি আজি কমল মুকুল দল খুলিল, এটার মূল গানটি কিন্তু মন কি কমল দল, এই গানটির ওপরে কিন্তু এটি দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এবং মিশ্র সিন্ধু ত্রিতালে এই গানটি এবং খেয়ালাঙ্গ এই গানটি মূলত, এই গানটির সঙ্গে একটা অদ্ভুত, মানে আজকে যেহেতু আমরা রবীন্দ্রসঙ্গীত নিয়ে বসেছি, আজকে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে রয়েছি, সেই কারণে আমরা আজকে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রনাথের ভাঙা গান সেগুলো নিয়েই থাকছি, কিন্তু হয়তো আমরা কোনো একটা দিনও এটাও করতে পারি, এই যে গানগুলোর মূল গান যেগুলো সেগুলোকে নিয়েও বসতে পারি কোনো একটা অন্য কোনো অনুষ্ঠানে, সেও আমার মনে হয় সেটাও আমাদের কাছে
1: কাজ আর কি,
0: সে কাজটা, সেই অনুষ্ঠানটিও আমরা চেষ্টা করব কখনো যদি সম্ভব হয়। আসলে রবি ঠাকুর একবার তার জীবন স্মৃতিতে তিনি নিজেই বলছেন, একসময় পিয়ানো বাজাইয়া জ্যোতিদাদা নতুন নতুন সুর তৈরি করায় মাতিয়াছিলেন, আমিও অক্ষয়বাবু তাঁহার সেই সদ্যজাত সুরগুলিকে কথা দিয়া বাঁধিয়া রাখিবার চেষ্টায় নিযুক্ত ছিলাম, গান বাঁধিবার শিক্ষানিবাস এইরূপে আমার আরম্ভ হইয়াছিল 1880। এই সময় ফেব্রুয়ারি মাস, বাল্মীকি প্রতিভা, সেদিকেও আমরা যাব। মানে আসলে এই এক একটা কথা, এক একটা উক্তি, এক একটা শব্দে, বাল্মীকি প্রতিভা বলার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে কত কথা চলে এলো এবং কত যে টিউবলাইটগুলো একসঙ্গে জ্বলে উঠল, আমার মনে হলো এগুলো যদি এখন বলতে শুরু করি পরের গানে যেতে দেরি হবে, তো সেটা যদি আমরা না করি।
1: না, তুমি যখন ওইটা বললে না আসলে আমার মাথাতেও একটা গানের কথা চলে আসছিল, যেহেতু তুমি বলেছো এই প্রচন্ড গরমে কোকিল ডাকতে পারে না, তো তাই হোক তুমি যখন করেই ফেললে ব্যাপারটা, তখন এই গানটা শুনিয়ে ফেলি আমরা, তাই না?
0: বেশ,
1: হ্যাঁ আমরা শুনিয়ে ফেলি, এসে বরং গল্পটা হবে আর কি, কেন গানটা শোনালাম।

সেই 1888, সেই সময় কিন্তু তিনি লিখেছেন, অথচ এখনও প্রত্যেক বসন্ত যখন আসে তখন কিন্তু এই চির রোমান্টিক বাঙালির মনের অজান্তে মনের কোণে কোণে এই গানটা কিন্তু একেবারে ভীষণ রকমভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে, তাই তো? আমরা একটু আগেই নিজেরাই আলোচনা করছিলাম আর কি, যে আমরা কিন্তু শুনছি অথচ এই গানের কথা বারবার মনে হয়, সে যেমন গরমই থাক আর যাই থাক এটা কিন্তু শুনতেই হবে। তবে এই কথাতেও আরেকবার বলি যে আইরিশ কবি থমাস মুরের গো ওয়্যার গ্লোরি ওয়েডস থ্রি 1907 এই অনুকরণে রচিত হয়েছে এই বিখ্যাত গানটি, এবং তিনি মায়ার খেলা নাটকের সপ্তম দৃশ্যে এটিকে ব্যবহার করলেন, এবং মূল গানটি মেড অব দ্য ভ্যালির ভিত্তিতে অবশ্যই সুর তৈরি করেছিলেন। এবং তার সাথে আমাদের কোথাও একটা মনে হয় কালমৃগয়া নাটকে মানানা মানিলে, বা ধরো এই যে একই সুরে মোটামুটি পরের গানটাও আমরা শুনতে পারি, শুনছি মোটামুটি একই সুর, এই কথাটা কিন্তু বলা যেতেই পারে। অর্থাৎ এভাবেই কিন্তু নাটকের গানগুলোর ওপরেও প্রভাব ফেলেছিল বিদেশি সুর।

0: জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: রবিবারের গান দরিয়া নিয়ে অম্বালিকা জয়শ্রী রয়েছে আপনার সাথে। রবিবার মানেই রবির বার, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শুনছেন আপনি 107 FM রেনবোতে। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর গান নিয়ে ফিরে আসছি আবার, সঙ্গে থাকুন, স্টে টিউনড।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বললো এবার লাগিয়ে নিচ্ছি PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
0: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান।

0: এই যে গানটি, এই গানটির সঙ্গে আমাদের একটা বেশ অন্যরকম মজার ব্যাপার আছে আর কি। মানে বিদেশি সুর বা এই ব্যাপারগুলো তো রইলই, কিন্তু তার সাথে একটা বেশ মজার ব্যাপার আছে। এই সময় একটা সময় আর কি রবীন্দ্রনাথ কানাডা থেকে ফেরার পথে বেশ কিছুদিন জাপানে থেকেছিলেন আর কি। তো এই সময় জাপানি জুজুৎসু, যেটাকে আর কি জুডো বলা হয়, সেইটা এবং কুচকাওয়াজ, সেটা ভীষণভাবে ভালো করে দেখেন। এবং তখন তার মনে হয় যে শান্তিনিকেতনে এই যে খেলা, এইটা শেখাবার একটা তিনি পরিকল্পনা করলেন। তো তিনি নেকিউজো তাকাসাকি নামে একজন জাপানি জুজুৎসু শিক্ষক তাকে নিয়োগ করলেন, এরকম একটা কথা হলো। তো 1929 সালে শান্তিনিকেতনে তিনি যোগদান করেন। এবার এই সময়টাতে যেটা হয়েছিল যে তারপরে আবার তারা, মানে সেটা তো বেশ বড় সড়ই হয়েছিল, এবং পরে নিউ এম্পায়ারের শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা জুজুৎসু যে এবং তার যে কসরত, সেটার প্রদর্শনীও করেছিল। যাই হোক, যে গানটির কথা বলছি, এই অনুষ্ঠানের সূচনা সঙ্গীত এই হিসেবে রবীন্দ্রনাথ এই গানটি তৈরি করলেন, অর্থাৎ শঙ্কজারি বিহ্বলতা। এখানে কিন্তু উপস্থিত থেকে রবীন্দ্রনাথ নিজে ওই গানের ভাষা এবং বাণী ব্যাখ্যা করেছিলেন, কারণ ঠিক সেই ছন্দ, সেই যে কুচকাওয়াজ, সেইটার ছন্দ কিন্তু এটার সাথে একেবারেই ছিল। এভাবেই জাপানের সাথে মিলে গেল বাংলার পল্লী।
1: মানে এই যে গানটা আমরা প্রিলিউড শুনছি, প্রাণ চায় চক্ষু না, মানে এই প্রাণ চক্ষু মন সব আমাদের চাইছে কিন্তু এখন, মানে আমরা এখন কিছুই যে চাইছে না সেটা বলতে পারবো না। এখান থেকে আমরা একটু পিছিয়ে যাই, 100 বছরেরও বেশি সময় ধরে আমরা পিছিয়ে যাই।
0: আচ্ছা,
1: 1880 ফেব্রুয়ারি মাস, বিলেত থেকে রবি ফিরেছেন। বাল্মীকি প্রতিভা এই গীতিনাট্যের রচনায় তখন তিনি একদম মেতে রয়েছেন, এবং সেই সূত্রে দেশ বিদেশের সুরের সঙ্গে তিনি নানা কিছু নিয়ে ভাঙা শুরু করলেন, দেশ বিদেশের সুর, বাল্মীকি প্রতিভা। এখানে প্রসঙ্গক্রমে বলি যে শুধু ঠাকুর পরিবারে কিন্তু সেই সময় নয়, সারা কলকাতা জুড়ে এবং তার আশেপাশের যে সমস্ত এরিয়া ছিল, অঞ্চল ছিল, সেই সময়টা ইউরোপীয় আদর্শের নাচ গান, শখের থিয়েটার পরিবেশ, এই ব্যাপারটা গড়ে উঠেছিল। কারণ সেই সময়টা মূলত ব্রিটিশ সাম্রাজ্য চলছে, এবং ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে যেহেতু তার পরিবারের প্রিন্স রয়েছেন, ব্রিটিশ সাম্রাজ্যের এলিট যারা রয়েছেন তাদের সঙ্গে ওঠা বসা, তো সেখানে তো সেটা

স্বাভাবিক ঘটনাই ছিল, তার চারপাশ ঘিরে তো ছিলেনই তারা। এবং সেই সময় কলকাতার প্রথম বিলিতি থিয়েটার সেটা মানে তৈরি হয় 1775 সালে। শুধু ইংরেজরা এসব অভিনয় বা গান বাজনায় অংশগ্রহণ করতো তা নয়, কিন্তু ইটালিয়ান, জার্মান এই শিল্পীরাও কিন্তু সেখানে অংশগ্রহণ করত। ঊনবিংশ শতকের প্রথম দিকে ধনী বাঙালি পরিবারগুলোতে বিদেশি থিয়েটারের প্রতি একটি বিশেষ উৎসাহ দেখা যায়। ঠিক যেমনটা আমি বলছিলাম, মানে সেই সময় বিদেশি কালচারটাকে এই বাঙালি তখন বাবু কালচার যেটা তখন তৈরি হচ্ছে আর কি, যারা ব্রিটিশের এক কথায় বলা যায় পদলেহনই বলবো আমি, করে যারা খেতাব পাচ্ছে, যারা প্রিন্স হচ্ছে, যারা ভূস্বামী হচ্ছে, তারা কিন্তু সেই সময়টা বেশ মাথাচাড়া দিচ্ছে এই সংস্কৃতির দিকটাকে ঘিরে। বেশ করে জনপ্রিয় হচ্ছিল ইটালিয়ান অপেরা, সেই অভিনয়গুলো। অপেরা বলতে এখানে এক ধরনের নাটক যেখানে পাত্রপাত্রী সমস্ত কথাবার্তা শুনে তাদের যে এক কথায় যাকে আমরা বলতে পারি গীতি নাটক, অপেরার অনুকরণে বাংলা ভাষায় গীতি নাটক রচনা এবং অভিনয়ের প্রবল ঝোঁক কিন্তু সেই সময় যুব সমাজের দিকে ঝুঁকল। ফলে শখের থিয়েটারের বদলে সৃষ্টি হলো পেশাদারি ন্যাশনাল থিয়েটার, মানে বিদেশি পেশাদারী নাটক এবং অপেরার দলের একদম অনুকরণে। এইভাবে এই এই এই যে জায়গাটা এবং এখান থেকে যে অপেরা তৈরি হলো এবং সেখান থেকে রবীন্দ্রনাথের জার্নি কোথায় গিয়ে মিলছে সেখানেও আমরা যাব, কিন্তু সব কিছু মিলিয়ে দেখুন ওই ভালোর মধ্যে খারাপ না খুঁজে খারাপের মধ্যে যদি ভালো খোঁজা যায় তাহলে বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটা অ্যাপ্রোপ্রিয়েট, একান্ত অ্যাপ্রোপ্রিয়েট। এবং আজকের এই ভাঙা গানের আসর জুড়ে এই গান তো বটে। এই গানটা শুনি, গানটা শুনে সঙ্গে থাকুন, শুনতে থাকুন জয়শ্রী মল্লিকার সঙ্গে গান দরিয়া।

আনন্দধারা বহিছে ভুবনে, রবি ঠাকুর। আসলে এই নামটা যখনই আমাদের মনে আমাদের মস্তিষ্কে চলে আসে, তখন সত্যি আনন্দধারাই আমাদের ভুবনে কেন আমাদের জীবনে সর্বত্রই কিন্তু বইতে থাকে। আবারও ফিরে যাই 1879-তে, আরও এক বছর পিছিয়ে যাই। এই সময় বাংলার প্রথম গীতি নাটক কামিনীকুঞ্জ অভিনয় হলো। এই সময় নতুন ধরনের পুরোপুরি গীতিনাটক বাংলার দর্শক সমাজ কিন্তু বিশেষ সাড়া পড়েছিল। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি বলুন দেখি কি করে পিছিয়ে থাকে, এরকম একটা সময় কখনোই সেটা হতে পারে না, আর হয়ওনি। এই যুগে কলকাতার শিক্ষিত ধনীদের অন্যতম ছিল জোড়াসাঁকোর ঠাকুর পরিবার। গীতিনাটকের ঢেউ এসে সেখানেও লাগলো, এবং রবীন্দ্রনাথ যখন বিলেতে, তখন জ্যোতিদাদার উৎসাহে স্বর্ণকুমারী দেবীর লেখা বসন্ত উৎসব এই গীতিনাটক অভিনীত হয়েছে ঠাকুর বাড়িতে, এবং বিদ্বজ্জনেরা সভায় আমন্ত্রিত থেকেছেন। এবং এটাও জানা যায় যে পুরোপুরি অপেরা জাতীয় এই গীতিনাটকের ছাদে তৈরি হয় এই নাটক। এবং সময় বিচার করলে দেখা যায় যে এই 1879 সাল, মানে 1879 সালের, মানে এই বইয়ের এই বই আকারে কিন্তু এই নাটকটি সেই সময় পাওয়া গিয়েছিল। স্বর্ণকুমারী দেবীর মেয়ে সরলা দেবী, তিনি এক জায়গায় লিখছেন, রবীন্দ্রনাথের বিলাস নিবাসকালেই আমার মায়ের রচিত বসন্ত উৎসব গীতিনাট্যর অভিনয় জ্যোতিরীন্দ্রনাথের অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয়েছিল। সঙ্গীতের এক মহা হিল্লোলে হিল্লোলিত হয়ে উঠেছিল তখন বাড়ি। ঠিক তাই, রবীন্দ্রনাথ দেশে ফিরেই দেখলেন জ্যোতিরীন্দ্রনাথের সেই মানময়ী নাটকের অভিনয়ের আয়োজন চলছে। অভিনয়ে তিনিও অংশগ্রহণ করলেন। 1900 আবারও চলে যায় 1800-তে, 1880 খ্রিস্টাব্দে বইয়ের আকারে এই নাটকের সব শেষের যে গানটি, সে গানটি কিন্তু রবিদাদার হাত ধরেই এসেছিল। সেটি কোন গান আপনি ভাবছেন তো, সেটি কোন গান? ধরবো ধরবো করছি কিন্তু ধরতে পারছি না, এরকমটা হচ্ছে। ঠিক আছে, আমরা সহযোগিতা করছি, এই গানটা শুনুন। এই গানটি কিন্তু শেষ গানটি যেটা তার কলমেই আমরা পেয়েছিলাম। গান শুনি, গান শুনি অমলিকা জয়শ্রীর সঙ্গে। আবারও যতটা সময় থাকে আমরা ফিরে আসছি।

ঠিক যে সময়টার কথা আমরা বলছি, ঠিক সেই সময়টা যখন মানে বিশেষ করে কলকাতার ব্রিটিশ সাম্রাজ্য যখন মাথা তুলে দাঁড়িয়ে আছে, মধ্যগগনে সূর্য যখন ব্রিটিশ সাম্রাজ্যের, এবং ব্রিটিশ সাম্রাজ্যের ঠিক সেই সময়টা যখন ঠাকুর পরিবারে এসে সেই হাওয়া লাগছে এবং সেই সংস্কৃতির মেলবন্ধন হচ্ছে, তখন খুব সত্যি কথা আমি যদি সবাইকে বাদ দিয়ে দিই, কাউকে না ধরি, তারপরেও বলতে হবে রবি ঠাকুর কী করে শান্ত থাকতে পারেন, কারণ তখন তো তার সেই সবে শুরু, তিনি কলম ধরছেন এবং তার কলমে তখন সেই সময় দুটো গীতি কবিতা গীতি নাটক আমরা পেয়েছি, প্রথমটি বাল্মীকি প্রতিঘা এবং দ্বিতীয়টি কালমৃগয়া। আসলে আমাদের ঘড়ির কাঁটা যতটুকু বলছে সেখান থেকে যদি আমরা দেখি, তাহলে হয়তো আমাদের কাছে আর খুব বেশি সময় নেই যে এই গানগুলোর সম্পর্কে এত কথা বলা যায়। সত্যি গানগুলোর মধ্যে একটা মানে অশেষ ভাণ্ডার রয়েছে, যেটা আমরা বলতে পারি এই মুহূর্তে গানে গানে কথায় কথায়, মানে রবি ঠাকুর সম্পর্কে, তার সৃষ্টি সম্পর্কে, তার রচনা কাল সম্পর্কে আমাদেরকে যেভাবে পরিপূর্ণ করে দিয়ে গেছেন, আমাদের কত প্রজন্ম যে এই সমুদ্রে ডুব দিয়ে বাঁচবে তার কোনো মানে গুণে শেষ করা বোধ হয় সম্ভব নয়। আমাদের শুধু এইটুকুই দায়িত্ব তাদেরকে নিয়ে সেখানে পৌঁছে দেওয়া, আর আমরা যে কারণে বলতে পারি এই কথাটি। গানটা শুনি, গানটা শুনে ফিরে আসি, কারণ ঘড়ি আমাদেরকে কিন্তু চোখ রাঙাচ্ছেই।

শুধু তার কথাই যদি আমরা বলি তাহলে আরও অনেক কথাই বলতে হয়। তিনি পরিবারগত বংশগতভাবেই কিন্তু আধুনিক মনস্কা, মানে একটু আগে যা যা আলোচনা জয়শ্রী করছিল সেখান থেকেই কথাটা আমার মনে হলো। তার পিতামহ মানে যে দ্বারকানাথ ঠাকুর, সেখানে পাশ্চাত্য সঙ্গীতের তালিম নিয়েছেন তিনি নিজে। রবীন্দ্রনাথের বড় ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর, সেখানেও কিন্তু পাশ্চাত্য সঙ্গীতের চর্চা হতো। মানে এই যে চর্চাটা, সেই সূত্রে রবীন্দ্রনাথ ছোটোবেলা থেকেই পাশ্চাত্য ধারার সঙ্গে তিনি একেবারেই সম্পৃক্ত। তিনি জীবনস্মৃতিতে বলছেন, সেইটুকু বলেই আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একটু বলি। আমি যথার্থই ইউরোপীয় সঙ্গীতের রসভোগ করিয়াছি, তখনই বারংবার মনের মধ্যে বলিয়াছি ইহা রোম্যান্টিক, ইহা মানব জীবনের বিচিত্রতাকে গানের সুরে অনুবাদ করিয়া প্রকাশ করিতেছে। আমাদের সঙ্গীতে কোথাও কোথাও সে চেষ্টা নাই যে তাহা নহে, কিন্তু সে চেষ্টা প্রবল ও সফল হইতে পারে না। কেবল পাশ্চাত্য সঙ্গীত নয়, বরং পাশ্চাত্য যন্ত্রানুষঙ্গের সাথেও রবীন্দ্রনাথের পরিচয় কিন্তু ঘটেছিল, এইভাবেই, অর্থাৎ পারিবারিকভাবেই। সেজন্যই বোধ হয় এভাবে আমরা তার লেখনী, তার সুরসৃষ্টি থেকে এরকমই কিছু গান পাই।

0: কিন্তু আমাদের প্রাণও চায়, চক্ষুও চায়, মনও চায়, মানে অন্তর বাহির সবই চায়, কিন্তু ঘড়ি চায় না। ঘড়ি বলে সময় তো প্রায় শেষ, সেই কারণে আমাদের ঘড়ি যেহেতু চাইছে না, তাই জয়শ্রী আর অম্বালিকাকে আজকের মতন এই অনুষ্ঠান থেকে বলতে হবে টাটা বাই বাই।
1: শুধু পরের জন যিনি আসবেন তাকে আমরা এই কথাটাই বলে যেতে চাই, তোমার হলো শুরু আমার হলো সারা।
0: আমাদের সারা হয়নি, আমাদের দিন রাত 24 ঘন্টা।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা এগিয়ে রয়েছেন। একাদশ রাউন্ড শেষে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম জোটের প্রার্থী শম্ভুনাথ কুর্মীর চেয়ে 44,891 ভোটে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। উল্লেখ্য, কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও চার দিনের ভারত সফরে এসেছেন। ইবোলা প্রাদুর্ভাবের ক্রম পরিবর্তনশীল পরিস্থিতিতে ভারত সরকার ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আফ্রিকার তিন দেশ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি বর্তমানে এই দেশগুলোতে বসবাসরত বা ভ্রমণরত ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে এবং বাড়তি সতর্কতা অবলম্বন করতেও

নির্দেশ দেওয়া হয়েছে। চীনের উত্তরাঞ্চলীয় শাংসি প্রদেশের কিন ইউয়ান কাউন্টির কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 82। শুক্রবার বিস্ফোরণের সময় 247 জন শ্রমিক খনিতে ছিলেন, যাদের মধ্যে 2 শ্রমিক এখনও নিখোঁজ। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দরবীর সিং। তিনি 10.09 সেকেন্ডে দৌড় শেষ করেন। এর আগে তার ব্যক্তিগত সেরা সময় ছিল 10.17 সেকেন্ড। ফিফার অনুমোদনের পর ইরানের ফুটবল দল 2026 ফিফা বিশ্বকাপে তাদের বেস ক্যাম্প মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। অর্ক সেন, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা 15 রাউন্ড শেষে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম জোটের প্রার্থী শম্ভুনাথ কুর্মীর চেয়ে 69,673 ভোটে এগিয়ে আছেন বলে জানা গেছে। গণনায় বিজেপি পেয়েছে 1,03,089 ভোট, সিপিআইএম পেয়েছে 33,416 ভোট। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে তাঁর প্রতিনিধি পর্যায়ের বৈঠক চলছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। ইবোলা প্রাদুর্ভাবের ক্রম পরিবর্তনশীল পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আফ্রিকার 3 দেশ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি বর্তমানে এই দেশগুলোতে বসবাসরত বা ভ্রমণরত ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে এবং বাড়তি সতর্কতা অবলম্বন করতেও নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার চামান ফাটক রেলস্টেশনের কাছে এক শক্তিশালী বিস্ফোরণে 30 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। বিস্ফোরণ সংলগ্ন এলাকায় থাকা 10 যানবাহনের পাশাপাশি একটি ট্রেনও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য জয়েন্টের এন্ট্রান্স পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। মোট 267 কেন্দ্রে পরীক্ষা চলছে। এবছর রাজ্য জয়েন্টের পরীক্ষার্থীর সংখ্যা 1,20,586 জন। ফিফার অনুমোদনের পর ইরানের ফুটবল দল 2026 ফিফা বিশ্বকাপে তাদের বেস ক্যাম্প মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 125 ফ্রেঞ্চ ওপেন আজ প্যারিসে শুরু হচ্ছে।

0: হচ্ছে এই মুহূর্তের খবর, এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে, নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক মনা মরে গেল, কাহিনী সৈয়দ মুস্তাফা সিরাজ, বেতার নাট্যরূপ সনত কুমার পাল, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। নাটক মনা মরে গেল।

0: পারু?
1: হ্যাঁ।
0: হাঁটতে পারবে না গাড়ি ডাকবো?
1: পারবো।
0: কষ্ট হবে না তো?
1: একটু তো হবেই।
0: তবে থাক, কষ্ট যখন হবে তখন হাঁটতে হবে না।
1: যাবো কি করে, তোমার কাঁধে চেপে?
0: না না, গাড়ি ডাকবো।
1: এই আমাকে রাগিও না বলছি।
0: এই দেখো,
1: সেই স্টেশন থেকে হাঁটিয়ে নিয়ে আসছো আর মুখে বলছো গাড়ি ডাকবো। গাড়ি ডাকার কত মূরত!
0: এই দেখো, রাগ করছো কেন? হ্যাঁ, ভেবেছিলাম যে এইটুকু পথ দুজনে কথা বলতে বলতে চলে যাবে আর কি।
1: কথা বলতে আমার কষ্ট হচ্ছে।
0: না তবে থাক, কষ্ট যখন হচ্ছে তখন তোমার কথা বলতে হবে না।
1: এই ঢের ঢের গিফটে দেখেছি কিন্তু তোমার মতো একটাও দেখিনি। মোটে এক মাস বিয়ে হয়েছে, এরই মধ্যে নতুন বউকে রিক্সা চড়াবার পয়সা জুটলো না। এর পরে যে আমার ভাগ্যে কি আছে সেটা আমি বুঝতেই পারছি।
0: আহ, তুমি খামোকা রাগ করছো কেন পারুল?
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার তোমার কষ্ট হচ্ছে না?
0: আমার?
1: হ্যাঁ
0: কেন, আমার কষ্ট হবে কেন?
1: এই এত বড় একটা সুটকেস কাঁধে করে হাঁটছো?
0: না না, কষ্ট আর কি, একটু ভারী। এই যা পারুল, এতে কি সব আছে গো?
1: জামা কাপড়, আয়না, চিরুনি, তেল, সাবান থেকে শুরু করে কম্বল পর্যন্ত আমার মা সব গুছিয়ে দিয়েছে। কি জানি তোমাদের ঘরের কি অবস্থা! ও, আর আমি পারছি না,
0: আর একটু,
1: আর আমি হাঁটতে পারছি না,
0: একটুখানি
1: না, একটুও না।
0: ওই দেখো পারুল, কোকিল ডাকছে, শুনছো?
1: হুম, শুনছি।
0: আমাদের এখানে অনেক অনেক কোকিল আছে, বসন্তকালে ডাকে,
1: গরমকালেও ডাকে।
0: হ্যাঁ, সব সময় ডাকে।
1: থামুন তো, ওই কি কোকিলের ডাক? এ নিশ্চয়ই কেউ।
0: না না, ওটা কোকিলের ডাক।
1: না, ওটা কোকিলের ডাক না।
0: হ্যাঁ বলছি, কোকিলের ডাক।
1: আমি বলছি না।
0: হ্যাঁ,
1: ওই দেখো গাছের আড়ালে কে?
0: এই কে রে, দাঁড়াও তো থেকে। কেবে গাছের আড়ালে বেরিয়াই বলছি। ও মোনা, তুই বল বল কেন কোকিল ডাকছিলি বল?
2: কোকিল ডাকলে দোষের কি?
0: হ্যাঁ দোষের কি? তা বলে তুই আমার নতুন বউয়ের সামনে কোকিল ডাকবি?
2: যৌবনে বসন্তকালে কোকিল বসিয়ে ডালে কুহু কুহু ডেকে বলে শৈল।
0: চাপ ফালতামো কারো জায়গা পাওনি, সবে মাত্র এক মাস হলো বের হয়েছে, নতুন বউ কি মনে করবে বলতা?
2: কোকিল ডাকলে কিছু মনে করবে না।
0: হ্যাঁ হ্যাঁ, চুপ রাখছিস? হ্যাঁ চল, চল তো, ব্যবস্থা করছি আমি।
2: রাগ করছো কেন বাদলদা? শিয়াল নেই বলে যখন শিয়াল ডাকি তখন তো কেউ কিছু বলো না।
0: দেখ মোনা, তুই কিন্তু বড় বার বেড়েছিস। হ্যাঁ জানিস, তোকে গা ছাড়া করতে পারি আমি।
2: আচ্ছা খামুখা কেন রাগ করছো কেন? হ্যাঁ, কোকিল হলো গিয়ে বসন্তকালের ছবি।
0: নিকচিক করেছে তোর বসন্তকালে নিয়ে।
2: মেরোনা বাদলদা, মেরোনা বাদলদা,
0: মারবে না, পুজো করবে। হ্যাঁ বল, বলার কোনদিন কোকিল ডাকবি?
2: হ্যাঁ
0: ডাকবি।
2: ছাড়ো
1: তো, থাক

0: আর তোমাকে বিরক্ত দেখাতে হবে না।
1: পারুল, পারুল
0: ছেড়ে দাও।
1: তুমি বুঝতে পারছো না পারুল, মেয়েদের দিকে কোকিল ডাকা কত বড় অন্যায়।
2: আই আই মোনা, বৌদির পা ধরে ক্ষমা চা।
3: ক্ষমা করে দাও বৌদি।
0: আরে থাক থাক,
3: কোকিলটাকে উড়িয়ে দেবো।
0: হ্যাঁ তাই দাও।
3: হুস হুস, যা যা যা যা যা, হুস।
1: কি গো, আর কিছু বললে না যে? পালিয়ে গেল তো।
0: জাগে, তুমি চলো তো।
1: হেঁটে যাবে, কষ্ট হবে না?
0: না।

0: তারপর
1: কিছুতেই ছাড়বে না, বলে কোকিল ডাকা বন্ধ করবে কি না, শেষে কোকিল উড়িয়ে দেব বলে কথা দিয়ে খালাস পেল।
0: নতুন বউ লজ্জা পেয়েছে, তুই একটা হারবজ্জাত।
1: হ্যাঁ, নতুন বলেই লজ্জা পায়, সে তো সবাই। তুই পাস নে
0: মরণ, যা করছিস কর, ভালো করে ঝাড়ু দে, নোংরা থাকলে সিঙ্গি মশাই রেগে যাবে, বেলা হয়ে যাচ্ছে।
1: আচ্ছা পাঁচি, তোর যখন বে হয়েছিল তখন খুব লজ্জা পেয়েছিলি?
0: মরণ, তোরা পুরুষ জাতটা বড্ড বেইমান।
1: কথাটা ঠিক নয়, কটা পুরুষের সঙ্গে ঘর করেছিস?
0: সে কথা তোকে বলবো কেন, আমার আর পুরুষ চিনে কাজ নেই, এই বেশ আছি।
1: এ থাকা কি থাকা বলে রে, আছিসও বটে নেইও বটে।
0: কেন?
1: ওরে ফুলের গাছে ফুল ধরাটাই নিয়ম, তুই মেয়ে, এ সংসারে ফুলের গাছ।
0: চুপ কর।
1: ওরে যে মানুষ সংসারে কিছু রেখে যায় না তার জনম বৃথা।
0: তুই কি রেখে যাবি বল দেখিনি?
1: তাই তো ভাবি, কিন্তু ভেবে কুল পাইনি।
0: বড় ভাবনাওয়ালা মানুষ রে।
1: পাঁচি, তোর তবু একটা জাত আছে, আমার তাও নেই।
0: তুই বুঝি মানুষ নয়, জাতের মুখে আগুন।
1: তোর বাপ ছিল সবাই জানে, কিন্তু আমার বাপকে কোথায় জন্মেছি তাও জানি না। জ্ঞানতে এই বকুলতলি গ্রামটাকে দেখেছি, গ্রামের বাইরে হাজার হাজার মানুষের সঙ্গে ঝুপড়িতে থাকি, এর তার বাড়িতে ফাইভ ফর মাস খেটে খাই, এ কি বাঁচা?
0: দুঃখ করিস কেন, খাটবি খাবি, যেমন হেসে খেলে বেড়াচ্ছিস তেমনি বেড়াবি আবার কি। তাড়াতাড়ি কর দেখিনি, আমি আমার ঘরটা দেখে আসি।
2: এই যে মোনা, তুই এখানে?
1: হ্যাঁ।
2: আর আমি তোকে সারা গাঁ খুঁজে মরছি, একেবারে গরু খোঁজা।
1: আগে গরু হলে তো পেতেন, গরু নয় তাই পাননি।
2: তা যা বলেছিস, পাগলেই কথা মানবে?
1: না, পাগলে কোনো কথাই মানে না ডাক্তারবাবু।
2: ও তাই বটে, তা তুই এখানে কি করছিস?
1: সিঙ্গি মশাই খামার ঘরটা পরিষ্কার করছিলাম, সেদিন অনেক করে বলেছিলেন।
2: শোন, যে জন্য খুঁজছিলাম তোকে, ভোটার লিস্টে তোর নামটা তুলে দে, সামনে ভোট আসছে। নাও অপূর্ব লিখে নাও তো।
3: কি নাম?
1: মোনা।
3: মোনা কি মানে পদবি? কি
1: পদবি মানে?
3: জাত মানে কি জাত? আচ্ছা বাবার নাম কি?
1: জানি না তো।
3: বাবার নাম জানো না মানে?
1: আগে সংসারে যখন জন্মেছি বাপ একটা ছিল, কিন্তু তাকে তো দেখিনি, মাকেও না। যা খুশি এটা লিখুন না।
3: তা কি হয়?
2: হ্যাঁ হ্যাঁ হয়, যা খুশি একটা লেখো না।
3: কিন্তু টাইটেল মানে পদবি, হিন্দু না মুসলমান?
1: আগে সেটাও তো জানি না, কখনো ভাবি হিন্দু, কখনো ভাবি মুসলমান, হিন্দুর ঘরেও থেকেছি মুসলমানের ঘরেও থেকেছি।
2: আরে যা খুশি একটা লেখো না, দেশে সিটিজেন কি না?
3: তাহলে তাহলে হিন্দুই লিখছি ডাক্তারবাবু। চেহারায় হিন্দুর আদল, দাড়ির সঙ্গে গোঁফ, সন্ন্যাসী চুল।
1: হ্যাঁ হ্যাঁ তাই লিখুন, এই দেখুন না কেমন ঠিক ঠিক নমো করছি।
2: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ইলেকশনের সময় যা বললো শুনবি, বুঝলি? এসো অপূর্ব, আমার চেম্বারে যাওয়ার সময় হয়ে গেলো।

0: আরে একে মনা তুই মসজিদে উঠেছিস কেন?
1: নামাজ পড়ছিল।
0: বেরো বেরো, আর কোনোদিন যদি তোকে মসজিদে দেখি তো লাশ বানিয়ে ছাড়বো।
1: রেগে যাচ্ছ কেন চাচা? কি হয়েছে বলবে তো?
0: ভোটে নাম তুলেছিস?
1: হ্যাঁ।
0: তুই হিন্দু?
1: কে বললে?
0: ওই অপূর্বটা ভোটার লিস্টে তোর নাম হিন্দু লিখেছে।
1: ও এই কথা? আচ্ছা লিখলি আমি হিন্দু হয়ে গেলুম, কাগজে লেখা আর পানিতে আঁকা সমান, আর তুমি সেটা বিশ্বাস করলে? হায় আল্লাহ!
0: মোনা!
1: আচ্ছা তোমরা কি গো আলম চাচা, আমি তোমাদের বাড়িতে যাইনি, জুম্মার নামাজ পড়িনি, তোমাদের বাড়িতে খাইনি।
0: তা খাস বটে।
1: তুমি আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলে মনে আছে?
0: হ্যাঁ।
1: তোমাদের পাঞ্চেনি বেসাদিতে আমি যাইনি, দেখাশোনা করিনি।
0: হ্যাঁ সেসব তো ঠিকই আছে, আসলে ওরা বললো।
1: ওরা বললো আর তুমি মেনে নিলে?
0: আহা বয়স হচ্ছে তো, মাথা ঠিক নেই। মোনা চ আমাদের বাড়ি চ, আজ রাত্রে ওখানে খাবি চ।
1: সে আর বলতে, চলো চলো।
0: হ্যাঁ।

0: খেলি।
1: হ্যাঁ
0: কেন?
1: খিদে পেয়েছিল।
0: খিদে পেলি অখাদ্য কুখাদ্য খেতে হবে?
1: মোটি মোটেই না, খুব ভালো খেতে।
0: জাত খোয়ালি
1: না তো?
0: না তো মানে আলম চাচার বাড়ি খেয়ে এলি, তো জাত গেল না?
1: কই টের পেলুম না তো?
0: সেটা তো আনবো, তাহলে টের পাবি।
1: সত্যি বলছি, কি করে জাতটা গেল বুঝতেই পারিনি।
0: এ কথা যদি কেউ জানতে পারে তাহলে তোকে পায়ে ঢুকতে দেবে? বিশেষ করে ভট্টাচার্য মশাই জানতে পারলে তো কুরুক্ষেত্র করবে, যার আগে মানুষ বলি। তোর কি কোনো কাণ্ডজ্ঞান হবে না?
1: সবাই রাগ করবে না?
0: করবেই তো।
1: তুইও কিরে চুপ করে আছিস কেন বল না, আমার উপর রাগ করবি?
0: না
1: পাঁচি
0: হুরে, জাত কি মানুষের গায়ে লেখা থাকে? আমাদের কাছে ভট্টাচার্য মশাই, সিংহি মশাই যেমন, আলম চাচাও তেমনি।
1: ঠিক বলেছিস পাঁচি। এই পাঁচি,
0: কি হলো?
1: কীর্তন শুনতে যাবি
0: তোর সঙ্গে?
1: হ্যাঁ চ না, শহর থেকে গাইয়ে আসছে, সিংহি মশাইয়ের আটচালায় আশ্র বসবে, রাধা কৃষ্ণের নাম গান শুনলেও পুণ্যি হয়।
0: তুই আমাকে পুণ্যি শেখাতেইছিস?
1: পাপ পুণ্যের কথা কাউকে শেখাতে হয় না, এসব ভাবের ব্যাপার।
0: কিসের ব্যাপার?
1: ভাব ভাব বুঝিস না? মধুর মধুর বংশী বাজে কদম তলেতে, কোথায় ললিতে।

0: হ্যাঁ, কি বললে আবার বলো।
1: আগে চুড়ি স্যার, গহনা। চুড়ি
0: কার গয়না?
2: হ্যাঁ, আমার পরিবারের।
0: কোথায় ছিল?
1: গায়ে।
0: তা পরিবারের গা থেকে গয়না চুরি হলো, তুমি কি করছিলে? ঘুমোচ্ছিলে?
1: না না, কীর্তন শুনছিলাম হুজুর।
0: কীর্তন শুনছিলে?
2: হ্যাঁ হুজুর, দুজনে মিলে সিঙ্গিমাশের আটচালায় কীর্তন শুনছিলাম।
1: হঠাৎ পারুলের খেয়াল হলো গায়ে গহনা নেই।
0: কি গয়না ছিল?
1: কানের দুল, গলার হার।
0: এসব গয়না পরে কীর্তন শুনতে যাবার কি দরকার ছিল?
1: মানে
0: কাউকে সন্দেহ হয়?
1: সন্দেহ মানে?
0: বলো বলো বলো, থামলে কেন?
1: ওই ইয়ে মানে মোনা, মোনা
0: মোনা।
1: হ্যাঁ মোনা,
0: ওই বাউন্ডেলের ছেলেটা, ওটাকে তো আমি চিনি। তা সে কোথায় ছিল?
1: আগে পাশে দাঁড়িয়ে কীর্তন শুনছিল, তাছাড়া
0: তাছাড়া
1: সেদিন আমার পরিবারকে দেখে অবেলায় কোকিল ডেকেছিল।
0: হ্যাঁ, অবেলায় কোকিল ডাকা?
1: হ্যাঁ।
3: ধরেছি স্যার।
0: কি ধরেছ?
3: চোর।
0: ধরেছ, ভালো করেছ। কোথায় পেলে সমাদদার?
3: কীর্তন শুনছিল।
0: কীর্তন শুনছিল চোর?
3: হ্যাঁ।
0: বাহ, তাহলে তো ধর্মকামের মতি হওয়া উচিত ছিল।
3: আপনি তো জানেন স্যার, সিঙ্গিমশাইয়ের আটচালায় কীর্তনের আসলে আমার ডিউটি ছিল। ভিড়ের মধ্যে দেখি ছোঁড়াটা ওটা উটি করছে, ধরে ফেললুম। মোনা।
1: হ্যাঁ মোনা, আমি জানি স্যার, ও চুরি করেছে।
0: ওটাকে এখানে নিয়ে আস।
3: এদিকে এদিকে, স্যার ডাকছেন।
4: প্রণাম হুজুর।
0: চুরি করেছিস?
4: না।
0: কীর্তন শুনছিলি?
4: হ্যাঁ।
0: কেন শুনছিলি?
4: জানি না।
0: এই বাদলের পরিবারকে দেখে কোকিল ডেকেছিলি?
4: হ্যাঁ।
0: কেন ডাকলি?
4: বলতে পারবো না হুজুর, বাদলদার।

0: দিকে দেখে মনে হলো এ সময় কোকিল ডাকা উচিত, তাই
1: ডাকলি।
0: হ্যাঁ,
1: বৌদির গায়ে গয়না দেখে মনে হলো এগুলো চুরি করা উচিত, তাই চুরি করলি।
0: না হুজুর।
1: না মানে
0: গয়না তো ছিল না।
1: তুই দেখেছিলি?
0: হ্যাঁ।
1: কি করে দেখলি?
0: বৌদি কীর্তন শুনে এত মোহিত যে ঘুমটা খুলে যখন চোখ মুচছে সেই খেয়ালই নেই, তখন দেখেছি।
1: এক চড় মারব। বল, গয়নাগুলো কোথায় রেখেছিস বল?
0: চুরি করিনি হুজুর।
1: ঘাদুচ্ছার পিঠে পড়লে আপনি মুখ দিয়ে আসল কথা বেরোবে
0: হুজুর।
1: বিশ্বাসদার স্যার, এটাকে লক আপে ঢুকিয়ে পালিশ করো তো।
0: বিশ্বাস করুন হুজুর, আমি চুরি করিনি। আমি চুরি করিনি।
1: যাও, নিয়ে যাও, নিয়ে যাও।
2: স্যার, আমি বলিনি ও ঠিক চুরি করেছে।
1: থামো, বামাল ধরতে পেরেছো?
2: আগে
1: মাল সমেত ধরেছো?
2: না তো।
1: তবে বাড়ি গিয়ে দেখো গয়নাগুলো সেখানে আছে কিনা।
2: গহনা বাড়িতে কি করে থাকবে, সে তো চুরি হয়ে গেছে।
1: আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি, পরে খবর নিও।
2: আগে ঠিক আছে। আসো
3: নাকি বল সাহেব।
1: আরে আলম সাহেব, আসুন আসুন, ভালো আছেন?
3: না।
1: সে কি হয়েছে, অসুখ বিসুখ?
3: না।
1: তাহলে বাড়ির কারো?
3: না।
1: চুরি টুরি?
3: না না।
1: পাড়ায় কোনো গোলমাল?
3: আরে না না।
1: তবে সমাজ বিরোধীরা উৎপাত করছে?
3: ও সব কিছু না।
1: তবে
3: মোনা
1: চুরি করেছে? জানি তো ও একটা চোর।
3: না।
1: কি না?
3: মোনা চোর নয়।
1: হ্যাঁ
3: হ্যাঁ, ওকে আমি অনেক দিন থেকে চিনি, ও খুব ভালো ছেলে, ও চুরি করতেই পারে না।
1: কিন্তু বাদল যে বললো?
3: আরে বাদল বললো আর মোনা চোর হয়ে গেল, কোনো প্রমাণ পেয়েছেন?
1: না এখনো পাইনি, তবে পেয়ে যাব। পালিশ হচ্ছে।
3: কি হচ্ছে?
1: পালিশ।
3: ছি ছি,
1: প্রথমে চড়চাপড় দিয়ে শুরু, তারপর।
3: আচ্ছা আপনারা মারধর করছেন ওকে? হ্যাঁ। না না না না, এ ভীষণ অন্যায়, এটা ভীষণ অন্যায়। ও ভালো ছেলে, হইচই করে হেসে গেলে বেড়ায়, চুরি ও কিছুতেই করতে পারে না।
4: ঠিক বলেছেন, ঠিক বলেছেন আলম মিয়া, মোনা চুরি করতে পারে না।
1: সিংহী মশাই আপনি?
4: হ্যাঁ, আসতে হলো, আটচালা থেকে শুনলুম আপনার ওই সমাদদার সাহেব মোনাকে ধরে এনেছে, এটা কিন্তু বড় অন্যায়।
3: প্রয়োজন হলে মোনার জন্য আমরা ওপরে মাত পিটিশন দেব।
4: নিশ্চয়ই, এত বড় অন্যায় কেউ মেনে নেবে না, থানা ঘেরাও হবে।
1: ওটা ভালো নয়।
4: আরে ভালো কি মন্দ সেটা আমরা বুঝি, ভালো নয় ভালো নয়। মোনা যে চুরি করেছে তার কি প্রমাণ আছে?
1: প্রমাণ মানে আপনাদের পাড়ার বাদল যে বলল, এই যে বাদল এসছো, বলো তো।
2: স্যার
4: কি হয়েছে রে বাদল?
3: ভালো, কি হয়েছে, মোনা চুরি করেছে?
2: হ্যাঁ না মানে,
3: মানে কি বলো?
2: ভুল হয়ে গেছে স্যার।
4: ভুল?
2: হ্যাঁ, গহনা বাড়িতেই ছিল, বউ পড়ে যায়নি।
1: হ্যাঁ, সমাদদার, সমাদদার
5: স্যার, স্যার কিছুতেই মুখ খুলছে না।
1: ওটাকে আর খুলতে হবে না, এটাকে ঢুকিয়ে দাও তো।
4: না না থাক, এটাকেও ঢোকাতে হবে না, ওসব করবার দরকার নেই।
1: বলছেন আপনি?
3: হ্যাঁ। বাদল বাদল, তুমি খুব সাবধানে থেকো, অযথা পরকে হয়রানি করা ভালো নয়, বুঝলে?
2: আজকে আজকে
3: আসুন সিংহ মশাই,
4: চল।
1: সমাদদার
5: স্যার,
1: কীর্তন শুনতে গিয়ে কেউ যদি একটু ওটা উটি করে সেটা কোনো দোষের নয়, বুঝলে?
2: আচ্ছা স্যার।

0: উফ, এ বাবারে, তো
1: খুব লেগেছে না?
0: মারলে তো লাগবেই, তাই না ডাক্তারবাবু?
2: হ্যাঁ, তা লাগবে বই কি, থাক আর বেশি ওটা ওটু করিস নি, ফোলা জায়গাটা গরম জলে সেক দিস।
1: খামুকা খামুকায় মারলে গা?
0: মারুক না।
2: তার মানে?
0: পায়শ্চিত্ত, অসময়ে কোকিল দেখেছিলাম।
2: ডাকিস কেন, এ তো সবাই জানে অসময়ের ফল কখনো ভালো হয়।
1: কি হবে ডাক্তারবাবু?
2: যা হবে তাই হবে, এই নে এই বড়িগুলো রাখ, দিনে দুবার করে খাবি, বুঝলি? আর পাঁচি তোর কাছে না হয় কটা দিন ছেলেটাকে রেখে দে, ঠিক মতো দেখাশোনা করা দরকার আছে, কেমন থাকে কার একবার খবর দিস।
3: আচ্ছা।
0: ডাক্তারবাবু চলে গেল?
3: হ্যাঁ। আর তোকেও বলি বাপু, কি দরকার ছিল কীর্তনের আসর থেকে উঠা উঠি করার?
0: তোকে ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছিলাম না, তাই একটু উঠে গিয়ে।
3: অত দেখার কি আছে?
0: আছে আছে, সে তুই বুঝবি না।
3: না, খালি তুই সব বুঝিস, এমন কথা বলিস যেন পণ্ডিত মশাই। আমি পরাণঢুলির মেয়ে, সাতঘাটের জল খেয়ে তবে এখানে এইছি, বকুলতলির সবাইকে আমি চিনি, আমাকে আর বেশি বোঝাতে হবে না।

0: এই বকুলতলি সবাইকে তুই চিনিস?
1: হারে হারে চিনি।
0: আমাকে চিনিস?
1: চিনি না বা, তুই একটা হার বজ্জাত।
0: মন থেকে বলছিস?
1: মরণ অঞ্জাত মিনছে।
0: আচ্ছা পাঁচি, তুই জাত কি জানিস? দেখেছিস কখনো? কেমন দেখতে বলতো?
1: মুখুমি অত শত জানি না, সবাই বলে তাই।
0: বল দেখি, বামুন যিনি পইতে প্রমাণ, বামনি চিনি কি করে?
1: ও অত শত জানি না, তুই বড়িটা খেয়ে নে, আমি জল নিয়ে আসছি।

0: কেমন আছিস মোনা?
1: খুব ভালো।
0: এনে ধর, এগুলো রাখ। এতে একটা লুঙ্গি আছে আর একটা গেঞ্জি, ঈদে পরিস।
1: সবই আল্লাহর দোয়া। তোমরা পাঁচজন আমাকে খুব ভালোবাসো না আলম চাচা?
0: আরে কেন বাসবো না বল, তুই হলি আমাদের স্বজাতি, তোকে ঈদে কিছু না দিলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না?
1: তা তো হবে, এতে তো খুশির ঈদ।
0: শোন, রমজান মাস শেষ হতে আর চার দিন বাকি, ঈদের নামাজে আসবি কিন্তু।
1: সে আর বলতে
0: মোনা, রে আমি একটা কথা ভাবছিলাম, বুঝলি?
1: কি কথা আলম চাচা?
0: তুই একটা শাদি কর।
1: হ্যাঁ,
0: কদিন আর এইভাবে বাউন্ডুলে ঘুরে বেড়াবি রে? হ্যাঁ, মেয়ে নয় আমি দেখবো কোন, তারপর কলমা পড়ে শাদি করে ঘর সংসার কর। ভাগ্যে থাকলে একদিন মক্কায়ও ঘুরে আসতে পারবি।
1: আমার তকদিরে কি মক্কায় যাওয়া হবে?
0: আর কেন হবে না কেন, আল্লাহর দোয়া হলে নিশ্চয়ই হবে।
1: আমি তাহলে উঠি চাচা।
0: মানা, তুই আমার কথার জবাব দিলি না যে।
1: সময় তো চলে যাচ্ছে না, হবে এখন।
0: তাহলে মেয়ে দেখবো?
1: হ্যাঁ হ্যাঁ, বলবো এখন।
0: ঠিক আছে, তবে আমাকে না বলে হুটহাট কিছু করে ফেলিসনি যেন আবার।

0: কিরে না কেমন আছিস?
1: ভালো।
0: বাহ বাহ, শোন এখন চলে যাসনি কেন? প্রসাদ খেয়ে তবে যাবি।
1: ঠিক আছে।
0: আর শোন, কাল সকালে এসে তোর ওই পুজোর নতুন জামা কাপড় নিয়ে যাবি, কেমন?
1: আচ্ছা।
0: শোন, আর একবার ওই পার্টি অফিসে ঘুরে যাবি, ভোট আসছে, খাটাখাটনি তো করতে হবে নাকি?
1: আর বলতে, খাওয়া দাওয়ার কথা কিন্তু ভুললে চলবে না সিঙ্গি মশাই, লুচি বোঁদে রসগোল্লা।
0: হবে রে হবে, সব হবে। জানিস, তোর জন্য আমার মাঝে মাঝে খুব দুঃখ হয়।
1: কেন?
0: কেন? আরে এইভাবে বাউন্ডুলে হয়ে আর কদিন ঘুরে ঘুরে বেড়াবে? একটা বে থাক অরে বার।
1: আমাকে বে করবে কে?
0: কেন, ওই পাঁচি পাঁচিটা তো একলা থাকে, ওর সঙ্গেই না হয় বলতো?
1: না না না, সব পারবো, কিন্তু ওটি পারবো না সিঙ্গি মশাই।
0: আরে শোন শোন, অমনা, এই দেখো অমনা, এই চলে গেল।

0: কিরে মনে থাকবে?
1: হ্যাঁ ডাক্তারবাবু।
2: কোথায় ছাপটা মারতে হবে ভুলবি না?
1: পাগল নাকি, ছাপ মারতে ভুল হবে?
0: ভোটের দুদিন আগে থেকে ক্যাম্পে থাকবি বুঝলি, খাওয়া দাওয়া সব ওইখানে।
2: তো ডিউটি হবে ভোটারদের বুথে পৌঁছে দেওয়া।
0: মিটিং মিছিল যেসব হবে তার জন্য লোকজন জোগাড় করতে হবে। তোর এখন অনেক কাজ।
2: তোর উপর আমরা অনেক ডিপেন্ড করি।
1: কি করো?
0: আরে ভরসা করে আর কি। তুই হলি একজন সোশ্যাল ওয়ার্কার, মানে সমাজসেবী, তোর দায়িত্ব অনেক।
1: আচ্ছা ডাক্তারবাবু, ভোট দিলে কি হয়?
0: কি কোথাকার উজবুক, ভোট দিলে কি হয় জানিস নি? ভোট দিলে অনেক কিছু হয়। তুই যে দেশের নাগরিক, এই নে এসন, এই প্যাকেটটা তোর নতুন জামা প্যান্ট আছে, আর এটায় নতুন চটি আছে, পরবি বুঝলি। কাল থেকে হাটে বাজারে লোকের বাড়িতে বাড়িতে ক্যাম্পেইনে লেগে যা বুঝলি।
1: আচ্ছা।

0: পাঁচি, এই পাঁচি
1: কে?
0: আমি রে।
1: ও তুই এলি কি করতে? গাগতরের ব্যথা চলে গেছে তো, আর পাঁচিকে দরকারটা কি?
0: রাগ করিস না, ওই পার্টিবাবুদের সঙ্গে কাজে ছিলুম তাই কদিন আসতে পারিনি। এই দেখ না, বাবুরা জামা প্যান্ট চটি সব দিয়েছে, কেমন লাগছে বলতো?
1: নব্য কার্তিক মরণ, তা আমার কাছে কি জন্য এসেছিস?
0: বড় খিদে পেয়েছে, কিছু খেতে দিবি?
1: আমার কি তেজারেতির রায় আছে যে এলেই খাবার জোগাড় করা হবে?
0: তবে থাক, আলম চাচা কিংবা সিঙ্গি মশাইয়ের বাড়ি যাই, কিন্তু ওখানে যদি কিছু জোটে।
1: সেখানেই যা না, এখানে মরতে এসেছিস কেন?
0: ভেবেছিলাম বুঝি তুই জেগে আছিস। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে।
1: থাক থাক, আর ঝাঁজ দেখে যেতে হবে না, বস।
0: আমি জানি তুই আমাকে ফেলতে পারবি না, আর তোকে বেশি দিন বিরক্ত করবো না রে, ভোটটা মিটে গেলি চলে যাব।
1: কোন চুলোয়
0: দেখি?
1: খুব দেখা আছে, মরণ ছাড়া তোর কোথাও যাবার জায়গা নেই। এই নে ভাত আর এই আলু ভাজা, আর কিছু নেই।
0: হ্যাঁ না থাক, এই ভালো, তোর ভাগের বুঝি।
1: সেটা তো জানার দরকার নেই।
0: তোর ভাগেরটা খেয়ে নিলে তুই কি খাবি?
1: যে যার ভাগে সে তার খাবে।
0: যে যার ভাগে মানে এতে আমারও ভাগ আছে নাকি?
1: আছে, এই কদিন রোজ তোর ভাত রেখেছি, আবার সকাল হলে হাঁস মুরগিকে খাইয়ে দিয়েছি।
0: পাঁচি,
1: একটা মানুষ দুর্বল শরীর নিয়ে সেই যে গেল আর আসেই না, সবটাই কি আমার? আজকে নিয়ে তিন দিন, কাল থেকে আর রাখতুম না?
0: ক্ষমা করে দে, ক্ষমা করে দে পাঁচি।
1: আমি কেন ক্ষমা করতে যাব? আমি তোর কে?
0: কেউ না, তবু তুই সব জানিস। সিঙ্গি মশাই বলছিল।
1: কি বলছিল?
0: বলছিল যে তোর সঙ্গে আমার বিয়ে দেবে।
1: মরুন
0: পাঁচি, এই পাঁচি শোন, আরে শোন।

0: শুনুন, দয়া করে আপনারা শান্ত হন, চুপ করুন, শান্ত হন। ঝগড়া করে তো কিছু লাভ নেই, উপায় নিশ্চয়ই একটা হবে।
1: কি উপায় হবে? মোনা আমাদের খাঁটি মুসলমান ছিল, নামাজ পড়ত, কি সুন্দর কোরআন পাঠ করত, প্রত্যেক জুম্মাবারে মসজিদে যেত, তাকে আমরা কবর দিতে পারবো না? আপনি কি বলছেন কিসিংহি মশাই?
0: আরে ঠিকই বলছি আলম মিয়া, ঠিকই বলছি।
1: হ্যাঁ ঠিকই বলছি,
0: হ্যাঁ ঠিকই বলছি। মোনা মুসলমান ছিল সেটা আপনি প্রমাণ করতে পারবেন? হ্যাঁ, এই তল্লাটে সবাই জানে মোনা ছিল হিন্দু, নাম সংকীর্তনে ও বড় ভক্ত ছিল, আরতির সময় কি ভক্তিভরে প্রণাম করত। আমাদের ভাবতে পারেন আমাদের সেই মোনা মরে গেল, আর এ তো সাধারণ মরণ নয়, সকালবেলা এই উঠোনটায়, আমার এই উঠোনটায় আমার সামনে এসে বললে, সিংহমশাই আমি তবে মরি, ব্যাস উঠোনে শুয়ে পড়ল, আর সেই শোয়াই শেষ শোয়া। এ তো ইচ্ছা মৃত্যু, তার সৎকার আমরাই করব।
1: না না তা হয় না,
0: না হয় না,
1: ওকে আমরা কবর দেব। মোনা আমাকে বলেছে ও খাঁটি মুসলমান।
0: মোনা আমাকে বলেছে ও খাঁটি হিন্দু। তোমরা বডি তোলো,
2: তোলো,
0: শ্মশানে নিয়ে যেতে হবে।
1: না না না, না বডি যাবে মসজিদে,
0: না
1: বডি মসজিদে যাবে, সেখানে নামাজ হবে, তারপর কবরস্থানে নিয়ে যাওয়া হবে। এই না হতে পারে না, না
3: মসজিদে। কি হয়েছে
0: এই বড়?
3: হ্যাঁ হয়েছেটা কি?
1: এই এই যে বড় সাহেব, আমাদের মোনা মরে গেল।
3: তাতে কি হলো? জন্মেছে যখন তখন মরতে তো হবেই।
0: কিন্তু আলম মিয়ারা ও দেহ সৎকার করতে দিচ্ছে না।
3: কেন?
1: মোনা ছিল খাঁটি মুসলমান, ওর দেহ কবরে দেওয়া হবে।
0: না না না, বিশ্বাস করবেন না, ও হিন্দু, ওর দেহ শ্মশানে।

0: যাবে সৎকার করা হবে।
1: হ্যাঁ বুঝেছি। এই কেস, এই যে ডাক্তার বাবু, আপনার কি মত, মনা হিন্দু না মুসলমান?
2: হিন্দু বা মুসলমান কোনো প্রমাণ পাওয়া যায়নি।
1: সে আবার কি? আচ্ছা মূল্য কি করে?
0: আরে মূল্য মানে, মূল্য মানে সকাল বেলায় আমার উঠোনে এসে বলল, সিংহে বসাই আমি তবে মরি, ব্যাস মরে গেল। মোনা ছিল সিদ্ধ পুরুষ, না হলে এমন মৃত্যুকার হয় না, এ হলো ইচ্ছা মৃত্যু।
2: থামুন তো, ও ছিল খাঁটি মুসলমান।
1: আচ্ছা আপনারা সবাই থামুন, থামুন থামুন, বডি কলকাতায় যাবে, মেডিকেল এক্সামিন হবে। সমাদদার
3: স্যার,
1: একটা টেম্পু ডাকুন তো।
3: আচ্ছা,
1: বডিটা নিয়ে আপনি কলকাতায় চলে যান, একেবারে রিপোর্ট নিয়ে ফিরবেন, আমি একটা লিখে দিচ্ছি। আর আপনারা কাল সকালে থানায় আসুন, মেডিকেল রিপোর্ট অনুযায়ী ওর সৎকার হবে।
0: ঠিক আছে,
1: যান সব বাড়ি যান, এখানে ঝামেলা করবেন না, যান যান যান সব যান, যান বাড়ি যান, বাড়ি যান।

0: অপূর্ব,
1: বলুন ডাক্তারবাবু।
0: শোনো, একটা শহীদ বেদি তৈরি করতে হবে।
1: কার জন্য?
0: কার আবার? মনার জন্য।
1: মনা মনা শহীদ হলো কবে? পড়লো আর তো মরলো।
0: বাজে বকো না, সে ছিল আমাদের পার্টির সক্রিয় কর্মী, তার অকাল মৃত্যুতে শহীদ বেদি হবে না?
1: কোথায় হবে বেদিটা?
0: সিঙ্গি মশাই উঠোনে, যেখানে মোনা মরেছে।
1: ও, তাহলে তো একটা শোকসভাও করতে হয়।
0: নিশ্চয়ই, একটা বড় দেখে শোকসভার ব্যবস্থা করো।
1: আচ্ছা, অনুষ্ঠান সূচিটা তাহলে কি হবে?
0: প্রথমে 1 মিনিট নীরবতা, তারপর।
1: ডাক্তারবাবু,
0: কি
1: নীরবতা পালনের সময়টা একটু কমিয়ে আনুন, ওটাকে 1 মিনিট করুন।
0: কেন?
1: আজকাল 1 মিনিট কেউ চুপচাপ থাকতে পারে না, ফিসফাস, হাত পা চুলকুনি এইসব হয় আর কি।
0: তাহলে ওটা 15 সেকেন্ড করো।
1: ঠিক আছে।
0: হ্যাঁ, তুমি আজকে কলকাতা চলে যাও, একটা ফলক তৈরি করতে হবে, তাতে লেখা থাকবে, মোনাদা আমরা তোমাকে ভুলিনি, ভুলবও না।
1: আমি আজকেই কলকাতা যাব।
0: হ্যাঁ, সামনে ইলেকশন, সে কথা ভেবে ব্যাপারটা ভালোভাবে অর্গানাইজ করতে হবে, পোস্টার, ফেস্টুন, দেয়াল লেখা এসব করতে হবে, ভুলে যেও না, এটা এক ধরনের ইলেকশন ক্যাম্পেইন।

0: আরে আসুন সিংহ মশাই, আসুন।
1: নমস্কার মশাই।
0: হ্যাঁ নমস্কার। তা এখনো তো রিপোর্ট আসেনি।
1: আরে মশাই, এই রিপোর্টের কোনো দরকার ছিল না, মনে হচ্ছে আমাদের।
0: ওরা বলছে ওদের।
1: আরে ওটা অন্যায় কথা বলছি। আরে আপনি ওদের পক্ষ মত দিচ্ছেন।
0: বাজে কথা বলবেন না।
1: কি?
0: আমি কোনো পক্ষই নয়। কি প্রমাণ আছে যে মোনা আপনাদের?
1: কেতন ঠাকুর প্রণাম, আমার বাড়িতে মৃত্যু, আর কি প্রমাণ চাই?
0: ওতে হবে না, আরো প্রমাণ চাই।
1: আপনি হিন্দু হয়ে ঠাকুরদের তা মানেন না?
0: নিশ্চয়ই মানি।
1: তবে
0: আমি বলছি, মোনা হিন্দুদের মন্দিরে পুজো করত, আবার মসজিদে নামাজও পড়ত, তাহলে লোকটা কোন ধর্মের?
1: ওসব হচ্ছে বিরোধী পক্ষের অপপ্রচার, আর আপনারা সেই প্রচারে বিভ্রান্ত হচ্ছেন। আমরা আর কিছু বলবো না, প্রয়োজন হলে এবারে আন্দোলনে নামবো, থানা ঘেরাও করব, দেখি আমাদের দাবি আদায় করতে পারি কি না।
0: আরে মোশা, আরে আরে মোশা,
1: ঠিক আছে,
0: চলে গেল। ওই একটা পথই খোলা আছে।
2: রিপোর্ট এসেছে?
0: কে ও? আসুন আলম সাহেব, আসুন। না
2: মিছি মিছি লাশটাকে আপনারা কাটাছেঁড়া করতে পাঠালেন, আমরা তো বলছি ও খাঁটি মুসলমান।
0: কি প্রমাণ আছে?
2: আরে প্রমাণ, ও নামাজ পড়তো, প্রত্যেক জুম্মাবারে মসজিদে যেত, ঈদে ওকে লুঙ্গি গেঞ্জি আমি সব দিয়েছি, ও আমার বিবির হাতে রান্না পর্যন্ত খেয়েছে।
0: ওটা কোনো প্রমাণই নয়।
2: প্রমাণ নয় মানে?
0: না,
2: আপনি নিরপেক্ষ হয়ে কথা বলছেন না।
0: বাজে বকবেন না।
2: তার মানে
0: এ পোশাক পরে থাকলে কোনো পক্ষই নেওয়া যায় না।
2: ঠিক আছে ঠিক আছে, আমরা থানা ঘেরাও করব,
0: তাতে কিছু লাভ হবে?
2: আচ্ছা হয় কি না দেখি। মকবুল সুলতান, এ রহমান, তোরা সব থানা ঘিরে রাখ, দেখি আমাদের দাবি আদায় হয় কিনা।
0: আচ্ছা।

0: কেঁদে আর কি হবে, ওরে সে ছিল
1: মহাপুরুষ।
0: বলিসনি মহাপাপ হবে ঠিক এইখানটায়। আমি তখন সবে বাইরে বেরিয়েছি, সকাল 7টা হবে, হঠাৎ ঝড়ের মতো মনায় এসে ডুবলো। আমাকে দেখেই বলল, সিংহি মশাই আমি তো বেমরি, বলেই পড়ে গেল কিছু বোঝার আগেই।
1: আমি মরতে বলেছি তাই মরেছে।
0: আহ কি হচ্ছে শোন, তাহলে হঠাৎ এইভাবে, ওরে শোন, ও ছিল মহাপুরুষ অবতার, সেই জন্যে এইখানে আমরা খড়ির দাগ দিয়ে রেখেছি, এখানে মোনা বাবার মন্দির করব। বাবা এই অধমের প্রতি তোমার এত দয়া, চিনতে না পেরে কত তুই তো কারি করিয়েছি, তুমি আমায় ক্ষমা করে দিও বাবা, তুমি আমায় ক্ষমা করে দিও।
1: সিংহে পোষাই
0: বল কি বলছিস,
1: কেন মরল,
0: কেন মরল বলতো?
1: আমি আমি জানি।
0: কি কি জানিস বল বল।
1: সে বলা যায় না গো, সে বলা যায় না।
0: পাঁচি শোন, পাঁচি ও পাঁচি শোন, চলে যা।

0: স্যার, এই যে এসেছো সমাদদার, কলকাতায় গেলে আর ফিরতে ইচ্ছে করে না? না
1: না মানে স্যার,
0: কোনো মানে নয়, কাল সেই গেছো আর তোমার কোনো পাত্তাই নেই।
1: আমার কোনো দোষ নেই স্যার, কেসটা একটু আশ্চর্য ধরনের, তাই রিপোর্ট পেতে দেরি হলো।
0: তাই বুঝি, আর এদিকে সকাল থেকে আমি ঘেরাও হয়ে বসে আছি, দু পিস পোড়া পাউরুটি আর এক ভাঁড় চা ছাড়া কিছুই বেড়ে পড়েনি। এখন বেলা 2 বাজে, টেম্পুর ভাড়া পেমেন্ট হয়েছে?
1: হ্যাঁ স্যার।
0: আচ্ছা, তোমার সেই আশ্চর্য রিপোর্টটা বাদ দাও তো।
1: এই যে এই খামের মধ্যে স্যার,
0: দেখি দেখি কি লিখেছে।
1: হ্যাঁ স্যার,
0: বাইরে থেকে দুপক্ষের একজন করে প্রতিনিধিকে ডাকো তো।
1: ডাকছি স্যার।
0: এরকম মেডিকেল রিপোর্ট আমি বাপের জন্মে দেখিনি বাবা। আসুন আসুন, আপনার আসুন আসুন আসুন, সিংহ মশাই আসুন, আলম সাহেব।
2: আচ্ছা রিপোর্ট এসছে?
0: আগে হ্যাঁ এসছে।
2: হিন্দু নিশ্চয়ই?
3: নিশ্চয়ই মুসলমান?
0: আগে না,
3: না মানে
0: মেডিকেল টেস্টে মোনা হিন্দু কি মুসলমান কোনোটাই প্রমাণিত হয়নি। সে ছিল একজন পুরুষ এই পর্যন্ত।
3: তাহলে
0: মর্গে আনআইডেন্টিফাই বডির লিস্টে মোনার বডির নাম্বার 5, এই বডি পোস্টে দেওয়া হবে, তারপর কঙ্কাল বার করে পাঠানো হবে কোনো মেডিকেল কলেজে আগামী দিনের ডাক্তারদের জন্যে, বুঝেছেন? দেশের একজন নাগরিকের কঙ্কাল দেশ ও দশের উপকারে লাগবে।
2: তাহলে তো
0: এর মধ্যে আর কোনো তাহলে নেই, দয়া করে আপনারা আসুন। হ্যাঁ
2: আচ্ছা,
0: হ্যাঁ নমস্কার,
2: চলুন নমস্কার।

0: আলম ভাই। আচ্ছা, ব্যাপারটা কি হলো বলুন তো?
1: আমি তো তাই ভাবছি, খুব বোকা বনে গেলাম।
0: হ্যাঁ, ছেলেটা একেবারে বোকা বানিয়ে দিয়ে গেল আমাদের।
1: শুধু বোকা নয়, একটা একটা বড় রকমের শিক্ষা দিয়ে গেল আমাদের।
0: ঠিক বলেছে
1: সিংহমশাই, আমরা কি আহমদ দেখুন, ওর মৃত্যুতে আমরা একটু কাঁদতে পারলাম না।
0: সত্যি সত্যি বলেছে, আমরা শুধু ঝগড়া করলো, ছি ছি ছি ছি ছি, অথচ অথচ ওকে তো আমরা সবাই ভালোবাসত।

0: হ্যাঁ, কোনো ধর্মকেই তো অসম্মান করিনি।
1: সিগি মশাই
0: বলুন,
1: আপনারা মন্দিরে ওর নামে প্রার্থনা করুন।
0: নিশ্চয়ই নিশ্চয়ই,
1: আমরাও মসজিদে আল্লাহর কাছে ওর আত্মার শান্তি চাই।
0: বাহ বাহ, চমৎকার চমৎকার। শুনুন, এক কাজ করুন, তাহলে চলুন ওই থানার সামনে থেকে ওদের সবাইকে ডেকে নিয়ে যাই।
1: চল চল আসুন।

0: এই উঠি, ছেলেটা বড় ভাবিয়ে দিয়ে গেল।
1: কেন স্যার, ডিসিশন তো হয়েই গেছে।
0: তা গেছে বটে, কিন্তু কোনো পক্ষই খুশি হলো না। অবশ্য এক পক্ষ খুশি হলে ঝামেলাটা বাড়ত।
1: এ বেশ ভালোই হয়েছে স্যার, কিন্তু ছেলেটার মৃত্যুর কারণটা কি স্যার?
0: মৃত্যুর কারণ হলো বুকে আঘাতজনিত মৃত্যু। কিন্তু কথাটা তা নয় সমাদার, সে বুঝতে পারলো কি করে যে সে মরে যাবে? এতদিনের চাকরিতে এরকম কেস আমি দেখিনি জানো। এই তো সেদিন মিথ্যে চুরির দায়ে যেদিন তুমি ধরে আনলে ছেলেটাকে, ওরা উভয় পক্ষই তো ছাড়িয়ে নিয়ে গেল। অথচ মরার পরে এমন ঘটনা ঘটবে সত্যি আমি ভাবতেই পারছি না।
1: সত্যি স্যার, এরকম একটা ব্যাপার হবে ভাবাই যায়নি।
0: সমাদার, মৃত্যু বড় দুঃখের, বড় বেদনার। একটা মানুষ মরে গেলে যারা বেঁচে থাকে তারা কাঁদে, দুঃখ প্রকাশ করে, অথচ মরা মানুষটার কোনো দায় থাকে না
1: স্যার।
0: আচ্ছা সমাদার,
1: হ্যাঁ,
0: তুমি রুক্ষ জমি দেখেছো?
1: হ্যাঁ স্যার।
0: একটা প্রকাণ্ড শুকনো ফুটি ফাটা জমি, মৃত্যুটা সেই রকম। আবার যখন আকাশ জুড়ে বৃষ্টি আসে, শুকনো মাঠে ফসল ফলে, সবুজ, অনেক সবুজ, সেটা হয় জীবন। মৃত্যু আর জীবনের এই যে ফিরে ফিরে আসা, এটাই বোধহয় প্রকৃতি বা ঈশ্বর, যাই বলো
1: স্যার।
0: আচ্ছা তুমি অলৌকিক ঘটনা বিশ্বাস করো সমাদার?
1: না স্যার, তবে এক এক সময় মানুষের জীবনে এমন এক একটা ঘটনা ঘটে যে সব সময় যুক্তি দিয়ে তার ব্যাখ্যা মেলে না।
0: ব্যাখ্যা মেলে না, ঠিক বলেছ, ঠিক বলেছ। মোনা বিতর্কিত ছিল, মৃত্যুর পরও বিতর্কিত রয়ে গেল। এই যে মৃত্যুর পর সে তার দেহটা রেখে গেল, এটাও তো একটা অলৌকিক ব্যাপার সমাদার।
1: ঠিক বলেছেন স্যার।
0: সূক্ষ্মাতি সূক্ষ্ম শুক্রকীট থেকে প্রাণের উদ্ভব ও বিকাশ, একটা শরীর, একটা জীবন। আরো অলৌকিক কি জানো, মৃত্যুর আগে সে কোথায় জীবনটা রেখে এসেছিল, কিন্তু কোথায়, কেউ কি তা জানে? কেউ

0: করে চলে গেলি, তোর জন্যে ভাত রেখেছি, খাবি না? তুই যে বলেছিলি খুব খিদে পেয়েছি, খাবি? আয়, আমার খুব ঘুম পাচ্ছে, খুব।
1: পাঁচি, এই পাঁচি
0: মোনা, তুই?
1: হ্যাঁ রে, আমি। তোর খুব কষ্ট না?
0: তোরও তো আমার জন্য, আমার জন্য তুই মরলি।
1: মরতে তো হতোই, আজ না হয় কাল।
0: তুই আমাকে ক্ষমা কর।
1: তোর দেয়া আলু ভাজা ভাত খেয়ে তোর দাওয়াতেই ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল, দেখলুম তুই অঘরে ঘুমোচ্ছিস, তোকে কাছ থেকে দেখতে ইচ্ছে হলো।
0: তুই কাছে এলি অনেক অনেক কাছে, কেন যে সেই সময় আমার ঘুমটা ভেঙে গেল।
1: আমার বুকে তুই জোড়া পায়ে লাথি মারলি, মুখে বললি।

0: মর মর, এই তো রোগা লিকলিকের চেহারা আমার, বুকটা খুব যন্ত্রণা হচ্ছিল, দম নিতে পারছিলাম না। কোনো রকমে সকাল হতে শিঙ্গি মশাইকে সাক্ষী রেখে মরে গেলাম।
1: কেন কেন মরলি?
0: আমি না মরলে তুই বাঁচবি কেমন করে? ফুল গাছে ফুল ধরাটাই নিয়ম এ সংসারে। তুই ফুলের গাছ, তোর কাছে ফুল ফুটুক, ফুল ফুটুক,
1: ফুল ফুটুক, ফুল।

0: মনা মরে গেল নাটকটি এখানেই শেষ হল। কাহিনী সৈয়দ মুস্তাফা সিরাজ, বেতার নাট্যরূপ সনত কুমার পাল, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সমাদদার সঞ্জিত হাজরা, আলম মিয়া, বঙ্কিম ঘোষ, সিংহি মশাই, গোবিন্দলাল গঙ্গোপাধ্যায়, বাদুল, বরুণ দাস, অপূর্ব, প্রীতম ঘোষ, নাদু ডাক্তার, প্রভাত মুখোপাধ্যায়, পারুল, পার্বতী বন্দ্যোপাধ্যায়, বঙ্কু দারোগা সত্য বন্দ্যোপাধ্যায়, পঞ্চি গীতা দে ও মনার ভূমিকায় চিন্ময় রায়, সম্পাদনা ইউসুফ বেগ। নাটকটি প্রযোজনা করেছেন নিত্যানন্দ
1: গঙ্গোপাধ্যায়। নাটকের পর এবার শুনবেন আধুনিক গান শিল্পী অন্বেষা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার জয় প্রায় নিশ্চিত। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, ১৯ রাউন্ড গণনা শেষে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম জোটের প্রার্থী শম্ভুনাথ কুর্মীর চেয়ে তিনি প্রায় এক লক্ষেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস ও চতুর্থ স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পশ্চিমবঙ্গের সরকারি চাকরির পরীক্ষায় নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনের মতো রাজ্যের সমস্ত সরকারি চাকরির নিয়ামক ও আয়োজক সংস্থাকে নিয়ে আগামী ৬ জুন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে প্রস্তাবিত এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে। হুগলি জেলার কোন্নগরে বেআইনি নির্মাণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কোন্নগর পুরসভার তৃণমূল কংগ্রেস পুর প্রতিনিধি খোকন পালকে। দীর্ঘ ২০ বছর সরকারি জমি দখল করে সেখানে তিনি ইমারতি ব্যবসা চালাচ্ছিলেন বলে অভিযোগ। তোলাবাজি ও মাফিয়া কার্যকলাপের অভিযোগে ধৃত বাঁকুড়ার তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী তৃণমূল কংগ্রেস নেতা পীযূষ চক্রবর্তীকে আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বাঁকুড়া সদর থানার পুলিশ গতরাতে তাকে গ্রেপ্তার করে। আগামী ২৮ মে আবার তাকে আদালতে হাজির করা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে তার প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। সন্ত্রাসবাদের কারণে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আগামী শতাব্দীর গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একমত। আইপিএল ক্রিকেটে আজ দুটি ম্যাচ।

রয়েছে প্রথম ম্যাচে বিকেল 3:30টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 7:30। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের প্রেক্ষিতে বিদেশমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন এবং এই জটিল সময়ে দুদেশের মধ্যে আলোচনা গঠনমূলক ও সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চার দিনের ভারত সফরে মার্কো রুবিও গতকাল এদেশে এসেছেন। এই বৈঠক আগামী 26 তারিখ শুরু হওয়ার কথা। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার চমন ফাটক রেল স্টেশনের কাছে এক শক্তিশালী বিস্ফোরণে 24 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্ফোরণে সংলগ্ন এলাকায় থাকা 10টি যানবাহনেরও ক্ষতি হয়েছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ট্রেনের আংশিক অংশ। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা জয়লাভ করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআইএমের শম্ভুনাথ কুর্মী। সরকারি চাকরির পরীক্ষায় নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনের মতো রাজ্যের সমস্ত সরকারি চাকরির নিয়ামক ও আয়োজক সংস্থাকে নিয়ে আগামী 6 জুন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে প্রস্তাবিত এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। চলতি মাসের 21 ও 22 তারিখে প্রযুক্তিগত সমস্যার কারণে শিক্ষার্থীদের থেকে অর্থ লেনদেনে গরমিলের অভিযোগের পর কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই জানিয়েছে, মূল্যায়ন করা উত্তরপত্রের স্ক্যান করা কপির জন্য আবেদন করার সময় এই সমস্যাটি ঘটে। অতিরিক্ত অর্থ প্রদানের সমস্ত ক্ষেত্রে যে লেনদেন পদ্ধতি ব্যবহার করা হয়েছিল সেই পদ্ধতিতেই অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে সিবিএসই। একইভাবে যেসব ক্ষেত্রে কম অর্থ নেওয়া হয়েছে সেখানে প্রার্থীদের প্রয়োজনে বাকি অর্থ পরিশোধের বিষয়ে আলাদাভাবে জানানো হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
3: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
4: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন, pmsuryaghar.gov.in।
5: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: রোববারের ভাত ঘুমটা তুমি যখন একদম আলট্রা প্রোম্যাক্স লেভেলে নিয়ে যাচ্ছ, সেই সময় যে তোমাকে লেটস নাচো বলে চল ভাই নেচে নি বলে, সেই তো তোমার ভাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি জানো তো, আজকের দিনটা 24 মে ইজ ভাই দিবস, মানে ভাই সবসময় দিবস কিন্তু আজকে ভাই দিবস, ব্রাদার্স ডে। আর সেই জন্য আজকে এই দুই ভাই ভাই, মানে অবভিয়াসলি দিদি ভাই বাট স্টিল যাদের মধ্যে ভাই ভাই ভাইবটা রয়েছে, সেই রিয়া রাত্রেও তোমার সঙ্গে উইকেন্ড ক্যাফে নিয়ে চলে এসেছে 107 FM রেইনবোতে উইথ ব্রাদার্স ডে স্পেশাল।
1: এই যে একটা তীব্র গরম, প্রচন্ড গরম, এই সময় ভাইয়ের মতো হয়ে কে তোমার মাথায় হালকা প্রলেপ দেয় সেই কথাটা আমাদের চটপট জানিয়ে ফেলো তো। আমাদের সেই নাম্বারটা মনে আছে তো, 9903-65-999-2, আরো একবার 9903-65-999-2। এখানে হোয়াটসঅ্যাপ কিন্তু সব সময় খোলা এবং আমরা ওয়েট করে আছি কখন তুমি আমাদের হোয়াটসঅ্যাপে কিছু একটা লিখে পাঠাবে। বেসিক্যালি আজকে যেটা লিখবে যে কার সঙ্গে তোমার সেই ভাই ভাই অথবা দিদি ভাই এইরকম একটা ফিলিং আসে, সেটা তোমার নিজের ভাই না হলেও চলবে, সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। সেটা তোমার চারপাশে কোনো, তোমার কোনো পাড়া প্রতিবেশী, তোমার কোনো বন্ধু। আমরা বন্ধুকে চটজলদি কিন্তু বলেই থাকি, ভাই আজকে যাবি অমুক জায়গায়। এইরকম ব্যাপারটা তোমার কার সঙ্গে আসে, এই কমফোর্ট জোনটা কে তোমার, সেটা জানিয়ে ফেলো আমাদের চটপট, আমরা ওয়েট করছি। আর প্রচুর গান থাকছে তোমাদের জন্য, আড্ডা থাকছে, সব মিলিয়ে আজকে কিন্তু এই উইকেন্ড ক্যাফে জমজমাট।
0: সেই গরম টু ঠান্ডা যে ভাইকে তুমি বলতেই পারো, ভাই আমি ছোট তুই মোটু চল নাচি, সেই ভাইয়ের কথাই আজকে আত্রেয় আর রিয়া জানবে ব্রাদার্স ডে তে 9903-65-999-2 তে। ততক্ষণ ছোট আর মোটু দুই ভাই নাচুক।

0: SP. Big shout out.
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
2: উইকেন্ড ক্যাফে। তো তুমি শুনছো, আজ বিকেল 4টে বেজে গেছে, মানে রবিবার 4টে বাজা মানেই এই গল্প স্বল্প আর উইকেন্ড ক্যাফে তোমাকে একেবারে জড়িয়ে থাকে। আর যেটা থাকে সেটা হচ্ছে প্রচুর প্রচুর আড্ডা এবং গান, এবং সঙ্গে আমরা দুজন রিয়া আর আত্রেয় তো রয়েইছি। আর এই যে একটা বাচ্চাদের গরমের ছুটি চলছে, একটা ছুটি ছুটি ভাব, প্রচণ্ড গরম, তার মধ্যে মনটা কখনো একটু বেড়ানো বেড়ানো করে। এবার বেড়াতে যাওয়া মানে গরমে যে তোমাকে পাহাড়েই যেতে হবে এরকম ব্যাপার কিন্তু নেই। আরও আমাদের এই উইকেন্ডে ঘোরার জন্য প্রচুর প্রচুর জায়গা আছে যেখানে তোমরা এইরকম একটা ছোট্ট উইকেন্ড ছুটি কাটিয়ে আসতেই পারো। তো সেরকম কোনো খবর আছে নাকি আত্রেয়?
3: তুমি কি দীপুদা নিয়ে ভীষণভাবে টেনসড, মানে দীপুদা গিয়ে গিয়ে তুমি একেবারে একঘেয়ে হয়ে গেছো? তাহলে তুমি আরেকটু দূরে যাও, একটু উড়িষ্যাতে যাও, সেখানে তোমাকে পুরী যেতে বলছি না, সেখানেও তুমি অনেকবার গেছো, যেতেই পারো, বাট তুমি ভুবনেশ্বরের কাছাকাছি গহিরমাথা বিচে কিন্তু যেতেই পারো। এবং সেই গহিরমাথা বিচের একটা স্পেশালিটি হচ্ছে সেখানে একটা বিশেষ ধরনের কচ্ছপের প্রজাতি যাদের নাম হচ্ছে অলিভ রিডলে, তারা একসময় কিন্তু আসে ব্রিডিংয়ের জন্য। তাই সেই সময়টা ওই নভেম্বরের পর থেকে, মানে এখন থেকে তুমি প্ল্যান করো, ওই নভেম্বর থেকে মার্চের ওই সময়টা যদি তুমি যাও, তুমি প্রচুর অলিভ রিডলে কচ্ছপ দেখতে পারবে। এবং ওটা কিন্তু একটা ম্যারিন স্যাঞ্চুয়ারি, জানো তো রিয়া। তার সঙ্গে আবার ওইখানে গেলে তোমার এক ঢেলে দুই পাখি মারা হবে, মানে জলে কচ্ছপ দেখতে পাবে, আবার তুমি জলে কুমিরও দেখতে পাবে, ডাঙায় হরিণ দেখতে পাবে। তার কারণ ভিতরকণিকা ন্যাশনাল পার্কটা ঠিক ওর পাশেই, সেখানেও তুমি নৌকা বিহার করতে পারো, সেখানেও তুমি ঘুরে বেড়াতে পারো। এবং ভাই দিবসেই প্ল্যান করে নিতে পারো ভাইয়ের সঙ্গে বসে যে ফুল টু এনজয়মেন্ট করার জন্য তুমি এবারে অফবিট মেরিন ডেস্টিনেশন বলে কোথায় যেতে চাও। সঙ্গে সঙ্গে সঙ্গে যেটা করবে সেটা কি, 9903659992 তে আত্রেয় আর রিয়াকে এই ভাই দিবস স্পেশালে জানিয়ে দেবে যে তোমার সঙ্গে ভাই ভাই ফিলিংটা ঠিক কার আসে, কাকে তুমি একদম জিগ্রা ভাই বলে মনে করো, যার সঙ্গে এই মুডে তুমি নাচতে পারো।

0: হ্যাঁ, সে আর বলতে বলছে, দিন যা সানি সানি, তাতে করে আমরা একটুখানি ফান আনি কোথায়, এইখানে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: এই যে প্রচণ্ড গরম, সেখানে কোথাও আর্দ্রতার এত বাড়াবাড়িতে ঘাম হচ্ছে, আবার আমাদের রাজ্যের কোনো কোনো জায়গায় শুকনো গরমে একেবারে হাত পা ঝলসে যাচ্ছে। স্বস্তির আশায় কেউ শরবতে চমক দিচ্ছে, কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ আবার বরফের মতো করে ফল ঠান্ডা করে খাচ্ছে। তো এই গরমকালে ফল তো অনেকেরই প্রিয়, এবং যেহেতু স্বাস্থ্যকর, ফল অনেকেই খাচ্ছে। কিন্তু কাটা ফল বরফের মতো ঠান্ডা হলে খেতে ভালো লাগে তো ঠিকই, কিন্তু এত ঠান্ডা ফল কি আদৌ ভালো? তাপপ্রবাহের পরিস্থিতি হলে, বাড়তি ঘাম হলে সেটাকে বাড়ছে, এই ভেতরের আর্দ্রতাটাকে আরো বাড়িয়ে দেবে নাকি ঠান্ডা রাখবে শরীর? ঠান্ডা ফল খাওয়ার উপকারিতা দু রকমের, সেরকমই ডাক্তারবাবুরা জানাচ্ছেন। প্রথমত, ফলের শীতলতা গরমে খুব আরাম দেয়, এবং দ্বিতীয়ত, ফলের রসও জলের যোগান দেয়। ফলে ঠান্ডা ফল খেলে কিন্তু শরীরও জলের যোগান পায়। পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে শরীরকেও ঠান্ডা রাখার জন্য তো অনেক রকম কসরত করতে হয়। ঘাম ঝরিয়ে শরীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, এই কাজে সহায়ক হতে পারে ফল। ফলের রসে আমরা এমনিতেই জানি শর্করা, ভিটামিন, খনিজ অনেক রকম রয়েছে। তো প্রবল ঘামে শরীর থেকে খনিজ ও লবণ বেরিয়ে গেলে শরীর যখন কাহিল হয়ে পড়ে, খুব মানে স্বাভাবিকভাবেই ক্লান্তি আসে, এবং ফল সেই ঘাটতি পূরণ করে জলের যোগান দেয়। শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে এবং জল শূন্যতা থেকে শরীরকে রক্ষা করে। তবে ডাক্তারবাবুরা বলছেন, শরীর ভালো রাখতে বরফের মতো জমানো ফল নয়, বরং রসে টইটম্বুর কিংবা জলের ভাগ বেশি এমন ফলই খাওয়া ভালো। সেই তালিকায় তারা রাখতে বলছেন তরমুজ, শসা, ফুটি, আম, লিচু, আঙুর, পেঁপে, মুসম্বি লেবু, এই ধরনের ফল। কেউ কেউ মনে করেন গরমে প্রচণ্ড ঠান্ডা ফল না খাওয়াই ভালো, আর ডাক্তারেরা বলছেন তা কিছুটা শরীরের উপর নির্ভর করে। এই দাঁতে শিরশিরানি বা ঠান্ডার ধাত থাকলে কিন্তু এতটা ঠান্ডা ফল না খাওয়াই ভালো। কিন্তু কেউ যদি সুস্থ থাকেন, ঠান্ডা খেলেও যাদের সমস্যা হয় না, তারা কিন্তু খেতেই পারেন। তবে সরাসরি বরফ জমানোর মতো ডিপ ফ্রিজে রাখা জমাট

0: ফল খাওয়ার চেয়ে ভালো ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করা যে ফল সেই ফল খাওয়া। আনারস, তরমুজ, আম, লিচুর মতো ফল কিন্তু ফ্রিজে রাখাই যায়, সেগুলো কেটে খেলে হালকা ঠান্ডা লাগবে, গলা ব্যথা বা আচমকা ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা কিন্তু থাকবে না। কাজেই কি ভাবছেন কিভাবে খাবেন ফল আপনিই ঠিক করুন।
1: এমন ফল খাওয়ার কথা রিয়া বলে দিয়েছে যে ফল খেয়ে ঠিক এক্স্যাক্টলি কি ফল পাওয়া যায় তা তুমি এই গরমেই হাড়ে হাড়ে টের পেয়ে যাবে। সঙ্গে আবার 9903652992 অলরেডি তোমার মেসেজ আসতে শুরু করেছে। কি বলেছিলাম যে ভাই ভাই ফিলিংটা তোমার ঠিক কার সঙ্গে আসে তার কথাটাই আজকে রিয়ার আত্মীয়কে জানাও। আমরা তোমার মেসেজের জন্য পাগল।

0: 까치까진 까치까진 까치까지깐까
1: 춘초 107 FM 레인보우 샷슈리 샤라디 샷슈리 샤라디
2: 두미 춘초 위켄드 카페 107 FM 레인보우 데이 위켄드 카페 위켄드 카페
3: উইকেন্ড ক্যাফে তো তুমি শুনছো এবং চারটে পেরিয়ে ঘড়ির কাঁটা কিন্তু গুটি গুটি এগিয়েছে চারটে বেদে 23 মিনিটের দিকে। এবার এই উইকেন্ড ক্যাফে শেষ হলেই আমরা নিয়ে আসবো গল্প স্বল্প, মানে গল্প শোনার পালা, এবং সেই গল্প থেকে অনেক কিছু থাকে তোমার জন্য, সেটার জন্য আরেকটু অপেক্ষা। আর এই যে এই সময়টা উইকেন্ড ক্যাফে, এই সময় তো আত্রিয় আর রিয়া আড্ডা মারছে তোমার সঙ্গে, এবং আজকে যেহেতু ন্যাশনাল ব্রাদার্স ডে সেই জন্য আমরা কিন্তু তোমাকে জিজ্ঞেস করেছিলাম, মানে ওই হোয়াটসঅ্যাপে মেসেজ লিখতে বলেছিলাম যে কার সঙ্গে তোমার সেই ভাই ভাই ফিলিংটা আসে। সেটা তোমার নিজের ভাই না হলেও চলবে, তোমার আশেপাশের কোন কোন মানুষটির সঙ্গে তোমার সেই কমফোর্ট জোনটা, যাকে তুমি দ্বিধায় ভাই বলতে পারো, ভাই হিসেবে তার ঘাড়ে মাথাটা রাখতেই পারো, এরকম কোন মানুষটাকে তোমার ভালো লাগে, তো সেটাই জানাও। আমাদের বোধহয় মেসেজ এসেছে কয়েকটা।
4: সৌগত ব্যানার্জি বেহালা থেকে ওই কোন মানুষটাকে কোন কোন মানুষটা করে দিয়েছে তার কারণ, সে বলেছে আমি আমার ভাই হিসেবে মানি রিতম চন্দ, সৌরভ সরকার, অনিকেত দাস এবং আরও 20 জনকে। দিস ইজ কল্ড দ্য ট্রু ভাইওয়ালা ভাইভ। এরপরে মাধাই দাস ঘোষপাড়া থেকে বলছেন আমার দুই দাদা একে অপরের পরিপূরক, জমজ হবার সুবাদে একজন আরেকজনকে ভাই দা বলে ডাকে, আমরা ছোট হয়ে ওই ডাক অবাক হয়ে শুনতাম, মাকে জিজ্ঞাসা করতাম মা দাদারা ওইভাবে ডাকে কেন, মা বলতেন ওরা দুজনে যমজ তাই কেউ কারো নাম ধরে ডাকে না। দুই দাদার এতটাই মিল ছিল যে দেখে অনেকে হিংসে করত। আর তীব্র গরমে যে আমার কাছে ছাতার মতন শীতল ছায়াটা দান করে সে আমার মেজদাদা, বিপদে আপদে মেজদা আমার সব রকম সাহায্য করে, মেজদা না থাকলে আমার জীবন হয়তো এতদূর এগিয়ে নিয়ে যেতে পারতামই না। মাধাই দা একটা দারুণ মেসেজ এই ভাই দিবসে পাঠিয়ে রিয়া আর আত্রেয়র মনটাকে একেবারে দিলখুশ লেভেলে নিয়ে চলে গেলেন। আর সেই জন্যই মাধাই দার দুই যমজ ভাইয়ের জন্য এই গানটা এলো স্পেশালি ফ্রম দ্য সাউন্ড ট্র্যাক অফ জুড়ুয়া 2। সত্যি বাবা, দুই যমজ ভাই মিলে কি কাণ্ডই না করেছিল বলো, সে 90s হোক আর এখনই হোক।

0: আনন্দ বক্সির সঙ্গে যার একেবারে ট্রু ভাই ভাই ওয়াইফটাই ছিল, এবং আনন্দ বক্সি যখন তাকে লক্ষ্মীকান্ত প্যারেলালের কাছে নিয়ে যাচ্ছেন ফর ট্রেনিং, কয়েকদিন ট্রেনিং করানোর পরে লক্ষ্মীকান্তজি এবং প্যারেলালজির মতন অত বড় দুজন মিউজিক ডিরেক্টর বলছেন যে দেখে নিও একদিন এই ছেলে আমাদেরকে ছাড়িয়ে অনেক দূর এগিয়ে যাবে। আচ্ছা, তিনি রোশনের ছেলে, তাই জন্য এইভাবেই নাম রোশন করবেন তার বাবার এবং নিজের নামের সঙ্গে রোশনটাকে জুড়ে নেবেন এবং ম্যাজিকটা করবেন, এটাই তো এক্সপেক্টেড, তাই না? সেই কারণেই আজকে তার বার্থডে স্পেশালে আত্রেয় আর রিয়া তাকে জানাচ্ছে ভেরি হ্যাপি বার্থডে ফ্রম দ্য এন্টায়ার ফ্যামিলি অফ 107 FM রেইনবো।
1: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
2: রাজেশ রোশন, তার জন্ম 1955 সালের 24শে মে, এবং চলচ্চিত্র জগতে, সঙ্গীত পরিচালনার জগতে এই রকম নাম কিন্তু খুব কমই আসে। রাজেশ রোশনকে তার প্রথম চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার সুযোগ পাইয়ে দেন তার এক, মানে কি বলবো, খুব কাছের একজন মানুষ, এবং তার সুরারোপিত প্রথম চলচ্চিত্র হচ্ছে কুয়ারা বাপ, 1974 সালের ছবি। এই ছবিতে কিশোর কুমারের কণ্ঠে আরি আজান ইন্ডিয়া এই গানটা প্রবল জনপ্রিয়তা লাভ করে। পরের বছর জুলি চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরিচালনার জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার লাভ করেন। আর 2000-এর দশকে তিনি কত যে ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এবং সেগুলো যে কত জনপ্রিয় সেগুলো আর বলার অপেক্ষা রাখে না। কাহানা প্যার হ্যায়, কারোবার ক্যা কেহেনা, মেলা, অফিসার মুঝে, মেরি বিবি সে বাঁচাও, না তুম জানো না হাম, আপ মুঝে আচ্ছে লাগনে লাগে, কই মেরে দিল সে পুছে, কই মিল গায়া, লাভ অ্যাট টাইম স্কোয়ার, এই সমস্ত চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন তিনি। এবং এই যে কাহানা প্যার হ্যায়, এর নাম তো আর দ্বিতীয়বার করে আমাদের বলে দিতে হয় না, এটা তার সুর করা সর্বোচ্চ বিক্রিত চলচ্চিত্রের গান। এই মানুষটিকে শ্রদ্ধা না জানিয়ে পারা যায় না, এবং এই মানুষটির জন্মদিনে FM রেইনবো টিমের তরফ থেকে রইল অনেক শ্রদ্ধা, অনেক সম্মান।
0: যিনি পারদেশিয়াও করেন, যিনি কাহোনা প্যার হ্যাও বলতে শেখান, আবার জেনজিদের জন্য কাবেলটাও তৈরি করে দিয়ে যান, তিনি হচ্ছেন দ্য টাইমলেস রাজেশ রোশন।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: तुम्ही सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबो ते वीकेंड कैफे वीकेंड कैफे
1: ভাই দিবসে 9903653992 তে তোমাকে বলতে বলেছিলাম যে কার সঙ্গে তোমার সেই ভাই ভাই ভাইবটা আসে। অ্যান্ড বারাসাত থেকে শাওন বলছে, মনের সাথে কানেকশন ঠিকঠাক হলে বন্ধু বান্ধবী যেই হোক না কেন, বয়সে ছোট বড় যাই হোক, সবাই ভাই, সবাই ব্রো। ইয়েস ব্রো, রিয়া আর আত্রেও কিন্তু এই মুহূর্তে আস কথাটাই বলছে। আচ্ছা, নেক্সট মেসেজ করেছে মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে। অ্যান্ড মনিরুদ্দিন বলছে, জানুয়ারি থেকে অগস্ট এই আটজনকেই আমি ভাই হিসেবে পাই, কেননা তারপর তো চার ভাইয়ের বিয়ে হয়ে তারা বর হয়ে যাবে, মানে সেপ্টেম্বর টু ডিসেম্বর। তখন বৌদিরা যদি ভাই বলতে না দেয়, রিয়া ইয়ে কেয়া বল দিয়া টুগুট টুগুট, এইটা তো একটু বাজাতেই হবে। ঠিক আছে, হয়েছে। দুপুরবেলার লোকের ঘুম ভাঙিয়ে লাভ নেই, যদিও খুব ভালো লেগে গেছে, খুব ফান পেয়ে গেছি আমরা। আর একটা মেসেজও কিন্তু রয়েছে, মানে অনেকগুলো রয়েছে, বাট টাইমটা না আজকে ভীষণ কম, সেই জন্য আরেকটা মেসেজ পড়ে নিই। বরঞ্চ শেখ ইলিয়াজ বজবজ থেকে বলছেন, আমার পাশের বাড়ির ছোটরাম ভাই আমাকে রক্ত দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে, আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এই না হলে ভাই, মানে আজকে আমাদের এই ছোট্ট খাট্টো ব্রাদার্স ডে করাটা একদম 100% সাকসেসফুল। তার কারণ তুমি যেভাবে তোমার ভাই ভাই ভাইবের কথাটা বললে, সেটা রিয়া আর আত্রেয়র অনেক অনেক অনেক দিন ধরে মনে থেকে যাবে। বাট এখন আমাদের কি করতে হবে?
2: এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গল্প স্বল্প। কথা দিয়েছিলাম গল্প স্বল্প নিয়ে ফিরবো, গল্প স্বল্প শুনবো আমরা, এবং খুব ভালো করে মন দিয়ে শুনবেন, কারণ গল্প শেষ হলে গল্পটা কেমন লাগলো সেটা জানাতে হবে 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে, এবং তাহলেই পেয়ে যাবেন আপনি পরশু দিন অর্থাৎ মঙ্গলবার কুইজওয়ালায় ডাইরেক্ট এন্ট্রি, মানে সেমিফাইনালে ডাইরেক্ট এন্ট্রি। খুব ভালো করে গল্প শুনুন, এনজয় করুন, এবং কেমন লাগলো সেটা অবশ্যই একটু কনস্ট্রাকটিভ ওয়েতে আমাদের জানান।
3: শুনছেন গল্প স্বল্প 107 এফএম রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প শুনছেন, গল্প স্বল্প 107 এফএম রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প
4: গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। এখানে কোনো পেশার সঙ্গে জড়িত কোনো মানুষকেই অসম্মানের চোখে দেখা হয়নি। প্রতিটি চরিত্র ও ঘটনা বিন্যাস শিল্প সৃষ্টির উদ্দেশ্যে নির্মিত। 107 এফএম রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনবেন মজাদার হাসির গল্প কামান কিসা। লিখেছেন ভগীরথ মিশ্র। লেখকের জন্ম মেদিনীপুরে 1947 সালে। শিক্ষকতার পেশায় নিজের কর্মজীবন শুরু করলেও পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম সচিবের গুরুদায়িত্ব সামলেছেন। তবে লেখার প্রতি ভালোবাসা থেকে এ পর্যন্ত 25টি উপন্যাস, 300-র বেশি গল্প, অজস্র ভ্রমণ কাহিনী, রম্য রচনা এবং কিশোর গল্প ও উপন্যাস রচনার কৃতিত্ব তাঁর রয়েছে। সরস গল্প রচনায় তাঁর জুড়ি মেলা ভাট। 4টি হাসির গল্পের সংকলন ছাড়াও তার লেখা উল্লেখযোগ্য কিছু উপন্যাস হল চারণভূমি, শিকল নামা, ফাঁস বদল, অমানুষ নামা, বাজিকর, পালাপুরাণ ইত্যাদি। তিনি পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত বঙ্কিম পুরস্কার, সর্বভারতীয় কথা পুরস্কার, সমরেশ বসু স্মৃতি পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার সহ আরও বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। আজ গল্প স্বল্প অরিজিনালসে শুনবেন ভগীরথ মিশ্রের লেখা মজাদার হাসির গল্প কামান কিসা। গল্পের কথক অরিজিৎ, গল্পের সূত্রধার সৌমি, জেলা শাসক মিস্টার সান্নাল ও সুধাকান্তের ভূমিকায় অর্পণ। অন্যান্য চরিত্রে বাসু, গোপা, দেবলীনা, সমক, কল্পলাল, উজ্জ্বল, সৌমিক, তাপস, সুদীপ্ত, রাজীব, সোহম, অমরজিৎ, আত্রেয়, তমজিৎ ও শুভদা। শুরু হচ্ছে ভগীরথ মিশ্রর লেখা হাসির গল্প কামান কিসা।
5: জেলা শাসকের অফিস চেম্বার। জেলা শাসক বসে বসে সেদিনের চিঠিগুলোর উপরে চোখ বোলাতে বোলাতে

0: সই করছেন আর সামনে বসে থাকা স্টেনোকে ডিকটেশন দিচ্ছেন। ডিকটেশন নিতে থাকা স্টেনোটি সুন্দরী, কথাবার্তায় একটু আহ্লাদিপনা রয়েছে।
1: ইন ভিউ অফ দ্য অ্যাবাভ আই উড রিকোয়েস্ট ইউ কাইন্ডলি টু টেক নেসেসারি স্টেপস অ্যাট অ্যান আর্লি ডেট। নেক্সট প্যারাগ্রাফ।
2: ইয়েস স্যার।
1: উফ, ডাক তো নয় যেন চিঠির পাহাড়। জেলার লোকগুলোর কি কোনো কাজকর্ম নেই? সারাদিন কেবল চিঠি লিখছে, চিঠিপত্র দেখতে তো পুরো দিনটা কাবার, কাজকর্ম করবো কখন?
2: আসলে আগের ডিএম সাহেব তো রোজকার চিঠিপত্র দেখতেন না স্যার, ওই এডিএমজি সাহেব দেখতেন।
1: তা তিনি দেখতেই পারেন, তবে রোজকার চিঠিগুলোর উপর চোখটা বুলিয়ে নিলে গোটা জেলার একটা ছবি পাওয়া যায়।
2: ইয়েস স্যার।
1: Yes. Hello. What a pleasant surprise. Chole? Basto kina? No. Not at all. Tabe kina brother, DM basto na thakle jela ta cholbe kemon kore? Kaaje DM ke busy thaktei hoy, shetai dostur. Oh yes, busy thakar ekta art. Ha bolo. Jete hobe. Tomader bashay. Kobe? Aji? দাঁড়ান দাঁড়ান, এক মিনিট, ডায়েরিটা দেখে নি। নো প্রবলেম, আমি ঠিক সময় চলে যাব। ইয়েস ইয়েস ইয়েস, বাই। হ্যাঁ, কি লিখলেন?
2: আই উড রিকোয়েস্ট ইউ কাইন্ডলি টু টেক নেসেসারি স্টেপস অ্যাট অ্যান আর্লি ডেট।
1: হ্যাঁ, An early report on the action taken will be highly appreciated. Yours sincerely, etc., etc. চিঠিটা তাড়াতাড়ি টাইপ করে আজ ডিসপ্যাচ করিয়ে দিন।
0: স্টেনো চলে যাচ্ছিলেন জুতোর খটখট শব্দ করে, কয়েক পা মাত্র গিয়েছেন, আবার তার ডাক পড়ে।
1: মিস রেচারিয়া?
2: Yes, sir.
1: ডিভিশনাল কমিশনারের কাছে রিপোর্টটা চলে গেছে?
2: হ্যাঁ স্যার, ওই কালই স্পেশাল মেসেঞ্জার দিয়ে পাঠিয়ে দিয়েছি।
1: ওকে, গুড।
0: স্টেনো চলে গেলেন, জেলাশাসক চিঠিপত্রের ফাইলটা টেনে নিলেন, চিঠিগুলির ওপর চোখ বুলিয়ে সই করে দিতে লাগলেন। একসময় একখানা চিঠির ওপর চোখ বোলাতে বোলাতে কলিং বেলে চাপ দিলেন। পিয়ন ঢুকল।
3: স্যার,
1: স্টেনোকে আসতে বলো।
3: আচ্ছা স্যার।
0: স্টেনো এসে জানতে চাইল,
2: আমায় ডেকেছেন স্যার?
1: হ্যাঁ। আচ্ছা, আপনি যে বললেন কমিশনারের কাছে রিপোর্টটা চলে গিয়েছে, এই তো আবার রিমাইন্ডার এসেছে।
2: চলে গেছে স্যার, গিরিধারীদা নিজে নিয়ে গিয়েছেন।
1: চেক করুন, রিপোর্ট চলে গিয়ে থাকলে রিমাইন্ডার আসবে কেন?
0: এই সময় জেলাশাসকের হটলাইন ফোন বেজে ওঠে।
1: ডিএম মানব সান্যাল বলছি স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। কি বলেন স্যার? রাইনোসরাস পরানপুর গ্রামে? আমাদের সেন্সাস রিপোর্টে এমন তথ্য রয়েছে। স্ট্রেঞ্জ? না স্যার, না স্যার। মানে স্ট্রেঞ্জ এই কারণে বলছি, প্রথমত সাউথ বেঙ্গলের রাইনোসরাস থাকে এমনটা তো কখনো শুনিনি স্যার। তার উপর আমাদের জেলার পরানপুর গাঁয়ে রাইনোসরাস থাকলে আমি কি জানতে পারতাম না স্যার? কি বলেন স্যার? মাত্র একটা রাইনোসরাস রয়েছে এই গ্রামে। আমি আমি এক্ষুনি খোঁজ লাগাচ্ছি স্যার। না না না, সরি স্যার, আমি আমি খোঁজ নিচ্ছি স্যার। ইয়েস ইয়েস, ইউ আর ভেরি রাইট স্যার। হ্যাঁ, মানে আমার আগেই খোঁজখবর নেওয়া উচিত ছিল স্যার। ইয়েস স্যার, সরি স্যার, সরি, ভেরি সরি স্যার।
0: ঝক করে টেলিফোন নামিয়ে রাখেন, পর মুহূর্তে ফোন তুলে কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্টকে বলেন,
1: এসডিওকে ধরুন তো।
0: ফোন নামিয়ে স্টেনোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন,
1: আপনি রাইনোসরাস দেখেছেন?
2: রাইনোসরাস কোথায় স্যার?
1: দেখেছেন কিনা জানতে চাইছি।
2: না স্যার।
1: আলিপুর চিড়িয়াখানা যাননি?
2: গেছি তো স্যার।
1: দেখেননি?

0: না স্যার, হিপোপটেমাস দেখলাম, কিন্তু রাইনোসরাস তো নেই স্যার। আচ্ছা, আমাদের জেলায় রাইনোসরাস আছে স্যার?
1: এসডিএফ ফোন, দাঁড়ান ফোনটা ধরে নেই। আচ্ছা ব্যানার্জি, তোমরা সাব ডিভিশনে বসে বসে করোটা কি, ব্যারান্ডা বাজো? আরে তোমার সাব ডিভিশনের পরানপুর গাঁয়ে একটা রাইনোসরাস রয়েছে, তুমি জানোই না? তা জানবে কেন? আমরা যখন এসডিও ছিলাম, পুরো সাব ডিভিশনটা আমাদের নখের ডগায় থাকতো। জাগে শোনো, তোমাদের সেন্সাস রিপোর্টে লেখা হয়েছে পরানপুর গ্রামে একটা রাইনোসরাস রয়েছে। সেন্সাস রিপোর্ট ঘাঁটতে ঘাঁটতে ব্যাপারটা ডিরেক্টর অফ সেন্সাসের নজরে এসেছে, একটু আগে ফোন করেছিলেন। আমি তো আকাশ থেকে বললাম, তুমি ইমিডিয়েটলি খোঁজ নিয়ে আমাকে একটা রিপোর্ট দাও দেখি উইদিন হাফ অ্যান আওয়ার। রাইনোসরাসটা ঠিক কোথায় থাকে, মানে জঙ্গলে নাকি কারো বাড়িতে, বয়স কত, রং কেমন, বডির সাইজ কি, মাথায় খড়গের সাইজ কি, মেল না ফিমেল, কোত্থেকে এলো, কি খায়, কাচ্চা বাচ্চা রয়েছে কিনা, মানুষকে অ্যাটাক করেছে কিনা, করে থাকলে এ যাবৎ কতজন হতাহত হয়েছে, তারা সরকার থেকে কোনো গ্রান্ট পেয়েছে কিনা, সব ডিটেইলে জানাও। ওকে, রাইট।
0: আমি তবে যাই স্যার।
1: হ্যাঁ আসুন।
2: জেলা শাসক আবার চিঠিগুলো দেখতে লাগলেন। হঠাৎই একটা দরখাস্তে তার চোখ আটকায়।
1: হ্যাঁ, কেমন দরখাস্ত? অতএব হুজুরের নিকট অধীনের কাতর প্রার্থনা, পরিস্থিতির গুরুত্ব সম্মুখরূপে অনুধাবন করিয়া অধীনের নামে একটি কামান মঞ্জুর করিতে আজ্ঞা হয়। কামান? ডিএম এর কাছে একটা কামান চাইছে লোকটা?
2: হ্যাঁ। ফোন তুলে কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্টকে বলেন,
1: অধীরবাবু একবার মিত্র সাহেবকে আসতে বলুন তো।
2: ঝক করে ফোনটা রেখে দিলেন, তারপর ওই চিঠিখানাই আবার পড়তে লাগলেন।
1: অতএব হুজুরের নিকট অধীনের কাতর প্রার্থনা, পরিস্থিতির গুরুত্ব সম্মুখরূপে অনুধাবন করিয়া অধীনের নামে একটি কামান মঞ্জুর করিতে আজ্ঞা হয়। অদ্ভুত।
2: ঘরে মিত্র সাহেবের আগমন হয়।
3: আসছি স্যার।
1: হ্যাঁ বসুন। আচ্ছা মিত্র, কামান বলতে আপনি কি বোঝেন?
3: কামান মানে মানে কামান মানে তো ক্যানন স্যার, ওই আগেকার দিনে রাজা রাজারা ওই দিয়ে যুদ্ধ করতেন বারুদ শেষে দিয়ে।
1: আরে ওসব জানি আমি, আমি বলছি কামান মানে ওই কামান ছাড়া আর কিছু আছে কি, মানে হয় কি
3: আর কিছু বলতে স্যার?
1: এক মিনিট দাঁড়ান, মিস্টার বটবেলকে আসতে বলি। অধীরবাবু একটিবার মিস্টার বটবেলকে আসতে বলুন তো। হ্যাঁ, যা বলছিলাম, আমি বলতে চাইছি বাংলাতে একই শব্দের তো অনেকগুলো মানে হয় তাই না? যেমন ধরুন অঞ্চল মানে আঁচল, আবার অঞ্চল মানে একটা এলাকা। যেমন ধরুন অভ্র মানে এক ধরনের ধাতু, আবার অভ্র মানে মেঘ, পদ মানে পা, আবার পদ মানে গানের কলিও হয়, আবার রান্নার আইটেমও হয়, কপদ রান্না হলো, হয় না এরম?
3: সে তো স্যার হয়।
1: সেই কারণেই জানতে চাইছি যে কামানো সেই জাতের কোনো শব্দ নয় তো, যার আগ্নেয়াস্ত্র ছাড়াও অন্য মানে রয়েছে।
2: এবার বটবেল ঘরে ঢোকেন।
3: আসছি স্যার।
1: হ্যাঁ বটবেল সাহেব বসুন। আচ্ছা কামান কাকে বলে জানেন?
2: দীর্ঘদিন নাকে নস্যি নেবার কারণে বটবেলের একটু নয়ের দোষ রয়েছে।
3: ইয়েস স্যার, ওটা একটা ফার্সি শব্দ স্যার, জনহস্তির মতো একটা বিশাল সাইজের ওয়েপন।
1: আদুস, সে তো আমিও জানি, কামান বলতে অন্য কিছু আছে কি?
2: ফোন তুলে কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্টকে বলেন,
1: মুৎসুদ্দিকে আসতে বলুন তো। বলছে কামান বলতে কি স্রেফ ওই ওয়েপনই বোঝায়? কায়গঞ্জে কামান বলতে অন্য কিছুকে বোঝায় না তো?
3: সেটা স্যার মানবিকা বলতে পারবে, রুমান ডেভেলপমেন্ট সেকশনটা তো ওই দেখে, গায়ের ব্যাপার স্যাপারগুলো ওই ভালো জানে।
1: বাইদে ভাই, মহিলার নাম মালবিকা নাকি মানবিকা?
3: মানবিকা স্যার, মানবিকা চৌধুরী।
1: আই সি, আমি জানতাম মালবিকা।
3: আমিও তো তাই মনছি স্যার, মানবিকা।
1: আরে না না, আপনি তো বলছেন মানবিকা, আমি জানতাম মালবিকা।
3: ঠিকই তো জানতেন স্যার, মানবিকাই তো ওর নাম।
1: আমি মানবিকা জানতাম না মশাই, আমি জানতাম মালবিকা।
3: ঠিকই তো জানতেন স্যার, মানবিকা, আমি তো তাই বলছি মানবিকা।
1: নিকুচি করেছে মানবিকার।
2: বোধ শুদ্ধি ঘরে ঢোকেন।
4: কামিং স্যার।

0: হ্যাঁ আসুন,
1: ঠক ঠক করে এগিয়ে আসেন আর চেয়ার টেনে নিয়ে বসেন।
0: আজ মুৎসদ্দি সাহেব, কামান বলতে সবাই যা বোঝে আমিও তা বুঝি, ঠিক আছে, এর বাদে কিছু হয় কি?
2: হ্যাঁ হয় হয় স্যার, জল কামান, ওই যে ওর থেকে তেড়ে জল বেরোয়, মদ তাড়াতে কাজে লাগে স্যার।
0: রাবিশ, আপনি আমাকে জল কামান চেনাচ্ছেন? এই জেলার জন্য আমি বলে কত তদবির করে একখানা জল কামান আনালাম। আমি বলতে চাইছি, থাকবে।
1: মিত্র সাহেব প্রায় ঝাঁপিয়ে পড়ে বলেন,
2: স্যার আরেকটা হয় স্যার।
0: কি?
2: মশা মারবার কামান স্যার, ওই যে বলে মশা মারতে কামান দাগা।
0: আরে না না, সে তো কামানেরই এক জ্ঞাতি ভাই। আমি বলছি যে কামান শব্দটার আর কোনো অর্থ রয়েছে কিনা।
2: না মানে আর কোনো অর্থ বলতে স্যার আপনি কি বলতে চাইছেন?
0: হয় না, ওই ধরুন ব্যাট মানে বাদুড়, আবার ক্রিকেটের ব্যাটও হয়, কিংবা ধরুন
2: বাঘ মানে টাইগার, আবার বাঘ মানে ছারপোকা।
0: তাক, আর্মস সেকশনের দত্ত সাহেব এসেছেন?
3: এসেছেন স্যার, ফার্স্ট আওয়ারে দেখেছি।
4: শুনছেন গল্প স্বল্প।
5: আকাশবাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও আজ নতুন দিল্লিতে বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন। ডক্টর জয়শঙ্কর বলেন, দুদেশের সম্পর্ক গোটা বিশ্বের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ, প্রস্তাবিত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। দুদেশের জনগণের সুস্থায়ী সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে শ্রী জয়শঙ্কর ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা যাতে বিনা বাধায় উভয় দেশে যাতায়াত করতে পারেন তা সুনিশ্চিত করা জরুরি বলে অভিমত প্রকাশ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও বলেছেন, ভারত সেদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার, উভয় দেশই সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একজোট রয়েছে বলে তিনি জানান। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা জয় নিশ্চিত করেছেন। 20 রাউন্ড গণনা শেষে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামজোটের প্রার্থী শম্ভুনাথ কুর্মীর চেয়ে তিনি প্রায় 1,44,087 ভোটে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস ও চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস। সরকার সোশ্যাল মিডিয়ার একটি পোস্টকে ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। ওই পোস্টে দাবি করা হয়েছিল যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোয়ান্টাম এআই নামক একটি বিনিয়োগ প্রকল্পের প্রচার করছেন, যেখানে নাগরিকদের 22,000 টাকা প্রাথমিক বিনিয়োগের বিনিময়ে মাসে 3,00,000 টাকা আয়ের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভাইরাল হওয়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে। রাজস্থান রয়্যালস জয়ের জন্য মুম্বাইয়ের সামনে 123 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। রাজস্থান রয়্যালস নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 122 রান করেছে। আজকের অন্য ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: জানো আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায় রোজ ওয়াশিং মেশিন চালায় বাড়িতে দুটো ফ্রিজ তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো জিরো আমি প্রশ্ন করতে ভাইপো বলল
2: কাকা সবই উপরওয়ালার দয়া মানে সোলার প্যানেলের
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in
3: হর ঘর সূর্যঘর
0: শুনছেন গল্প স্বল্প 107 FM

0: রেইনবোতে গল্প স্বল্প গল্প স্বল্প। দত্ত সাহেব একবার আসবেন? ওকে।
1: ফোনটা নামিয়ে রাখলেন, খটখট আওয়াজ তুলে স্টেনো ঢুকলেন।
2: চিঠিটা টাইপ হয়ে গেছে স্যার, রেখে যাই?
0: আচ্ছা মিস আচারিয়া, কামান বলতে আপনি কামান ছাড়া আর কি বোঝেন?
2: কামানকে কামান ছাড়া অন্য কিছু স্যার? না মানে কামানকে কামান ছাড়া অন্য কিছু কেনই বা বুঝতে যাব স্যার?
0: কি আশ্চর্য প্রশ্ন করছেন কেন! বলছি কামান বলতে আপনি কি সবসময় কামানই ভাবেন নাকি অন্য কিছু?
2: না না, মানে কামান নিয়ে অযথা সবসময় ভাবতে যাব কেন স্যার? সত্যি কথা বলতে কি স্যার, সবসময় তো দূরের কথা, কামান নিয়ে আমি কোনো সময়ই ভাবি না। কারণ আমার না স্যার একটা বিচ্ছিরি ব্যাপার রয়েছে।
0: বিচ্ছিরি ব্যাপার মানে?
2: হ্যাঁ স্যার, মানে ওই দিনের বেলায় কোনো কিছু নিয়ে বেশি ভাবলেই রাতে ওই নিয়ে আমি স্বপ্ন দেখবই। তো দিনের বেলায় কামান নিয়ে সবসময় ভাবলে যদি যদি রাতের বেলায় কামানের স্বপ্ন দেখি স্যার, না মানে যদি ভয় পেয়ে যাই।
0: কামান নিয়ে ভাবতে আপনাকে কে বলেছে? আমি বলছি কামান বলতে আপনি কি সবসময় কামানই বোঝেন?
2: কামানকে কামান ছাড়া অন্য কিছু? কিন্তু কামান তো কামানই স্যার, না মানে কামান তো আর ললিপপ হতে পারে না স্যার।
0: আমি যদি আপনাকে বলি এখন আসুন, আপনি কি করবেন?
2: আমি আমি ঘর থেকে চলে যাব স্যার।
0: কেন, আমি তো আপনাকে আসতে বলেছি।
2: হ্যাঁ মানে তার মানে আপনি তো আমায় চলে যেতেই বলছেন স্যার।
0: যাক বুঝেছেন, তাহলে সেটাই বলছি যে আসুন মানে জানো হয়, তাই তো? এবার আসুন।
2: স্যার
1: খটখট আওয়াজ তুলে দ্রুত পায়ে চলে যান।
0: এই যে দত্ত সাহেব, আসুন আসুন বসুন।
1: দত্ত সাহেব চেয়ারে টেনে নিয়ে বসেন।
0: আচ্ছা দত্ত সাহেব, আপনার আর্মস দপ্তরে কেউ কখনো কামান চেয়ে দরখাস্ত করেছে?
3: কামান চেয়ে লোকটার নাম কি স্যার? অতদিন আগে দরখাস্ত করেছে, আজ অবশ্য বড়বাবু ছুটিতে, নামটা দিন, কাল বড়বাবু এলে রেজিস্টার দেখে বলে দিতে পারবো স্যার।
0: আরে না না, আপনি এখন অবধি সেই দরখাস্ত পাননি, সেই দরখাস্ত তো আমার কাছে, এই যে এই যে দেখুন, গোবিন্দপুর গায়ের কোন এক সচিকান্ত শীল একটা কামানের লাইসেন্স চেয়ে দরখাস্ত করেছে, এই নিন পড়ুন।
1: দরখাস্তটা দত্ত সাহেবের দিকে এগিয়ে দেন, কাগজটা হাত বাড়িয়ে নিতে নিতে,
3: কিন্তু আমরা তো পাবলিককে কামানের লাইসেন্স দিই না স্যার, আর্মস অ্যাক্টেই তো নেই।
0: কামানের লাইসেন্স কে দিতে বলেছে আপনাকে? বলছি লোকটাকে একবার ডেকে পাঠান, আমি একবার ওর সঙ্গে কথা বলবো।
3: ঠিক আছে স্যার, আমি ওকে ডেকে পাঠাচ্ছি আগামী সোমবার স্যার।
0: না না না থাক, কাগজটা দিন আমায়, আমি একটু ভেবে নিই।
1: হাত বাড়িয়ে কাগজটা নিলেন, আবারও ফোন তুলে,
0: হ্যাঁ মিস আচারিয়া একবার আসুন তো।
3: আমি তবে আসি স্যার।
0: হ্যাঁ আসুন।
1: দত্ত সাহেব বেরিয়ে যান, স্টেনো ঢোকেন।
0: একটা ডিকটেশন নিন তো, টু মিস্টার সচিকান্ত শীল এটসেট্রা এটসেট্রা, সাবজেক্ট ইওর প্রেয়ার ফর এ ক্যানন।
1: বটুপেল বলে ওঠেন,
4: আমি বলছিলাম কি স্যার?
0: কি বলছিলেন?
4: বলছিলাম গায়ের ব্যাপার একবার মানবিকার সঙ্গে কথা বলে নিলে হতো না? আফটারঅল ও রুরাল ডেভেলপমেন্টটা দেখে তো, গায়ের ব্যাপার স্যাপারগুলো বোঝে বেশি।
0: বলছেন অধীরবাবু, একবার মিসেস চৌধুরীকে আসতে বলুন তো। হ্যাঁ মিস আচারিয়া, ডিকটেশনটা এখন থাক, পরে বলছি।
2: ওকে স্যার।
1: স্টেনো চলে যান, মালবিকা চৌধুরী ঢোকেন। স্থূলকায় মহিলা, বয়স 40 পেরিয়ে, বেশ খান্ডার প্রকৃতির, একটু বেশি কথা বলেন, বোঝা যায় বেশ হন্তদন্ত হয়ে এসেছেন, স্পষ্টতই হা পাচ্ছেন।
0: আপনি কি দৌড়তে দৌড়তে এলেন নাকি?
5: বাবা একেবারে

0: না তো স্যার, কেন স্যার?
1: মুদশুদ্ধি হালকা হেসে বলে ওঠেন,
2: ও যখন হাসতে হাসতে হাঁটে না স্যার, দেখলে মনে হয় দৌড়চ্ছে।
0: বলুন স্যার, বলুন।
3: মিসেস চৌধুরী, আপনি তো গায়ে গঞ্জে ঘোরেন, বলতে পারেন গায়ের মানুষ যখন একটা কামান চায় তখন তারা আসলে কি চায়?
0: স্যার, ওদের তো চাওয়ার অন্ত নেই স্যার। আমি যখন বিডিও ছিলাম স্যার, ওই একজন আমাকে একটা বিরল জাতের তামাকের চারা চেয়ে চিঠি লিখেছিল। আর একবার তো স্যার একজন,
3: যা জিজ্ঞেস করছি তার জবাব দিন। গায়ের লোক যখন একটা কামান চায় তখন আসলে তারা কি চায়?
0: যখন কামান চায় স্যার, তখন তো কামানই চায়, তাই না? অন্য কিছু চাইলে তো আর কামান চাইতো না। তবে স্যার, ওই সুকুমার রায়ের অবাক জলপান, হ্যাঁ, ওই অবাক জলপানের কথাটা কিন্তু আলাদা, একেবারে স্বতন্ত্র ব্যাপারটা। ওই আপনি পড়েছেন তো স্যার, লোকটা বললো একটু জল পাই কোথায় বলতে পারেন? তার জবাবে গায়ের লোকটা কি বললো? জল পাই? এটা তো জলপাইয়ের মরশুম নয়, কাঁচা আম চান তো আমি দিতে পারি। এক্ষেত্রেও গায়ের লোকটি কামান চেয়ে থাকলে ব্যাপারটা অন্য ব্যঞ্জনা দিয়ে ভাবা যেতে পারে স্যার। বিডিওকে দিয়ে একটা ইনকোয়ারি করে নেব স্যার।
1: বিরক্ত হয়ে জেলাশাসক নিজের মনে মনে বলেন,
3: তোর চাই এত বকে, কামানের অর্থ নিয়ে তো ভারী অনর্থ হলো দেখছি। লোকটাকে তবে সত্যি সত্যি একটা কামানই চাইছে, এও কি সম্ভব? লোকটা পাগল টাগল নয় তো?
0: আমার মনে হয় স্যার,
1: অত্যন্ত হতাশ দৃষ্টিতে জেলা শাসক মালবিকার দিকে তাকান।
3: কি মনে হয়?
0: বলছিলাম কি স্যার, আমার মনে হয় স্যার কামানের নয়, লোকটা না কামানোর লাইসেন্স চাইছে।
3: কামানের লাইসেন্স মানে?
0: মানে আমার মনে হয় স্যার লোকটা ওই দাড়ি গোঁফ কামানোর লাইসেন্স চাইছে।
3: দাড়ি গোঁফ কামানোর জন্য লাইসেন্স লাগে নাকি?
0: মানে স্যার একটা সেলুন খুলবার লাইসেন্স চাইছে।
3: সেলুন খুলতে লাইসেন্স লাগে নাকি
0: স্যার? ওই লাইসেন্স মানে ট্রেড লাইসেন্স আর কি।
3: ট্রেড লাইসেন্স তো মিউনিসিপ্যালিটি দেয়।
0: এই গন্ড গায় আর মিউনিসিপ্যালিটি পাবে কোথায় স্যার? তাই সরাসরি ওই ডিএম এর কাছেই একেবারে দরখাস্ত করেছে।
3: গায়ে আবার সেলুন টেলুন চলে নাকি?
0: কি বলছেন স্যার, ইদানিং গাঁগুলোর কত উন্নতি হয়েছে স্যার, প্রচুর উন্নতি হয়েছে গায়ের।
1: বটবেল ও মুদশুদ্দি তাকে সমর্থন করে,
4: গায়ে এখন রমরমিয়ে ভিডিও হন চলছে স্যার।
2: হ্যাঁ, এমনকি গায়ে ঢুকে আপনি বিউটি পার্লারও পেয়ে যেতে পারেন স্যার।
0: আগে কিন্তু এসব ছিল না স্যার, আমি রুরাল ডেভেলপমেন্ট সেকশনে আসার পর থেকে
3: সব গায়ে বিউটি পার্লার খুললেন, তাই তো?
0: না মানে স্যার ওই,
3: এক মিনিট। হ্যাঁ, আমি ডিএম বলছি, এসডিও সাহেব নেই? ও, বিডিও সাহেব কিনে ফিল্ডে বেরিয়েছেন রাইনোসরাস খুঁজতে। রাবিশ, এলে বলবেন আমি ফোন করেছিলাম।
1: বটবেল জিজ্ঞেস করেন,
4: রাইনোসরাস কোথায় স্যার?
3: আর বলবেন না, আমাদের জেলার পরানপুর গায়ে নাকি একটা রাইনোসরাস রয়েছে। সেন্সাস রিপোর্ট দেখতে দেখতে ডিরেক্টর অফ সেন্সাসের সেটা নজরে পড়েছে, অথচ এই জেলার কেউ সেটা জানে না, না এসডিও না বিডিও, বেজ্জতির অ্যাক্সেস।
4: মানবিকা তো গ্রামে টামে ঘোরো, দেখনি কোনোদিন? মানে চোখে টোকে পড়েনি?
0: আমি মানবিকা নই, আমার নাম মালবিকা।
4: আমিও তো তাই বলছি, মানবিকা।
0: ছাই বলছেন স্যার, স্যার দেখুন না স্যার, রোজ রোজ রোজ রোজ আমাকে মানবিকা মানবিকা মানবিকা বলে বলে ডাকবে, আর এখন অফিসের অর্ধেক লোক আমাকে ওই মানবিকা ম্যাম বলে ডাকে স্যার।
4: সে কি মানবিকা ম্যাম বলে ডাকতে যাবে কেন? তোমার নাম তো মানবিকা, তোমাকে মানবিকা বলে ডাকতে যাবে কেন? কি অন্যায় কথা!
1: মুদশুদ্ধিও প্রতিবাদ করে,
2: না না না না না। আচ্ছা বটবেলদা, এবার এই নস্যি নেওয়াটা একটু কমান তো, যে হারে এই ল কে ন বলছেন, এখনই তো লাইট কে নাইট, লাইন কে নাইন, লাইফ কে নাইফ বলছেন, কোন দিন শুনবো আবার ওই লস্যি কে নস্যি, লগ্ন কে নে যাকে। আচ্ছা মালবিকা, বাস্তবিক তুমি তো গায়ে গায়ে খুব ঘোরো, তা পরানপুর যাওনি কোনোদিন?
0: ওমা, যাবো না কেন, এই তো গেল হপ্তায়।

0: গেছো, তাহলে ওই এক আধটা রাইনোসেরাস চোখে পড়েনি?
1: দেখুন স্যার, ওই রাইনোসেরাসের খোঁজ রাখা তো আমার ডিউটির মধ্যে পড়ে না স্যার। অ্যানিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট এই সব খবর বলতে পারবে।
2: ওনার কানে খোঁজ রাখতে যাবে? রাইনোসেরাস কি ডোমেস্টিক অ্যানিমেল নাকি? খোঁজ রাখলে ফরেস্ট ডিপার্টমেন্টই রাখতে পারে, ইনফ্যাক্ট ওদেরই রাখা উচিত।
3: মন্দ বলেননি। অধীরবাবু, একবার ডিএফওকে ধরুন তো।
4: জুতোয় অহংকারী ছন্দ তুলে এসপি মিস্টার সিদ্ধার্থ ঢুকলেন।
5: হাই সান্নাল, বাই দা ভাই, তোমার টয়লেটটা তো ওইদিকে।
4: টয়লেটে ঢুকে গেলেন। উপস্থিত সবাই একটু অস্বস্তি বোধ করছিলেন।
1: ডিএম কে কোথায় স্যালুট করবে তা নয়, হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে চায়, ভালো লাগে না।
4: জেলাশাসক খুবই অস্বস্তি বোধ করছিলেন, কাষ্ঠ হাসি হাসেন।
5: আসলে আমার ব্যাচমেট তো সেই অ্যাডভান্টেজটা নেই আর কি।
4: বলতে বলতেই ফোনটা বাজলো।
5: হ্যাঁ হ্যালো, কি বলেন? ডিএফও সাহেব অফিসে নেই, কোথায় গেছেন? বাঘ ধরতে? কলকাতায়? কলকাতায় আজকাল বাঘও থাকে নাকি? ও ঠিক আছে ঠিক আছে, বলবেন এলে যেন ফোন করেন। রাবিশ,
0: ডিএফওর অফিস কি বললো স্যার?
5: বললো কোন গায়ে নাকি কার বাড়িতে বাঘ ঢুকেছে, তাকে ঘুম পাড়াতে হবে। ডিএফও কলকাতা গেছে ঘুম পাড়ানি গুলি কিনতে।
2: সর্বনাশ, কলকাতা থেকে ঘুম পাড়ানি গুলি কিনে তারপর বাঘকে ঘুম পাড়ানো হবে?
0: ততক্ষণ বাঘ ধৈর্য ধরে অপেক্ষা করবে?
1: তার চেয়েও একটা বড় কথা আছে স্যার। বড় কথাটা হচ্ছে ঘুম পাড়ানি গুলি খেয়ে বাঘ যে সত্যি সত্যি ঘুমাবে তার কিন্তু কোনো মানে নেই স্যার। মানে আমি বলতে চাইছি স্যার, বাঘ কিন্তু বেজায় চালাক, অনেক সময় ধোকা দেবার জন্য ঘুমের ভান করে বাঘ শুয়ে থাকে, আর তাই দেখে যেই না আপনি ওর পাশটিতে গেলেন, অমনি লাফ মেরে আপনার ঘাড়ে উঠে পড়বে। একবার হয়েছিল কি স্যার, আমি তখন ভিডিও ছিলাম। ও
4: টয়লেট থেকে বেরিয়ে এসে ডিএম এর পাশের চেয়ারে ধপ করে বসে পড়েন।
5: কে, মিটিং চলছে? আরে না না, একটা প্রবলেমে পড়ে আমি তোমাকে একটু বাদেই ফোন করতাম। হ্যাঁ কি হলো আবার? আচ্ছা গোবিন্দপুর এলাকাটা এমনিতে এখন কেমন?
6: কেমন মানে?
5: কেমন মানে ইয়ে বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কেমন?
6: খারাপ তো কিছু নয়। কেন, তোমার কাছে কোনো খবর টবর আছে নাকি?
5: না মানে কোনো টেরোরিস্ট অ্যাক্টিভিটি?
6: টেরোরিস্ট অ্যাক্টিভিটি গোবিন্দপুর এলাকায়? আরে না না না, কি বলছো কি, এই এলাকাটাই তো সবচেয়ে পিসফুল।
5: তাই নাকি? পিসফুল? কেন, দরখাস্তটা একবার পড়ে দেখো
6: দেখি। সে কি একটা কামান চাইছে?
5: তাই তো লিখেছে। বাই এনি চান্স সচিকান্ত শীল নামটা মনে পড়েছে তোমার?
6: দাঁড়ো একটু ভেরিফাই করে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ চাকলাদার, আমি এসপি বলছি। জেলার অ্যান্টি সোশ্যাল আর টেরোরিস্টদের লিস্ট একটু দেখো তো। সচিকান্ত শীল নামে কোনো নাম পাও কি না? হ্যাঁ আমাকে জলদি জানাও। ওকে, বাই দা ভাই, তোমাদের মিটিং কি অনেকক্ষণ চলবে? তাহলে আমি না হয় আর যাই।
5: আরে না না, মিটিং আবার কিসের? আচ্ছা আপনারা তবে এখন আসুন।
4: সবাই উঠে দাঁড়িয়ে ঘর ছেড়ে চলে যান।
5: হ্যাঁ এবার বলো
6: তো, আমাকে ফোন করতে যাচ্ছিলে কেন?
5: ওই যে দরখাস্তটা, একটা কামান চেয়ে দরখাস্ত। হ্যাঁ না হয় বড় ভাবনা হচ্ছে, কোথায় যে কে তলে তলে কিসব করছে, বলে আচমকা একটা কামান চেয়ে বসে।
6: দোষ, টেররিস্টরা কামান নিয়ে কি করবে? হ্যাঁ আরে আজকালকার দিনে ওসব ওয়েপেন চলে না, এখন হলো AK-47, AK-56।
5: তাহলে চাইছে কেন?
6: আরে পাগল ছাগল কিনা দেখো।
4: এসপির মোবাইল বেজে ওঠে।
6: হ্যালো চাকলাদার। হ্যাঁ কি হলো? নেই, পেলে না। ওকে ওকে, না হে ওরকম করো না, আমি লিস্টে নেই।

0: তবু আমি আজই আইবি লাগিয়ে দিচ্ছি। মিস আচারি একবার আসুন তো।
1: এই সময় স্টেনো ঢোকে।
0: একটা ডিকটেশন নিন তো।
2: ইয়েস স্যার।
0: টু মিস্টার সচিকান্ত শীল এটসেট্রা এটসেট্রা, সাবজেক্ট ইয়োর প্রেয়ার ফর আ ক্যানন।
2: ইয়েস স্যার।
0: ইন রেফারেন্স টু ইয়োর অ্যাপ্লিকেশন ডেটেড সাচ অ্যান্ড সাচ ফর আ ক্যানন, ইউ আর রিকোয়েস্টেড টু মিট উইথ দ্য আন্ডারসাইন্ড অন অন 5th মে ডট ডট ডট at 11 a.m. without fail, etc., etc. That's all. Chitita type kura anun.
2: Okay, sir.
0: Lokta ke tahole dekei pathale.
3: Ekto bajiye dekhi.
0: Odike ekta force pathiye debo naki?
3: Tar ki dorkar hobe? Hobe na. Bolo.
0: Na holei bhalo. Tahole uthi.
1: SP জুতোয় ছন্দ তুলে বেরিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে বাইরে প্রবল হল্লা স্লোগান। SP-র জুতোর আওয়াজ থেমে যায়। ফিরে এসে বলেন,
0: কারা?
3: জানি না তো।
1: অদূরেই স্লোগান উঠেছে, ব্যবসায়ীদের উপর আক্রমণের, বদলা চাই বদলা চাই বদলা চাই, পাবলিকের শাস্তি চাই অভি চাই জলদি চাই, আমাদের লড়াই চলছে চলবে চলছে চলবে।
3: কি দিনকাল এলো হে সিদ্ধার, এই যে দেখে সবকিছু উল্টোপাল্টা চলছে। একদিন পাবলিক ব্যবসায়ীদের শাস্তি দাবি করতো, এখন দেখছি ব্যবসায়ীরা পাবলিকের শাস্তি চাইছে। এ কি উলট পুরাণ রে বাবা।
4: এই সভাপতির রক্ত হবে না কো ব্যর্থ,
5: সভাপতির রক্ত হবে না কো ব্যর্থ,
4: এই হামলা করেও সাজা পাবে না, হবে না তা হবে না,
5: হবে না তা হবে না,
4: এই হামলা করেও সাজা পাবে না, হবে না তা হবে না,
5: হবে না তা হবে না।
3: এত ফিউরিয়াস মব, যে কোনো মুহূর্তে কিছু একটা করে বসতে পারে।
1: হাতের মুদ্রায় ডিএম কে অভয় দিয়ে প্রায় তীর বেগে দরজা দিয়ে বেরিয়ে গেলেন। জুতোর আওয়াজে তা বোঝা গেল। জেলা শাসক স্লোগানের এক একটি জার্কের সঙ্গে চমকে চমকে উঠছিলেন, বেজায় ভয় পেয়ে গিয়ে ঘন ঘন বেল বাজাতে থাকেন, বাঁ হাত দিয়ে ইলেকট্রিক বেল টিপেই রাখেন আর ডান হাত দিয়ে টেবিলে রাখা বেলের ওপর তালে তালে চাপড়াতে থাকেন। পিয়ন হন্তদন্ত হয়ে ঢোকে।
6: স্যার
3: কোথায় ছিলে?
6: আখ লাইকা গেছিল স্যার।
3: রবিশ, বাইরে কারা এত হল্লা করছে?
6: ব্যবসায়ী সমিতি স্যার।
3: দোকানপাট ছেড়ে হল্লা করছে কেন?
6: আইগা
3: কি চায়?
6: রক্ত স্যার, রক্ত।
3: কার রক্ত?
6: কার রক্ত? কার রক্ত জিয়া শুন স্যার।
3: থাক, তুমি আমার কাজটি ছেড়ে কোথাও যাবে না। ইস, এসপিটা এখন অব্দি আসছে না কেন? এসপি সাহেব কোন দিকটা গেলেন?
6: তিনি তো গটমট কইরা হাইটটা গিয়া তার জিপে উঠা বললেন স্যার। জিপটা তীর বেগে বাইরে গেল স্যার।
3: চলে গেলেন মানে? উল্টোপাল্টা কি বলছো?
6: ও আরে, এতক্ষণে তিনি নিজের বাংলায় পৌঁছায় গেছেন স্যার।
3: আরে সঙ্গের মতো দাঁড়িয়ে দেখছো কি? জলদি আমার সিকিউরিটিকে ডাকো, কুইক।
6: সেও তো নাই স্যার।
3: নেই? নেই মানে?
6: আপনার সিকিউরিটি, ও তো ওই এসপি কে সি অফ করতে তার জিপ অবধি গেল স্যার, তারপর জিপটা যেই না ছুটতে শুরু করছে অমনি অমনি পিছন থেকে একে চোখের পলকে ডাইভ দিয়া পড়লো জিপের মধ্যে।
3: লাফিয়ে পড়ে কোথায় গেল?
6: ওই জিপ যেদিকে গেল স্যার।
3: আরে সেটাই তো জানতে চাইছি, জিপটা কোন দিকে গেল?
6: সোজা এসপি সাহেবের বাংলার দিকে তো সুইটটা গেল স্যার।
1: জেলা শাসক কি করবেন সেটাই ভেবে পাচ্ছেন না।
3: আমি এখন কি করি? হ্যাঁ কি করি?

0: আমি তাইলে যাই স্যার।
1: যাই মানে কোথায় যাবে?
0: হ্যাঁ সিকিউরিটি তো নাই, অন্তত দরজাটা আগলাই, এরা যে কোনো মুহূর্তে ঢিক্কা পড়তে পারে তো।
1: না না না না, তুমি এখানে থাকো। হ্যালো অধীরবাবু, মালবিকা ম্যাডামকে একটিবার আসতে বলুন তো, জলদি।
2: ফোনটা রেখে দেন, পিয়নের দিকে তাকান।
1: ওনার সঙ্গে কতজন?
0: বাইরে গিয়া কই না আসুন স্যার।
1: আরে না, এখান থেকে এক পাও নড়বে না তুমি, বেগতিক দেখে কেবল পালাবার ধান্দা।
2: ফোন তুলে সিয়াকে ধমক দেন।
1: কি হলো অধীরবাবু, মালবিকা ম্যাডাম আসছেন না কেন?
3: কি বলেন,
1: ঘরে নেই? আরে নিজের ঘরে নেই তো অন্য কারোর ঘরে বসে গুলতানি মারছেন কিনা দেখুন। একটা পিয়ন পাঠিয়ে ওকে যত জলদি সম্ভব খুঁজে আনুন, কিংবা আপনি নিজে যান। আরে সিচুয়েশনের গ্র্যাভিটিটা বুঝুন আগে।
2: রাবিশ, ফোনটা রেখে দেন আর পিয়নের দিকে তাকান।
1: ওদের হাতে কোনো মারাত্মক ওয়েপন টুয়েপন রয়েছে নাকি?
0: ওয়েপন ওয়েপন গিয়া দেখে আসুন স্যার।
1: খবরদার, আরে একটিবার যদি বলেছ। হ্যাঁ কি হলো, পাওয়া গেছে? আসছেন, পাঁচালি আসতে বলেছেন তো? হ্যাঁ সেটা অবশ্য ঠিক, ভদ্রমহিলায় যখন ধীরে ধীরে হাঁটেন সেটাও একরকম দৌড়নো। ওকে ওকে।
2: সহসা দরজার বাইরে স্লোগান ভেদ করে কাঁশির মতো বেজে উঠল মালবিকার গলা।
4: শরণ শরণ শরণ দেখি শরণ শরণ, দরজা আগলে স্লোগান দিচ্ছেন কেন এখানে? হ্যাঁ শরণ শরণ শরণ শরণ।
2: জেলাশাসক মালবিকার ধমক শুনে চাঙ্গা হয়ে ওঠেন।
4: আমায় ডেকেছেন স্যার?
2: ততক্ষণে চোখ মুখ বেশ বদলে ফেলেছেন, সারা মুখে এক ধরনের প্রত্যয় ও গাম্ভীর্য। কম্বু কণ্ঠে বলেন,
1: হ্যাঁ ওরা কি বলছে দেখুন তো, সারাদিন অত ডেপুটেশন ডেমনস্ট্রেশন নিয়ে আর পারিনে, কত ইম্পর্টেন্ট ফাইল পড়ে রয়েছে
2: বলেই একটা মোটা ফাইল টেনে নিয়ে তার মধ্যে ডুবে যেতে চান।
4: ওদের তার কোনো কাজ নেই স্যার, সঙ্গে কিছু উটকো লোক জুটি নিয়েছে, আমি যখন ভিডিও ছিলাম স্যার।
1: ঠিক আছে যান, আপনি কেসটা ট্যাকল করুন
4: স্যার। ওদের দু চারজনকে ভেতরে ডাকবো?
1: এখানে ডাকবেন? ঠিক আছে ডাকুন তবে।
2: মালবিকা উঠে দাঁড়িয়ে দরজার মুখে গেলেন।
4: এই যে শুনুন শুনুন, আপনাদের ভেতর থেকে তিন চারজন ভেতরে আসুন দেখি, ভেতরে আসুন আসুন।
2: পাঁচজন ভেতরে ঢোকে, ওদের মধ্যে একজনের সারা মুখে প্লাস্টার, হাতে ও পায়ে প্লাস্টার। দুজনের উপর ভর দিয়ে সে এসে দাঁড়ায় ডিএম এর সামনে। দরজার বাইরে হল্লা স্লোগান, সেগুলো চলতেই থাকে।
1: কি ব্যাপার, ইনি কে, সারা গায়ে প্লাস্টার?
2: তাদের মধ্যে একজন বলে ওঠে,
5: ইনি স্যার মনোবাঞ্ছা ভান্ডারের মালিক বাঞ্ছারাম পুততুণ্ডু, আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতি।
1: আর আপনি?
5: আমি স্যার দীনদয়াল গোবিন্দপদ সাধু খাঁ, সমিতির সহ সভাপতি।
1: ছি ছি, লোকটি হাঁটতে পারছেন না, দুজনের কাঁধে ভর দিয়ে কোনো গতিকে হাঁটছেন, সবাই মিলে এমন একটা মানুষকে হাঁটিয়ে এনেছেন কিনা ডিএমের চেম্বারে? আরে মশাই, এই অবস্থায় লোকটাকে হাসপাতালে না দিয়ে স্রেফ ডেপুটেশন দেওয়ার জন্য এখানে এনেছেন কেন? বাঞ্ছারাম বাবু কি হয়েছে আপনার?
2: বাঞ্ছারাম গুঁগু আওয়াজ তুলে কিছু একটা বোঝাতে চায়।
5: মেরেও নাক মুখ ফাটিয়ে দিয়েছে স্যার, এই দেখুন হাত দুটো ভেঙে দিয়েছে, এই দেখুন মেরে পা দুটো ভেঙে দিয়েছে।
4: কিন্তু ভদ্রলোকের এই দশাটা করলো কে?
5: পাবলিক ম্যাডাম, ওরা আসলে এক বোতল সানফ্লাওয়ার তেলের সঙ্গে দুটো ফ্রি চাইছিল স্যার।
4: একটার সঙ্গে দুটো ফ্রি চাইছিল কেন, মামলিবাজি নাকি?
5: ওই যে সানফ্লাওয়ার তেলের কোম্পানি ডিক্লেয়ার করেছে, গোটা বাজার জুড়ে পোস্টারও সাঁটিয়েছে ম্যাডাম, বোতলের গায়েও গাঢ় রং দিয়ে বড় বড় করে লিখে দিয়েছে ম্যাডাম, একটা কিনলে দুটো ফ্রি। ওই লেখার চারপাশে লাল কালি দিয়ে একেবারে বোম ফাটার মতো করে এঁকে দিয়েছে ম্যাডাম।
4: আজকাল এই এক ধামাকা শুরু হয়েছে স্যার, একটা কিনলে দুটো ফ্রি, একটা ব্লাউজের সঙ্গে দুটো শাড়ি ফ্রি,

0: প্রেসার কুকারের সঙ্গে দুটো মাইক্রোওয়েভ ফ্রি, একটা সাইকেলের সঙ্গে দুটো মোটর গাড়ি ফ্রি। বাজারে গেলে তো স্যার আমি সারাক্ষণ খালি খুঁজতেই থাকি কিসের সঙ্গে কিসে ফ্রি দিচ্ছে।
1: আপনাদের মেম সাহেবও তাই, আমি বেরোলাম অফিসে, উনি বেরোলেন বাজার করতে, সারাদিন টোটো ঘুরে কোথায় কার সঙ্গে কি ফ্রি দিচ্ছে। আসল কথা আসুন।
0: হ্যাঁ স্যার, এই যে বাঞ্ছারাম বাবু, কোম্পানি যদি একটার সঙ্গে দুটো ফ্রি ডিক্লেয়ার করে তো কাস্টমারকে তা দাননি কেন? এই আপনাদের এক দোষ, পাবলিককে ঠকাতে পারলে আপনারা আর কিচ্ছুটি চান না। আমি যখন ভিডিও ছিলাম ওখানে,
1: থামুন তো দেখি।
0: না না, একটিবার ভেবে দেখুন স্যার, কোম্পানি যখন এক বোতল তেলের সঙ্গে দু দুটো জিনিস ফ্রি দিচ্ছে, তোরা সেটা কাস্টমারকে দিবি না কেন? মামদোবাজি। হ্যাঁ, দেশের আইন কানুন বলে কিছু নেই, ক্রেতা সুরক্ষা আইনে মামলা করলে জেলের ঘনি টানতে হবে।
1: কোম্পানি যদি দিয়ে থাকে তবে কাস্টমারকে তা দেননি কেন? হ্যাঁ,
2: বাঞ্ছারাম ব্যাকুল হয়ে গুগু আওয়াজ তুলে কিছু একটা বোঝাবার চেষ্টা করে। কি করে দেবে স্যার, ওই বস্তু দুটো যে নেই।
0: নেই নেই মানে দেবার বেলায় অমনি নেই না? হ্যাঁ বললেই হলো, বলি নেই মানেটা কি?
2: নেই মানে নেই
0: নেই বলি তা থাকবে কেন? আসলে কোম্পানির থেকে ফ্রিতে পাওয়া মাত্র মালগুলো ব্ল্যাকে ঝেপে দিয়েছেন, তাই তো? এই যে বাঞ্ছারাম বাবু, কোম্পানির দেওয়া ফ্রি মালগুলোকে ব্ল্যাকে বেচেছেন কেন? আপনাদেরই তো জেলে পাঠানো উচিত।
2: বাঞ্ছারাম ব্যাকুল ভাবে গোঁকো আওয়াজ তুলে বোঝাতে থাকে যে সে ঝাঁপেনি।
0: ঝাঁপেননি মালগুলো, ঝাঁপেননি। তবে মালগুলো গেল কোথায়? গেল কোথায়? মালগুলো কি কপ্পুর যে উবে গেছে?
2: বাঞ্ছারাম আবারও গু গু করে ব্যাকুল ভাবে কিছু একটা বুঝাতে চায়। আহা, তুমি থামো বাঞ্ছারাম দা, আমি বলছি ম্যাডাম, কোম্পানি যেটাকে ফ্রি বলছে সেটা আদপেই নেই ম্যাডাম।
0: নেই? আরে নেই মানেটা কি? নেই মানেটা কি সেটাই তো আমি জানতে চাইছি। আগে তো ছিল, তাহলে পরে নেই মানেটা কি?
2: ছিল ম্যাডাম, কিন্তু তেলটা বাজারে ছাড়ার আগে কোম্পানি ওগুলো বের করে নিয়েছে।
0: একদম বাজে বকবেন না, বাজে বকবেন না একদম। কোম্পানি জিনিসগুলো বের করে নিল, আবার বোতলের গায়ে লিখে দিল দুটো ফ্রি। হ্যাঁ মামদুবাজি, দুধের বাচ্চা পেয়েছেন আমায়? শুনুন, ভালো করে কান খুলে শুনে রাখুন, আপনাদের মতন করাপ্ট বিজনেসম্যানদের কেমন করে টাইট দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি যখন ভিডিও ছিলাম তো।
1: ঠিক আছে, ওদের কথাটা শুনুন।
0: ওকে স্যার। হ্যাঁ এই যে, এবার ঝেড়ে কাশুন তো, ফ্রি এর মালগুলো গেল কোথায়? কাশুন ঝেড়ে এইবার।
2: সত্যি ম্যাডাম, মাইরি বলছি, বাজারে ছাড়ার আগে দুটোই ওরা বের করে নিয়েছে।
0: আচ্ছা বের না হয় করে নিয়েছে, সত্যি করে বলুন তো জিনিস দুটো কি ছিল?
2: কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইড ম্যাডাম।
0: জানলেন কি করে?
2: আগে
0: ওরা যে ও দুটো বের করে নিয়েছে পাঞ্ছারাম বাবু তা জানলেন কিভাবে?
2: ওরা তো বোতলের গায়ে লাল কালিতে বড় বড় হরফে লিখে দিয়েছে ম্যাডাম, কি না, কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইড ফ্রি।
1: হ্যাঁ, কি কি ফ্রি বললেন? কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইড।
2: আগে হ্যাঁ স্যার, সেটাই তো বোতলের ওপর লিখেছিল কোম্পানি, কিন্তু পাবলিক তো অত লেখাটেখা পড়ে না, পড়লেও অত বোঝে টোজে না। বোতলের ওপর বোম ফাটার ছবি আর তার মধ্যে ওই ফ্রি কথাটা দেখেই খেপে উঠেছে, কিনা ওই ফ্রি এর মাল দুটো ওদের চাই। তা কি করে আমরা দেব স্যার?
3: খানিকক্ষণ অবাক চোখে তাকিয়ে থাকেন, তারপর হো হো করে হেসে ওঠেন।
1: হ্যাঁ

0: ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি বুঝেছি, আপনারা এখন যান, আমি ব্যাপারটা দেখছি।
1: যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে যায়।
0: এই যে বাঞ্ছারাম বাবু, আপনি ফের দাঁড়িয়ে রইলেন কেন? বললাম তো দেখছি, আপনি এখন আসুন। কি হলো? বললাম না আসুন।
1: বাঞ্ছারামের এক সঙ্গী জানায়,
2: হে হইয়ে স্যার, আপনি বললেন না আপনি ওকে দেখছেন।
0: আরে ওকে আবার কি দেখবো, ওকে দেখবার তো আছেই বাকি। ওকে তখন অর্থোপেডিক সার্জন দেখবেন, হাসপাতালে নিয়ে যান, আমি দেখছি।
1: জেলাশাসক আবার দেখছি বলায় লোকগুলো যাবে কি যাবে না দোনামোনা করতে করতে একসময় বাঞ্ছারামকে ধরে ধরে দরজার বাইরে নিয়ে যায়। ইন্টারকম বাজে, জেলাশাসক ধরেন।
0: ইয়েস, ও এসডিও, কোথায়? ঘরে বসে রয়েছেন কেন? পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন।
3: আর বলবেন না স্যার, ব্লকের অফিসারগুলো ছিল আরো ধরিবাজ। আমি যখন ভিডিও ছিলাম।
1: এসডিও ঠোকেন,
4: স্যার আসছি।
0: এই যে কোথায় ছিলে? হ্যাঁ, এতক্ষণ সিচুয়েশনটা কেমন ট্যাকল করলাম দেখলে একটা এক্সপিরিয়েন্স হতো। আমি যখন এসডিও ছিলাম, প্রতি মুহূর্তে সিনিয়র অফিসারদের কাছ থেকে যতটুকু পেরেছি একেবারে চুষে নেবার চেষ্টা করেছি, সেই জন্যই না এখন। হ্যাঁ যাকে, খবর কিছু পেলে?
4: পেয়েছি স্যার, পেয়েছি। শুনে তো আমি একেবারে হেসে কুটি পাটি।
0: আহ, ও তো হাসির কি হলো, কিসটা বলবে তো?
4: কিসটা শুনলে, কিসটা শুনলে আপনিও হেসে লুটিয়ে পড়বেন স্যার।
0: ওহ, ঘটনাটা বলবে তো?
4: আসলে স্যার, আসলে যেসব এনুমারেটার ডোর টু ডোর গোড়াগন্ডি করেছিল, তাদের মধ্যে একজন একটা বাড়িতে একটা রাজহাঁস দেখেছিল, তো সে তাই ইংরেজিতে লিখেছিল গ্যান্ডার ওয়ান। তবে ব্লক অফিসে যখন কম্পাইলেশন চলছিল, কেরানিবাবু গ্যান্ডার দেখে ভাবলো মুখ্য দল লোক গণনার কালে এনুমারেটর হয়েছে, গন্ডারের ইংরেজিটাও জানে না, কাজী কাজী ওই কেরানিবাবু গ্যান্ডার কেটে ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় লিখে দিল রাইনোসেরাস। ও বাপরে বাপ,
0: এই সব লোক নিয়ে আমি যে কি করে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছি। দাঁড়াও, কথাটা এক্ষুনি কমিশনারকে জানিয়ে দিই, উনি রেগে কাঁই হয়ে রয়েছেন। হ্যাঁ হ্যালো স্যার, আমি সান্যাল বলছি স্যার। স্যার ওটা রাইনোসরাস নয় স্যার, রাজহাঁস হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলছি স্যার। ব্যাপারটা হয়েছিল কি,
1: গোবিন্দপুর গ্রাম, গায়ের পথ ধরে হাঁটছে এএসআই ধুরন্ধর দাস ও সেপাই জগবন্ধু সেনাপতি। অল্প দূরে রাস্তার ধারে একটা চায়ের গুমটি, সামনে চেরা বাঁশের বেঞ্চি, জনকয়ে গ্রামবাসী বসে চা খাচ্ছে আর গল্প করছে। তাদের উচ্ছ্বসিত আলোচনা পুলিশের কানে অস্পষ্ট আসছে। ধুরন্ধর জিজ্ঞেস করে জগবন্ধুকে,
5: এই যে এত আপিসার থাকতে বড় সাহেব আমাকে এই জটিল তদন্তের ভারটা দিল, এর কারণটা বুঝতে পারছিস জগা?
6: না, কেন বলো তো, কি কারণ?
5: কারণ তদন্তটা সবাইকে দিয়ে হয় না, আর আমাদের লাইনে তদন্তটাই হলো আসল ব্যাপার, বুঝলি জগা, যাকে বলে ইনভেস্টিগেশন।
6: তা ঠিক,
5: সবাই এর দ্বারা এটা হয় না।
6: ঠিকই তো, সবাইকে দিয়ে তো আর সবকিছু হয় না।
5: ইনভেস্টিগেশন হলো যাকে বলে খড়ের গাদা থেকে সূঁচ খুঁজে বের করা, হাজার হাজার মানুষ, রাশি রাশি ঘটনা, কাঁড়ি কাঁড়ি তথ্য এবং পাহাড় প্রমাণ রহস্য থেকে তোমাকে আসল খবরটি ছেঁকে নিতে হবে, যাকে বলে রহস্য ভেদ।
6: তা তো বটেই, কঠিন ব্যাপার।

0: যারা এটা পারে গল্পে কিতাবে তাদের বলে রহস্যভেদী।
1: ঠিক ঠিক,
0: যেমন ব্যোমকেশ, যেমন কিরিটি, যেমন ফেলুদা, যেমন এই তোদের ধুরন্ধর পাকড়াশি। জাগে, রহস্যভেদী হতে গেলে তার জন্য কি চাই জানিস?
2: কি চাই স্যার?
0: তার জন্য চাই মোটিভেশন।
2: ঠিক,
0: ভেতর থেকে আসতে হবে ইন্সপিরেশন, মানুষকে নিয়ে কাল্টিভেশন।
2: একেবারে ঠিক বলেছেন স্যার।
0: ওই সঙ্গে চাই ঝানু, মানে ইয়ে বুদ্ধিদীপ্ত, একেবারে নাভিমূল থেকে কথা টেনে আনার মতো ইন্টারোগেশন। আর চাই ডিপ অবজারভেশন।
2: বটেই তো
0: কিরে বেটা, সেপাই হয়তো কাটিয়ে দিলি সারা জীবন। অবজারভেশনের তুই বুঝবিটা কি?
2: বোঝান।
0: বোঝালেও তুই বুঝবি নে। তা বলি, অবজারভেশন হলো অর্জুনের ওই লক্ষ্যভেদ, একেবারে পাখির চোখটির উপর দৃষ্টিকে তাক করা। সবাই ওটা পারে না। এই যেমন দেখ, অবজারভেশন কাকে বলে? এই ওই যে লোকটা আসছে, ওর পেটের মধ্যে গোপন খবর গিজগিজ করছে, পুছো কিউ
2: কিউ
0: কিউ কি? ও একটু আগে অবধি ছিল ওই চায়ের গুমটিটাতে, যতক্ষণ ছিল লক্ষ্য করেছি ওই কেবল কথা বলছিল, অন্যেরা গো গ্রাসে গিলছিল। এর থেকে কি বোঝা যায়?
2: কি বোঝা যায় স্যার?
0: বোঝা যায় যে মানুষ হাঁ করে গিলবে এমন কথা রয়েছে ওর ভাঁড়ারে। না, লোকটাকে একটু কাল্টিভেশন করতে হচ্ছে যে।
2: হ্যাঁ করুন স্যার।
0: লোকটা আমাদের দিকেই আসছে রে। শুনলি জগা, লোকটা রীতিমতো হাঁটছে, আবার বলছে কিনা কোথাও যাচ্ছে না।
3: আরে আরে, ভয় পাচ্ছ কেন? সাহেব যা জিজ্ঞেস করছেন জবাব দাও। কোনো ভয় নেই।
0: না না, কোনো ভয় নেই। তোমাকে চিনি তো। কি যেন নাম তোমার?
4: আমার সুধাকান্ত।
0: জানি তো, শচীকান্তর বাড়ি লাগোয়া তোমার বাড়ি, তাই না?
4: কোন শচীকান্ত?
0: যা বাবা, কগন্ডা শচীকান্ত রয়েছে তোমাদের গায়ে?
4: আমি কি করে জানবো? আমাকে জিজ্ঞেস করে তো কেউ নাম রাখিনি। তবে মুরব্বীদের মুখে শুনেছি ওদের মধ্যে এক শচীকান্তর বাপ ছেলের নামে নটারির টিকিট কেটে কর করে 50 টাকা জেতার পরপরই সারা গায়ে বাচ্চাদের শচীকান্ত নাম রাখবার হিড়িক পড়ে যায়।
0: আচ্ছা, ওই শচীকান্তর বাপের নামটা যেন কি?
4: নিধিকান্ত।
0: নিধিকান্তর বাড়িটা যেন কোথায়?
3: এখন গেলে ওকে পাওয়া যাবে?
4: এখন বোঝো করি ওকে পাওয়া যাবে না স্যার।
0: তা কখন গেলে পাবো?
4: ওরে পেতে গেলে ভাদ্র মাসে আসতে হবে আপনাদের। হ্যাঁ, ভাদ্র মাসের একাদশীর দিনে ওই দিন খেতে আসো।
0: কি বলো, ওই একটা দিনই কেবল খেতে আসে লোকটা? কেন?
3: তা সারা বছর বাইরে থাকে বুঝি।
4: ঠিক ধরেছেন স্যার।
0: বছরের বাকি দিনগুলো কোথায় থাকে যেন?
4: নিশ্চিত ভাবে জানি নে, তবে আন্দাজ করতে পারি।
0: বলো বলো, কোথায় ওর ডেরাটা বলে ফেলো। বলো? আরে বলো না, তোমার কোনো ভয় নেই?
3: আরে হ্যাঁ হ্যাঁ, সরকার থেকে তোমার নাম গোপন রাখা হবে।
0: সরকার থেকে তোমায় পুরস্কারও দেওয়া হবে। বলো বলো বলো বলো।
4: বলছি স্যার, আমাদের গাঁ পেরোলে মাঠ, মাঠ পেরোলে খালপার, খালের ওপারে জঙ্গল।

0: শ্মশান? হ্যাঁ, ওইখানে থাকে ও।
1: তুমি জানলে কি করে? ওখানে কখনো দেখেছো শয়তানটাকে?
0: না, আমি দেখিনি গো। তবে গাঁয়ের কেউ কেউ রাতে ভিটে আচমকা দেখে ফেলেছে ওকে।
1: তারপর তারপর এই গাঁয়ের মানুষকে দেখে কি করলো পাজিটা? কি বলল?
0: কি আবার করবে, মানুষের সম্মুখে পড়লি ও আর থাকে ওখানে?

0: বাপ রে, কি যে বলেন! ওরে কিছু জিগাবে ওরা, ডাকা মাত্র তো মুচ্ছ যাবার জোগাড়।
1: কেন বলো তো?
2: তা সবাই বুঝি সারাক্ষণ লোকটার ভয় কাঁটা।
0: সেটাই তো স্বাভাবিক স্যার।
1: তার মানে ডেঞ্জারাস আদমি। বুঝেছি, ওর সামনে ভয় কাঁটা হয়ে থাকে সবাই। আই সি। আচ্ছা, শয়তানটা বছরে ওই একটা দিন ছাড়া আর কোনো দিন গায়ের মধ্যে ঢোকে না?
0: মনে তো হয় না, ঢুকলে কারো না কারো নজরে তো পড়তই।
1: বোঝাই যাচ্ছে পাক্কা শয়তান। আচ্ছা একটা কথা বলো তো, কেবল ভাদ্র মাসের ওই একটা মাত্র দিনেই শয়তানটা আসে কেন?
0: কেন আবার পিণ্ডি খেতে আসে? হ্যাঁ, ও নাতিরা জমিয়ে বাৎসরে কি করে যে বুড়োর, লোকজন দেখে খাওয়ায়, আমিও খেতে যাই।
1: পিণ্ডি খেতে আসে মানে?
0: হে আবার কি কথা, মরা মানুষ পিণ্ডি খায় জানেন না?
1: আরে সেটা তো জানি, কিন্তু তোমাদের ওই নিধিকান্ত লোকটা, দাঁড়াও দাঁড়াও, এই লোকটা কি বেঁচে নেই?
0: কে যা বলেন স্যার, জীবন্ত মানুষ ফের পিণ্ডি খেতে আসে নাকি? ও তো কবে ওই ওই উপরে চলে গেছে।
3: সুধাকান্তর আঙুলকে অনুসরণ করে আকাশের দিকে তাকায় ধুরন্ধর এবং জগা। পর মুহূর্তে,
1: দোষ, একটা মরা মানুষকে নিয়ে এতক্ষণ কাব্যি করতে লেগে যাই। যাগে, ওর বেটা শচীকান্ত রয়েছে তো।
0: সেও বাপের পিছু পিছু ওই ওপারে চলে গেছে।
1: তবে যে বললে গায়ে এক গন্ডা শচীকান্ত রয়েছে,
0: ওরা সব জুনিয়র ব্যাচ ছাড়, সাবেক দিনের আসল শচীকান্ত ছেলের বয়সী সব। এবার আমি যাই স্যার। হ্যাঁ, এরপর গেলে তো আর হাতে কিছু পাবো না কো।
1: যাবে তা যাও, তবে যাবার আগে একটা কথা বলে যাও দেখি।
0: কি কথা স্যার? হ্যাঁ,
1: এই যে এক গন্ডা শচীকান্তর কথা বললে, এদের মধ্যে দুর্দান্ত গোছের কেউ রয়েছে?
0: দুর্দান্ত গোছের?
1: হ্যাঁ, বেশ, দুর্ধর্ষ গোছের।
0: দুর্ধর্ষ গোছের?
1: হ্যাঁ হ্যাঁ, বেশ ভয়ঙ্কর চরিত্রের মানুষ।
0: ভয়ঙ্কর চরিত্রের মানুষ?
1: আরে হ্যাঁ, বেশ একটা উগ্রপন্থী উগ্রপন্থী ভাব রয়েছে।
0: আপনি তবে চণ্ডাল সচির কথা জানতে চাচ্ছেন?
1: চণ্ডাল সচি, ওটা ওর নাম?
0: নাম শচীকান্ত, চণ্ডাল উপাধিটা গায়ের মানুষ দেশে।
1: কেন বলো তো?
0: কেন আবার, খেপে গেলে লোকটা একেবারে চণ্ডাল, তখন হিতাহিত জ্ঞান থাকে না, একেবারে উগ্রপন্থী আচরণ। তখন
1: উগ্রপন্থী আচরণ বলো কি?
0: হ্যাঁ, উগ্রপন্থী বলতে এমনিতে ভালো, ওই যেদিন রাত করে বাড়ি ফেরে সেদিন একেবারে চণ্ডাল।
1: রোজ রোজ রাত করে বাড়ি ফেরে বুঝি?
0: রোজ কি আর রাত করে ফেরে, কিন্তু যেদিন মাথার উপর সাত ভায়া তারা উঠে যায়, অথচ সচি বাড়ি ফিরল না, তখনই আমরা ধরে নিই আর একেবারে চণ্ডালটি হয়ে ফিরবে সে। সেদিন নীরুটার কপালে দুঃখ আছে।
1: নীরু কে?
0: কে আবার, ওর বউ?
1: আচ্ছা একটা কথার জবাব দাও তো, ওর কাছে কোনো অস্ত্র টস্ত্র দেখেছ কখনো?
0: হ্যাঁ, অস্ত্র? আপনি জানলেন কি করে? হ্যাঁ
1: বাবা, এ হলো পুলিশের নজর।
4: হ্যাঁ, পুলিশের চোখে ধুলে দেওয়া অত সহজ না, এলাকার সববার খবর আমাদের ট্যাঙ্কের মধ্যে থাকে।
0: মানতেই হচ্ছে, ওই একটি খ্যামতা লোকটার আছে বটে, অস্ত্র চালানোয় গোটা এলাকায় ওর জুড়ি পাওয়া ভার। ওকে ওই একটা ব্যাপারে ডরায় চারপাশে সবাই।
1: বলো কি, সবাই ডরায়? তার মানে খুব সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে বলো?
0: সন্ত্রাস বলে সন্ত্রাস, ইদানিং চণ্ডাল সচির হাতে অস্ত্র দেখলেই সঙ্গে সঙ্গে চারপাশের মানুষজন ফর্সা হতে থাকে, কারণ যদি কোনো গতিতে হাত ছেড়ে একটিবার ছুটতে চায়।
3: এত সহজে যে তদন্তের ফল ফলতে শুরু করবে, এত সহজে যে আততায়ীর খোঁজ পাওয়া যাবে, তা বুঝি ধুরন্ধর ভাবেনি।

0: অকস্মাৎ আশাতীত ফল লাভ করে মনে মনে উচ্ছ্বসিত সে।
1: বটে, এতই তার দাপট।
2: দাপট বলে দাপট, বিশেষ না হয় বারোয়ারি তলায় চলে আসুন সামনে শনিবার, স্বচক্ষে দেখে জানোর দাপট। তো হ্যাঁ, কাছাকাছি ভুলেও যাবেন না স্যার।
1: কেন, কাছাকাছি গেলে কি হবে শুনি?
2: না হজুর, ওই গোয়ার তুমি না করাই ভালো। বলা যায় না, আচমকা যদি অস্ত্র ছুটে যায় তো বাপ বলতে সময় দেবে না স্যার।
1: বাপ বলতে সময় দেবে না?
2: বিশ্বাস হচ্ছে না তো? তবে যান, তাহলে যান পাশের ফিকে ফুল গায়ে, ফটিক মণ্ডলের নাম বললে যে কেউ দেখে আসবে বাড়িটা, স্বচক্ষে দেখে আসুন বেচারার কি হাল হয়েছে।
1: কেন, কি হয়েছে ফটিক মণ্ডলের?
2: কপালের এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি ইহা লম্বা ক্ষত হয়েছে, 3 মাস হয়ে গেল এখনো শুকায়নি।
1: ঠিকই, কেমন করে?
2: কেমন করে আবার, সেও আপনার মতো জাঁক করে দাঁড়িয়েছিল পাশটিতে। সবাই যখন ঊর্ধ্বশ্বাসে যেদিকে পাচ্ছে পালাচ্ছে, সে তখন পাকামো করে ঠায় দাঁড়িয়েছিল পাশটিতে। আচমকা চণ্ডাল সচির হাত থেকে ছুটে গেল অস্ত্র, ব্যাস বাপ বলতে সময় দিল নি, একেবারে কপালের এ পাশ থেকে ও পাশ অব্দি এতখানি ক্ষত। হ্যাঁ, রক্তে ভেসে গেল মাটি, ঝটিতে সদরের হাসপাতালে নিয়ে না গেলে ওকে বাঁচানোর দায় হতো স্যার।
0: সন্দেহে এবং গাঢ় ভাবনায় ভারী হয়ে আসে ধুরন্ধরের মুখ। বাঁহাতের পাতায় ডান হাতে ধরে থাকা রুল কাঠিটা আচড়াতে আচড়াতে একবার জিরা করার কায়দায় বলে,
1: আচ্ছা একটু আগে তুমি বললে সামনের শনিবার এলেই নাকি ওর খেল দেখা যাবে।
3: তাই তো, তাই বললে তো?
2: হ্যাঁ স্যার, একটু রাত করে চলে আসুন, চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাবে।
1: কত রাতে?
2: 10টা 10:30। এর আগে ওরা শুরু করে না।
1: কোথায় যেন যেতে বললে? বারোয়ারি তলায়।
0: বলতে বলতে সন্দেহে কুটিল হয়ে আসে ধুরন্ধরের সারা মুখ।
1: ওখানে ওদের কি আছে বলতো? ওই দিন
2: তো ওদের মহড়া স্যার, তারপরেই তো বেরিয়ে পড়বে দলটা।
1: বেরিয়ে পড়বে? বেরিয়ে কোথায় যাবে, মানে ওদের ফার্স্ট অপারেশনটা কোথায় বলতো?
2: তা সে ওরাই জানে স্যার।
1: তুমি জানো না?
2: আমি কি করে জানবো স্যার, আমি কি ওদের মেম্বার যে ওদের প্রোগ্রাম আমাকে জানাবে? হ্যাঁ,
1: তাহলে তুমি কি করে জানলে যে ওরা শনিবার বারোয়ারি তলায় মহড়া দেবে?
2: এ খবর তো এলাকার সবাই জানে স্যার, ওরা পোস্টাল মেরেছে, লিফলেট দিচ্ছে।
1: বলো কি, খুব তো সাহস বেড়েছে বেটাদের, তোমরা পুলিশে খবর দাওনি?
2: আমাদের কি দায় পড়েছে স্যার, ওসব বারোয়ারি মেলা কমিটির দায় ওরা সামলাবে, আমরা কেন শুধু শুধু ফাটা বাঁশে পা ঢোকাই, আমাদের টেম কই বলেন তো? হ্যাঁ
1: জাগি, মোট কথা সামনের শনিবার ওরা যে বারোয়ারি তলায় জুটছে এই খবরটা পাক্কা তো?
2: পাক্কা মানে ওরা রীতিমতো লিফলেট ছড়িয়েছে। হ্যাঁ, বিশ্বাস না হয় আমার বাড়িতে চলুন, দেখিয়ে দেবো নি।
1: না না, তুমি যখন এত জোর দিয়ে বলছো, তাছাড়া মিথ্যে খবর দিয়ে তো পার পাবে না বাবা।
0: হাতের রুল কাঠিটা নাড়াতে নাড়াতে ধুরন্ধর বলে,
1: এটা কি জানো তো?
2: রুল কাঠি তো এটা। হ্যাঁ,
1: এর নাম হলো রুলস এন্ড রেগুলেশন, একটিবার যার পিঠে পড়ে।
0: আচমকাই জগবন্ধুর দিকে ঘুরে বলে,
1: আজগা চল চল, দেরি করবার একেবারে সময় নেই, কুইক।
4: কোথায়?
1: কোথায় মানে হেডকোয়ার্টারে, সামনে শনিবারই তো শয়তানগুলোর ধামাকা, তার আগেই বড় সাহেবকে খবরটা দিতে হবে। আজ তো সোমবার, তার মানে হাতে আর মাত্র কদিন রয়েছে, এর মধ্যেই তৈরি হতে হবে গোটা জেলা থেকে ফোর্স মোবিলাইজ করা, আর্মসগুলোকে সাফসুত্র করা, থানার জিপটাকে রিপেয়ার করা, সময় থাকতে তেল ভরে রাখা, তার জন্য এসপির থেকে অ্যালটমেন্ট চাওয়া, মেলা কাজ রে।
4: কিন্তু স্যার, ওই চায়ের গুমটিতে গিয়ে আরও একটু জেরা করলে হতো না?
1: কোনো দরকার নেই, একেবারে ঘোড়ার মুখের থেকে সব খবর পেয়ে গেছি।
4: না মানে এতক্ষণ জেরা টেরা করলেন, চায়ের দোকানে মাগনায় একটু গলাটা ভিজিয়ে নিলে হতো।

0: তাই বলছিলাম আর কি।
1: চা খাবে? চা, ডিউটি ফার্স্ট, কুইক মার্চ, তেজ চল
2: বলেই হাঁটতে শুরু করে ধুরন্ধর। পেছন পেছন জগা মার্চ করে হাঁটতে থাকে। জেলা শাসকের চেম্বার। জেলা শাসক স্টেনোকে একটা ডিকটেশন দিচ্ছিলেন, এই মাত্র শেষ করলেন।
3: Yours sincerely, etc., etc. Okay?
4: Yes, sir.
3: চটপট টাইপ করে ফেলুন।
4: Yes, sir.
2: ফোনটা বেজে উঠল। জেলা শাসক ফোন ধরলেন।
3: দাঁড়ান, এসপির ফোন। হ্যালো, কে শিকদার? হ্যাঁ বলো বলো। আর্ম পুলিশ পাঠিয়েছো? পাঁচজন? কেন তুমি নিজে আসতে পারলেন না? দেখে ফোর্স পাঠিয়েছো, পাঠাও। তবে তোমরা যা খেল দেখালে না, একটা অপেরা পার্টি পালাগানের ফাইনাল মহড়া দেবে গায়ের বারোয়ারি তলায়, আর তোমরা রিপোর্ট দিলে কিনা গোপন সূত্রে খবর, ওই দিন উগ্রপন্থীরা মারাত্মক অস্ত্রশস্ত্র লইয়া গভীর রাতে গোবিন্দপুর গ্রামের বারোয়ারি তলায় জমায়েত হইবে। মাঝের থেকে ওই রিপোর্ট পাঠিয়ে আমার কিভাবে মাথাটা কাটা গেল বলো দেখি। হ্যাঁ, এলাকার লোকজন আমায় এই মারে তো সেই মারে। যাগে, মিটিং শেষ হলে একটিবার এসো। অবশ্য ততক্ষণ যদি
5: আসো। স্যার,
2: বলতে বলতে ঘরের মধ্যে অনেকখানি ঢুকে পড়েন মালবিকা।
3: আপনি তো এসেই বলেছেন।
5: আমি তো অনেকক্ষণ এসে গেছি স্যার।
3: না না, অনেকক্ষণ কোথায়, এই তো এলেন।
5: না না স্যার, মা কালি, আমি অনেকক্ষণ এসে গেছি স্যার।
3: কি যে বলেন, এইমাত্র এলেন আর বলছেন কিনা।
5: আপনাকে কে এমন উল্টোপাল্টা খবর দিচ্ছে স্যার? ও, বুঝেছি বুঝেছি স্যার, এখানেও আমার পেছনে টিকটিকি লেগেছে স্যার।
3: টিকটিকি আপনার পেছনে?
5: ইয়েস স্যার, ওই জালাতেই তো মরলুম স্যার। এর আগের পোস্টিং এ তো আমার লাইফ একেবারে হেল করে দিয়েছিল ওই ডিএম এর কাছে, আমার নামে উল্টো পাল্টা কি সব লাগিয়েছিল।
3: উল্টো পাল্টা? আপনার সম্পর্কে কেন? আপনার সম্পর্কে লাগিয়ে কার কি লাভ?
5: এই তো স্যার, আপনি মুখ না খুলতেই একেবারে ধরে ফেলেছেন স্যার। ওই খপ্পরে পড়লাম না বলেই তো সারাটা জীবন একেবারে সাফার করে গেলাম স্যার।
3: কোন খপ্পরে বলুন তো? কার খপ্পরে?
5: ওই লাভের খপ্পরে স্যার, যেখানেই পোস্টিং পাই স্যার, যেখানেই পোস্টিং পাই, কলিগ অফিসারেরা প্রথম দিনেই একেবারে প্রেম নিবেদন করে বসে থাকবে। আমার স্যার ওসব একদম পোষায় না। বাবা বলতেন, লাভ তো নয় লোকসান, মেয়ের বাবাটা অবশ্য বেঁচে যায়, ডাউরি দিতে হয় না, ফার্নিচার গ্যাজেট কিছুই লাগে না, এমনকি মেয়েকেও আলাদা করে গয়নাও দিতে হয় না, ওতে করে মেয়ের বাবারই লাভ। কিন্তু মেয়েটার তো পুরোটাই লোকসান বলুন স্যার। হ্যাঁ, মোহটা কেটে গেলেই ওই নিয়ে শুরু হবে হাউতাস, জীবন ভোর চলবে স্যার ওই হাউতাস। কি দরকার বলুন তো স্যার।
3: আচ্ছা আচ্ছা আচ্ছা, সে নয় হলো, নাই বা করলেন প্রেম, কিন্তু তাই বলে সবাই আপনার পেছনে লাগতে যাবে কেন? হ্যাঁ,
5: কলিক পেইন স্যার, কলিক পেইন।
3: কলিক পেইন কার?
5: আমার স্যার, আমার, ওর পেছনেই তো মলুম।
3: সে কি, কবে থেকে?
5: সে আর কবে থেকে বলি, বলতে পারেন যেদিন চাকরিতে ঢুকেছি, বলতে গেলে ওই সেদিন থেকেই স্যার।
3: কি আশ্চর্য, ডাক্তার দেখাচ্ছেন না কেন? অ্যাকিউট কলিক পেইন নিয়ে গায়ে গঞ্জে ঘুরে বেড়ান, কবে কি হয়ে যায়? আপনি পেট ফেট খালি রাখবেন না, আর ইমিডিয়েটলি ডাক্তার দেখান।
5: ডাক্তার? এই পেনের তো আপনি ডাক্তার স্যার।
3: আমি?
5: ইয়েস স্যার, কিন্তু আপনিও তো বিশ্বাস করে বসে আছেন স্যার।
3: কি বিশ্বাস করে বসে আছি?
5: ওই যে আমি রোজ দেরি করে অফিসে আসি, আমার কপালটাই খারাপ স্যার।
3: এই কি কি আশ্চর্য, আমি এটা আবার কখন বললাম?
5: আমি সবই বুঝি স্যার, সব বুঝি।
3: আরে না না, তাছাড়া অ্যাকিউট কলিক পেইন নিয়ে আপনি যে রুরাল ডেভেলপমেন্টের মতো সেকশনটা চালিয়ে যাচ্ছেন, এই না কত। হ্যাঁ, অন্য কেউ হলে সারাক্ষণ পেট ধরে বসে থাকতো। কলিক পেইনের হ্যাপাত আমি বুঝি, আমার পিসিমার ছিল। হ্যাঁ, যেদিন পেইনটা উঠতো একেবারে কাটা পাঁঠার মতো।
5: আমি পেইনের কথা বলছি না স্যার।
3: বলছেন না মানে? এমাত্র তো বললেন। কি মিস আচারিয়া উনি বলেননি?
5: আমি কলিক পেইনের কথা বলছি না স্যার, ওই হ্যাপা আমার কোনো কালই নেই, আমি বলছি কলিগ পেইনের কথা।
3: ও, কলিগ পেইন, কলিগ পেইন, নাইস কয়েনেজ তো।
5: রাইট স্যার, যেখানেই পোস্টিং পাই আমার নামে এমন করে লাগায়, আমি নাকি রোজ দেরি করে আসি, আমি নাকি।
3: আজ কিন্তু কেউ কিছু লাগায়নি মিস চৌধুরী, আমি তো নিজের চোখে দেখলাম আপনি এইমাত্র এলেন।
5: ভুল দেখেছেন স্যার, অ্যাটেন্ডেন্স রেজিস্টার কল করুন।

0: দশটা দশে এসেছি।
1: হা, আমি সে কথা বলিনি। আমি বলছি আপনি তো এইমাত্র আমার ঘরে এলেন। আসলে আসছি বলে ঢুকে পড়লেন তো, তাই বললাম আপনি এসেই তো পড়েছেন।
0: আমি এবার যাব স্যার।
1: কোথায়?
0: নিজের ঘরে স্যার।
1: কেন, এখন তো সবে 12টা, এখনই ঘরে যাবার তাড়া কেন? সেকেন্ড হাফে ম্যারাথন ডিকটেশন দেবার রয়েছে।
0: না না, ঘরে মানে নিজের টেবিলে যাই স্যার।
1: ও, নিজের টেবিলে? তা জান না, কে মানা করেছে আপনাকে?
2: শুনছেন গল্প স্বল্প 107
3: আকাশবাণী কলকাতা, FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট 149,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী CPI প্রার্থী শম্ভুনাথ কুর্মি পেয়েছেন 40,645 ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা, তার প্রাপ্ত ভোট 10,084। 7,700 বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান। হাওড়ার উলুবেড়িয়ার হাটকালীগঞ্জ এলাকায় বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 24 কিলোগ্রামের বেশি গাঁজা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026-এর 131 জনকে পদ্ম সম্মানে ভূষিত করবেন। নিজ নিজ ক্ষেত্রে কাজের স্বীকৃতির জন্য এরা পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে এই সম্মানের কথা ঘোষণা করেছিল। 2026-এ পশ্চিমবঙ্গে সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত, নাট্যচর্চা, চারু ও কারুকলা, চিকিৎসাশাস্ত্র, বিজ্ঞান গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিতে 11 জন পদ্ম সম্মানে ভূষিত হবেন। সরকার সামাজিক মাধ্যমে একটি পোস্টকে ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কোয়ান্টাম AI নামে একটি বিনিয়োগ প্রকল্পের প্রচার করছে, যেখানে নাগরিকদের 22,000 টাকা প্রাথমিক বিনিয়োগের বিনিময়ে মাসে 3,00,000 টাকা আয়ের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভাইরাল হওয়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর মাধ্যমে তৈরি। অর্থমন্ত্রী এমন কোনো বিনিয়োগ প্রকল্পের অনুমোদন বা সমর্থন করেননি। IPL ক্রিকেটে আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামবে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যাল ব্যাট করছে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
2: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেনবো, সাত সুরে সারা দিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
1: আপনি এতক্ষণ বসেছিলেনই বা কেন?
0: না মানে আপনারা কথা বলছিলেন তো।
1: তো
0: না মানে আপনাদের কথার মধ্যেই চলে যাওয়া।
1: ওকে ওকে ওকে, এবার আপনি আসুন। হ্যাঁ মিস চৌধুরী, এবার বলুন।
4: লোকটা এসেছে স্যার।
1: কোন লোকটা বলুন তো?
4: ওই যে স্যার, আপনার কাছে কামান চেয়েছে।
1: হ্যাঁ এসেছে, কোথায়?
4: বাইরে দাঁড়িয়ে আছে স্যার, ডাকবো?
1: দাঁড়ান দাঁড়ান, অত জলদি ডাকবার কি হয়েছে? ঘোড়ায় জিন দিয়ে এসেছে নাকি? লোকটা কি একা এসেছে?
4: একাই তো এসেছে স্যার।
1: কেমন বুঝলেন?
4: কি স্যার?
1: মানে বলছি লোকটাকে দেখে কেমন বুঝলেন? খুব কি বিপজ্জনক। হ্যাঁ
4: সেটা তো স্যার মুখ দেখে বোঝা যায় না স্যার। ইনফ্যাক্ট মানুষের মুখ দেখে তাকে খুব কম ক্ষেত্রেই বোঝা যায়। ফেস ইজ নট অলওয়েজ দ্য ইনডেক্স অফ মাইন্ড স্যার। অধিকাংশ মুখই তো মুখোশ স্যার। বিডিও থাকাকালীন আমার যে ড্রাইভারটা ছিল সে।
1: ঠিক আছে ঠিক আছে, আপনি লোকটাকে রাখুন। দাঁড়ান দাঁড়ান,
5: বিল টিপলেন। পিওন এলো। স্যার আমায় ডাকছেন?
1: হ্যাঁ সিকিউরিটিকে বলাও।
5: ডাকছি স্যার। পিওন বেরিয়ে গেল। একটু বাদে সিকিউরিটি দরজার মুখে স্যালুট করলো।
6: বলুন স্যার।
1: একটু অ্যালার্ট থেকো, ঠিক আছে?
7: ইয়েস স্যার।
1: একটা লোক ঢুকবে আমার ঘরে।
7: ইয়েস স্যার।
1: লোকটা খতরনাক হতেও পারে।
5: খাপের পিস্তলে হাত ঠেকিয়ে।
7: ইয়েস স্যার।
1: দরজার বাইরে সবসময় অ্যালার্ট থেকো, ঠিক আছে?
7: ইয়েস স্যার।

0: সিকিউরিটি স্যালুট করে জুতোর আওয়াজ তুলে বেরিয়ে যায়।
1: ইয়ে মানে ডাকুন, না না না একটু দাঁড়ান, আপনি দাঁড়ান।
0: বেল বাজান, পিয়ন আসে।
2: বলুন স্যার।
1: শুনো, এসপি আমার জন্য 5টা ফোর্স পাঠিয়েছে, ওদের ডাকো তো।
2: ডাকছি স্যার।
0: পিয়ন বেরিয়ে যায়, পাঁচজন পুলিশ রাইফেল হাতে ঢোকে।
1: তোরা এসে গিয়েছ? শোনো, তোমাদের মধ্যে দুজন টয়লেটে গিয়ে লুকিয়ে থাকো, হ্যাঁ, দুজন থাকো ওই পর্দার আড়ালে, পরিস্থিতির ওপর কড়া নজর রাখো, মনে থাকবে।
0: দুজোড়া পুলিশ দুদিকে চলে যায়।
1: দুজোড়া গেল দুদিকে। আর তুমি তুমি আমার পেছনে দাঁড়াও, উল্টো পাল্টা কিছু দেখলে সোজা ফায়ার করবে। আমাকে নয় নিশ্চয়ই, ওই যে লোকটা একটু বাদে আমার চেম্বারে ঢুকবে, খুবই ডেঞ্জারাস আদমি, যদি উল্টো পাল্টা কিছু করতে চায় তবে সোজা তাক করে গুলি চালিয়ে দিও, ঠিক আছে?
0: কড়া স্যালিউট ঠুকে প্রথমে রাইট টার্ন, পরে আবার রাইট টার্ন করে পিছু ফেরল, তারপর মার্চ করবার ভঙ্গিতে যথাস্থানে চলে গেল।
1: মিস চৌধুরী, এবার লোকটাকে ডাকুন। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটুখানি ওয়াশরুম থেকে আসি।
0: খানিক বাদে জেলাশাসক চেয়ারে বসে বললেন,
1: এবারে ওকে ডাকুন।
3: মিস্টার সচিকান্ত শীল ফ্রম গোবিন্দপুর।
0: সচিকান্ত পায়ে পায়ে ঘরে ঢোকে।
1: আসুন সচিকান্ত বাবু, বসুন বসুন।
0: সচিকান্ত বসল।
1: আপনার নাম সচিকান্ত শীল?
4: হ্যাঁ হুজুর।
0: দরখাস্তটা এগিয়ে দিলেন, সচিকান্ত পড়ল।
1: এই দরখাস্তটা আপনি লিখেছেন?
4: হ্যাঁ হুজুর।
1: কি লিখেছেন এতে?
4: একটা কামানের লাইসেন্স চেয়েছি হুজুর।
1: মানে কামান কাকে বলে জানেন?
4: জানি হুজুর।
1: কামান দিয়ে কি হয় বলুন তো?
4: মানে
3: স্যার জানতে চাইছেন কামান কি কাজে লাগে, খায় আমাকে।
4: কি যে বলেন হুজুর, কামান কি খাবার কিংবা মাগবার চিজ, ওটা একটা পেল্লাই সাইজের অস্ত্র হুজুর, রাজরাজারা ওই দিয়ে যুদ্ধ করতেন আগেকার দিনে।
1: বটে, তো আপনার ওই বস্তুটির দরকার হলো কেন?
4: দরকার হলো
3: স্যার বলছেন আপনি তো রাজারাজরা নন, যুদ্ধ করতেও যাচ্ছেন না, কি করবেন ওটা দিয়ে, রোজ মধু দিয়ে চাটবেন?
4: তাহলে হুজুর কথাটা আপনাকে খুলেই বলি, আপনাদের পাঁচজনের আশীর্বাদে আমার একটা ধান চালের আড়ত রয়েছে।
3: পারমিট আছে?
4: একগে
3: বলছি, ধান চালের ব্যবসা করতে হলে ফুড অফিসে গিয়ে পারমিট নিতে হয় তো।
1: চেতে দিন না, যে জন্য ডাকা হয়েছে।
3: না স্যার, আমি যখন ভিডিও ছিলাম স্যার।
1: ঠিক আছে, কাম টু দ্য পয়েন্ট। হ্যাঁ, আপনি যা বলছিলেন।
4: হ্যাঁ হুজুর, তো ফি আপতায় আড়ত থেকে মাল যায় 10 কিলোমিটার দূরে নবীগঞ্জে, পাইকারকে মালটাল বুঝিয়ে টাকা করি বুঝে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়, তো দিনকাল যা পড়েছে তা তো হুজুরের অজানা নেই, দিন দুপুরেই ছিনতাই হয়ে যায়, আর আমাকে কিনা গাঁয়ের ফাঁকা রাস্তা দিয়ে রোজ ফিরতে হয় রাতের বেলায়, সঙ্গে থাকে মাল বিক্রির এক কাড়ি টাকা, হচ্ছে না কিন্তু কবে কি ঘটে যায় তার তো কোনো ঠিক নেই হুজুর, সেই কারণেই মানে এই নিরাপত্তার কারণেই।
1: সেই কারণেই আপনি একটা কামানের জন্য আর্জি জানিয়ে বসলেন?
0: সচিকান্ত ভয়ে ভয়ে তাকায়।
4: আর্জিটা জানালাম মানে ইয়ে,
3: স্যার বলতে চাইছেন একটা আস্ত কামান সঙ্গে নিয়ে মাল বেচতে যাবেন আপনি?
4: কেবল রাস্তাঘাটের কথা ভেবে ওটা চাইনি হুজুর।
0: আবার ঘাড় ঘুরিয়ে চারপাশটা দেখে নেয়।
4: তাহলে ব্যাপারটা আপনাদের খুলেই বলি হুজুর, ধান চালের কারবার বাদেও আপনাদের আশীর্বাদে আমার সামান্য মহাজনি আর তেজারতির কারবারও রয়েছে।
3: আরে লাইসেন্স আছে?
4: কিসের লাইসেন্স দিদিমণি?
1: কিসের লাইসেন্সের কথা বলছেন মিস চৌধুরী?
3: ওয়েস্ট বেঙ্গল মানি ল্যান্ডিং অ্যাক্ট অনুসারে এর জন্য রীতিমতো লাইসেন্স লাগে স্যার। ওই লাইসেন্স দেবার জন্য প্রত্যেক বিডিও অফিসে একজন করে ইন্সপেক্টর অফ মানি ল্যান্ডিং রয়েছেন স্যার, এসডিও হলেন সাব রেজিস্টার অফ মানি ল্যান্ডিং, আর কলকাতায় থাকেন রেজিস্টার অফ মানি ল্যান্ডিং। আমি যখন ভিডিও ছিলাম তো
1: চিঠি দিন না, যে জন্য ডাকা হয়েছে। হ্যাঁ সচিকান্ত বাবু, কি জন্য বলছেন?

0: লেন আপনি?
1: হ্যাঁ হুজুর, আমার ওই ওইগুলো রয়েছে তো। সেই সুবাদে ঘরে আমার সবসময় বেশ ভালো পরিমাণে সোনা দানা বাসন পত্তর আর নগদ টাকা থাকেই। আর আজকাল গায়ে ঘরে যা চুরি ডাকাতির উপদ্রব, কবে যে আমার সিন্ধুকটার ওপর সমুন্দুদের নজর পড়ে, বড্ড ভয়ে ভয়ে থাকি হুজুর। একটা আগ্নেয়াস্ত্র বাড়িতে থাকলে তাও ব্যাটারা একটুখানি ভয় পাবে।
0: সেই কারণেই আপনি একটা কামান চাইছেন?
1: হ্যাঁ, একে দয়া করে যদি মঞ্জুর করেন হুজুর।
0: আপনি কামান দেখেছেন কখনো?
2: সচিকান্ত মানবিকার দিকে অবোধ দৃষ্টিতে তাকায়।
3: সাহেব বলছেন যে জিনিসটা আপনি চাইছেন সেটা আগে কোথাও দেখেছেন নাকি?
1: কামান কি যে বলেন হুজুর, এতখানি বয়স হলো, কত হিল্লি দিল্লি ঘুরে বেড়ালাম, কামান আবার দেখিনি।
3: কোথায় কোথায় দেখেছেন বলুন দেখি।
1: বিষ্টুপুরে দলমাদল কামান দেখেছি, তারপর ধরুন এই মুর্শিদাবাদের হাজার দুয়ারিতে।
3: আপনি প্যাটন ট্যাঙ্ক দেখেছেন?
0: প্যাটন ট্যাঙ্কে কি হবে, প্যাটন ট্যাঙ্ক তো চাইনি।
3: আহা, চাইনি? আমি ওর জেনারেল নলেজটা টেস্ট করছিলাম স্যার।
0: কেন, আপনি কি চাকরির ইন্টারভিউ নিচ্ছেন নাকি? যাকে, হ্যাঁ সূর্যকান্ত বাবু, কি যেন বলছিলেন?
1: বলছিলাম দেশের কত জায়গাতেই তো কামান দেখেছি হুজুর, কি বিশাল বিশাল আকার ওগুলোর। সেসব কামান দাগতে কত মন বারুদ যে লাগতো তখনকার দিনে।
3: অমনি একটা কামান আপনি চাইছেন ছিচকে চোর ডাকাত ছিনতাইবাজ রুখতে? বলি ইয়ার কি মারবার জায়গা পাননি না? হ্যাঁ, ডিএম এর সঙ্গে তামাশা।
1: জিনিসটা চেয়ে খুব অন্যায় করে ফেলেছি, তাই না হুজুর?
0: কি আশ্চর্য, ন্যায় অন্যায় তো পরের কথা, তার আগে বলুন তো আপনি কোন আক্কেলে সরকারের কাছ থেকে একটা কামান চাইতে গেলেন? হ্যাঁ,
2: সচিকান্ত মানবিকার দিকে তাকিয়ে প্রশ্রয় খোঁজে।
3: সাহেব বলছেন কামান কি একটা চাইবার মতন জিনিস হলো? আজকের দিনে এমন জিনিস কেউ চায় নাকি কেউ দেয়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সত্যি কথা বলবেন?
1: কি কথা দিদিমণি?
3: স্যার ওকে একটুখানি ইন্টারোগেট করবো স্যার, কিছু স্কুপ নিউজ বেরোতে পারে বলে মনে হচ্ছে আমার স্যার।
0: ঠিক আছে করুন
3: স্যার। আচ্ছা, কামান যে আপনার কোনো কাজে লাগবে না তা আমিও বুঝি আপনিও বুঝেন, তাও ডিএম সাহেবের কাছ থেকে আপনি যখন সেই কামান চেয়েছেন কেউ নিশ্চয়ই আপনাকে দিয়ে দরখাস্তটা করিয়েছে? সত্যি করে বলুন তো, কে আপনাকে দিয়ে এই কাজটা করিয়েছে? কে করিয়েছে বলছি? নিঘাত কেউ আপনাকে ওই দরখাস্তখানা লিখতে প্রভোক করেছে, বলুন সে কে?
1: কি করেছে?
3: আরে প্রভোক প্রভোক মানে মানে প্ররোচনা দিয়েছে কে আপনাকে?
2: সচিকান্ত তাও বুঝতে পারে না।
3: মানে আমি বলতে চাইছি আপনাকে, আমি বলতে চাইছি আপনাকে কি কেউ তাতিয়েছে? হ্যাঁ, কে তাতিয়েছে সেটা বলুন, তার নামটা বলুন।
0: সেটা জেনে আমাদের কি লাভ মিস চৌধুরী?
3: আজকাল ক্রিমিনালরা নিজেরা না করে ইনোসেন্ট লোকজনকে দিয়ে অনেক খারাপ কাজ করিয়ে নিচ্ছে স্যার। ড্রাগস, স্মাগল গুডস, ওদের দিয়ে তো পাচার করাচ্ছে স্যার। হতে পারে কোনো টেররিস্ট গ্রুপ একে দিয়ে একটা কামান হাসিল করতে চাইছে, এবছাড়া তো সেটা বুঝতে পারছে না স্যার, কেবল ওদের হাতে তামাক খেয়ে চলেছে। আমি যখন স্যার বেরিয়ে ছিলাম,
0: এক কথা বারবার, আপনি ইন্টারোগেশনটা শেষ করুন।
3: ইয়েস স্যার। হ্যাঁ, যা বলছিলাম সত্যি কথাটা বলুন তো, কে আপনাকে দিয়ে দরখাস্তটা করিয়েছে? আরে বলুন বলুন, কথা চেপে রেখে লাভ নেই, বলুন, বরং আরো বিপদে পড়ে যাবেন।
1: ইয়ে মানে
3: বলুন, এরকম করছেন কেন? আপনার কোনো ভয় নেই, আপনি বলুন আপনার কথা। আপনার কথা কাক পক্ষীতেও টের পাবে না, বলুন বলুন বলুন।
1: ইয়ে মানে
0: কি হলো, বলবেন না?
1: বলতে তো পারি হুজুর, কিন্তু
3: আবার কিন্তু কিসের?
1: কিন্তু সে যে আমাকে বলে দিয়েছে নিজেদের গোপন কথা খবরদার ফাঁস করো না।
3: আরে বললাম তো আপনার কথা কাকপক্ষী তো জানবে না, এখনই কিন্তু কিন্তু করছেন কেন, বলুন, ভয় পাচ্ছেন কেন?
1: তা একটু পাচ্ছি বই কি দিদিমণি, এই দুনিয়ায় তো দেওয়ালেরও কান আছে।
3: ভয় পাবেন না ভয় পাবেন না, দরকার হলে আপনাকে প্রোটেকশন দেওয়া হবে, আপনি বলুন।
1: কি দেবেন?
3: প্রোটেকশন, প্রোটেকশন মানে সুরক্ষা, আপনাকে আপনাকে জেড ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া হবে, নিন আপনি বলুন।
1: না মানে আমাকে আমাকে
3: বুঝেছি বুঝেছি, খুব ভয় পেয়েছেন, অপক্ষ ভয় দেখিয়ে কাজটা আপনাকে দিয়ে করাতে চাইছে, বুঝেছি।
1: কোন পক্ষ বললেন?
3: অপক্ষ, অপক্ষ খুব ভয় দেখিয়েছে তাই না?
1: ছি ছি ছি, কি যে বলেন, ভয় দেখাতে যাবে কেন, ন্যায্য কথাই তো বলেছে।
3: বটে, তা ন্যায্য কথাটা কি শুনি?
1: শুনেছি চারপাশে যা সব চলছে, চোর ডাকাতের উপদ্রব যা বাড়ছে, কবে যে কি হয়ে যায়। তুমি বরং সাহেবের কাছে একটা কামানের আর্জি জানিয়েই দাও, এটা কোনো অন্যায্য কথা।

0: হুজুর,
1: ঠিক আছে, কিন্তু ন্যায্য কথাটা যে বলেছে তার নামটা বলতে কি হয়েছে?
0: কিছুই নেই, বলাই যায়। দিদিমণি তো কথা দিলেন ওর কাজ অবধি কথাটা পৌঁছবে না,
1: তো চটপট বলেই ফেলুন না।
0: ইয়ে ডাক নামটা বলবো নাকি পোশাকি নামটা?
1: আরে বস, ওর আবার দুটো নাম
2: থাকে স্যার? থাকে, এই ধরনের মিসপ্রিয়েন্টদের দুটো তিনটে করে নাম থাকে স্যার। হবিবুর ওরফে শান্তি ওরফে বুলটন, আমি যখন স্যার ভিডিও ছিলাম ওই তো।
1: আপনি থামবেন? হ্যাঁ সুসজ্জকান্ত বাবু, আপনি দুটো নামই বলুন।
0: ডাক নামটা বলতে খুব সংকোচ হচ্ছে হুজুর।
1: কেন সংকোচ কিসের?
0: নামটা তো বিচ্ছিরি স্যার, তাই বলতে খুব নজ্জা হচ্ছে।
2: আর নজ্জা করে লাভ নেই, আপনি বলে ফেলুন।
0: এত করে বলছেন যখন তবে বলেই ফেলি, ওর ডাক নাম হুজুর পেঁচি।
1: পেঁচি?
0: ঠিক জানতাম হুজুরের মোটেই পছন্দ হবে না। আসলে ওর আগে পরপর তিনটি মেয়ে আতুর ঘরেই মরে গেল, তো ও যখন হলো সবাই ভেবে চিনতে নাম রাখলো পেঁচি। আমাদের গায়ে ঘরে ওই খেঁদি পেঁচি এসব নাম যাদের তারা সহজে মরে না হুজুর, তবে ভালো নামটা খাসা তিলোত্তমা।
1: আপনি কার নাম বলছেন বলুন তো?
0: কার আবার, আমার দ্বিতীয় পক্ষের দিদিমণি যাকে অপক্ষ বলে হেটা করলেন। পেঁচি নামে আর একজনও আছে বটে আমাদের গায়ে, তবে সে থাকে তেলি পাড়ায়, দেখতে কুচ্ছিত, বছরে একবারও কাপড় কাচে না।
1: আপনার থেকে আপনার বউয়ের নাম কে জানতে চেয়েছে? হ্যাঁ
0: এই দিদিমণি তো জানতে চাইলেন স্যার, নইলে আমার কি দায় পড়েছে হুজুরের এজলাসে এসে নিজের বউয়ের নামে সাত কাহুন করে বলবার?
1: তাহলে আপনার বউই আপনাকে একখানা কামান চেয়ে দরখাস্ত করতে বলেছেন?
0: বউ ছাড়া আর কে বলবে হুজুর, আমার সর্বনাশ নিয়ে ও ছাড়া আর কারই বা মাথা ব্যথা থাকবে?
2: আমি বলছি স্যার, আমি বলছি।
1: ছেড়ে দিন, যথেষ্ট হয়েছে। তো সচিকান্ত বাবু, আপনি বলছেন বউয়ের কথা মতোই আপনি আমার কাছে একটা কামান চেয়ে বসলেন, তাই তো?
0: খুবই ভুল করেছি হুজুর, এখন ডাহা বুঝতে পাচ্ছি।
1: কি বুঝতে পারছেন?
0: বুঝতে পাচ্ছি যে ওর কথায় নাচাটা আমার একেবারেই উচিত হয়নি।
1: স্টেনো ঘরে ঢোকে।
3: আসছি স্যার।
1: কি হলো আবার?
3: না আপনার ওই সিকিউরিটিরা জানতে চাইছে স্যার, আর কতক্ষণ ওরা ওই অ্যাটেনশন পজিশনে দাঁড়িয়ে থাকবে।
4: জেলা শাসকের সারা মুখে অপরিসীম বিরক্তি।
1: মানে?
3: না মানে আপনার অর্ডার মতো ওরা তো সেই তখন থেকে অ্যাটেনশন পজিশনে দাঁড়িয়ে রয়েছে স্যার। ওরা বলছে যে ওদের পা ব্যথা করছে স্যার।
1: ওরা কি ওই থেকে অ্যাটেনশনে দাঁড়িয়ে রয়েছে নাকি?
3: ইয়েস স্যার।
1: কেন?
3: না আপনি তো ওদের অ্যালার্ট থাকতে বলেছেন না স্যার।
1: ওই ভগবান, ওদের ঘুমিয়ে পড়তে বলুন।
3: ঠিক আছে স্যার।
1: হ্যাঁ তো সুজিকান্ত বাবু, এতক্ষণে আপনার মনে হচ্ছে যে কামানটা চেয়ে আপনি ঠিক কাজ করেননি, তাই তো?
0: একেবারে গোমুখুর মতো কাজ হুজুর। আজকের দিনে কামান আবার কেউ চায়? লোকে পাগল বলবে, ধরে বেঁধে পাগলখানায় নিয়ে যাবে চিকিৎসা করাতে, মাথায় হিমরাজ তেল মালিশ করবে দিনে তিনবার, পচা পুকুরের পাঁকে নে মাথায় লেপে দেবে, মাথা ঠান্ডা হয় ওতে। এসব কি আমি জানি নে হুজুর? তো বলতে পারেন, এতই যদি জানো হে শচীকান্ত, তবে চাইলে কেন এমন বিধ ঘুটেছিস?
2: আরে ধুর বাবা, স্যার তো সেটাই জানতে চাইছে।
0: তাহলে ব্যাপারটা খুলেই বলি হুজুর, আপনি যে কত দয়ালু মানুষ, দুস্থ অভাবী নাচার মানুষ কিছু চাইলে আপনি যে না দিয়ে পারেন না, আমি তা জানি হুজুর। আমাদের গোবিন্দপুর গাঁয়ের বাচ্চা থেকে বুড়ো অবধি সবাই তা জানে।
1: তাই নাকি? এটা আবার সবাই জানলো কি করে?
2: আপনি কি ওই গায়ে কখনো গেছিলেন স্যার?
1: কুশমিন কালেও না।
2: তাহলে তাহলে নিজ্ঞাত স্যার গুল মারছে।
1: আরে না না, আরে গায়ে সিধে সরল মানুষ খামখা গুল মারতে যাবে কেন? হ্যাঁ
2: মারে স্যার মারে, আপনার মনটাকে একটু ভেজাবার জন্য বানি বানি বলছে স্যার। মানুষ কত সিধে সরল ভাববেন না স্যার, আমি আরে আরে চিনি, আমি যখন ওই ভিডিও ছিলাম তো।
1: থামুন তো আপনি, আপনার ধারণা সবাই কেবল কথা কথায় গুল মারে? আপনি ওর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছেন না কি নিষ্পাপ মুখখানি? একেবারে শিশুর মতো সরল গুল মারছে বললেই হলো। হ্যাঁ সচিকান্ত বাবু, আপনি কি যেন বলছিলেন?
0: কি বলছিলাম স্যার?
1: ওই যে বলছিলেন না যে
0: হ্যাঁ কি কি যেন বলছিলাম? মনে পড়েছে, মনে পড়েছে। এবার
1: মনে পড়েছে তো?
0: হ্যাঁ স্যার, পশ

0: মনে পড়েছে কি জানা বলছিলাম?
1: দেখলেন তো স্যার, দেখলেন, একেবারে লেফট এন্ড রাইট গুল মারছিল। যারা সারাক্ষণ গুল মারে স্যার, তারা একটু আগে কি গুল মেরেছে পর মুহূর্তে তো সেটা ভুলে যায়। আমি যখন ভিডিও ছিলাম স্যার তখন তাও।
2: আপনি থামবেন, এবার থামবেন, কথা কথা সবাইকে সন্দেহ করা একটা বাতিক, বুঝলেন?
3: তো ওই তো আমার দয়া টয়ার কথা বলছিলেন।
0: ঠিক স্যার, মনে পড়েছে। বলছিলাম সেই যে গেল মাঘে হারু দাসের ঘরটা বিমক্কাপুরে ছাই হয়ে গেল, বালবাচ্চা সমেত 8-10 প্রাণী একেবারে পথে গিয়ে ঠাই নিল। আপনি হুজুর খবর পাওয়া মাত্র কেমন সদর থেকে দিলীপ বাবুদের পাঠিয়ে দিলেন। তারা হারু দাসের ফ্যামিলিকে একখানা কম্বল দিল, 2 কেজি গম। তারপর গিয়ে ধরুন ঘর তৈরির জন্য 50 টাকাও দিল। আজকের দিনে এত সব কে দেয় হুজুর? তা সেই থেকে আমরা গোবিন্দপুরের বাসিন্দারা সব সময় বলাবলি করি কি না, আমাদের হুজুরের মতো দয়ার শরীর আর কারো নেই। তার কাছে কিছু চাইলে বিফল হয় না কেউ।
4: আত্মশ্লাঘায় ফুলছিলেন মালবিকার দিকে তাকিয়ে রুষ্ট গলায় বলেন,
2: শুনলেন তো মিস চৌধুরী? শুনলেন? সেসব ঠিকই রয়েছে সজিকান্ত বাবু, আর মানুষের অভাব অভিযোগ তো মেটাতেই হয়, সেটাই তো আমাদের কাজ। কিন্তু তাই বলে একটা কামান চেয়ে বসবেন আপনি? হ্যাঁ, একটা আস্ত কামান?
0: একেবারে খাঁটি কথা হুজুর, হলেনই বা দয়ালু মানুষ, তাই বলে একটা কামান চেয়ে বসাটা ঘোরতর অন্যায়। দেবতুল্য মানুষের ভালো মানুষের সুযোগ নেবার সামিল। তাহলে ব্যাপারটা খুলেই বলি হুজুর, বাস্তবিক কামান আমি চাইনি। কামান নিয়ে আমি কি করব বলুন তো? ধান চালের লরিতে কামান চাপিয়ে তো আর ঘোরাঘুরি করা চলে না।
2: ঠিকই তো।
0: তা বাদে একটা কামানকে লরিতে তুলতে নামাতে কত লেবার লাগবে জানেন? রোজ রোজ লোডিং আনলোডিং এর খরচ সামলাতেই তো আমার ব্যবসা লাটে উঠবে হুজুর।
2: ঠিকই তো।
0: তা বাদে ধরুন বারুদের দাম, একবার কামান দাগতে কত মন বারুদ লাগে জানেন তো?
2: রাইট রাইট।
0: তারপর ধরুন হুজুর, কামান দাগবার জন্য একটা লোকও রাখতে হবে, যে কেউ তো আর কামান দাগতে পারবে না, এক্সপার্ট লোক চাই।
2: ভেরি রাইট।
0: তাকে মোটা মাইনে দিতে হবে।
2: ভেরি ভেরি রাইট।
0: সব মিলিয়ে পালকি ভাড়া মেটাতে আমার তো বউ বিকোবার জোগাড় হবে হুজুর।
2: সেটাই তো বলছি, তাহলে খামোকা কামানের জন্য দরখাস্তটা করেছেন কেন?
0: বললাম তো কামান আমার চাইনে। তাহলে ব্যাপারটা খুলেই বলি হুজুর, আমার আসলে একটা পিস্তল চাই, একটা পিস্তলের লাইসেন্স আমাকে দেন হুজুর।
1: আরে তো অবাক কাণ্ড, আপনি পিস্তল চান তো কামানের জন্য আরজি দিয়েছেন কেন? আচ্ছা ঘোরের লোক তো আপনি।
0: তাহলে ব্যাপারটা খুলেই বলি হুজুর, যা চাইবো তাই তো আর মেলে না, তাল চাইলে তিল পাওয়া যায়, সেই কারণেই হুজুর একটা কামানি চেয়ে রেখেছি। কমতে কমতে সেটা যদি পিস্তলে গিয়ে ঠেকে তো তাতেই আমার কাজ মিটে যাবে হুজুর।
4: কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন সূচিকান্তর মুখের দিকে, বিস্ময়ে দুচোখ কপালে উঠে যায়।
2: ইস, কি ধড়িবাজ লোক মশাই আপনি! হ্যাঁ
0: সত্যি খুব বেয়াদপি করে ফেলেছি হুজুর। ধড়িবাজ আমাকে বলতেই পারেন, চাই কি একটা চরও কষাতে পারেন। মারুন আমাকে একটা চরই মারুন হুজুর, মারুন মারুন।
2: আপনার পেটে পেটে এত বুদ্ধি!
1: আমি আপনাকে বলিনি স্যার, লোকগুলো মোটেই সিধে সরল নয়, ওদের মাথার মধ্যে একটি করে জিলিপি তৈরির কারখানা আছে। আমি যখন ভিডিও ছিলাম স্যার।
4: হাত দিয়ে থামিয়ে দেন, সচির দিকে তাকান।
2: হ্যাঁ তো সচিকান্ত বাবু, আপনার তাহলে ধারণা তাল চাইলে তিল পাওয়া যায়?
0: একে হুজুর বেয়াদবি কথা কিছু বলে থাকলে?
2: না না না না না, বেয়াদবি হবে কেন, আপনার যা ধারণা তাই তো বলবেন। কিন্তু যদি দেখেন তিল চেয়ে তাল পেলেন তখন?
0: সে তো আমার পরম সৌভাগ্য হুজুর, ফিরে গিয়ে শতমুখে আপনার নাম গাইব।
2: বেশ, তবে তাই হোক। সিকিউরিটি!
4: সিকিউরিটি ঘরে ঢুকে খটাস করে স্যালুট করে।
5: স্যার
4: আপনি
2: চর খেতে চাইছিলেন না?
0: হ্যাঁ হুজুর।
2: মামুলি চর চেয়ে তার বদলে কি পাচ্ছেন দেখুন।
3: সিকিউরিটি

0: একে আচ্ছা করে পেটাও তো, আচ্ছা করে পেটা যেন পালাতে না পারে।
1: সিকিউরিটি সূচিকে পেটাতে থাকে।
2: বাবা গো, ওরে মা গো, ওরে বাবা গো, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে,
1: এই বলে চেঁচাতে থাকে আর

0: 107 FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনলেন হাসির গল্প কামান কিসা, লিখেছেন ভগীরথ মিশ্র, গল্পের কথক অরিজিৎ, সূত্রধার সৌমি, মালবিকার চরিত্রে গোপা, স্টেনো দেবলীনা, মিস্টার ব্যানার্জি সুমক, মিস্টার মিত্র কল্পলাল, মিস্টার বটব্যাল ও সচিকান্তের ভূমিকায় উজ্জ্বল, মিস্টার মুৎসুদ্দি সৌমিক, মিস্টার দত্ত তাপস, এসপি মিস্টার শিকদার সুদীপ্ত ঘোষ, জেলা শাসকের খাস পিয়ন আত্রেয়, দীনদয়াল রাজীব, বাঞ্ছারামের সঙ্গী তমজিৎ, জেলা শাসকের খাস রক্ষী সোহম, পুলিশের এসআই ধুরন্ধর দাস বাসু, সেপাই জগবন্ধু সেনাপতি ও স্লোগানে অমরজিৎ, পঞ্চম পুলিশ অফিসার ও স্লোগানে শুভদা, এবং জেলা শাসক মিস্টার সান্নাল ও সুধাকান্তের ভূমিকায় অর্পণ, সমগ্র পরিচালনা শুভদা। শুনলেন গল্প স্বল্প।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: স্টুডিও ক্লকে এক্স্যাক্টলি 6:26 আত্রেয় আর রিয়ার সঙ্গে তুমি শুনছো,
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
3: ভগীরথ মিশ্রের লেখা কামান কিসা কেমন লাগলো আজকের এই মজার গল্প, সেটা তো জানাতেই হবে আমাদের। আমাদের সেই ম্যাজিক্যাল নাম্বার 9903659992, আমরা ওয়েট করে আছি কখন আপনি লিখবেন আপনার সেই মেসেজ, যে মেসেজ আপনাকে পৌঁছে দেবে এই মঙ্গলবার কুইজওয়ালা সেমিফাইনালে। একেবারে ডাইরেক্ট এন্ট্রি, মানে বুঝতেই পারছেন গোটা কুইজওয়ালাটা আপনাকে খেলতেই হবে না, আপনি শুধুমাত্র সেমিফাইনালে এন্ট্রি নেবেন, সেমিফাইনাল খেলবেন এবং ফাইনালে জ্যাকপট জিততে চলে যাবেন। তো এই ব্যাপারটা যদি আপনি করতে চান তাহলে একটা বেশ সুন্দর গঠনমূলক মেসেজ, এই গল্পটা কেমন লাগলো সেটা জানিয়ে, সেটা পজিটিভ ফিডব্যাক হতে পারে, নেগেটিভ ফিডব্যাক হতে পারে, যেটা আপনার মনে হয়, মানে যেটাই কনস্ট্রাকটিভ ওয়েতে যেটাই আপনার মনে হয়, একটা গঠনমূলক মেসেজ আমাদের লিখে জানান কেমন লাগলো গল্প এই সংক্রান্ত। আর আমরা অপেক্ষা করে আছি, আপাতত রিয়া আর আত্রেয় কিন্তু টাটা ভাই ভাই বলছে, কারণ গল্প স্বল্পে গল্প শোনানো হয়ে গেছে। এখন আমরা ছোট্ট একটা গান শুনতে শুনতে টাটা হব,
2: মানে রোববার হয়ে গেছে, মাংস ভাতের এপিসোড শেষ, কাল থেকে আবার সোমবার, মাছের ঝোলই কিন্তু বাঙালির একমাত্র ভরসা। সঙ্গে থাকে 107 FM রেইনবো, স্টে টিউনড।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026 সালের 131 জনকে পদসম্মানে ভূষিত করবেন। নিজ নিজ ক্ষেত্রে কাজের স্বীকৃতির জন্য এরা পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে এই সংক্রান্ত ঘোষণা করেছিল। ইবোলা সংক্রমণে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের কঙ্গো, ইউগান্ডা এবং দক্ষিণ সুদানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এই দেশগুলিতে যদি কোনো ভারতীয় বসবাস করেন বা বেড়াতে যান তাহলে তাকে স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE জন্য একটি ত্রুটিমুক্ত পুনঃমূল্যায়ন প্রক্রিয়া তৈরির জন্য IIT মাদ্রাজ এবং কানপুর থেকে অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। CBSE-র ফলাফল পরবর্তী পরিষেবা পোর্টাল নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেওয়ায় এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমসের 4 সদস্যের এক মেডিকেল টিম আজ ভোপালে প্রাক্তন মডেল এবং অভিনেত্রী তিশা শর্মার দ্বিতীয়বার ময়নাতদন্ত করেছে। প্রায় 3 ঘন্টা ময়নাতদন্তের প্রক্রিয়া চলার পর তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। নিকটতম প্রতিদ্বন্দ্বী CPIM প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে 1,09,000 বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 2024-এর 31 ডিসেম্বরের পর যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনের রাজধানী কিয়েভে 2 জন নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শক্তিশালী হাইপারসনিক ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। এর ফলে 70 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই মুহূর্তের খবর শেষ হলো।

जादू की बारात। आकाशवाणी FM रेनबो 7:45।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সব দপ্তরের সচিব এবং প্রজেক্ট ডিরেক্টরকে নিয়ে নবান্ন সভাঘরে বৈঠকে বসবেন। সব দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পগুলি পর্যালোচনা করার জন্য এই বৈঠক বলেই নবান্ন সূত্রে খবর। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। উপস্থিত থাকবেন হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনিক আধিকারিকরা। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কর্মীকে 1,09,000 বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 2024 31 ডিসেম্বরের পরে যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে যারা ধরা পড়েছিল বা বন্দী ছিল, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদেরও সেখানে রাখা হবে। হাওড়ার জগাছা থানার উনশানি থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত রমজান গাজী ও আরিফা বেগম দম্পতি পরিচয় ওই এলাকায় বসবাস করছিল। ভুয়ো নথি তৈরি করে ভারতে আসে তারা। কোচবিহারে তিনহাটার গোসানিমারিতে বিজেপির বিজয় মিছিল লক্ষ্য করে বোমা ছড়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় রঞ্জিত কুমার বর্মন নামে এক বিজেপি কর্মী আহত হয়েছেন বলে দলীয় সূত্রে খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026 131 জনকে পদ্ম সম্মানে ভূষিত করবেন। নিজ নিজ ক্ষেত্রে কাজের স্বীকৃতির জন্যই তারা এই সম্মানের জন্য মনোনীত হয়েছেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: তার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31শে মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: স্টুডিও ক্লক বলছে 9:32 আর এখন তুমি শুনছো তোমার ফেভারিট শো,
1: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM rainbow, নস্টালজিক 90s, নস্টালজিক 90s।
3: রবিবারের রাতে নস্টালজিয়ার মোকা মানে ভোগার জন্যে আমাদের সময়টা রাত 9টা থাকলেও আজকের সানডেটাতে আমরা নস্টালজিক 90s নিয়ে 90 দশকের গান, গল্প, সেই সময়টাকে ধরার জন্যে, সেই সময়টাতে আরও একবার থাকার জন্যে, অনুভব করার জন্যে একটু লেটে এসেছি। 9:33 হয়ে 6 সেকেন্ড আর তুমি টিউন করেছো 107 FM রেইনবো, যেখানে সৌমি আর অপরূপা আজকে তোমার সঙ্গে একজন লেজেন্ডারি মিউজিক ডিরেক্টরের জন্মদিন সেলিব্রেট করব, আর সেটা কিন্তু নস্টালজিক 90s একজন শুরুতেই। আর এমন একজন মিউজিক ডিরেক্টর যার ঝুলিতে রয়েছে অসংখ্য ভালো ভালো গান,
2: একদম, এবং সেই গানের তৈরি সৃষ্টি শুরু একদম 70s থেকে, কিন্তু এখনো পর্যন্ত তার ওই গান তৈরির ব্যাপারটা কিন্তু চলছে এতগুলো দশক ধরে, প্রায় বলতে গেলে 5টা দশক কম বেশি উনি কাজ করছেন এবং কাজ করে চলেছেন। উনি কে, কার কথা বলছি?
3: এমন একজন যিনি তার পরিবারের লেগেসিকে আগে, যাকে বলে হিন্দিতে যে আগে বাড়া কে লে গে, তো ডেফিনেটলি তিনি তো সেটাকে নিয়ে এগিয়েইছেন 70s সময় থেকে, তিনি সেটাকে এগিয়ে নিয়ে গেছেন, এবং তার ফ্যামিলির মতোই তিনিও কিন্তু গানের জগতে, সিনেমার জগতে নাম রোশন করেছেন। আজকে 24th of May এবং আজকে সঙ্গীত পরিচালক রাজেশ রোশনের আ ভেরি ভেরি ভেরি হ্যাপি বার্থডে।
4: Bumper birthday, bumper birthday, bumper birthday, bumper birthday,

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: চিনতে পারছেন এটা কোন গান?

0: 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে নিজের নাম আর লোকেশন সহ
1: 90s গেমিং জোন 90s গেমিং জোন 90s গেমিং জোন তুমি শুনছো Nostalgic 90s Nostalgic 90s Only on 107 FM Rainbow Nostalgic 90s Nostalgic 90s
2: আজকে সঙ্গীত পরিচালক রাজেশ রোশনজির বার্থডে আর সৌমি অপরূপা তোমার সাথে নস্টালজিক নাইনটিজে তার সুর করা এমন কিছু দুর্দান্ত গান নিয়ে রয়েছি যেই গানগুলো অবশ্যই 90 দশকেই রিলিজ করে এবং প্রত্যেকটা ব্লকবাস্টার ফিল্মের ব্লকবাস্টার সং। হ্যাঁ, হতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ফিল্মটা সেভাবে হিট হয়নি, কিন্তু দেখা গেছে যে মিউজিক অ্যালবাম যেটার কম্পোজার রাজেশ রোশন সেটা এত বেশি জনপ্রিয়তা পেয়েছে যে ফিল্মের কাহিনী হয়তো ভুলে গেছি, কারা অভিনয় করেছেন সেটাও হয়তো মনে করতে পারি না, কিন্তু গানগুলো প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা সুরের মোচড় এখনও পর্যন্ত মনের মধ্যে কোথাও গিয়ে ভীষণ রকম আমাদের নস্টালজিক করে দেয়। আর তেমনই একটা গান শুনছিলাম জুর্মে সাউন্ডট্র্যাক থেকে 1990তে রিলিজ করা ফিল্ম জুর্ম, যেখানে জব কোই বাত বিগড় যায় গেয়েছেন কুমার শানু এবং তার সঙ্গে সাধনা সরগম। হ্যাঁ জানি, এই গানটা শুনলেই জানা মোটামুটি আমরা একটু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল বা ওয়েস্টার্ন মিউজিকের প্রতিও ইন্টারেস্ট রাখি তাদের কিন্তু 100 মাইলস মনে পড়বে। আর 100 মাইলস এত পপুলার একটা গান যে জুর্মের এই গানটা জব কোই বাত বিগড় যায় যখন রিলিজ করে সেই সময়ও রাজেশ রোশনের সুরকে কেন্দ্র করে একটু কিন্তু যাকে বলে না যে একটা হালচাল তৈরি হয়ে গিয়েছিল গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যে 100 মাইলসের সুরকে তিনি এতটাই অ্যাডপ্ট করে নিয়েছিলেন জুর্মের এই গানে যে সেটাকে কেউ হয়তো বলছেন যে এটা কি করা ঠিক, এরকমটাকে আদৌ হতে পারে, এখানে অরিজিনালিটি কোথায়। কিন্তু আমরা যারা জব কোই বাত বিগড় যায় শুনি তারা কিন্তু জব কোই বাত বিগড় যায়কে একদম ইন্ডিয়ান গানের মতোই বা আমাদের ভারতীয় গানের মতো করেই শুনি। আর সেখানেই বোধহয় সঙ্গীত পরিচালক রাজেশ রোশন একটু হলেও বা অনেকটা হলেও এগিয়ে থাকবেন। তার বাবা রোশন লাল নাগরাত তিনিও একজন ভীষণ পরিচিত জনপ্রিয় সঙ্গীত পরিচালক ছিলেন এবং বলা যেতে পারে রোশন ফ্যামিলির এই যে মিউজিকের ট্র্যাডিশন বা পরম্পরা সেই মিউজিকের পরম্পরা কিন্তু একমাত্র তার পরে মানে রোশনলাল নাগরাথজির পরে তার সুপুত্র রাজেশ রোশনজি তিনি একমাত্র এগিয়ে নিয়ে গিয়েছিলেন।
3: একদমই তাই, এবং বাবার সাথে মায়েরও কৃতিত্ব বা মায়েরও অবদান অনস্বীকার্য, যেখানে উনি বলছেন যে মা যখন আবার নতুন করে তালিম নিতে শুরু করেন মায়ের সাথে সাথে ওনার সেই গুরুজির কাছে যাওয়া এবং সেখান থেকে আবার গানের প্রতি আগ্রহ তৈরি হওয়া, পরবর্তীতে একটু একটু করে গজল ঘরানা এবং ওই সফট সুদিং ব্যাপারটার মধ্যে ওনার অন্যরকম ভালো লাগা তৈরি হয়। এবং আমরা রাজেশ রোশনজির গানের যে ধরন, যে ঘরানা, তাতেও দেখি যে একটা সফট সুদিং ব্যাপার তো রয়েছে, অন্য রকমের মেলোডি, অন্য রকমের রোম্যান্টিক ব্যাপার স্যাপার, যার শুরুটা সেই জুলি এবং আনোয়ার
2: কুয়ারাবাপ তার প্রথম রিলিজ হওয়া ফিল্ম যেখানে তিনি সুর দিয়েছিলেন 1974 এর কথা বলছি আমরা।
3: একদম, তারপর জুলি এবং ব্যাক টু ব্যাক হিট পরপর, তো সেখান থেকে
2: এখানে বলি অপরূপা, জুলি কিন্তু তার প্রথম পাওয়া ন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, ন্যাশনাল নয় ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, তার প্রথম পাওয়া জুলির জন্যই, জুলির গানগুলোর জন্য তিনি কিন্তু সে সময় তার জীবনের প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন সঙ্গীত পরিচালক হিসেবে।
3: ওয়াও, তো ব্যাপারটা হচ্ছে এইভাবেই শুরু, এবং যার শুরুতেই এত অ্যাওয়ার্ড এবং পরবর্তীতেও প্রচুর প্রচুর প্রচুর অ্যাওয়ার্ড ওনার ঝুলিতে, আর কাজের সংখ্যাও তো অসীম। তো সেখান থেকেই আজকে সেই মানুষটার যখন আমরা জন্মদিন সেলিব্রেট করছি, জানি আমাদের হাতে খুব কম সময়, এই কম সময়ের মধ্যে ওনার এত সৃষ্টিকে তুলে ধরা খুব কঠিন, তারপরেও জব কোই বাত বিগড় যায় দিয়ে যখন শুরু হয়েছে, এবার আমরা আমাদের পরের গানেও যাব।
2: পরের গানটা ওই যে একটু আগে বলছিলাম না যে এমন কিছু ফিল্ম আছে, ফিল্মটা হয়তো সেইভাবে সেই বছর হিট করেনি কিন্তু গানগুলো আমরা এখনো মনে রেখেছি। এরমই একটা ফিল্ম ছিল 1996 রিলিজ হওয়া, মহেশ ভট পরিচালিত পাপা কেহতে হ্যায়। হ্যাঁ, পাপা কেহতে হ্যায় বললে আমাদের মনে পড়ে যুগল হংসরাজকে, মনে পড়ে ময়ূরী কানগোকে, মনে পড়ে যাকে পরবর্তীকালে সেভাবে সত্যি আর দেখিনি, কিন্তু জাভেদ আখতারজির লিরিক্সে যে মিউজিক অ্যালবামটা রাজেশ রোশনজি আমাদেরকে উপহার দিয়েছিলেন না অপরূপা, সেই প্রত্যেকটা একটা গান, অসাধারণ গান, বেশিরভাগ গান গিয়েছেন সেখানে উদিতজি। উদিতজির গাওয়া গানই আমরা মূলত পেয়েছি, এছাড়া কুমার শানুর ভয়েসেও গান ছিল। ইন্টারেস্টিং হচ্ছে যে 1996 কিন্তু রিলিজ করেছিল রাজা হিন্দুস্তানি, এবং মিউজিক অ্যালবাম সেলিংয়ের দিক থেকে দেখা যায় যে রাজা হিন্দুস্তানি নাম্বার ওয়ান সেই বছর পপুলারিটির দিক থেকে মিউজিক অ্যালবাম হিসেবে, এবং তারপরেই কিন্তু ছিল পাপা কেতে হ্যায়। পাপা কেতে হ্যায়ের এই গানটা আমার প্রচণ্ড ফেভারিট একটা গান, প্রত্যেকটা গানই ভীষণ পছন্দের। কিন্তু তোমাদের জন্যে যে গানটা রাখছি, উদিত নারায়ণের গাওয়া ঘর সে নিকলতে হি, আর তুমিও তোমার পছন্দের গান শোনার জন্য ডেফিনেটলি সেটা নাইনটিজের হতে হবে, রিকোয়েস্ট করো 9903650।

0: 90s Gaming Zone. 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. চিনতে পারছেন এটা কোন গান?

0: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone. তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: রাজেশ রোশনজির বার্থডে সেলিব্রেশন তো চলছেই, তার মাঝে তোমাকে একটু ছোট্ট করে জানিয়ে দিই যে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনায়, এবং তার সাথে ঝোড়ো হাওয়া বইবে প্রায় তার গতিবেগ 30-40 কিলোমিটার পার আর। তো কাজেই এখন থেকে আর 1-2 ঘন্টার মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা। তো যারা যারা বাড়ির বাইরে আছো তারা চেষ্টা করো একটা শেল্টার নিতে, এবং অবশ্যই আশেপাশে নদী বা যেখানে জলাশয় রয়েছে সেই সমস্ত জায়গায় না যাওয়াই ভালো।
3: তবে হ্যাঁ, যারা আমরা ভীষণ রকম বৃষ্টির ওয়েট করে রয়েছি, এত ভীষণ রকম একটা গরম চলছে, অসহ্য একটা গরম চলছে যদি সত্যি বলতে হয়, সেই গরম থেকে মাঝে মাঝে একটুখানি মুক্তির দরকার হয়। তো এমন কালবৈশাখী হোক যেখানে কাঁচা আম পড়বে সেটা এনজয় করব, কিন্তু এমন কালবৈশাখী না হোক যেখানে আমাদের কোনো অসুবিধা হয়। তো তুমি ডেফিনেটলি এরকমই একটা বৃষ্টির জন্য ওয়েট করে আছো, বাড়িতে রয়েছো, তবে আপাতত তোমাকে বৃষ্টির গান শোনাতে না পারলেও সৌমিয়ার অপরূপা কিন্তু নস্টালজিক নাইনটিজে এমন কিছু গান শোনাচ্ছি যে গানগুলো শুনে তোমার মনটাও একটু একটু নিশ্চয়ই নস্টালজিয়ায় ভিজে যাচ্ছে। তো সেরকমই একটা গান বলতে পারো বা একটা গোটা মিউজিক অ্যালবাম বলতে পারো, জানি ফিল্মটার নাম বললেই এক্ষুনি মনে পড়ে যাবে, একেবারে সাংঘাতিক রকম নস্টালজিয়ায় হিট করবে তোমাকে, সেই ফিল্মের নাম কিন্তু করণ অর্জুন, শাহরুখ খান আর সলমান খান আয়েঙ্গে, করণ অর্জুন আয়েঙ্গে।
2: এবং ব্যাপারটা হচ্ছে সলমান খান এবং শাহরুখ খানকে তারপর যখন একটা সিনেমায় আমরা একসাথে দুজনকে দেখলাম, একটা ছোট্ট ক্যামিওতে সলমান খান ছিলেন শাহরুখ খানের সিনেমায়, তখন ওই ক্রেজটা আবার অনুভব করলাম,
3: মানে সেই করণ অর্জুনের ক্রেজটা
2: একদম
3: এক্স্যাক্টলি। মানে আমরা যারা যারা নাইনটিজ কিড বা নাইনটিজ এর ফিল্ম দেখেই বড় হয়েছি, সেই সময়টাতে এখনো বাঁচি, তাদের কাছে কিন্তু সলমান খান আর শাহরুখ খানকে এখনো এক স্ক্রিনে দেখা মানে আরে করণ অর্জুন ইজ ব্যাক অ্যাগেইন, মানে এই ফিল্মটা কিন্তু এখনো হয়। তো যাই হোক, কথা বলছি রাজেশ রোশনজিকে নিয়ে, এবং এই ফিল্ম করণ অর্জুন, তার পরিচালক কিন্তু রাজেশ রোশনেরই দাদা বা রাজেশ রোশনেরই ভাই, তিনি হচ্ছেন রাকেশ রোশন। তো এখানে একটা আমরা দুজনের কোলাবোরেশন পাচ্ছি নাইনটিজ এর সময়, যেখানে ফিল্ম পরিচালনা করছেন রাকেশ রোশন এবং সেটাতে মিউজিক দিচ্ছেন রাজেশ রোশন। আর এই ফিল্মে প্রত্যেকটা গান সুপার ডুপার হিট, তার মধ্যে একটা আবার প্রথমে রিজেক্টেড হয়ে গিয়েছিল, পরে আবার সেটাকে না চলবে না ঠিক আছে রিজেকশন করা যাবে না এই গানটা রাখতে হবে, সেই গানটা হচ্ছে জাতি হুমে জলদি হ্যায় ক্যা, বিশাল সুপার হিট একটা গান। এছাড়া রয়েছে ভাংড়া পালি, এটা নিয়েও অনেক গল্প আছে, কিন্তু আমরা আজকে যে গানটা শোনাবো সেটাকে করণ অর্জুন ফিল্মের অ্যান্থেম সং বলা হয়, দ্যাট ইজ ইয়ে বন্ধন তো প্যার কা বন্ধন হ্যায় না।
2: একদমই তাই, এবং এই দুই ভাই যখন একসাথে কাজ করছেন দুজনেই ভীষণভাবে পারফেকশনিস্ট, তো একটু তো একে অপরের পছন্দ অপছন্দ নিয়ে একটু টানা পড়েছিল যেটা সৌমি বলল। তো ইয়ে বন্ধন তো এই গানটা যেটা আমাদের ভীষণ মনের কাছাকাছি সেই গানটাতেও আমরা যাবো, এবং আমার মনে হয় যে রাকেশ রোশনজি এবং রাজেশ রোশনজি একসাথে তো ব্যাক টু ব্যাক বেশ কিছু সিনেমায় কাজ করেছে,
3: এবং পরে আমরা আরো একজন রোশনকে সেখানে চলে আসতে দেখছি, মানে সেই গ্রুপের মধ্যে ঢুকে যেতে দেখছি,
2: একদম
3: ষোলোবেলা পূর্ণ হয়েছিল,
2: রাইট, লেট নাইনটিজ এ চলে আসছেন ঋত্বিক রোশন। তো এক কথায় রোশন পরিবার বলতে সত্যি আলোর একটা রশ্মি রশ্মি ভাব তো রয়েছে,
3: মানে সবাই নাম উজ্জ্বল করেছেন, সবাই নাম রোশন করেছেন। তো ইয়ে বন্ধন প্যার কা বন্ধন তো এই যে গানটা, সেই গানটা একটা ব্যাকগ্রাউন্ড পিস অফ মিউজিক যেটা রাজেশ রোশন 1992 খেল বলে একটা ফিল্মের জন্যে তিনি সেই ব্যাকগ্রাউন্ড স্কোর

বানিয়ে রেখেছিলেন, কিন্তু সামহাও সেই সময় সেই খেল ফিল্মে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ হয়নি। তো সেই টিউনটাকে রাকেশ রোশনজি ফিরিয়ে এনেছিলেন এই ফিল্মের জন্যে, করণ অর্জুনের জন্যে। আর তিনি রাজেশ রোশনকে বলেছিলেন যে এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমি গান হিসেবে ইউজ করবো এবং সেটাই এই ফিল্মের অ্যান্থেম সং হবে। কুমার শানু, উদিত নারায়ণ, অলকা ইয়াগনিকের গাওয়া ইয়ে বন্ধন তো প্যার কা বন্ধন হ্যায়, জন্মো কা সঙ্গম হ্যায়। তুমি শুনছো নস্টালজিক 90s, 9903655992 নম্বরটা তো খোলাই আছে তোমার জন্য।

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ। নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ গেমিং জোন।
1: চিনতে পারছেন এটা কোন গান?

0: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone. তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: Nostalgic 90s,
1: Nostalgic 90s.
2: এখন তোমার রিকোয়েস্টের গান,
1: এখন তোমার রিকোয়েস্টের গান।
3: শুভ দত্ত দত্তপুকুর থেকে শুনতে চেয়েছো এই গান।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, nostalgic 90s.
1: Nostalgic 90s Shomi Aporupar sathe aar hain. এক লড়কিকে দেখা তো এসা লাগা, তোমার রিকোয়েস্টের গান তোমাকে শোনাচ্ছিলাম, শুভ দত্ত দত্তপুকুর থেকে এই গানটা শুনতে চেয়েছিলে 9903652992 তে। তুমিও তোমার পছন্দের কোনো একটা 90 দশকের গান শোনার জন্য আমাদের কাছে ডেফিনেটলি রিকোয়েস্ট পৌঁছে দিতেই পারো। তবে এই মুহূর্তে এই ঘন্টাটায় রয়েছি কিন্তু আমরা মিউজিক কম্পোজার রাজেশ রোশনজিকে নিয়ে, কারণ আজকের দিনেই তার জন্মদিন। তার জন্মদিন সেলিব্রেট করতে করতে মানে তাঁর ভালো ভালো কিছু গান দিয়েই আর ডেফিনেটলি সেই সব ফিল্মের কথা, মিউজিকের ব্যাক স্টোরি, কীভাবে তৈরি হয়েছিল সেই সমস্ত গান যেটা অনেকের কাছেই হয়তো অজানা, সেই সব গল্প নিয়েই আমরা গভীরভাবে নস্টালজিয়ায় ডুবে রয়েছি এই মুহূর্তে। এমন কিছু গান, এমন কিছু ফিল্ম যেটা সবসময় আমাদের কাছে ভীষণ ভীষণ স্পেশাল। আর অপরূপা, আমরা তখন বলছিলাম না যে তাঁদের যে ফ্যামিলি লেগেসি, মানে রোশন লাল নাগরাথজি, যিনি

0: একজন বিখ্যাত মিউজিক ডিরেক্টর ছিলেন তার ছেলে রাকেশ রোশন, রাজেশ রোশন দুজনেই ফিল্ম জগতে, একজন সিনেমা পরিচালনার ক্ষেত্রে, একজন রোশনজির মতোই মিউজিক কম্পোজিশনের ক্ষেত্রে তাদের ছাপ রেখেছেন। এর পরের যে জেনারেশন, সেই পরের জেনারেশনে আমরা পাচ্ছি কিন্তু হৃতিক রোশনকে, এবং হৃতিক রোশনের ডেবিউ হচ্ছে রাকেশ রোশনের পরিচালনায়, এবং সেই ফিল্মের নাম কহনা প্যার হ্যায়, যেখানে আবার মিউজিক করছেন রাজেশ রোশন। তাই বলা যেতে পারে 2000 সালটা এমন একটা সাল ছিল যেই বছরে শুধু হৃতিক রোশনকেই যে আমরা পেয়েছি তা নয়, সেই বছরে রোশন ফ্যামিলির 3 জনকে আমরা একসঙ্গে কোলাবোরেশন করতে দেখলাম। এটাও কিন্তু খুব রেয়ার ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
1: একদমই তাই। এবং কহনা প্যার হ্যায়ের কথা যখন তুমি বললে, কহনা প্যার হ্যায় কিন্তু সেই সিনেমা যে সিনেমার ঝুলিতে রয়েছে প্রচুর প্রচুর অ্যাওয়ার্ড, এবং মিউজিকলি যদি দেখতে হয় অ্যাওয়ার্ডের সংখ্যা দিলসের পরে 90s কিন্তু কহনা প্যার হ্যায়, লেট 90s অ্যাকচুয়ালি, কহনা প্যার হ্যায় কিন্তু তার দ্বিতীয় পজিশনে, যার মিউজিকের জন্যে প্রচুর অ্যাওয়ার্ড, এবং সেখানে রয়েছে বেস্ট লিরিক্স বলো, বেস্ট মিউজিক বলো, বেস্ট প্লেব্যাক সিঙ্গার মেল বলো। তো ব্যাপারটা হচ্ছে যে এত এত এত অ্যাওয়ার্ড একটা সিনেমার ঝুলিতে যখন, তখন সেই সিনেমার মেকিংয়ে যারা যারা রয়েছেন প্রত্যেকের তো অবদান অনস্বীকার্য থাকেই। আর আজকে সেই রকমই একজন ভীষণ ভীষণ গুণী শিল্পীর বার্থডে সেলিব্রেট করছি, যার নাম রাজেশ রোশন, এবং এই রোশন পরিবারের আরও এক অন্যতম নাম।
0: ঠিক, রাজেশ রোশনজি এই ফিল্মে কিন্তু একটা মানে ইউনিক ব্যাপার করেছিলেন, বা একটা ম্যাজিক করেছিলেন বলতে পারো, যেটা এর আগে ফিল্ম ইন্ডাস্ট্রি পায়নি, মানে ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বিষয়টা ঘটেনি। সেটা হচ্ছে পপ সিঙ্গার হিসেবে তখন খুবই জনপ্রিয় লাকি আলী, তো লাকি আলী তার নিজের মতন করে গিটার নিয়ে গান গাইছেন, সোলো সং রিলিজ করছেন, ঠিক আছে, কিন্তু কহনা প্যার হ্যায় ফিল্মেই রাজেশ রোশনজি লাকি আলীকে দিয়ে প্লেব্যাকের দুনিয়ায় পা রাখতে রীতিমতো বাধ্য করেছিলেন। এবং সেখানে আমরা দুটো গান পেয়েছি, দুটো গানই ভীষণ জনপ্রিয় হয়েছিল। একটা হচ্ছে যেখানে ওই রাকে হৃতিক রোশনের যে পরবর্তী যেটা এন্ট্রি হয় আর কি, সেই ক্যারেক্টারটা ইকবাল কা জিনা আমরা দেখছি একটা পাবের মধ্যে, সেখানে হৃতিক রোশন আর আমিষা প্যাটেলের যখন দেখা হচ্ছে, সেই মানে টুইন যে ক্যারেক্টার, সেখানে ইকবাল কা জিনা সেটা গাইছেন লাকি আলী। এবং তার পরবর্তীকালে যখন রোম্যান্স একটু একটু করে ব্লুম করছে, সেই সময় না তুম জানো না হাম আমরা জাস্ট কেউ বলতে পারি না, তবে তার আগেও যখন আমরা হৃতিক রোশনকে তো দুভাবে পেয়েছি এই ফিল্মে, যখন রোহিত ছিল হৃতিক রোশন, সেই সময়ও এক সে বরকার এক দুর্দান্ত সমস্ত গান, সেটা প্যার কে কাস্টিমে বলো বা যাই বলো না কেন, এবং এক একটা গানের ক্ষেত্রে এক এক রকম ট্রিটমেন্ট। এবং সেই জন্যেই বোধ হয় আফটার জুলি 1975 পরে রাজেশ রোশনের ঝুলিতে মিউজিক কম্পোজার হিসেবে আরও একবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড চলে এলো, আর সেটা কহনা প্যার হ্যায়ের জন্যে।

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নাইনটিজ গেমিং জোন নাইনটিজ গেমিং জোন নাইনটিজ গেমিং জোন
1: চিনতে পারছেন এটা কোন গান?

0: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone. তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.

0: নস্টালজিক 90s এ নস্টালজিক 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান
1: মহেশতলা থেকে বিজলি চক্রবর্তী শুনতে চেয়েছেন এই গানটা, কয়ামত সে কয়ামত ফিল্মের সাউন্ড ট্র্যাক রইল তোমার জন্য 9903653992 তে। তুমিও তোমার পছন্দের হতে হবে কিন্তু সেটা নাইনটিজ এর গান রিকোয়েস্ট করতে পারো। সঙ্গে আছি সৌমিয়ার অপরূপা, ওনলি অন 107 FM রেইনবো।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: নস্টালজিক 90s শুনছো তুমি, আর স্টুডিও ক্লক বলছে যে দশটা বেজে গেছে। আমি নটাতে আটকে আছি, দশটা বেজে 34 মিনিট হয়ে গেছে, আর আজকে পুরো একটা ঘন্টা, আজকে 9:30 থেকে নস্টালজিক 90s শুরু হয়েছে, তো পুরো একটা ঘন্টা আমরা কিন্তু রাজেশ রোশনজিকে নিয়েছিলাম এবং এখনো আছি।
2: এক্স্যাক্টলি, কারণ সময়টা 10:30 বেজে গেলেও বা আমাদের টাইম অনুযায়ী আমরা ক্রমশ এগিয়ে চললেও, যেটার জন্য আমি জানি তুমি ওয়েট করে আছো, সেটা হলো
0: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.
2: সো গেমিং জোনে একটা গানের একটুখানি প্রিলিউড তোমাকে শুনিয়েছিলাম, মানে শুরুর যে অংশটা শুনিয়ে জানতে চেয়েছিলাম যে এই গানটা তুমি চিনতে পারছো কিনা। তো গানটা চিনেছেন যারা যারা, তাদের সবারই নাম কিন্তু আমরা পেয়েছি, কেউ কেউ ভুল বললেও মোটামুটি ঠিকঠাক উত্তর পেয়েছি। তো কারা কারা সঠিক উত্তর দিয়েছো সেই নামটা আগে বলবো, আর না সেই নামের পরে যেটা থাকবে সেটা হচ্ছে যে এই গানটার সাথেও রাজেশ রোশনের একটা কানেকশন আছে, তাই তো?
1: হ্যাঁ, সেই কানেকশনের কথায় আসছি। আপাতত কারা কারা সঠিক উত্তর দিয়েছো তাদের নামগুলো বলে দিই। মোহাম্মদ শরীফুল ইসলাম আনোয়ার আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন, বিবি মরিচা ভাঙর থেকে, বিজলি চক্রবর্তী মহেশতলা থেকে, রাজা দত্ত লেকটাউন থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, সুদীপ দাশগুপ্ত টলিগঞ্জ থেকে, প্রশান্ত জগৎ বল্লভপুর থেকে, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, হরেকৃষ্ণ কাশ্যপ গুজরাট থেকে, অমিত মণ্ডল গোবরডাঙ্গা থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, সাধন মণ্ডল উদয় নারায়ণপুর হাওড়া থেকে, অন্বেষা দাস হাওড়া থেকে, সোনালী কালীঘাট রোড থেকে, তন্ময় ভবানীপুর থেকে, প্রসেনজিৎ বেরা খড়গপুর, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট, স্নেহা দাস গড়িয়া, আলফিনা রেণুকা অর্জন এবং আকিব ফ্রম ছোট্টা কালিকাপুর, ওকে, সঞ্জীব কলকাতা থেকে এবং গণেশ ডোমজুর থেকে, তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো।
2: এবং যখন এত সুন্দরভাবে সঠিক উত্তর আসে, সবার জন্য একটা জিনিস তো ম্যান্ডেটরিলি থাকে, এত সোজা একটা গান তো হই হই করে হাততালি তো দেবই, তার কারণ হচ্ছে এই গানটার সাথেও রাজেশ রোশনের কানেকশন এটাই যে ফিল্মের নাম কোয়েলা, এবং কোয়েলা ফিল্ম পরিচালনা করেছিলেন রাকেশ রোশন এবং তার সঙ্গীত পরিচালনায় ছিলেন দ্য ওয়ান অ্যান্ড ওনলি রাজেশ রোশন। তাকে নিয়ে আমাদের যে এই এপিসোডটা ছিল আজকে নস্টালজিক 90s-এ, সেটা শেষ করতে করতে সেই গানটা কোয়েলা সাউন্ডট্র্যাক থেকে, যেই গানটা আজকে তোমাকে গেমিং জোনে শুনিয়েছিলাম, এবং আজকের গেমিং জোনের রাইট আনসার

সেই গানটা শুনতে শুনতে রাজেশ রোশনের জন্মদিনের এই এপিসোড শেষ, কিন্তু নস্টালজিক নাইনটিজ রাত ১২টা পর্যন্ত তোমার কানে। 9903653992 তে পাঠাও তোমার গানের রিকোয়েস্ট, আর ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107FM রেনবো কলকাতা, সেখানে কিন্তু ইনস্টা চয়েস, হ্যাঁ ভোট করো, সময় বেশি নেই, রাত ১১টায় ভোটিং লাইন ক্লোজড।

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ।
1: এই গানটি কার গাওয়া?

0: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.
2: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
3: Nineties pop tunes, just indie pop, just indie pop, just indie pop.
4: ইন্ডি পপ এবং নাইনটিজের খুব স্পেশাল একটা সেগমেন্ট ইন্ডি পপ, যেমন বলিউডের গান থাকে, ইন্ডি পপ থাকে, বাংলা গানের নাইনটিজ থাকে, তো সেই রকমই এই মুহূর্তে ইন্ডি পপটা কিন্তু আজকে আমাদের তিন একে তিন গানের হ্যাট্রিকে সাজানো। তিনটে দারুণ ইন্ডি পপ, যেখানে ইউফোরিয়া রয়েছে, যেখানে কলোনিয়াল কাজিনস রয়েছে, যেখানে ফাল্গুনী পাঠক রয়েছেন, তো সব নিয়ে আজকের ইন্ডি পপটাও বেশ জমাটি, তাই না?
5: তাহলে আজকের পপ টিউনসের পরপর তিনটে ইন্ডি পপ সং তোমার জন্য, আর তিনটে গানই ভীষণ পছন্দের জানি, কিন্তু এই তিনটে গান তুমি এনজয় করতে করতে যেটা করতে একেবারেই ভুলবে না সেটা হচ্ছে 9903659992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা SMS-এ নিজের নাম, শর্ট লোকেশন, আর এই যে একটু আগে গেমিং জোনের আনসার কুইজটা তোমাকে শোনালাম, একটা গানের ছোট্ট অংশ শুনিয়ে যে গানটা কার গাওয়া সেই উত্তরটা পাঠিয়ে দেবে 9903659992 এই নাম্বারে। এছাড়াও তোমার পছন্দের নাইনটিজের গানের রিকোয়েস্ট সেটাও তুমি SMS অথবা হোয়াটসঅ্যাপে একইভাবে পাঠাতে পারো একই নাম্বারে। আর 11টা পর্যন্ত কিন্তু আমাদের ইনস্টা চয়েসের লাইন খোলা রয়েছে, তার জন্য তোমাকে এখনই ফলো করতে হবে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা। চলে যাও এক্ষুনি ইনস্টাগ্রামে আর সেখানে দেখো, যেখানে 107FM রেইনবো কলকাতা লোগোটা রয়েছে, গোল করে রয়েছে, ওটাকে ক্লিক করো, করলেই দুটো গানের অপশন তুমি স্টোরি সেকশনে ওইখানে দেখতে পাবে, ইয়ে হাসি বাদিয়া অথবা জরা জরা, যে গানটা তোমার পছন্দের। আপাতত কিন্তু একটুখানি এগিয়ে রয়েছে ইয়ে হাসি বাদিয়া, তোমাকে একটুখানি লুকিয়ে লুকিয়ে বলেই দিলাম আর কি। তো যে গানটা তোমার ফেভারিট, তুমি চাও আজকে ইনস্টা চয়েসে উইনার হোক, সেই গানটাকে এক্ষুনি

করো, দেরি করো না। ইয়ে হাসি বাদিয়া অথবা জরা জরা বেহকতা হ্যায়, এই দুটো গানের মধ্যে যে গানটা তোমার পছন্দের সেটা ভোট করতে হবে, কিন্তু শুধুমাত্র আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতায়। তাই ফলো করে তারপর স্টোরি সেকশনে গিয়ে এক্ষুনি ভোট করো। ভোটিং লাইন শেষ হবে বা ক্লোজ করে দেবো আমরা ভোটিং ঠিক রাত 11টায়। আর এখন তোমার জন্যে তিনটা ব্যাক টু ব্যাক সং, তিন এক্কে তিন গানের হ্যাট্রিক, যেখানে

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: এই গানটি কার গাওয়া?

0: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone,
2: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছ Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s,
3: 90s Insta Choice,
4: 90s Insta Choice,
5: 90s ইনস্টা চয়েস, যেটা বলেছিলাম যে 11টার পর কিন্তু ভোটিং বন্ধ হয়ে যাবে, তাই বারবার করে বলা 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল, সেখানে এসে ফলো করে আমাদের স্টোরিতে দেওয়া দুটো গানের চয়েস ছিল, সেই দুটো গানের মধ্যে তুমি তোমার পছন্দের গানকে জিতিয়ে দিতে পারো। তো হয়ে গেল, আর তো উপায় নেই, আর তো ভোট দিতে পারবে না। তো আপাতত যে দুটো গান ছিল সেই দুটো গানের কথা বলি, এক ছিল ইয়াসিন বাদিয়া, আরেকটা ছিল জারা জারা। তো দুটোর মধ্যেই বেশ
6: পছন্দের গান অপরূপা, আর দুটো গানেরই কিন্তু মিউজিক কম্পোজ করেছিলেন এ আর রহমান। তো তিনি আমাদের ভীষণ পছন্দের, তার সুর করা দুটো ভীষণ মেলোডিয়াস গান, যে গান শুনলেই আমাদের বেড়াতে যেতে ইচ্ছে করে, চারপাশটা কেমন যেন একটা শান্ত শীতল হয়ে যায়, সেরকমই দুটো গান ইয়ে হাসি বাদ।

ইয়া জরা জরা জানি দুটো গানই তোমার খুব খুব খুব পছন্দের, কিন্তু তা সত্ত্বেও আজকে যে গানটাকে তুমি 39% ভোট দিয়ে সং নম্বর 2 বানিয়েছো, সেই গানটা রেনা হ্যায় তেরে দিল মে ফিল্মের সাউন্ডট্র্যাক জরা জরা। সং নম্বর 2।

0: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
1: এগারোটা আঠেরো হয়ে গেছে, আঠেরো মিনিট হয়ে পঁয়তাল্লিশ সেকেন্ড। সৌমি অপরূপার সাথে তুমি রয়েছো নস্টালজিক নাইনটিজে, যেখানে একটু আগে ইনস্টা চয়েসের আজকের উইনার যে গানটা ইয়ে হাসি মাদিয়া শুনছিলে এসপি বালাসুব্রমণিয়াম এবং তার সঙ্গে কে এস চিত্রার ভয়েসে, ফিল্মের নাম রোজা। আর এরপর সময়টা কিন্তু এখন ইয়েস গেমিং জোনের, যে উত্তরটা তোমার থেকে আশা করছিলাম একটা প্রশ্নের, একটা গান কিছুটা শুনিয়েছিলাম চান্দি জ্যাসা রঙ হে তেরা, তোমাকে জিজ্ঞেস করছিলাম যে এই গানটা গায়ক কে। তো অনেক উত্তর পেয়েছি, তার মধ্যে কিছু ঠিক কিছু ভুল যেমন থাকে, কিন্তু সঠিক উত্তর কারা কারা দিয়েছে অপরূপা?
2: সঠিক উত্তর দিয়েছেন সঞ্জিত বিশ্বাস কোচবিহার থেকে, হরিকৃষ্ণ কাশ্যপ গুজরাট থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা থেকে, অভিজিৎ মণ্ডল কালিকাপুর থেকে, রাজু দাস মৌরিগ্রাম, শ্রাবণী চক্রবর্তী চেতলা আভা হাওড়া, শঙ্কর নন্দী ব্যারাকপুর, অ্যান্ডি কলকাতা, রাজা দত্ত লেকটাউন, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল, রফিকুল মণ্ডল আকনপাড়া, তন্ময় ভবানীপুর, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি, মোহাম্মদ শরীফুল ইসলাম মরিচা ভাঙর, জয়দীপ রায় বাঘাযতীন, রমাদত্ত বেলতলা রোড, সঞ্জিত মজুমদার কুন্তিঘাট, কবিতা দাস বাঘাযতীন, বিজলী চক্রবর্তী মহেশতলা, গুনগুন শালকিয়া, সোনালী কালীঘাট রোড, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর, শান সাজু কুন্তিঘাট হাওড়া, পায়েল ঘোষ হাওড়া, বিশ্বনাথ গায়েন বিলারা হুগলি এবং রীতা শ্রীমানী বেহালা 60 থেকে।
1: এবং সবার জন্য আগে হাততালিটা দিয়ে নিই, তারপর তো উত্তরটা বলছি তোমাকে আর গানটাও শোনাবো। ইয়েস ইয়েস ইয়েস, ভীষণ পছন্দের একজন শিল্পী, তার জন্মদিনও কিন্তু জাস্ট কয়েকদিন আগেই আমরা পেরিয়ে এসেছি। তিনি পঙ্কজ উদাস, তাঁর ভয়েস আজও আমাদের বড় পছন্দে। তো তাঁর গাওয়া গান ছিল চান্দি জয়সার রঙ হে তেরা, তোমার জন্য রইল আজকে পপ টিউনে, অনলি অন নস্টালজিক নাইনটিজ, শুনছো 107 FM রেইনবোতে।
0: Just Indie Pop.

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s. Nostalgic 90s,
1: Nostalgic 90s.
0: এখন তোমার রিকোয়েস্টের গান,
1: এখন তোমার রিকোয়েস্টের গান।
2: নস্টালজিক নাইনটিজে এখন তোমার রিকোয়েস্টের গানে যে গানটা শোনাবো, সে গানটা মোটামুটি প্রত্যেক নাইনটিজেই কেউ না কেউ তো রিকোয়েস্ট করোই, শুনতে চাও, আমাদের সকলের ভীষণ ফেভারিট একটা গান। কিন্তু আজকে তিনজনের থেকে রিকোয়েস্ট পেয়েছি, তাই না শোনালেই নয়। কালীঘাট রোড থেকে সোনালী, বাঘাযতীন থেকে জয়দীপ রায়, আর দক্ষিণ সাঁকড়াল থেকে মনিরুদ্দিন লস্কর। তিনজনেই শুনতে চেয়েছো যে গানটা, সে গানটা গেয়েছেন আলিশা চিনয়। গানের নাম ইয়েস মেড ইন ইন্ডিয়া। তোমার জন্য রইল নস্টালজিক নাইনটিজের রিকোয়েস্টে, এবং অবশ্যই ইন্ডি পপ মানে পপ টিউনে।
3: 90s pop tunes, 90s pop tunes, just indie pop, just indie pop, just indie pop.

0: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ অথবা ফোন মেসেজ করে। সঙ্গে নিজের নাম এবং লোকেশন অবশ্যই পাঠাবেন। 90s gaming zone, 90s gaming zone,
1: 90s gaming zone. তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: Bangla ganer 90s,
3: Bangla ganer 90s.
4: নব্বই দশক এবং তার পাশাপাশি যে সময়টা, যেমন ধরো নব্বই দশক যখন শুরু হচ্ছে বা নব্বই দশক যখন

0: হচ্ছে ঠিক সেই সময়টাতে বাংলা আধুনিক গানের ক্ষেত্রে আমরা ভালো ভালো কিছু গান, অন্য ধারার কিছু গান পেয়েছি, কিন্তু ফিল্মি গান বলতে আমরা জানতাম যে হিন্দিতে ঠিক যেভাবে কুমার শানু গান গাইছেন, অলকা ইয়াগনিক গান গাইছেন, তারাই এসে বাংলাতে সেই সময় বাংলা সিনেমার গান গাইবেন, যেখানে আমরা হয়তো বুম্বাদাকে দেখব, আমরা হয়তো অভিষেক চ্যাটার্জিকে দেখেছি, আমরা ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখেছি, দেবশ্রী রায়কে দেখেছি, কিন্তু এই যে 90 দশকের একটা বাংলা সিনেমার ধারা যেখানে হরনাথ চক্রবর্তী, প্রভাত রায় কিংবা স্বপন সাহা পরিচালনা করছেন, তার পাশাপাশি কিন্তু আরও একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন যার ফিল্মের ধারা এই ফিল্মগুলোর থেকে বা এই কমার্শিয়াল বাংলা মুভির থেকে একেবারেই অন্য ছিল, কিন্তু তার মধ্যেও তিনি সেই বাঙালি চিত্র পরিচালক যার ফিল্ম জাতীয় পুরস্কারের যে গর্ব, সেই গর্বে আমাদের প্রত্যেককে গৌরবান্বিত করেছেন। এবং আজও যখন তার কথা ওঠে, বাংলা ফিল্মে 90 দশকের বাংলা ফিল্মের এই অন্য ধারার কথা ওঠে, তখন আমাদের আর কাউকেই মনে পড়ে না, মনে পড়ে শুধুমাত্র ঋতুপর্ণ ঘোষকেই।
1: একদমই, এবং ঋতুপর্ণ ঘোষের যে সমস্ত সৃষ্টি সেই রকমই আজকে আমাদের বাংলা গানের 90s তার তৈরি করা একটা দারুণ সিনেমা তিতলি। ছোটবেলায় যে সময় প্রথম এই সিনেমাটা দেখেছিলাম তখন থেকে না কঙ্কনা সেনশর্মা, মানে তিতলি নাম ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন, তার প্রতি না একটা অন্যরকমের ভালো লাগা ছিল। ওই খোলা চুল, একদম আমাদের মতোই, যেন আমার বাসের বাড়ির দিদিটি হাঁটা চলা করছে, ওই ব্যাপারটা এতটা রিলেট করেছিলাম। তো তিতলি ভীষণ পছন্দের একটা সিনেমা, এবং তিতলির মেঘ পিয়নের ব্যাগের ভেতর
0: ভালো লাগা একটা গান,
1: দারুণ একটা সুন্দর গান।
0: যদি খুব ভুল না করি তাহলে দেবজ্যোতি মিশ্রর সুর, এবং ফিল্মের পরিচালকের নাম তো বলেইছি ঋতুপর্ণ ঘোষ, মানেই একেবারে অন্য রকম। ঋতুপর্ণ ঘোষ মানেই তার ছবি আমাদের ভাবাবে, এবং তার ছবি দেখতে দেখতে আমরা সত্যি সত্যি সেরকম একটা মেঘ পিয়নের দেশে উড়ে যাব। তিতলিও তেমন একটা সিনেমা, যেখানে মিঠুন চক্রবর্তী, দ্য মিঠুন চক্রবর্তীর যে একটা স্টারডম, দ্য অরা, সেইটা কোথাও গিয়ে তিতলিতে কিন্তু ধরা পড়লো। অন্য জায়গায় তিনি অভিনেতা, তিনি ক্যারেক্টার আর্টিস্ট, কিন্তু ওখানে তিনি যেন সেই মিঠুন চক্রবর্তী যিনি বাঙালির কাছে আইকন, সেই হিরো, স্বপ্নের হিরো। তো মেঘ পিয়ন না শুনে কী বা করতে পারি, তোমার জন্য রইল বাংলা গানের 90s মেঘ পিয়নের ব্যাগের ভিতর তিতলির সাউন্ড ট্র্যাক। শুনছো নস্টালজিক 90s সঙ্গে সৌমি আর অপরূপা।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s. নস্টালজিক 90s এ,
1: নস্টালজিক 90s এ
0: এখন তোমার রিকোয়েস্টের গান,
1: এখন তোমার রিকোয়েস্টের গান.
2: কলকাতা 39 থেকে সঞ্জীব রিকোয়েস্ট করেছো এই গানটা. আ আব লট চলে ফিল্মের টাইটেল ট্র্যাকে গেয়েছেন অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণ. 9903653992 নাম্বারটা কিন্তু রয়েছে খোলা. আর আজকে নস্টালজিক 90s এ রয়েছে আরও অনেক কিছু, তাই শুনতে থাকো, সঙ্গে থাকো 107 FM রেইনবোতে.

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: নস্টালজিক 90s গেমিং জোনের সময় হয়েছে, কারণ রাত 11টা বেজে হয়ে গেছে এখন 46 মিনিট। আর সৌমী অপরূপা, কিন্তু তোমার নামের লিস্ট নিয়ে রেডি, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। আজকের সময়টা সত্যি একটুখানি কম পেয়েছি আমরা, কিন্তু হ্যাঁ, যে থার্ড গেমিং জোনটা তোমাদের জন্য ছিল, সেখানে তোমাকে যে গানটা শুনিয়েছিলাম, ওরম তাকিও না আমি ক্যাবলা হয়ে যাই, সেই গানটা কার গাওয়া? দুরকম উত্তর এসছে, একটা ব্যান্ডের নাম, একটা শিল্পীর নাম, কিন্তু তাও দুটো উত্তরই আমরা অ্যাকসেপ্ট করেছি। এবং যারা যারা দিয়েছেন সঠিক উত্তর, নামটা বলি?
2: হ্যাঁ, নামটা বলি।
1: অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, বিজলী চক্রবর্তী মহেশতলা থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, শানু

সাজু মন্ডল, শান সাজু মন্ডল, কুন্তিঘাট থেকে শঙ্কর নন্দী ব্যারাকপুর, রীতা শ্রীমানি বেহালা কলকাতা ষাট, সঞ্জিত মজুমদার কুন্তিঘাট হুগলি, সোনালী কালীঘাট রোড, আভা হাওড়া, রিয়া গড়িয়া, সঞ্জিত বিশ্বাস কোচবিহার, মোনালি মন্ডল দশবাগা, পূজা গড়াই খাতরা, শ্রিয়া মুখার্জি গোয়া, প্রশান্ত দলুই কাঁথি পূর্ব মেদিনীপুর, সুশান্ত সেনগুপ্ত রাঁচি ঝাড়খণ্ড, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল, রিঙ্কু ঈশানী বাউরিয়া।

0: এবং ওই বললাম আর কি, মেলানোমেশানো আছে, কেউ ব্যান্ডের নাম বলছেন, আবার কেউ সুরজিৎ চ্যাটার্জি, এই নামটাই সঠিকভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ইয়েস, ভূমি ব্যান্ডের ব্যানারে গানটা বেরিয়েছে ঠিকই, কিন্তু গানটা আমরা যার ভয়েসে শুনি তিনি আমাদের সবার প্রিয় সুরজিৎ দা। সুরজিৎ দারও হাল ফিলে জন্মদিন ছিল, তাই আজকে তোমাদের জন্য এই গানটাই রাখবো। আর বাংলা গানের নাইনটিজে শুনছো নস্টালজিক নাইনটিজ।
1: বাংলা গানের নাইনটিজ, বাংলা গানের নাইনটিজ।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, nostalgic 90s.
1: তুমি শুনছো নস্টালজিক 90s, আর স্টুডিও এন্ড বলছি যে 11:52 হয়ে 10 সেকেন্ড। বলেইছিলাম যে আরও কিছু ধামাকা বাকি আছে, তার কারণ এবার কিন্তু আরও একজনের বার্থডে সেলিব্রেট করব আমরা।
2: মানে খুব অদ্ভুত সময়, কিন্তু যেতে যেতে এই কারণেই করা, রাত 12টা বাজলে তবেই তার হ্যাপি বার্থডে। 25শে মে যার জন্মদিন, বলছি তার কথা, গান শোনাবো, আগে একটুখানি সেলিব্রেশনটা হয়ে যাক।
3: Bumper birthday, bumper birthday, bumper birthday, bumper birthday.
2: যার বাবা নিজেই প্রযোজক ছিলেন, ছিলেন পরিচালক, এবং একটা সময় পরে তিনিও মানে অভিনয় করতে করতে, অ্যাসিস্ট করতে করতে স্বপ্ন দেখতে শুরু করেন যে না, আমিও আমার একটা প্রোডাকশন কোম্পানি বানাবো, আর কেউ নয়, করণ জোহর। 25শে মে তার জন্মদিন। আ ভেরি ভেরি ভেরি হ্যাপি বার্থডে টু হিম।

0: হ্যাঁ, আর মাত্র কয়েক মিনিট পরই সেই মানুষটার জন্মদিন যে মানুষটা সবসময় চর্চায়, সবসময় তার স্টাইল স্টেটমেন্ট এখন রীতিমতো হিট ট্রেন্ডিং।
1: হ্যাঁ, এবং যিনি আমাদের ওই 90s এর সময় কিন্তু বুঝিয়েছিলেন যে প্যার দোস্তি হ্যায়, ভালোবাসা আর বন্ধুত্বের সমীকরণটাকে একেবারে অন্যভাবে আমাদের সামনে নিয়ে এসেছিলেন। তার জন্মদিন আগামীকাল। তো কুছ কুছ হোতা হ্যায় ফার্স্ট ফিল্ম,
0: হ্যাঁ,
1: তো শাহরুখ কাজলকে রেখে, রাহুল আঞ্জলিকে রেখে আরেকটু মানে বড়ভাবে তিনি যেটা বানালেন, দ্যাট ইজ কভি খুশি কভি গম, দ্য গ্র্যান্ড কভি খুশি কভি গম, যার সিকুয়েল আসবে করছে শুনছি। তো সেই গানটা শুনতে শুনতে আজকের মতো শেষ করি।
0: একদম, আজকের মতো টাটা বাই বাই। অপরূপা আর সৌমি আমরা ছিলাম, আবার খুব তাড়াতাড়ি কোনো একদিন দেখা হচ্ছে
1: সামনে শুক্রবার লাভ জাংশন, তাই টিউন করে থাকো 107 FM রেইনবো।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প, গল্প স্বল্প।

সাথী, আপনার সাথে, আপনাদের সাথে গল্প শোনাতে গল্প স্বল্প অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আমি সোহম, আপনাদের প্রিয় বন্ধু সোহম। চলে এসেছে গল্প স্বল্প নিয়ে 107 FM রেইনবো, আপনাদের প্রিয় FM চ্যানেল 107 FM রেইনবো। ইয়াস, গল্প স্বল্পর রিপিট ব্রডকাস্ট। হ্যাঁ, এই গল্পটি সেই গল্পটি যেটা গত রবিবার বিকেল 4:02 আপনি শুনেছিলেন। ইয়াস, ওয়ান অ্যান্ড অনলি 107 FM রেইনবো। স্টুডিওর ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি সময়টা এখন 12:01:30, অর্থাৎ 1:30 আগে শুরু হয়ে গেছে একটা নতুন দিন, 25শে মে সোমবার। এই দিন সবার জীবনে খুব ভালো কাটুক। আবার অনেক শুভেচ্ছা রইল। আর রবিবার পেরিয়ে সোমবার হলে মনটা একটু দুঃখ দুঃখ হয়ে যায়, তার কারণ হ্যাঁ, আবার একটা কাজের দিন, আবার একটা চাপের দিন। সারাদিন আপনাকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হবে, আর সাংসারিক কাজ আছে, আপনার ব্যবসায়িক কাজ হতে পারে, আপনার চাকরির ক্ষেত্রে কাজ হতে পারে, কিন্তু এমন গভীর রাতে যখনই আপনি গল্প স্বল্প শুনছেন, সব কাজের চাপ, সব ক্লান্তি আপনার মন থেকে উধাও হয়ে যাবে, কারণ এটা দ্বিতীয়বার আপনি শুনছেন, এমন অথবা এটা প্রথমবার শুনছেন। আপনারা তো গল্প স্বল্পের নিয়ম জানেন, গল্প স্বল্পে রবিবার বিকেল 4:02 যে গল্পটি সম্প্রচারিত হয় সেটি পরে রবিবার পেরিয়ে এরকম সোমবারের সময় আবারও আবারও আবারও সম্প্রচারিত হয় শুধুমাত্র 107 FM রেইনবো। এছাড়া গল্প স্বল্প শোনার আরও একটি উপায় রয়েছে, আকাশবাণী কলকাতার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গিয়ে আপনি আপনার নিজের ইচ্ছা মতন, সুযোগ মতন, সুবিধা মতন গল্প স্বল্প শুনে নিতেই পারেন। ইয়াস বন্ধু, গল্প স্বল্প শুনে নিতেই পারেন। আর আর আর আর গল্প স্বল্পের সঙ্গে তো একটি দুর্ধর্ষ, অসামান্য এবং জনপ্রিয় অনুষ্ঠানের যোগাযোগ রয়েছে। কী অনুষ্ঠান? না,

0: কুইজওয়ালা, ইয়েস ইয়েস কুইজওয়ালা, কুইজওয়ালা মঙ্গলবারের জনপ্রিয় অনুষ্ঠান কুইজওয়ালা। আপনি কি এই অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে ডাইরেক্ট খেলতে চান? যদি খেলতে চান তাহলে কিন্তু এই গল্প স্বল্পে আজকে যে গল্পটি সম্প্রচারিত হবে তার একটি গঠনমূলক সমালোচনা আপনাকে পাঠিয়ে দিতে হবে আমাদের অফিসিয়াল নম্বরে 9903652992, 9903652992, 9903652992 এই নম্বরে। এই নম্বরে আপনি SMS করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার ইচ্ছা, কিন্তু নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বার কীভাবে লিখবেন? নিজের নাম লিখবেন, তারপরে লোকেশন লিখবেন, তারপরে ফোন নাম্বার, নাম লোকেশন ফোন নাম্বার, নাম লোকেশন ফোন নাম্বার, এইভাবে লিখে আপনি জানিয়ে দিন, জানিয়ে দিন এই গল্পটি কেমন লাগলো, ভালো লাগলে কেন ভালো লেগেছে, আর মন্দ লাগলে কেন মন্দ লাগলো, আর এই মন্দ থেকে ভালো হওয়ার যদি কোনো রাস্তা আপনার জানা থাকে সেই রাস্তার দিক নির্দেশটা অবশ্যই আপনাকে এই করতে হবে ওই যে 9903652992 এই নাম্বারে, যার গঠনমূলক সমালোচনা আপনার আমাদের কাছে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মনে হবে এবং সৃষ্টিশীল মনে হবে, তাকেই আমরা নিয়ে যাব মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের একেবারে সেমিফাইনাল রাউন্ডে। ইয়েস বন্ধু, ইয়েস, ইটস আ প্রমিস। তাহলে সোহম তো অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে, হ্যাঁ শুধু বলার উদ্দেশ্য এটাই, প্রতিদিন আমি দেখতে পাচ্ছি নতুন নতুন বন্ধুরা যুক্ত হচ্ছেন আমাদের এই গল্প স্বল্প অনুষ্ঠানে, আর তাদের উদ্দেশ্যে বলছি উত্তরটা ওই নাম লোকেশন ফোন নাম্বার এই সিস্টেমেই পাঠান, ঠিক আছে? আর আমি কথা বাড়াবো না, আপনারা গল্পটা শুনতে থাকুন। আর শুধু একটাই কথা, গল্প শেষ হওয়ার এক ঘন্টা পর্যন্ত সময় আপনি কিন্তু গল্পটির গঠনমূলক সমালোচনা আমাদের কাছে পাঠাতে পারবেন, ঠিক আছে? তাহলে শুনে নি আজকের গল্প স্বল্প।
1: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়, কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন নন্দিনী নাগের লেখা কলম মানে পেন। নন্দিনী নাগের জন্ম নদিয়া জেলার কৃষ্ণনগরে, বর্তমানে কলকাতা নিবাসী। অবিশ্বাসের ঈশ্বর সন্ধান গ্রন্থের জন্য তিনি সম্মানিত হয়েছেন বাংলা একাডেমি পুরস্কারে। প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে ছোট গল্প সংকলন, সামাজিক উপন্যাস, ইতিহাস ও বিজ্ঞান নির্ভর উপন্যাস রয়েছে, রয়েছে কিশোর পাঠ্য সায়েন্স ফিকশন। জনপ্রিয় একটি গোয়েন্দা গল্প সিরিজের রচয়িতা তিনি। তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্রটির নাম তিস্তা। আজকের গল্প নন্দিনী নাগের লেখা তিস্তার গোয়েন্দা কাহিনী কলম মানে পেন। গল্পের কথক রাজীব, তিস্তার ভূমিকায় অপরূপা, অন্যান্য ভূমিকায় অর্পণ, অরিজিৎ, দেবারতি, মহুয়া ব্যানার্জি, মহুয়া দাস, গোপা, দেবলীনা, অনির্বাণ, উজ্জ্বল, আত্রেয়, সমক, অমরজিৎ, কল্পলাল ও রিয়া। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে নন্দিনী নাগের লেখা কলম মানে পেন।
2: অন্যদিনের চাইতে আজ অনেকটা আগে ঘুম ভেঙে গেল অরুণাভ সেনের। গত রাতে ঘুম আসতে বেশ দেরি হয়ে গেছিল, কিন্তু ঘুম যদি নিজে থেকে ভেঙে যায় তবে তো আর কিছু করার থাকে না। ঘুম ভাঙতেই গতকালের অস্বস্তি এবং মন খারাপ ভাবটা আবার ফিরে এলো। ঘটনাটা এমনই যে মন থেকে তাড়ানোও সম্ভব হচ্ছে না, আর সেই কারণে অন্য কাজে মনোসংযোগ করতে পারছেন না তিনি। একজন প্রতিষ্ঠিত সাহিত্যিক বলে অরুণাভ সেনের মাথার উপরে সবসময় লেখার চাপ থাকে, অথচ কাল থেকে একটা নতুন শব্দও তিনি লিখতে পারেননি, এবং তিনি বেশ বুঝতে পারছেন ব্যাপারটার একটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেখালেখিতে মন দিতেও পারবেন না। জানলা দিয়ে ছুড়ে দেওয়া খবরের কাগজটা সশব্দে মেঝেতে পড়ল। চিন্তাজাল ছিঁড়ল অরুণাভ সেনের। কাগজটা হাতে নিয়ে ধাঁ করে একটা নাম মনে পড়ে গেল তাঁর। হ্যাঁ, তিস্তা। কদিন আগে এই মেয়েটির কথাই তো শুনেছিলেন সৌরভের কাছে। এই কাগজের অফিসেই তো চাকরি করে মেয়েটা। কাগজ রেখে দিয়ে সৌরভের নম্বর

0: ডায়াল করলেন অরুণাভ বাবু।
1: হ্যালো সৌরভ, আমি অরুণাভ সেন বলছি। এত সকালে তোমাকে বিরক্ত করার জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি।
0: কবি সাহিত্যিকরা একটু খাম খেয়ালি হন, এটা জানেন সৌরভ, এদের নিয়েই তো কাজ। তাই সৌরভের মতো পত্রিকা সম্পাদকদের বিরক্ত হওয়া চলে না। অসময়ে ঘুম ভাঙানোর বিরক্তি গোপন করে সৌরভ বললেন,
2: না না দাদা, বিরক্ত হবো কেন, নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছেন, তাই তো ফোন করেছেন। বলুন দাদা, কি হয়েছে বলুন।
1: হ্যাঁ ঠিকই ধরেছ, সমস্যা মানে গভীর সমস্যা। এ থেকে না বেরোতে পারলে লেখাপড়ায় মন দিতে পারছি না, তাই এই সাত সকালে তোমার শরণাপন্ন হতে হলো। আচ্ছা তুমি সেদিন গল্প করছিলে না, তোমাদের হাউজের স্টাফ একটি মেয়ে তোমার দাদার অসুস্থতার মিস্ট্রি সলভ করে দিয়েছে।
2: হ্যাঁ তিস্তার কথা বলছেন দাদা?
1: হ্যাঁ হ্যাঁ ওই তিস্তা। তো ওই মেয়েটির নাম্বারটা আমাকে দিতে পারবে? আমার খুব প্রয়োজন অ্যাকচুয়ালি।
2: হ্যাঁ কেন দেব না, কিন্তু মানে কি হয়েছে আপনার, গোপন কিছু আমাকে বলা যায়?
1: হ্যাঁ মানে সে বলাই যায়। আসলে আমার সংগ্রহে একটা দামি কলম ছিল, মানে খুবই দামি, সেটা মিসিং। তিস্তা যদি এ ব্যাপারে আমাকে একটু সাহায্য করতে পারে।
2: হ্যাঁ নিশ্চয়ই করবে, দাঁড়ান আমি ওর নাম্বারটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ
0: ফোন ছেড়ে দিয়ে সৌরভ ভাবলেন, সামান্য একটা কলম হারিয়ে যাওয়ায় তিস্তাকে ডাকাটা ওর যোগ্যতার প্রতি অবিচার করা। কিন্তু উনি চাইলে তো আর মুখের ওপর না বলা যায় না। বল এখন তিস্তার কোর্টে, ও যেটা ভালো বুঝবে করবে। তবে তিস্তাকে বিষয়টা জানিয়ে রাখা উচিত, তাই তিনি তিস্তাকে ফোন করলেন।
3: গুড মর্নিং তিস্তা।
4: মর্নিং স্যার, বলুন।
3: শোনো বলছি, একটু আগে অরুণাভ হোসেন ফোন করে তোমার নাম্বারটা নিলেন, তো উনি তোমাকে ফোন করবেন, একটা ওই পার্সোনাল ইস্যু আছে।
4: পার্সোনাল ইস্যু? কি ব্যাপারে, এনি আইডিয়া স্যার?
3: হ্যাঁ আইডিয়া মানে বলছিলেন যে একটা কলম পাচ্ছেন না, খুব দামি কলম, ওই কলমের ব্যাপারে।
4: হ্যাঁ শেষ পর্যন্ত কলম স্যার, কলম খুঁজতে গোয়েন্দা?
3: আমার মনে হলো যে কলমটা সাধারণ কিছু নয় বুঝলে, কারণ ওকে খুব উদ্বিগ্ন মনে হলো। তুমি ব্যাপারটা আগে শুনে নাও, তেমন বুঝলে না হয় কেসটা নিও না।
4: বুঝলাম, ঠিক আছে স্যার আমি দেখছি।
0: সৌরভের সঙ্গে কথা শেষ করার মিনিট পাঁচেকের মধ্যেই অরুণাভ সেনের ফোন এলো।
1: হ্যালো, আমি কি তিস্তার সঙ্গে কথা বলছি?
5: হ্যাঁ স্যার বলুন।
1: নমস্কার, আমি অরুণাভ সেন, সাহিত্যিক। কদিন আগে আপনাদের অফিসে গিয়েছিলাম আমি, তো তখন গল্পে গল্পে সৌরভ আমাকে আপনার রহস্যভেদের কাহিনীগুলো বলেছিল। আপনি যে সৌরভের দাদাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন সে গল্প শুনলাম। আসলে কাল থেকে আমি একটা সমস্যায় পড়েছি, কারণটা একেবারে ব্যক্তিগত, তো আমার মনে হচ্ছে আপনি আমাকে ঝামেলাটা থেকে উদ্ধার করতে পারবেন।
5: আমি আপনার লেখার ভক্ত স্যার, কাজেই আপনাকে সাহায্য করতে পারলে আমি খুশি হব। সমস্যাটা কি সেটা যদি আমাকে একটু খুলে বলেন, তাহলে আমি বলতে পারবো আমার পক্ষে আপনার সাহায্যে আসা সম্ভব কিনা।
1: হ্যাঁ, আসলে আমার সংগ্রহে একটা মূল্যবান কলম ছিল, মূল্যবান না বলে বরং দুর্মূল্য বলাই ভালো। সেই কলমটা কাল থেকে মিসিং, আমি বেহালায় থাকি, তো আপনি যদি একবার আসতে পারেন তাহলে ব্যাপারটা সামনাসামনি খুলে বলতে পারি। অবশ্য আপনি যদি বলেন তাহলে আমিও আপনার বাড়ি যেতে পারি, না অসুবিধা নেই কিছু।
5: না না ছিছি, আপনি কেন আসবেন, আমি যাচ্ছি, মোটামুটি ওই ঘন্টা দুই থেকে আড়াই এর মধ্যে আমি পৌঁছে যাব।
0: অরুণাভ সেন সত্তর উত্তীর্ণ, তাকে আসতে বলাটা অভদ্রতা, তাছাড়া ঘটনাস্থলটাও দেখা দরকার, তাই তিস্তা নিজেই যাবে ঠিক করল। ঘন্টা দুয়েকের মধ্যে অরুণাভ সেনের বাড়িতে পৌঁছে গেল তিস্তা। বাড়িটা দোতলা, বেশ পুরনো ছাদের, দেখে বেশ বোঝা যায় বাড়িটা অরুণাভবাবুর আমলে তৈরি নয়। অরুণাভবাবু তিস্তার অপেক্ষাতেই ছিলেন, ও যেতে ওকে নিয়ে চলে এলেন একতলায় নিজের লেখাপড়ার ঘরে। ফোনে কাউকে শরবত পাঠিয়ে দিতে বলে সরাসরি চলে এলেন কাজের কথায়।
1: গোড়া থেকে বলি তাহলে, গত পরশু আমি একটা অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গিয়েছিলাম। অনুষ্ঠানটা ছিল কলম মানে পেনকে কেন্দ্র করে।

0: যেমন বই মেলা হয়, এও তেমন কলমের মেলা বলতে পারেন। দেশের নানা স্থান থেকে পেন প্রস্তুতকারকরা আসেন এই মেলায়। প্রচুর দামি দামি কলম, কালি, ডট পেন থাকে। অনেক নামি দামি ব্র্যান্ডের বিদেশি পেনও দেখেছি ওখানে।
1: এরকম মেলার কথা আমি আগে শুনিনি, ইন্টারেস্টিং।
0: হ্যাঁ, আমিও মাত্র 2 বছর হলো জেনেছি, তবে প্রচুর মানুষ জানে দেখলাম, যথেষ্ট ভিড় হয়েছে দেখেছি, আর বিক্রিও ভালো হয় শুনলাম। যাই হোক, আসল কথায় আসি। ওখানে আমাকে কলম নিয়ে কিছু বলতে বলা হয়েছিল। কথা বলতে বলতে আমি আমার সংগ্রহে থাকা একটা কলমের কথা বলি। কলমটা জার্মানির বিখ্যাত কোম্পানির তৈরি, নিপটা সোনার। কলমের ঢাকনির যে হাতলটা, তাতে হিরে বসানো ছিল। কলমটার মালিক ছিলেন আমার জ্যাঠামশাই, তাকে উপহার দিয়েছিলেন এক সাহেব। জ্যাঠামশাই আর্টিস্ট ছিলেন, তো প্যারিসে কাটিয়েছিলেন অনেকগুলো বছর। শুনেছি ওখানে এক সাহেব জ্যাঠামশাইয়ের কাজে মুগ্ধ হয়ে কলমটা উপহার দিয়েছিলেন। তো বুঝতেই পারছেন, কলমটা কেবল সোনার নিব বা হীরের ঢাকনির জন্য দামি নয়, এর সঙ্গে আমাদের পরিবারের ঐতিহ্যও জড়িত।
1: হ্যাঁ, সে তো অবশ্যই, কিন্তু কলমটা হারালো কিভাবে?
0: হ্যাঁ, সেই কথাতেই আসছি। পরশু আমি বক্তব্য শেষ করে স্টেজ থেকে নেমে আসার পর শ্রোতাদের মধ্যে থেকে এক ভদ্রমহিলা আমার কাছে এসে কলমটা একবার দেখবার জন্য আবদার করেন। উনি নিজের পরিচয় দিয়েছিলেন কলম সংগ্রাহক বলে। বলেছিলেন, পেন আমার ভালোবাসা, আমার নেশা, যেখানে পুরনো পেনের খোঁজ পাই ছুটে যাই। হ্যাঁ, সবসময় কেনা সম্ভব হয় না, তবে দেখেও ভালো লাগে, তো আপনার সংগ্রহে থাকা ওই কলমটা যদি একবার দেখতে পেতাম খুব খুশি হতাম। এমনিতে ভদ্রমহিলাকে অবিশ্বাস করার কোনো কারণ ছিল না, সুতরাং আমি রাজি হয়ে যাই। গতকাল দুপুরে উনি এসেছিলেন, আমি আলমারি থেকে কলমটা বার করে ওঁকে দেখাই। কিন্তু উনি চলে যাবার পর থেকে কলমটা আর পাচ্ছি না।
1: স্যার, উনি আসার পর থেকে যা যা ঘটেছিল একটু মনে করে সবটা পরপর বলুন, যাতে পুরো ঘটনাটার একটা পরিষ্কার ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। কলমটা কোথায় থাকে, কাল শেষবার আপনি কোথায় রেখেছিলেন, সেসবও বলবেন।
0: কলমটা একটা কালো ভেলভেটের বাক্সে রাখা থাকে। বাক্সটা তোলা থাকে আমার শোয়ার ঘরের আলমারিতে। কাল ওকে কলমটা দেখিয়ে বাক্সে ভরে এই টেবিলে রেখেছিলাম। আমার শোবার ঘরটা যেহেতু দোতলায়, তা আমি ভেবেছিলাম যে উনি চলে যাওয়ার পর একেবারে ওটাকে আলমারিতে তুলব। আসলে উনি কলম সম্পর্কে এত কিছু জানেন যে আমারও কথা বলতে বেশ লাগছিল। ঘণ্টাখানেক বাদে উনি যখন চলে যাবেন বলে উঠলেন, তখন আমি এগিয়ে দেবার জন্য সদর দরজা অবধি গেলাম। ফিরে এসে বাক্সটা আলমারিতে তুলতে গিয়ে মনে হলো হালকা লাগছে। খুলে দেখি কলমটা ভেতরে নেই।
2: তিস্তা চোখ বুজে ভাবলো কিছুক্ষণ, তারপর জিজ্ঞাসা করল,
1: তার মানে আপনি যখন ওকে এগোতে এই ঘর ছেড়ে বেরিয়েছিলেন, তখনও পর্যন্ত কলমটা বাক্সতেই ছিল, তাই তো?
0: হ্যাঁ, মানে সেরকমই তো হওয়ার কথা।
1: আপনি মাঝখানে একবারও ঘর ছেড়ে বেরোননি?
0: না। হ্যাঁ, তবে একবার উঠেছিলাম, ঝুমো একটা বই নিতে এসেছিল, ওটা ওই পিছনের তাক থেকে পেড়ে আনতে গেছিলাম।
2: তিস্তা ভেবে দেখল, ওই তাক থেকে বই পাড়তে গেলে অরুণাভবাবুকে পেছন ফিরতে হবে, এবং এরকম ঠাসাঠাসি করে রাখা বইয়ের ভেতর থেকে প্রয়োজনীয় বইটা বার করতে কিছুটা সময়ও লাগবে। সেই ফাঁকে বাক্স খুলে কলমটা তুলে নেওয়া অসম্ভব কিছু নয়।
1: ঝুমকে?
0: আমার নাতনি, বাংলায় অনার্স পড়ছে, সেকেন্ড ইয়ার। মাঝে মাঝে আমার সংগ্রহে থাকা বইপত্র ওর কাজে লাগে, তাই নিয়ে যায়।
1: আচ্ছা, আপনি বললেন কলমটা আপনার জ্যাঠামশাইয়ের, তাহলে ওটা
0: আমি কি করে পেলাম, তাই তো? আসলে জ্যাঠামশাই বিয়ে করেননি, আমাদের যৌথ পরিবার ছিল। খুড়তুতো জ্যাঠুতো মিলে আমরা সবাই বোন ছিলাম, কিন্তু জ্যাঠামশাই আমাকেই সবচাইতে বেশি ভালোবাসতেন। উনি বেঁচে থাকতে আমাকে দিয়ে গিয়েছিলেন কলমটা। বলেছিলেন ওর হাতের লেখা এত সুন্দর, এত ভালো বাংলা লেখে,

0: ওর হাতেই মানাবে।
1: অন্যরা কেউ কিছু বলেনি?
0: বলেনি আবার। আমার পরের ভাই মেজ কাকার ছেলে শুভদীপ জ্যাঠামশাইয়ের পক্ষপাতিত্ব নিয়ে খুব চেঁচামেচি করেছিল। অবশ্য আড়ালে সামনাসামনি জ্যাঠামশাইকে কিছু বলার সাহস কারোর ছিল না।
2: ইতিমধ্যে তিস্তার জন্য লস্যি আর মিষ্টি এসে গেছিল। লস্যির গ্লাসে চুমুক দিয়ে তিস্তা বলল,
1: আপনি আমাকে ওই পেন কালেক্টর ভদ্রমহিলার নাম আর ফোন নাম্বারটা একটু দেবেন। বাই দ্য ওয়ে, আপনি কি ওকে জানিয়েছেন যে কলমটা চুরি হয়ে গেছে?
2: অরুণাভবাবু মাথা নাড়লেন,
0: না জানাতে পারেনি, আসলে আমার ভদ্রতা বোধে আটকেছে, ওকে বলা মানে ওর দিকে আঙুল তোলা। ভদ্রমহিলা বেশ শিক্ষিত আর অভিজাত, যতই উনি চলে যাবার পর থেকে পেনটা নিখোঁজ হয়ে যাক না কেন, কোনো প্রমাণ ছাড়া কি কাউকে চুরির অপবাদ দেওয়া যায়? তাই তো আপনার শরণাপন্ন হয়েছে। আমাকে কলমটা ফিরিয়ে দিতে একমাত্র আপনিই পারবেন, আপনার বুদ্ধি আর সাহসের ওপর আমার সেই আস্থা আছে।
2: অরুণাভবাবু নিজের ফোন থেকে ভদ্রমহিলার নাম্বার বার করে দিলেন। তিস্তা দেখল ওর নাম শর্মিষ্ঠা চ্যাটার্জি। নাম্বারটা নিজের ফোনে সেভ করে নিয়ে তিস্তা বলল,
1: স্যার আমাকে আরেকটা ইনফরমেশন দিন, আপনি শর্মিষ্ঠা চ্যাটার্জিকে বিদায় জানিয়ে ঠিক কতক্ষণ বাদে ঘরে ফিরে এসেছিলেন?
0: একদম সঠিক সময়টা তো বলতে পারবো না, তবে ওই মিনিট পাঁচ সাত হবে। দরজা পর্যন্ত গেলাম, ওখানে দাঁড়িয়েও দু চারটে কথা হলো। উনি আমাকে ওর বাড়িতে যাবার জন্য বারবার বলছিলেন, বলছিলেন একবার ওর বাড়িতে গিয়ে পেনের কালেকশনটা দেখে আসতে। তো আমি বললাম সময় সুযোগ হলে নিশ্চয় যাব, এইরকম টুকটাক কয়েকটা কথা আর কি।
1: আপনি এই ঘরে ফিরে আসার পর আর কোনো রকম অসঙ্গতি লক্ষ্য করেছিলেন কি?
0: না, তেমন কিছু তো নজরে পড়েনি।
1: শর্মিষ্ঠা ম্যাডামকে তো কিছু রিফ্রেশমেন্ট নিশ্চয়ই দিয়েছিলেন, চা কফি বা শরবত, সেই এঁটো কাপ ডিশগুলো কি তখন ওই ঘরেই ছিল, খেয়াল করেছিলেন?
0: হ্যাঁ তাই তো, জলখাবারের ট্রেটা তো এই টেবিলেই ছিল, ফিরে এসে ওটা আর দেখতে পাইনি।
1: কে নিয়ে যেতে পারে ওটা?
0: নিতে তো পারে অনেকেই, সচরাচর সবিতাই নেয়, খাবারটা ওই দিয়ে গিয়েছিল।
1: সবিতা আপনাদের ডোমেস্টিক হেল্প সবসময় থাকে?
0: না সবসময় থাকে না, ঠিকই কাজ করে, বাসন মাজা ঘর মোছা এসব। কাজে ঢুকেছিল সে প্রায় বছর দশেক আগে, তারপর থাকতে থাকতে যা হয় এখন টুকটাক যা দরকার পড়ে সবই করে।
1: আমি আপনার বাড়ির সকলের সঙ্গেই কথা বলবো, তখনই সবিতার সঙ্গে কথা বলবো, আলাদা করে ওকে ডাকতে হবে না। আচ্ছা আরেকটা ব্যাপার স্যার, মিসিং কলমটার কি কোনো ছবি আছে? একবার দেখতে পেলে ভালো হতো।
0: ছবি? আমি তো কোনো ছবি তুলে রাখিনি। হ্যাঁ তবে বড় বৌমার কাছে একটা থাকলেও থাকতে পারে, ও একবার কাউকে দেখানোর জন্য তুলেছিল, যদি না ডিলিট করে দেয় তাহলে দেখতে পাবেন।
1: বেশ, এবার কি তাহলে বাড়ির সকলের সঙ্গে কথা বলা যেতে পারে?
0: অবশ্যই, চলুন আপনাকে দোতলায় নিয়ে যাই, সবাই ওখানেই আছে।
2: প্রথমে অরুণাভ সেন নিজের স্ত্রীর সঙ্গে আলাপ করালেন। তিস্তার মনে হল ভদ্রমহিলা বয়সের তুলনায় একটু বেশি বুড়িয়ে গেছেন, সেই সঙ্গে অসুস্থ, বেশিরভাগ সময় তাঁর বিছানাতেই কাটে, তাঁকে দেখাশোনার জন্য একজন সবসময় লোক রয়েছে, ওঁর পক্ষে সিঁড়ি বেয়ে নিচে নামা একেবারেই অসম্ভব। তাই অসুস্থ মানুষটাকে বেশি বিরক্ত না করে তিস্তা ওই ঘর ছেড়ে বেরিয়ে এলো। অরুণাভবাবুর সঙ্গে কথা বলে তিস্তা জেনেছিল ওদের দুই ছেলে, বড় ছেলে তার পরিবার সহ এখানে থাকে, ছোট জন সপরিবারে বাইরে। বড় ছেলে আপাতত বাড়িতে নেই, অফিসের কাজে কলকাতার বাইরে গেছে। বড় বউ শিল্পীর সঙ্গে আলাপ হল তিস্তার, অরুণাভবাবু পরিচয় করিয়ে দিলেন,
0: শিল্পী ইনি তিস্তা, সত্যানুসন্ধানী, আমারই হারিয়ে যাওয়া কলমটার ব্যাপারে উনি একটু তোমার সঙ্গে কথা বলবেন।
3: শেষ পর্যন্ত একটা পেনের জন্য গোয়েন্দা ডেকে এনেছেন বাবা, পুলিশেও খবর দিতে পারতেন,
0: দেখো থানা পুলিশ করলে

0: লোক জানাজানি হবে, নিজেদেরই মান সম্মান যাবে। ইনি নিজের মতো করে খোঁজ করবেন, বাইরের কেউ কিছু জানতে পারবে না। তুমি তিস্তাকে সাহায্য করো, মাথায় রেখো বিষয়টার সঙ্গে আমাদের পরিবারের ঐতিহ্য আর সম্মান দুটোই জড়িয়ে আছে, কেমন?
1: পরিচয় পর্ব সেরে অরুণাভবাবু ঘর ছেড়ে বেরিয়ে গেছিলেন। তিস্তাই বলে রেখেছিল এটা করতে, যাতে প্রত্যেকে মন খুলে কথা বলতে পারে। গল্পের ছলে শিল্পীর সঙ্গে কথা শুরু করল তিস্তা। জানা গেল শিল্পীর দুই ছেলে মেয়ে। ছেলে তিমির ইঞ্জিনিয়ারিং পড়ছে, খেলাধুলাতেও চৌকস, ওর পাওয়া অনেক কাপ মেডেল ঘরে সাজানো আছে দেখতে পেল তিস্তা। আর মেয়ে রুমঝুম বাংলায় অনার্স পড়ছে সুরেন্দ্রনাথ কলেজে। আলাপচারিতা কিছুটা এগোনোর পরেই আসল কথায় ঢুকল তিস্তা।
2: গতকাল যে পেন কালেক্টর ভদ্রমহিলা এসেছিলেন তাঁকে কি আপনি দেখেছিলেন?
3: বাবার কাছে কত লোকই তো যাওয়া আসা করে, আমরা ওপরতলায় বসে অত খবর রাখি না, আর রাখার দরকারটাই বা কি বলুন তো। তাছাড়া ওই সময় আমি বাড়িতে ছিলাম না, কোনোদিনই থাকি না। আমার একটা পার্লার আছে, সেখানেই যাই। কাল রাতে বাড়ি ফিরে পেন চুরির কথা শুনলাম, তখনই ওই ভদ্রমহিলার কথা আমি প্রথম শুনলাম। নইলে ওরকম যে কারো হবি থাকতে পারে সেটাও আমি জানতাম না।
4: ও আচ্ছা আচ্ছা, ওই সময় বাড়িতে কে কে থাকেন সচরাচর জানেন আপনি?
3: হ্যাঁ, শাশুড়ি মায়ের আয়া থাকে, তাছাড়া সবিতা মাসি কাজে আসে একটা দেড়টা নাগাদ, 5:30-6 নাগাদ বেরিয়ে যায়। আর বাবার নিজস্ব একজন লোক আছে নারায়ণদা, সে হুটহাট যাওয়া আসা করে। তবে কাল বিকেলে এসেছিল কিনা সেটা আমি বলতে পারবো না।
4: আচ্ছা, পেনটা কে নিতে পারে বলতো শিল্পীদি, এনি আইডিয়া?
1: আপনি ছেড়ে তুমিতে চলে এলো তিস্তা, এতে মুখ খোলানোর কাজটা ভালো হয়। ও আগেও দেখেছে, এবারেও কাজ হলো। শিল্পী তেলে ফোড়ন পড়ার মতো চিড় বেরিয়ে উঠে বলল,
3: আমার তো মনে হয় ওই মহিলাই নিয়েছে, সুযোগও ছিল ওর আর প্রয়োজনও ছিল, নিয়েছে বলেই আবার গান গেয়ে রেখেছে, ঠিক এরকমই একটা পেন নাকি আমারও আছে। বাবাকেও বলিহারি, যে জিনিস আমাদের হাতে এক বেলার জন্যেও উনি দেন না, সম্পূর্ণ অচেনা এক মহিলার সামনে উনি রেখে দিলেন।
4: ঠিকই বলেছ, আমারও সেটাই মনে হচ্ছে। আচ্ছা শিল্পীদি, তুমি কখনো দেখেছো পেনটা?
3: হ্যাঁ, বেশ কয়েকবার। উনি সামনে দাঁড়িয়ে দেখতে দিতেন, তবে কারোর হাতে ছাড়তেন না। একবার তো তিমির বন্ধুদের দেখানোর জন্য চেয়েছিল, কিন্তু তাও উনি পেনটা দিলেন না, বললেন বন্ধুদের বাড়িতে ডাকো, আমি নিজে দেখাবো। কদিন আগে আমার এক ক্লায়েন্ট দেখতে চেয়েছিল, ওদের একটা জুয়েলারি শপ আছে, বলছিল পেনটা দেখালে বলে দিতে পারবে ওটার এখন কত প্রাইস হতে পারে। বাবা তো দিলেন না, আর শেষ পর্যন্ত আমি ছবি তুলে নিয়ে গিয়ে তারপর সেটা দেখালাম।
4: ছবি দেখে দাম বলতে পারলো?
3: তাই কখনো পারে? বলল হিরেটা রিয়েল কিনা সেটা আমি কিভাবে বুঝবো, তাছাড়া নিপটা পিওর গোল্ড না হয়ে গোল্ড প্লেটেডও হতে পারে, সেই অনুযায়ী দাম হেরফের হবে।
4: শোনো না, সেই ছবিগুলো আছে তোমার কাছে? আসলে যে পেনকে নিয়ে এত কাণ্ড সেটাকে একবার চোখে দেখতে ইচ্ছে করছে খুব।
1: ফোন ঘেঁটে শিল্পী বার করল ছবি, একটা নয় বেশ কয়েকটা, ঢাকনি লাগানো এবং খোলা দুই অবস্থাতেই ছবি তোলা হয়েছে। ছবি পেয়ে তিস্তার উপকার হল, ফোনটা শিল্পীকে ফিরিয়ে দিয়ে বলল,
4: নাও ছবিগুলো আমাকে একটু শেয়ার করবে প্লিজ।
1: শিল্পী জানে এটা আসলে অনুরোধ নয়, নির্দেশ, সুতরাং ও তৎক্ষণাৎ সেটা পালন করল। শিল্পীকে ধন্যবাদ জানিয়ে তিস্তা বলল,
4: আচ্ছা আর কি কারো পেন্টার প্রতি লোভ ছিল তুমি জানো কিছু?
3: হ্যাঁ, সে আর বলতে, আমার খুড়শ্বশুর মানে শ্বশুর মশাইয়ের খুড়তো তো ভাইয়ের খুব নজর ছিল, আর এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে আগে অনেক ঝামেলা হয়েছে বলে আমি শুনেছি। এই তো কিছুদিন আগে খুড়তো তো দেওর এসে বাবার সঙ্গে প্রচুর চেঁচামেচি করে গিয়েছিল ওই পেন্টারই জন্য।
4: আচ্ছা, অনেক ধন্যবাদ শিল্পীদি, যদি পরে এই পেন সংক্রান্ত কোনো কিছু মনে পড়ে আমাকে অতি অবশ্যই ফোন করে জানিও, কেমন? আর শোনো না, তোমাদের সবিতা মাসির সঙ্গে দু একটা কথা ছিল, উনি কি এসেছেন?
1: সবিতা মাসির সঙ্গে তিস্তা কথা বলতে চায় শুনে শিল্পী অবাক চোখে তাকালো, তবে সেটা মুখে প্রকাশ না করে বলল,
3: হুম, এতক্ষণে তো এসে যাওয়ার কথা, আমি নিচে গিয়ে দেখছি, এলে

0: পাঠিয়ে দিচ্ছি, তুমি বরং এই ঘরেই বসো।
1: মিনিট পাঁচেকের মধ্যে একজন মাঝ বয়সী মহিলা শিল্পীর ঘরের দরজায় এসে দাঁড়াল। মুখ বাড়িয়ে তিস্তাকে বলল,
0: বড় বৌমা বললো আপনি আমারে ডাকতেছেন।
2: ও হ্যাঁ সবিতা মাসি, ভেতরে এসো, তোমার কাছে একটা জিনিস জানার আছে। গতকাল অরুণাভবাবুর ঘরে যে ম্যাডাম এসেছিলেন তার জন্য চা জল খাবার তো তুমিই নিয়ে গেছিলে।
0: রান্নার বউ তো এখনো আসেনি, আর বড় বৌমা তখন ছিল না, তা আমি চা করে নিয়ে গেছিলাম। বড় বৌদি যেদিন থেকে বেচনায় পড়লো সেদিন থেকে তো বিকেলে রান্নাঘরে যা দরকার হয় সবই আমি করে দিই, আর দাদাবাবু তো এজন্য আমার মাইনে বাড়িয়ে দিয়েছেন।
2: আচ্ছা, কাল তাহলে ওই ম্যাডাম বেরিয়ে যাওয়ার পর ইঁটো কাপডিশগুলো ধুয়ে রেখে তারপর তুমি বাড়ি গেছো?
0: কাল তো আমি বৌদিকে বলে আগেই বেরিয়ে গেছিলাম গো, আমার ওই বড় নাতিটা খুব জ্বর হয়েছে জানো, সে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, কিন্তু কাল তো আমি কাপডিশ ধুয়ে যেতে পারিনি গো।
2: ও আচ্ছা, তাহলে তোমার দাদাবাবুর পড়ার ঘর থেকে ইঁটো বাসনপত্রগুলো কে তুলে নিয়ে যেতে পারে বলতো? উনি তো বলছেন উনি ঘরে ফিরে এসে আর ওগুলো দেখতে পাননি।
0: তাহলে নিশ্চয়ই ওই রত্নাই গেছিল, ওই যে বড় বৌদিমণির আয়া গো।
2: আয়া পেশেন্টের কাছে না থেকে এদিক সেদিক ঘুরে বেড়ায়, সে কি গো?
0: বেড়ায় না, আবার বড্ড ছকছকানি স্বভাব জানো, বৌদি তো সারাদিন শুয়েই থাকে, ওনার কাজটা কি বলো দেখিনি, এ ঘর ও ঘর সে ঘর এই ঘুর ঘুর করে বেড়ায়।
2: ঠিক আছে, এবার তুমি কাজে যাও সবিতা মাসি, আর যাওয়ার সময় না রত্নাকে একটু পাঠিয়ে দিও।
1: যেতে গিয়েও থমকে দাঁড়ালো সবিতা মাসি, একটু ইতস্তত করে বলল,
0: একটা কথা, কাপ ডিশগুলো তো দেখলাম রান্নাঘরে আছে, ঘষে মেজে তোলা আছে, তাহলে আপনি ওগুলোকে নিয়ে এত ভাবনা করছেন কেন?
2: ভাবনা কি আর সাধে করছি গো, যাও তুমি একটু রত্নাকে পাঠিয়ে দাও।
1: রত্না মেয়েটি বেশ চটপটে, চোখে মুখে কথা বলে। তিস্তা জিজ্ঞেস করল,
2: তুমি তো মিসেস সেনকে দেখাশোনা করো, কতক্ষণ ডিউটি তোমার?
0: এই তো সকাল 8টায় ঢুকি, রাত 8টায় বেরোই।
2: তার মানে কাল যখন বাবুর গেস্ট চলে গেলেন তখন তুমি বাড়িতেই ছিলে, গেস্টের ইঁটো কাপডিশ কি তুমি তুলে এনেছিলে?
0: মাসিমা আমায় বলেছিল, রত্না এ সবিতা তো আজ তাড়াতাড়ি চলে গেছে, তুমি গিয়ে বাবুর ঘর থেকে ওই খাওয়া বাসনপত্রগুলো সরিয়ে এনো, নইলে বাবু আবার রাগ করবেন, তাই তো আমি গেছিলাম, কিন্তু ও ঘরে তো বাসনপত্র কিছুই ছিল না।
2: বাবু তখন ঘরে ছিলেন?
0: না, উনি তো ওই ম্যাডামকে আগাতে গেছিলেন।
2: তুমি যখন নিচে গেছিলে তখন তোমার পেশেন্ট কি করছিলেন?
0: মাসিমা, মাসিমা তো ঘুমোচ্ছিলেন।
2: ঠিক আছে তুমি যাও, পরে দরকার হলে আবার কথা বলবো।
0: বলছি একটা কথা বলবো ম্যাডাম?
2: হ্যাঁ বলো।
0: না, আপনি কি পুলিশের লোক?
2: তোমার হঠাৎ এই কথা কেন মনে হচ্ছে?
0: না, এই যে সবাইকে ডেকে এত কিছু জিজ্ঞেস করছেন তাই বলছিলাম আর কি। বলছি বাবুর কি কিছু চুরি গেছে?
2: এ বাড়িতে চুরি করার মতো কেউ আছে নাকি? তোমরা সবাই তো বিশ্বাসী লোক।
0: না ম্যাডাম, ওই বাবুর কাছে যে লোকটা কাজ করে নারায়ণ, ওকে আমার মোটে সুবিধা লাগে না। আমি কাল যখন নিচের তলায় নামছিলাম মনে হলো যেন এক ঝলক ওকে দেখলাম, ওই বাবুর ঘরের সামনে বারান্দাটা দিয়ে চলে গেল।
2: তাই নাকি? ঠিক আছে এবার তুমি যাও।
1: রত্নার সঙ্গে কথা বলে নিচে নামল তিস্তা। অরুণাভবাবুর কাছে কয়েকটা কথা জানার আছে তার। অরুণাভ সেন নিজের স্টাডিতেই ছিলেন, উদ্বিগ্ন মুখে তিস্তার প্রতীক্ষায় ছিলেন। তিস্তা যেতেই জিজ্ঞাসা করলেন,
3: কি কিছু বুঝতে পারলেন?
2: সুযোগ পেলে অনেকেই যে চুরিটা করতে পারত এটা অন্তত বুঝেছি। আচ্ছা স্যার, এ বাড়িতে ঢোকার কি একটাই দরজা?
3: না না না, সদর দরজাটা ছাড়াও আরো একটা দরজা আছে, যেটা ওই পেছনের রাস্তায় ওঠে। আসলে পুরনো দিনের বাড়ি তো এরকমই গঠন।
2: আমিও তো এরকমটাই ভেবেছিলাম। আচ্ছা, আপনার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে না, সে কোথায়?
3: নারায়ণের কথা বলছেন? আরে না না, ওরকম গালভরা নামের কোনো পদ নেই তার। আমাকে টুকটাক সাহায্য করে, লেখাপত্র পাঠানো, প্রকাশকের ঘরে যাওয়া, বইয়ের তাকগুলো গুছিয়ে রাখা, এইসব করে আর কি। আমার বয়স হয়েছে।

0: তো ও একা একা সবটা করে উঠতে পারি না। সে আসবে বিকেলের দিকে ঘণ্টাখানেকের জন্য।
1: কাল এসেছিল?
0: হ্যাঁ, আমি ঘরে এসে পেনটা না পেয়ে অসুস্থ বোধ করছিলাম, তখন নারায়ণ এসে আমাকে জল টল দিল।
1: তার মানে শর্মিষ্ঠা ম্যাডাম থাকাকালীনই নারায়ণ এসে গেছিল, তাই তো?
0: না, উনি থাকতে নারায়ণ আসেনি, আসলে তো এ ঘরে ঢুকতই। হয়তো আমি ভেতরে চলে যাওয়ার পরপরেও ঢুকেছিল,
1: হতে পারে। শর্মিষ্ঠা ম্যাডাম যে পেনটা দেখতে আসছেন, এটা কি নারায়ণ জানতো?
0: হ্যাঁ জানতো, এই ঘরটা তো ওই গোছায়, তাই ওকে বলেছিলাম গুছিয়ে রাখতে, গেস্ট আসবে। তখনই হয়তো গেস্ট আসার কারণটাও বলেছিলাম।
2: তিস্তা চেয়ার ছাড়ল, অরুণাভ বাবুকে বলল,
1: আচ্ছা আজ তাহলে উঠি স্যার, আপনি এবার বিশ্রাম নিন, আমি নিজের মতো করে বিষয়টা নিয়ে একটু ভাবি, প্রয়োজনে আবার আসব। যাবার আগে শুধু আপনাদের পেছন দিকের দরজাটা একবার দেখতে চাই।
2: তিস্তাকে নিয়ে অরুণাভ বাবু গেলেন খিড়কির দরজায়। ছোট্ট একটি গ্রিলের দরজা, হাত ঢুকিয়ে বাইরে থেকেও খোলা যায়।
1: এই দরজা সবসময় এইরকমই থাকে?
0: হ্যাঁ, ওই দেখুন, তালা দিয়ে বা কি লাভ, নিচু দরজা, টপকেও পারাপার করা যাবে। তবে বাড়ির ভেতরে ঢোকার মূল দরজা তো বন্ধই থাকে, তাই দরজাটা নিয়ে আমরা মাথা ঘামাই না।
2: অরুণাভ সেনের বাড়ি থেকে বেরিয়ে তিস্তা ফোন করল শর্মিষ্ঠা চ্যাটার্জিকে।
1: হ্যালো, শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছেন, বিখ্যাত পেন কালেক্টর?
3: হ্যাঁ বলছি, বিখ্যাত টিখ্যাত নই, তবে পেন কালেক্ট করা আমার নেশা, এটা বলতে পারি।
1: নমস্কার ম্যাডাম, আমি তিস্তা বলছি, সাংবাদিক। পেন কালেকশন হবি হিসেবে দারুণ ইন্টারেস্টিং, তাই আমি চাই আপনাকে নিয়ে একটা স্টোরি করতে। আমি আপনার একটা ইন্টারভিউ নিতে চাই, আপনার কি সময় হবে?
3: আমার তো রিটায়ার্ড লাইফ, সারাক্ষণই সময়, তবে আমি আপাতত কিন্তু আউট অফ স্টেশন, আগামীকাল রাতে ফিরব। আপনি কবে আসতে চাইছেন বলুন তো?
1: যত তাড়াতাড়ি সম্ভব পরশু হলেই ভালো হয়।
3: বেশ, তাহলে পরশু বিকেলের দিকে আসুন, 5টা নাগাদ।
1: ওকে ম্যাম, থ্যাংক ইউ।
2: ফোনটা কেটে তিস্তা ভাবতে থাকল, শর্মিষ্ঠা ম্যাডাম যে বাইরে গেছেন সেটা নিশ্চয়ই অরুণাভ সেন জানেন না, নইলে তিনি অবশ্যই জানাতেন। কি এমন জরুরি প্রয়োজন হলো ম্যাডামের যে আজই বেরিয়ে যেতে হলো? উনি কোথায় গেছেন, কি প্রয়োজনে, সেটা তিস্তা জিজ্ঞাসা করতে পারে না, কিন্তু অরুণাভবাবু যদি করেন তবে খুব একটা খারাপ দেখায় না। অতএব আবার তিস্তা গাড়ি ঘোরাল অরুণাভবাবুর বাড়ির দিকে। তিস্তাকে ফিরে আসতে দেখে অরুণাভ সেন অবাক হলেন, জিজ্ঞাসা করলেন,
0: কি কিছু ফেলে গেছেন বুঝি?
1: না, একটা প্ল্যান আছে, ভেতরে চলুন বলছি।
2: ঘরে গিয়ে তিস্তা পরিকল্পনাটা খুলে বলল অরুণাভ সেনকে।
1: উনি কোথায় গেছেন, কেন গেছেন, কায়দা করে জেনে নেবেন, সত্যি মিথ্যে আমি যাচাই করে নেব। আপনি স্পিকারে দিয়ে কথা বলবেন, তাহলে ওপক্ষের কথাও আমি শুনে নেব।
2: অরুণাভ সেন ফোন লাগালেন।
0: হ্যাঁ হ্যালো, শর্মিষ্ঠা ম্যাডাম নমস্কার, আমি অরুণাভ সেন বলছি।
3: হ্যাঁ বলুন, কি সৌভাগ্য আমার।
0: আজ কি বিকেলের দিকে আপনার বাড়িতে যাওয়া যায়? আসলে আজ আমার ওদিকে যাওয়ার একটা ব্যাপার রয়েছে, তাই ভাবছিলাম একেবারে আপনার কালেকশনটাও দেখে আসি।
3: হেমা কি কাণ্ড, আপনি আসতে চাইলেন অথচ দেখুন আজই আমি বাড়িতে নেই।
0: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না, পরে আবার একদিন চেষ্টা করব। তা আপনি গেছেন কোথায়, কাল তো যাওয়ার কথা কিছু বললেন না।
3: আরে বলবো কি করে, কাল অবধি আমার নিজেরই জানা ছিল না যে আজ যাব। আপনার বাড়ি থেকে ফেরার পর আমার এক বন্ধু কল করলো শিলিগুড়ি থেকে, বলল দারুণ একটা এক্সিবিশন চলছে ওখানে, না দেখলে নাকি বিরাট লস। আমি বেকার মানুষ, আগু পিছু ভাবনা নেই, বাস বাস ধরলাম চলে এলাম। আজই শেষ দিন ছিল তাই তাড়াতাড়ি চলে এসেছি, কাল ফিরে যাব।
0: আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, সাবধানে ফিরুন তাহলে। হ্যাঁ নমস্কার।
2: অরুণাভ বাবু ফোন কেটে তিস্তার মুখের দিকে অসহায় ভাবে তাকালেন। তিস্তা ওর মনের কথা আঁচ করতে পেরে মুচকি হেসে বলল,
1: কি ভাবছেন, কাল পেনটা নিয়ে গিয়ে আজই তড়িঘড়ি পাচার করে দিলেন উনি?
0: না ঠিক তা নয়,

0: তবে খটকা যে একটা লাগলো তা অস্বীকার করব না।
1: পরশু উনি আমাকে সময় দিয়েছেন, গিয়ে দেখি কি হয়, আজ আসি।
2: অরুণাভ সেনকে নমস্কার জানিয়ে বেরিয়ে এলো তিস্তা। কলমের ঐতিহ্যের ব্যাপারে তেমন কিছু জানা নেই তিস্তার, তবে এতক্ষণে এইটুকু বুঝেছে যে অরুণাভবাবুর চুরি হয়ে যাওয়া পেনটার দাম ওটার সোনার নিব বা ঢাকনির এক কুচি হিরে দিয়ে বিচার হবে না। যারা কলমের কদর করেন তাদের কাছে ওই কলমের মূল্য তার চেয়ে অনেক বেশি। তাই বাড়ি ফিরে কলম সম্পর্কে খানিকটা পড়াশোনা করতে শুরু করল তিস্তা। শিল্পীর কাছ থেকে পাওয়া চুরি হয়ে যাওয়া কলমের ছবিটা নিয়ে মোবাইল ক্যামেরায় স্ক্যান করে ইন্টারনেটে ওই কলমের সম্পর্কেও খানিকটা জানল। অর্ক বাড়ি ফিরে ওকে নিবিষ্ট মনে পড়তে দেখে বলল,
3: কি গো নতুন কেস বুঝি?
1: কলম মানে পেন চুরি হয়েছে একজন সাহিত্যিকের, ওটা খুঁজতে ডাক পড়েছে।
3: বাংলা বাজারে গোয়েন্দাদের এমন হাড়ির হাল হয়েছে নাকি, শেষ পর্যন্ত কলম চুরির কেস?
1: তুমি কি ভেবেছিলে কেনিয়ার কেসটা সলভ করার পর এবার কুয়েত, কাতার এইসব জায়গা থেকে ডাক আসবে?
3: দেখো আসলে তো ভালোই হয়, মানে ওদের খরচে তোমার অ্যাসিস্ট্যান্ট সেজে বেশ একটু ঘুরে আসা যায় আর কি। তবে জোকস অ্যাপার্ট, কেসটা কি নিয়ে?
2: তিস্তা সারাদিনে যা জেনেছে সংক্ষেপে বলল অর্ককে। অর্ক সবটা শুনে বলল,
3: আমার মতে ওই পেন কালেক্টর ভদ্রমহিলার নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখো সুযোগ তো ছিলই, জিনিসটার কদরও জানে, তাছাড়া জিনিসটা অন্য কোনো সংগ্রাহককে বিক্রি করে দেওয়াটা আমার মনে হয় ওর পক্ষেই সবচেয়ে সহজ। দেখো গে সেটা করতেই শিলিগুড়ি গেছে কিনা।
1: সেই তো, আমি চেক করে দেখেছি শিলিগুড়িতে সত্যি একটা এক্সিবিশন হচ্ছে, বিদেশ থেকেও অনেক নামি ব্র্যান্ড এসেছে।
3: ব্যাস, তাহলে তো সোনায় সোহাগা, এদিক থেকে চুরি করে ওদিকে গিয়ে বেচে দিল, টাকাও ঘরে ঢুকলো, আবার অপরাধের কোনো চিহ্নও থাকলো না।
1: তা যদি হয় তবে তো আর কিছুই করার নেই, কিন্তু যদি না হয় তবে কোন রাস্তা ধরে এগোবো সেটাই এখন ভাবছি। পরশু উনি আমাকে সময় দিয়েছেন, সামনাসামনি কথা বললে খানিকটা বুঝতে পারবো, তার আগে বাকিদের বাজিয়ে দেখতে হবে।
2: অরুণাভবাবুর খুড়তুতো ভাই শুভদীপের পেন্টার প্রতি দুর্বলতা ছিল। অরুণাভবাবু জানিয়েছেন কিছুদিন আগে ওই পেনকে কেন্দ্র করে ফোনে দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শুভদীপের বক্তব্য, জ্যাঠামশাইয়ের সম্পত্তি সব ভাই বোনের প্রাপ্য, অতএব অরুণাভবাবুর উচিত পেনটা কোনো কিউরিও শপে বিক্রি করে টাকাটা সবার মধ্যে ভাগ করে দেওয়া। শুভদীপ নাকি একজন লোককে ধরেও এনেছিল যিনি অ্যান্টিক পেনের বিশেষজ্ঞ, সেই সঙ্গে সংগ্রাহকও বটে। পেনটার প্রস্তুতকারকের নাম, পেনের গায়ে লেখা প্রস্তুতির শাল ইত্যাদি দেখে তিনি বলেছিলেন এই মডেলের কলম খুবই রেয়ার, এর দাম হেসে খেলে 10 লাখ তো হবেই। সেটা জেনে শুভদীপবাবু আবার উত্তেজিত হয়ে পড়েন, পেনটা বিক্রি করার জন্য দাদাকে জোর করতে থাকেন, কিন্তু অরুণাভবাবুকে টলানো যায়নি। কদিন আগে নাকি শুভদীপবাবুর ছেলে বাড়িতে এসেও অনেক হম্বিতম্বি করে গেছে, বলে গেছে ও নাকি শেষ দেখে ছাড়বে। এসব কথা অরুণাভবাবু প্রথমে বলেননি তিস্তাকে, কিন্তু তার পুত্রবধূ শিল্পী বলে দেওয়ার পর তিনি স্বীকার করে নিয়েছেন। শিল্পী সন্দেহ প্রকাশ করেছেন,
4: আমার তো মনে হয় ওরাই লোক লাগিয়ে কাজটা করিয়েছে।
1: কিন্তু কোন লোক? সেই সময় বাড়িতে তো শর্মিষ্ঠা ম্যাম ছাড়া আর তো কেউ আসেননি।
4: ওই ভদ্রমহিলাই যে ওদের পাঠানো লোক নয় সেটা কে জানে? আর তাছাড়া
1: তাছাড়া
4: না, মানে শাশুড়ি মায়ের দেখাশোনা করেন যে মহিলা, তাকেও ওরা হাত করতে পারে। ও হয়তো তককে তককে ছিল, বাবা যখন গেস্টকে এগোতে ঘর ছেড়ে বেরিয়েছিলেন তখন ও ঘরে ঢুকে পেনটা নিয়ে আসতে পারে। এজন্য আমি বাবাকে বলেছিলাম যে পুলিশে খবর দিন, পুলিশে সে তল্লাশি করলেই পেনটা বেরিয়ে আসবে, কিন্তু বাবা তো রাজিই হলেন না, বললেন পরিবারের সম্মান নষ্ট হবে।
2: শিল্পীর কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। তিস্তার মনে হল শুভদীপবাবুর সঙ্গে

0: একবার কথা বলা প্রয়োজন, কিন্তু তিনি কি আর রাজি হবেন? তবে হাল ছাড়লে তো আর চলবে না, চেষ্টা করতে হবে। শুভদীপবাবুর নাম্বারটা নিয়ে এসেছিল তিস্তা, তাকে একবার ফোন করল।
1: হ্যালো, আমি তিস্তা বলছি, একটা বিশেষ প্রয়োজনে আপনার সঙ্গে একবার দেখা করতে চাই, সম্ভব হবে কি?
2: প্রয়োজনটা কার, আমার না আপনার?
1: ধরে নিন দুজনেরই।
2: আপনাকে আমি চিনি না, আপনার সঙ্গে আমার কিভাবে প্রয়োজন থাকতে পারে?
1: চেনেন না, কিন্তু চিনতে কতক্ষণ, একবার মুখোমুখি বসলেই চেনা জানা সবই হবে।
2: বিষয়টা কি, মানে প্রয়োজনটা কি নিয়ে সেটা তো আগে জানতে হবে।
1: একটা কলম, আপনাদের পারিবারিক সম্পত্তি।
2: ঠিক আছে, সকাল 10টায় আসবেন, বেশি সময় নষ্ট করবেন না।
1: ধন্যবাদ স্যার।
0: শুভদীপ সেন পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, নিজের ফার্ম আছে, ছেলেও একই ব্যবসায় যোগ দিয়েছে। বয়স 65 পেরোলেও স্বাস্থ্য ভালো শুভদীপ বাবুর, এখনো নিয়মিত ফার্মে যান। পরদিন ঠিক 10টাতেই শুভদীপ বাবুর বাড়িতে পৌঁছে গেল তিস্তা। নিজের চেম্বারে ওকে বসালেন শুভদীপ বাবু। উকিলের মতো খর দৃষ্টিতে তিস্তাকে মেপে নিয়ে বললেন,
3: বলুন আপনি কে, আর আমাদের পারিবারিক পেনের ব্যাপারে কতটুকু কি জানেন?
1: নমস্কার, আমি পেশায় সংবাদপত্র অফিসের কর্মী, নেশায় পেন সংগ্রাহক। কদিন আগে একটা অনুষ্ঠানে আমি আপনার দাদা অরুণাভ সেনের পেন নিয়ে একটা আলোচনা শুনি এবং আপনার দাদার সংগ্রহে থাকা পেনটা সম্পর্কে জানতে পারি। আমি ওর কলমটা দেখতে চাইলে উনি আমাকে বাড়িতে যেতে বলেন। আমি তো কলমটা দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেছি। যেহেতু এরকম হেরিটেজ কলম আমার সংগ্রহে নেই, তাই আমি ওটা কিনে নিতে চাই। আপনার দাদা প্রথমটায় রাজি ছিলেন না, তবে দু চার দিন বাদে আমাকে ফোন করে জানিয়েছেন কলমটা তিনি বিক্রি করতে রাজি আছেন।
3: আশ্চর্য, দাদা বিক্রি করতে রাজি হলো? আমি আগে কতবার বলেছি, আমাকে ঐতিহ্য টৈতিহ্যের কাঁদুনি গিয়ে তাড়িয়ে দিয়েছে।
1: হ্যাঁ, উনি সেই কথাও বলেছেন, অরুণাভবাবুর সম্প্রতি টাকার একটু প্রয়োজন পড়েছে, তাই উনি বিক্রি করতে রাজি হয়েছেন। যেহেতু আপনিও কলমটার অন্যতম দাবিদার, তাই কেনার আগে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে এলাম, যাতে পরে আমাকে আইনি ঝামেলায় না পড়তে হয়।
3: বেশ তো, আপনি কিনে নিন, আমার কলম নিয়ে কোনো মাথা ব্যথা নেই, শুধু টাকার ভাগটা পেলেই হবে। কিন্তু কলমটা কিনবেন কিভাবে, ওটা তো দাদার কাছে নেই।
1: নেই? সে কি কথা, আমার সঙ্গে যে পরশু সকালে কথা হলো, তখন তো আমি নিজের চোখে কলমটা দেখেছি।
3: পরশুর পর নিশ্চয়ই আপনার সঙ্গে আর দাদার কথা হয়নি, তাই আপনি জানেন না যে ওটা চুরি হয়ে গেছে।
1: এটা কি দুঃসংবাদ শোনালেন আপনি! আপনি শিওর যে ওই হেরিটেজ কলমটাই চুরি হয়েছে?
3: একেবারে ঘোড়ার মুখের খবর ম্যাডাম, 200% শিওর। বাংলায় একটা প্রবাদ আছে না, কিপ্টের ধন পিঁপড়ে খায়, এও ঠিক তেমন, ঠকিয়ে নেওয়া সম্পত্তি চোরের পেটে যায়।
1: I'm so sorry Mr. Sen, আপনার সময় নষ্ট করার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু উনি যে কেন আমাকে পেনটা চুরি হয়ে যাওয়ার খবরটা জানালেন না তাই ভাবছি। যাই হোক, আমি আজ আসি। হ্যাঁ, ধন্যবাদ।
0: তিস্তা বেরিয়ে এলো। শুভদীপবাবুর বাড়ি থেকে বেরিয়ে অফিসে ঢুকতে বেলা 11টা বেজে গেল তিস্তার। কাজের ফাঁকে ফাঁকে মাথার মধ্যে অঙ্ক কষে চলছিল ও। এখনো পর্যন্ত যা যা জানতে পেরেছে তাতে দুটো জায়গায় খটকা লেগে আছে, সেটা ছাড়ানোর জন্য একবার অরুণাভবাবুর বাড়িতে যাওয়া প্রয়োজন। অরুণাভবাবুকে ফোন করল ও।
1: হ্যাঁ স্যার, তিস্তা বলছি, বিকেলের দিকে একবার আপনার ওখানে আসছি, আপনি থাকছেন তো?
4: হ্যাঁ, চলে আসুন।
1: বেশ স্যার, আপনার সেক্রেটারি নারায়ণকে একটু দরকার, ওর সঙ্গে তো কাল কথা হলো না, ও কখন আসবে?
4: 5টা নাগাদ আসে আর কি।
1: ঠিক আছে, আমি তার আগেই ঢুকে যাচ্ছি।
0: 5টার কিছু আগেই পৌঁছে গেল তিস্তা। অরুণাভবাবু নিচের ঘরে থাকেন এই সময়, লেখাপড়া করেন, আজও ছিলেন।
1: আচ্ছা, নারায়ণ কি কলম চুরির ব্যাপারটা জানে?
4: না না না, বাইরের কাউকেই বলিনি আমি।
1: গুড, এবার আমি যা বলছি সেটা শুনে নিন, ও আসার পর আপনি এই নাটকটা করবেন, আমি

0: এখন নীরব দর্শক হয়ে থাকব।
1: একটু বাদেই নারায়ণ এলো। ঘরে ঢুকতে গিয়ে তিস্তাকে দেখে থমকে গেল। অরুণাভবাবু ওকে ভেতরে ডাকলেন।
2: নারায়ণ, ভেতরে এসো। শোনো, ঘোষমশাই থেকে সিঙ্গারা নিয়ে এসো, আর রান্নাঘরে কি আছে দেখো, বলো চা করে দিতে। কেমন, যাও।

0: ওদের ফয়েল পড়ে থাকতে দেখেছিলে? আমি আমি কিন্তু কিছুতে মনে করতে পারছি না, ওষুধটা পরশু বিকেলে খেয়েছিলাম কিনা। না খেয়ে থাকলে আজ খেতে হবে, সপ্তাহে একদিন খেতে হয়। পরশুই তো খাওয়ার কথা ছিল, বয়স হচ্ছে তো এখন খুব ভুল হয়ে যায়।
1: না স্যার, কাপ দুটোতে যে তলানি চাটুকু পড়েছিল আমি বেসিনে ফেলে দিয়ে কাপ ধুয়ে রেখেছিলাম, কিছু ছিল না ওতে।
0: আচ্ছা ঠিক আছে, তুমি যাও।
2: নারায়ণ বেরিয়ে গেল।
3: স্যার আপনি আমাকে নারায়ণ আর রত্নার ফোন নাম্বার দুটো দিন তো। আর একটা কথা বলুন, রত্নাকে আপনারা কোথা থেকে পেয়েছেন?
0: সে তো বড় বৌমার ডিপার্টমেন্ট, ও বলতে পারবে। সম্ভবত কোনো আয়া সেন্টার থেকে এসেছে।
3: শিল্পীটি তো বোধহয় এখন বাড়িতে নেই। ঠিক আছে, আমি না হয় ওকে ফোন করেই জেনে নেব। আরেকটা কথা, কাল আপনার নাতি নাতনির সঙ্গে আমার আর কথা হয়নি, ওরা কি এখন বাড়িতে আছে?
0: তিমির তো বাড়ি নেই, তবে ঝুমু বাড়িতেই আছে, আজ কলেজ যায়নি। ডাকবো?
3: না ডাকতে হবে না, আমি বরং ওর ঘরেই যাচ্ছি। ওর ঘরটা কোন দিকে?
0: ওই সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকের বারান্দার শেষ ঘরটা। আমি যাবো?
3: না না, আপনি এখানেই থাকুন, চাটা তৈরি হতে হতে আমি চট করে ঘুরে আসছি।
2: অরুণাভ বাবুর নির্দেশ অনুযায়ী যে ঘরের সামনে পৌঁছল তিস্তা, তার দরজাটা ভেজানো ছিল। তিস্তা টোকা দিয়ে বলল,
3: ঝুম আমি তিস্তা, তোমার দাদু আমাকে পাঠালেন তোমার কাছে, ভেতরে আসতে পারি?
2: কয়েক সেকেন্ডের বিরতি, তারপর দরজা খুলে সামনে এসে দাঁড়ালো এক তরুণী, মুখটা ফ্যাকাশে। তিস্তার মনে হল ও কোনো কারণে ভয় পেয়ে গেছে।
3: দাদু আপনাকে পাঠিয়েছেন, কিন্তু কেন? তোমার পড়াশোনায় সাহায্য করার জন্য। ভেতরে যাই, আগে তোমার সঙ্গে আলাপটা সেরে নি, তারপর ঠিক করে নেব কবে থেকে আমরা ক্লাস শুরু করব।
2: মেয়েটা অনিচ্ছা সত্ত্বে দরজা ছেড়ে সরে দাঁড়ালো। তিস্তা ভেতরে ঢুকে দেখল একটি ছেলে বসে আছে ভিতরে, উস্কো খুস্কো চেহারা, মুখ দেখে মনে হচ্ছে বেশ নার্ভাস হয়ে গেছে। তিস্তা মনে মনে হাসল।
3: ও তাহলে এই ব্যাপার। সরি, তোমরা একটু পার্সোনাল টাইম স্পেন্ড করছিলে, আমি বিরক্ত করলাম।
4: না না তেমন কিছু নয়, ও আমার সঙ্গে কলেজে পড়ে, আমি আজ যাইনি তাই ও এসেছিল ক্লাস নোট নিতে। হয়ে গেছে হয়ে গেছে, ও এবার চলে যাবে।
2: ছেলেটা সঙ্গে সঙ্গে বলল,
5: আমি আসি।
2: তারপর প্রায় এক দৌড়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। তিস্তা ওর যাওয়াটা দেখল, করুণ মুখে ঝুমের তাকিয়ে থাকাটাও দেখল, তারপর বলল,
3: ঝুম বয়ফ্রেন্ড থাকাটা কোনো দোষের কিছু নয়, কিন্তু তুমি এত টেনশন করছো কেন?
4: সেটা আপনি বলছেন, এবারেতে আমার জন্য সবকিছুই দোষের।
3: বুঝলাম, এই সময়টা কিন্তু দেখা করতে আসার জন্য বেশ সেফ। বাবা মা বাড়িতে থাকে না, দাদু নিজের কাজে ব্যস্ত, তোমার কাছে কে এলো বা না এলো কেউই দেখার নেই, তাই না?
2: কথাটা শুনে ঝুমের মুখটা আবারও ফ্যাকাশে হয়ে গেল।
4: বিশ্বাস করুন, ও আজই প্রথম এলো। আপনি আপনি প্লিজ কথাটা কাউকে বলে দেবেন না, তাহলে বাবা আমার কলেজে পড়াই বন্ধ করে দেবে।
3: আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি কাউকে কিচ্ছু বলবো না, তোমার বাবা বুঝি খুব রাগি।
4: রাগি কিনা জানি না, তবে আমার ব্যাপারে খুব কড়া, উনি যেটা বলবেন সেটাই করতে হবে, নইলে প্রচণ্ড বকবেন।
3: আর মা, তোমার মাকে তো বেশ নরম মানুষ মনে হলো, উনিও কি

0: বাবা এক মাস আমার সঙ্গে কথাই বলেননি। সবাই কি আর পড়াশোনায় ভালো হয় বলুন? আমার যদি মাথা না থাকে আমি কি করব?
1: আর তোমার দাদু? দাদু নিশ্চয়ই ভালোবাসেন তোমাকে।
0: এই বাড়িতে একমাত্র দাদুই আমাকে যা একটু মানুষ বলে গণ্য করেন। তবে দাদু তো সারাক্ষণ নিজের কাজ নিয়েই ব্যস্ত, আমি আর দাদুর কাছে কতটুকুই যেতে পারি? ঠাম্মা যতদিন সুস্থ ছিলেন আমার খেয়াল রাখতেন, উনি অসুস্থ হয়ে পড়ার পর থেকে আমি একদম একা হয়ে গেছি।
1: বুঝতে পারছি তোমার কষ্টটা, তবে এ নিয়ে মন খারাপ করো না। মানুষ যত বড় হয় ততই সে একলা হয়ে যায়। আর জানোই তো, নদীর একদিকে পাড় ভাঙলে অন্যদিকে নতুন চর তৈরি হয়। তোমার বয়ফ্রেন্ড নিশ্চয়ই তোমাকে খুব ভালোবাসে, দেখবে ওই তোমার সব না পাওয়ার কষ্ট ভুলিয়ে দেবে।

0: ঝুম মাথা নিচু করে বসে রইল। তিস্তা বলল,
1: শোনো না, আজকে তো তোমার মনটা খুব একটা ভালো নেই, ঠিক আছে, আমি বরং কাল এসে পড়াশোনা নিয়ে কথা বলবো, কেমন? আজ আসি।
0: অরুণাভ সেনের বাড়ি থেকে বেরিয়ে তিস্তা রজত দত্তকে ফোন করল। অল্প কিছুদিন হল রজতবাবু চারু মার্কেট থানায় অফিসার ইনচার্জ হয়ে এসেছেন, তবে কাজের চাপ তাকে বদলাতে পারেনি। তিস্তার ফোন পেয়ে আগের মতোই হই হই করে উঠলেন তিনি।
2: আরে মিস মার্পল জি, বলো কি করতে পারি তোমার জন্য?
1: রজতদা শুনুন না, বলছি যে দুটো ফোন নাম্বার আপনাকে পাঠালাম, এদের কল ডিটেলসগুলো লাগবে লাস্ট 7 দিনের, যত তাড়াতাড়ি সম্ভব একটু জোগাড় করে দিন।
2: হয়ে যাবে, কিন্তু কেসটা কি?
1: বলবো রজতদা, কাল যাব আমি আপনার ওখানে, সব বলবো। আপাতত জেনে রাখুন একটা চুরির কেস।
2: ওকে।
0: রজতবাবুর ফোন ছেড়ে তিমিরকে ফোন করলো তিস্তা।
3: তিমির বলছি, আপনি কি বলছেন?
1: হাই তিমির, আমি তিস্তা, রহস্য অনুসন্ধানী। তোমার সঙ্গে একটু কথা বলতে চাই মুখোমুখি এবং আজই, কিভাবে সম্ভব?
3: কিন্তু আপনি চাইলেই যে আমাকেও চাইতে হবে এমন তো কোনো মানে নেই।
1: আছে, কারণ তুমি বোধহয় জানো না তোমার দাদুর একটি মূল্যবান জিনিস খোয়া গেছে এবং সেটা উদ্ধার করার দায়িত্ব উনি আমাকে দিয়েছেন। এই জন্য আমি তোমার বাড়ির সকলের সঙ্গেই কথা বলছি, তো তোমার সঙ্গেও কথা বলতে হবে।
0: তিস্তার গলার স্বরে কর্তৃত্ব ছিল, তাতেই তিমির ঘাড় নোয়ালো, বলল,
3: বেশ ঠিক আছে, কিন্তু এখন আমি বাড়িতে যেতে পারবো না, আমার অন্য কাজ আছে।
1: কাজ কখন শেষ হবে বলো, আমি তখনই দেখা করব।
3: এখন আমি বিজি, সন্ধ্যে 7টা নাগাদ একটা পার্টিতে যাব, আপনি বরং ওখানেই চলে আসুন, আমি আপনাকে লোকেশন শেয়ার করে দিচ্ছি।
0: তিস্তা সম্মত হল। তিমিরের পাঠানো ঠিকানা ছিল পার্ক স্ট্রিটের একটা রুফটপ রেস্তোরাঁর। ঠিক 7টাতেই ওখানে পৌঁছে গেল তিস্তা। সেখানে তখন গান বাজনা সহযোগে সান্ধ্যকালীন মজলিশ জমজমাট। কোণের একটা টেবিলে তিমির বসালো তিস্তাকে, নিজে বসল মুখোমুখি।
3: এখানে আমার বন্ধুর বার্থডে পার্টি চলছে, এটা তো কিছুতেই মিস করা যাবে না, তাই আপনাকে এখানেই ডেকে নিলাম। আচ্ছা বলুন, আপনি আমার কাছে কি জানতে চান?
1: আচ্ছা, তোমার দাদুর কাছে একটা মূল্যবান পেন ছিল, জানতে তুমি?
3: ছিল, past tense। আচ্ছা, তার মানে ওটাই গায়েব হয়েছে বলে দাদু আপনাকে ডেকে পাঠিয়েছে?
1: হ্যাঁ, কিন্তু ওটা তো গত পরশু থেকে মিসিং, তুমি জানতে না?
3: দেখুন, আমি গত 2 দিন বাড়িতে ফিরিনি, আমি আজও ফিরবো না। কেউ মোড়ে টোড়ে গেলে হয়তো বাড়ি থেকে ফোন করে জানাতো, তবে ওই পেন হারানোর মতো হালকা ব্যাপার আমাকে কেউ জানাই।
0: তিমিরের কথা শুনে তিস্তার মনে হলো বাড়ির সঙ্গে ওর বাঁধন তেমন দৃঢ় নয়। সেই প্রসঙ্গ তোলাতে তিমির বলল,
3: আসলে আমি তো ছোট থেকেই বাড়ি ছাড়া, স্কুলিং মিশনে, হোস্টেলে থেকেছি আমি বরাবর, তারপর অবশ্য ইঞ্জিনিয়ারিং পড়াটা বাড়ি থেকেই চালিয়েছি, কিন্তু আমি হোস্টেলে থাকতেই বেশি পছন্দ করি, তাই মাঝে মধ্যে বাড়ি ফিরি না, বন্ধুদের সঙ্গে বেড শেয়ার করে হোস্টেলেই থেকে যাই। সত্যি বলতে কি, বাড়ির প্রতি আমার খুব একটা টান নেই।
1: আচ্ছা তিমির, এটাই তো তোমার ফাইনাল ইয়ার, এর পরের প্ল্যান কিছু করেছো?
3: ডেফিনেটলি বাইরে চলে যাবো, মোস্ট প্রবাবলি ইউএসএ তে, কিন্তু দাদুর পেনের সঙ্গে আমার ক্যারিয়ারের কি সম্পর্ক সেটা তো এখনো বুঝতে পারলাম না।
1: না না, কোনো সম্পর্ক নেই, এমনি জানতে ইচ্ছে হলো তাই। আচ্ছা, বোনের সঙ্গেও কি তোমার সম্পর্ক ভালো নয়?
3: আসলে কি জানেন, আমি যখন ক্লাস 1-এ মিশনে চলে গেলাম তখন আমার বোনের বয়স 1 বছর, সম্পর্ক তৈরি হওয়ার তেমন সুযোগ হলো কোথায়। তবে এটা কোনো এক্সকিউজ নয়, আমি একটু বেশি সেলফ সেন্টার্ড, বোনও মনে হয় তাই আমাদের দুজনের বন্ডিংটা তেমন জোরদার কোনোদিনই হয়নি।
1: আচ্ছা তিমির, স্টেটসে কি তুমি অ্যাডভান্স স্টাডিতে যাচ্ছ, স্কলারশিপ পেয়েছো? অবশ্য স্কলারশিপ পেলেও প্রথম ধাক্কাটায় অনেকটা খরচ।
3: আপনি কি বলতে চাইছেন, পেনটা চুরি করে বিক্রি করে সেই টাকায় আমি বিদেশে যাচ্ছি? এই রকম বুদ্ধি নিয়ে আপনি গোয়েন্দাগিরি করেন?
1: পেনটা তুমি দেখেছো?
3: দেখেছি, বাট তেমন কিছু লাগেনি, আর আমারও সব অ্যান্টিক জিনিসের প্রতি কোনো ইন্টারেস্টও নেই, সরি।
1: কিন্তু অনেকেরই আছে, তোমার এক দাদু তো পেনটা পাওয়ার জন্য তোমার দাদুর সঙ্গে ভীষণ ঝামেলা করেছেন।
3: মেবি, বাট আই হ্যাভ নো আইডিয়া।
1: ঠিক আছে, তুমি এনজয় করো, প্রয়োজন হলে আবার একটু বিরক্ত করব তোমায়, কেমন?
0: তিমিরের সঙ্গে কথা বলে তিস্তা বাড়ি মুখ হল। গাড়িতে যেতে যেতে ও আয়া সেন্টারের নাম্বারটা ডায়াল করল। খানিকক্ষণ আগে শিল্পী নম্বরটা টেক্সট করেছে, তবে কিছু লাভ হলো না। যে ছেলেটি ফোন ধরেছিল সে জানালো, কিছু খোঁজখবর নিতে হলে পরদিন সকাল 9টা নাগাদ আসতে হবে, কারণ ম্যানেজার দিদি এখন বাড়ি চলে গেছে। মনে মনে তথাস্তু বলে তিস্তা ট্রাফিকে ঠাসা রাজপথের প্রতি মনোযোগী হল। ঠিকানা মিলিয়ে পরদিন সকাল 9টায় আয়া সেন্টারে পৌঁছে গেল তিস্তা। অর্কও সঙ্গে গেল। অর্কর বক্তব্য,
4: এই সব সেন্টারের মহিলারা না বেশ টেটিয়া টাইপের হয়, সহজে মুখটুক খুলতে চায় না। সঙ্গে এরকম আমার মতো একজন কালো কোট পরা অ্যাটাচি হাতের লোক যদি থাকে তাহলে তোমার একটা ওজন বাড়বে বুঝলে, তাহলে মুখ থেকে কথা বার করাটা বেশ সহজ হবে।
0: হলো তাই তিস্তাকে অপেক্ষা করতে বলে ম্যানেজার ভদ্রমহিলা কাজ করতে আসা মহিলাদের নিয়েই ব্যস্ত হয়েছিল। মিনিট দশেক বাদে অর্ক তার 5-10 চেহারায় কালো কোট চড়িয়ে মহিলার সামনে দাঁড়িয়ে গলা খাঁকারি দিয়ে যেই না বলেছে,
4: হাইকোর্ট থেকে আসছি ম্যাডাম, আর্জেন্ট।
0: অমনি সে তাড়াতাড়ি সবাইকে সামনে থেকে সরিয়ে দিয়ে বলল,
5: হ্যাঁ স্যার বলুন।
0: অর্ক চোখের ইশারায় তিস্তাকে দেখিয়ে বলল,
4: না আমি না, এই ম্যাডাম বলবেন।
0: তিস্তা সরাসরি প্রসঙ্গে চলে গেল।
1: রত্না মণ্ডল নামের একজন মহিলাকে আপনাদের সেন্টার থেকে অরুণাভ সেনের বাড়িতে ডিউটিতে পাঠানো হয়েছে। আমি তার ব্যাকগ্রাউন্ডটা যাচাই করতে চাই, মানে বাড়ি কোথায়, কতদিন এখানে কাজ করছে এই সব।
5: কি বললেন ম্যাডাম, অরুণাভ সেনের বাড়ি? আচ্ছা ঠিকানাটা একবার বলুন তো।
0: তিস্তা ঠিকানা বলল। ভদ্রমহিলা খাতা খুলে ভালো করে দেখে বললেন,
5: না ম্যাডাম, এই নামে আমাদের কোনো ক্লায়েন্ট নেই, আর এই ঠিকানাতেও কেউ কাজ করতে যাচ্ছে না।
1: সে কি, ওরা যে বলল রত্না এই সেন্টার থেকেই এসেছে?
5: নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে, আপনি ভালো করে একবার খোঁজ নিয়ে আসুন তো। এই নামে কোনো মেয়ে আমাদের সেন্টারে নেই ম্যাডাম, তবে ছিল একজন, বছরখানেক আগে তার নাম এখান থেকে কেটে দেওয়া হয়েছে। অনেকগুলো জায়গা থেকে ওর নামে কমপ্লেন এসেছিল, চুরির কমপ্লেন। জেনে শুনে এরকম মেয়েকে কাজে পাঠালে তো আমাদের সেন্টারেরই বদনাম, তাই ওকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এবার ও যদি এখন আমাদের নাম ভাঙিয়ে কোথাও কাজে ঢোকে, তবে আমাদের তো কোনো দায় নেই, আমরা ওকে পাঠাইনি।
1: বুঝলাম, ঠিক আছে ম্যাডাম, সহযোগিতার জন্য ধন্যবাদ।
0: সেন্টার থেকে বেরিয়ে অর্ক বলল,
4: এ তো দেখছি হাজারটা ফ্যাঁকড়া বেরোচ্ছে গো, একটা সুতো ধরে টানলে গিট খোলার বদলে আরো 5টা গিট লেগে যাচ্ছে।
1: তাই তো দেখছি, আমার ভাবনা চিন্তাতেও জট পাকিয়ে গেল গো। এই শিগগিরই আমাকে এক কাপ কফি খাওয়াও তো, দেখি মগজের জটটা খুলে কিনা। মনে হচ্ছে আমাকে আবার গোড়া থেকে ভাবতে হবে জানো তো।
4: তাও তো তুমি এখনো পর্যন্ত প্রাইম সাসপেক্টকে মিটই করোনি। না, কেসটা ততটা নিরীহ নয় যতটা আমি ভেবেছিলাম।
1: শিল্পীদের সঙ্গে একবার কথা বলে জানা দরকার বিষয়টা ও জানে কিনা, কারণ রত্নার অ্যাপয়েন্টমেন্টটা তো ওর হাতেই হয়েছিল।
4: কিন্তু ও নিজেই যদি চুরিটার সঙ্গে যুক্ত থাকে আর সেজন্যই ধরো রত্নাকে কাজে লাগিয়ে থাকে, থাকতেও পারে, কিছুই বলা যায় না, তাহলে তো আর স্বীকার করবে না। তোমার কথা শুনে যেটা করবে একটা আকাশ থেকে পড়ার মতো ভান করবে।
1: তবু একবার দেখবো, মিথ্যে বললে মুখে তার ছাপ পড়বেই, তাতেই বুঝতে পারবো। তারপর পেট থেকে কথা বার করার জন্য আমার অন্য টেকনিক তো আছে।
4: তাহলে তো তুমি আজ আর অফিস যেতে পারছো না।
1: না।
0: কফির দাম মিটিয়ে অর্ক কোর্টে চলে গেল আর তিস্তা গেল অরুণাভ বাবুর বাড়ি। শিল্পীকে তার ঘরেই পাওয়া গেল। সকলের কান বাঁচিয়ে তিস্তা জানতে চাইল,
1: তুমি কি নিজে আয়া সেন্টারে গিয়েছিলে নাকি ফোন করে লোক চেয়েছিলে?
6: হ্যাঁ ফোনে, আমি তো ওদের রাতে ফোন করেছিলাম, আর পরের দিন সকালে ওরা লোক পাঠিয়ে দিল।
0: শুনে তিস্তার মুখটা গম্ভীর হয়ে গেল। 2 মিনিট চিন্তা করে নিয়ে শিল্পীকে বলল,
1: আমি না রত্নার সঙ্গে একটু কথা বলতে চাই, একা, তুমি ওকে একবার এই ঘরে পাঠিয়ে দাও তো।
0: শিল্পীর মনে বেশ কয়েকটা প্রশ্ন বুড়বুড়ি কাটছিল, কিন্তু তিস্তার মুখ দেখে আর করতে সাহস পেল না, চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে গেল। মিনিট দশেক বাদে রত্না এলো। তিস্তা ওকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। ওর চোখে চোখ রেখে অত্যন্ত গম্ভীর গলায় বলল,
1: তোমার সম্পর্কে অনেক কিছুই কিন্তু আমি জেনে গেছি রত্না, ইচ্ছে করলেই আমি তোমাকে পুলিশে ধরিয়ে দিতে পারি। যদি তুমি আমার সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দাও, তবে তোমাকে আরেকটা সুযোগ আমি দিতে পারি। বলো, বলবে?
7: বলবো, সব বলবো।
0: রত্নার মুখে চোখে ভয়ের ছাপ লক্ষ্য করল তিস্তা। তার মানে কাজ হবে। ওর চোখ থেকে চোখ না সরিয়ে জিজ্ঞাসা করল,
1: সেন্টার তো তোমাকে তাড়িয়ে দিয়েছে, তাহলে তুমি এখানে কাজে ঢুকলে কিভাবে? কে খোঁজ দিল?
7: ওই কুনাল, ওই সেন্টারে কাজ করে, দরজা খোলে, ঝাঁটপাট দেয়, চা জল আনে, রাতে সবাই বেরিয়ে গেলে দরজায় তালা বন্ধ করে বেরোয়। দিদির অজান্তে ওই আমাকে দু একটা কাজের খোঁজ দেয় মাঝে মধ্যে। ওই সেদিন ওই ম্যাডাম যখন ফোন করেছিল তখন দিদি বেরিয়ে গেছিল, ফোনটা কুনালই ধরেছিল, ও আমাকে খবরটা রাতেই দিয়েছিল।
1: এতে ওর লাভ?
7: ও আমাকে কাজ ধরিয়ে দেয়, তার বদলে আমি ওকে কমিশন দিই।
1: পেশেন্ট পার্টিকে তো পেমেন্টের বিল দিতে হয়, তখন কি করো?
7: আমার কাছে ওই সেন্টারের পুরনো বিলগুলো আছে না, ওটা দেখিয়ে একটা বিল বই ছাপিয়ে নিয়েছি।
1: চমৎকার, তুমি তো দেখছি বেশ করিতকর্মা। চুরির দায় তোমাকে সেন্টার থেকে তাড়িয়ে দিল, তারপরেও তুমি শুধরলে না। যাই হোক, এবার চটপট পেনটা বের করে দাও, আমি কাউকে কিছুই বলবো না। পেন না পেলে কিন্তু আমি এক্ষুনি পুলিশে খবর দেব।
7: কিন্তু পেন আমি নিইনি ম্যাডাম, আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করেন?
1: কি করে তোমাকে বিশ্বাস করি বলো তো? তুমি মিথ্যে পরিচয় দিয়ে কাজে ঢুকলে, আড়ি পেতে বাড়ির লোকেদের কথা শুনে পেনটা চুরি করার প্ল্যান করলে, তারপর তককে তককে থেকে স্যার গেস্ট নিয়ে ঘর ছেড়ে বেরোনো মাত্র পেশেন্ট ফেলে রেখে নিচে স্যারের ঘরে চলে গেলে, এখন তুমি বলছো তুমি পেন নাও নি, এটা কি বিশ্বাস করা যায়?
7: আমি সত্যি বলছি ম্যাডাম, মায়েরই বলছি, আমি আমি স্যারের ঘরে গেছিলাম ঠিকই, কিন্তু পেন আমি নিইনি, আপনি বিশ্বাস করেন?
1: আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না রত্না। আমি ওবেলাতে আসবো পুলিশ আর অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে, তুমি যদি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে আরও বিপদে পড়বে, আর যদি এর মধ্যে শিকার করা মনস্থ করো তাহলে আমাকে ফোন করে জানাবে, কেমন?
7: ও ম্যাডাম, আমি সত্যি বলছি, সেদিন যখন একজন দাদাবাবু এসে ওই পেনটার জন্য খুব করে চেঁচামেচি করে গেল, তখনই তো ওই পেনের কথা আমি জানলাম, জেনে আমার খুব লোভও হয়েছিল, ওটা চুরি করে বিক্রি করতে পারলে অনেক কটা টাকাও পাবো ভেবেছিলাম, তাই তো আমি সুযোগ খুঁজছিলাম। তা সেদিন যখন সুযোগ এলো আমি পেনটা নেবার জন্য ঘরে গেছিলাম, কিন্তু পেনটা তো বাক্সে ছিলই না। আমি সত্যি বলছি ম্যাডাম, আমার কথা বিশ্বাস করেন?
1: সেটা আমি খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেব, তার আগে তুমি এই বাড়ি ছেড়ে নড়বে না, এখন যাও।
0: ছাড়া পেয়ে দ্রুত পায়ে ঘর ছাড়ল রত্না, তিস্তাও বেরোল। এখন রজতদার শরণাপন্ন হওয়া ছাড়া ওর আর কোনো উপায় নেই। তিস্তাকে দেখে রজতবাবু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে উঠলেন,
4: আরে তোমার কথাই ভাবছিলাম, এই যে তোমার কল ডিটেলস লালবাজার থেকে এক্ষুনি পাঠালো, এবার বলো তো কেসটা কি?
1: বলছি রজতদা, আগে একটু জল খাওয়ার না?
4: সে তো খাও বই, আগে বসো, আজ অফিস যাওনি?
1: যেতে আর পারলাম কই, আমার বসই তো কেসটা দিয়েছেন, তাই তাকেই জানিয়ে দিলাম, আর যেতে পারছি না।
0: জল এসে গেছিল, সঙ্গে লিকার চা। চা খেতে খেতে তিস্তা কেসের বিবরণ পেশ করল। সবটা শুনে রজতবাবু বললেন,
4: তা আমাকে কি করতে বলছো?
1: বিশেষ কিছু না, একজনকে একটু চমকাতে হবে। আপনার জুরিসডিকশনের বাইরে গিয়ে কিছু করতে গেলে যে আপনি ফেঁসে যাবেন, সে কি আমি আর জানি না।
4: সে ধমক চমক দিতেই পারি, ও পর্যন্ত ঠিক আছে। আসলে পুলিশেরও যে হাত পা বাঁধা লোকে বুঝতেই চায় না। আচ্ছা এবার তোমার প্ল্যানটা বলো তো।
1: বলছি রজতদা, আমি বিকেলে আপনার এদিকেই আসব, ওই পেন কালেক্টর ভদ্রমহিলার বাড়িতে, ওখানে কাজ মিটিয়ে আপনার এখানে আসছি, তারপর আমরা দুজন একসঙ্গে অরুণাভবাবুর বাড়িতে যাব। যেতে যেতে আমি আপনাকে প্ল্যানটা বলব।
4: বেশ, তাই হবে।
1: এখন তাহলে আসি।
0: অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ঠিক বিকেল পাঁচটাতে শর্মিষ্ঠা চ্যাটার্জির বাড়িতে পৌঁছে গেল।

0: Artista. শর্মিষ্ঠার বয়স ষাটের কোঠায়। জানালেন গত ৩০ বছর যাবত এই শখ নিয়ে আছেন। কথা প্রসঙ্গে তিনি বললেন,
1: আগে চাকরি সংসার এসবের মধ্যে আটকে ছিলাম, নিজের শখকে সময় দিতে পারিনি। এখন তো ঝাড়া হাত পা, তাই যেখানেই কলমের খোঁজ পাই সেখানেই পৌঁছে যাই। কলকাতায় তো হালে কয়েক বছর হলো কলমের মেলাও বসছে, তার আগে আমি অনেকবার মুম্বাই আহমেদাবাদ চলে গিয়েছিলাম শুধুমাত্র পেনের টানে।
0: তিস্তা ইন্টারভিউ নেবার ভঙ্গিতে জিজ্ঞাসা করল,
2: আচ্ছা ম্যাম, শুধু কি নতুন কলমই আপনি কেনেন নাকি পুরনো পেনও সংগ্রহ করেন?
1: আরে পুরনো পেনই তো আসল রত্ন, মিউজিয়ামে কি নতুন জিনিস সাজানো থাকে? পুরনো কলমের খোঁজেই তো থাকি সবসময়, আর পেয়েও যাই। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে পাতিল জিনিসপত্রের একটা হাট বসে, জানো তো, আমি সেখানে অনেকবার গেছি পুরনো কলমের খোঁজে। অনেক বনিদি বাড়ির নতুন প্রজন্ম পুরনো জিনিসপত্র বিক্রি করে দেয়, তার মধ্যে অনেক ভালো কলমও থাকে। ওই হাট থেকে আমি একবার পেয়েছি একটা দারুণ কোম্পানির একটা ৭০ বছরের পুরনো কলম।
0: কলমের বিবর্তন, কোন কলমের কি বৈশিষ্ট্য, সেসব সম্পর্কে আরও অনেক কথাই বলছিলেন শর্মিষ্ঠা। তিস্তাও মন দিয়ে শুনছিল। কিছুক্ষণ বাদে সুযোগ বুঝে নিজের প্রশ্নটা গুঁজে দিল ও।
2: আচ্ছা ম্যাম, কলকাতায় কি আপনার মতো আরো অনেকে আছেন? বিখ্যাত সাহিত্যিক অরুণাভ সেনের সংগ্রহতেও নাকি একটা দামি অনেক পুরনো কলম আছে বলে শুনেছি, এ ব্যাপারে আপনি কিছু জানেন?
1: হাতে গোনা কয়েকজন মানুষ আছেন কলকাতায় যারা পুরনো কলম সংগ্রহ করেন, তাদের মোটামুটি আমি চিনি। তবে অরুণাভ বাবুর কথাটা আমি সত্যিই জানতাম না, উনি তো বেসিক্যালি পেন কালেক্টর নন, তাই জানার কথাও নয়। কদিন আগে একটা কলমের মেলায় আমি গিয়েছিলাম, সেখানে উনিও গিয়েছিলেন প্রধান অতিথি হিসেবে। ওখানে ওর বক্তৃতা শুনে ওর সংগ্রহে থাকা কলমের কথাটা আমি জেনেছি। উনি যে ব্র্যান্ডের এবং যে মডেলের কলমের কথা বলেছিলেন, ইনফ্যাক্ট ওই রকম একটা কলম আমার সংগ্রহেও আছে, তাই আমি কৌতূহলী হয়ে ওর কাছে কলমটা দেখবার আবদার করেছিলাম। উনি রাজিও হয়ে যান। শিলিগুড়ি যাওয়ার আগের দিন গিয়ে আমি কলমটা দেখেও এসেছি।
2: ইন্টারেস্টিং। আচ্ছা, আপনার সংগ্রহে থাকা বিশেষ কয়েকটা কলম কি দেখা যায়? মানে আপনার আপত্তি থাকলে আমি ছবি তুলব না, নিজে কেবল দেখব।
1: তাহলে আপনাকে একটু কষ্ট করে আমার সঙ্গে ভেতরে যেতে হবে, কলমগুলো আমার বেডরুমের আলমারিতে থাকে। বুঝতেই পারছেন বেশ দামি জিনিস ঘরের বাইরে বার করি না। অরুণাভবাবুও আমার কালেকশন দেখতে চেয়েছিলেন, ওকেও বলেছি দেখতে হলে আমার বাড়িতে আসতে হবে।
0: কথা বলতে বলতে শর্মিষ্ঠার শোবার ঘরে পৌঁছে গেল তিস্তা। শর্মিষ্ঠা চাবি দিয়ে আলমারি খুলে নিয়ে এলেন বেশ কয়েকটা বাক্স। এক একটা করে বাক্স খুলে তিনি যত্ন করে কলম বার করছিলেন, কলমগুলোর সম্পর্কে বলে তিস্তার হাতে তুলে দিচ্ছিলেন। নিজের ঐশ্বর্য অন্যকে দেখানোর মধ্যে যে আনন্দ আছে, সেই আনন্দের দূতি খেলে যাচ্ছিল ওঁর চোখে মুখে। শেষ পর্যন্ত এলো সেই কলম, তিস্তা যেটা দেখার অপেক্ষায় ছিল।
1: এই যে, এইটা হলো সেই কলম যেটা অরুণাভ বাবুর সংগ্রহতেও আছে।
2: ওয়াও, এটা কাদের তৈরি?
1: ববলা। এর নিবটা সোনার, আর এই যে ঢাকনাটা, এই পাথরটা হলো হীরে।
0: তিস্তা কলমটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে ফেরত দিয়ে দিল।
2: পেনটা খুবই দামি নিশ্চয়ই?
1: তা তো বটেই, তবে এর দাম কিন্তু ওই সোনা হীরে দিয়ে বিচার হবে না। কলমটার দাম হিসেব হবে এটা কতটা পুরনো, কতটা দুর্লভ তা দিয়ে। আমি পড়াশোনা করে দেখেছি ববলা কোম্পানির ১৯১৬ সালে তাদের ১০ বছরের পূর্তিকে সেলিব্রেট করার জন্য এই মডেলের মাত্র অল্প কয়েকটা কলম বাজারে এনেছিল। এই কলমটা সেই অর্থে একটা হেরিটেজ কলম কিন্তু। তাই তো আমি যখন শুনলাম অরুণাভ বাবুর কাছেও এই মডেলের কলম আছে, আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম। বলতে বাধা নেই, ওর কলমটা অরিজিনাল কি না সেটা দেখার একটা

0: কৌতূহলও ছিল আমার মনে।
1: কি দেখলেন, অরিজিনাল?
0: হ্যাঁ, ওর কলমটাও আসল। ভাবুন তো, একই শহরে একই মডেলের দুটো হেরিটেজ পেন রয়েছে, ব্যাপারটা কিন্তু রেয়ার।
2: তিস্তার যা জানার ছিল ইতিমধ্যে সেটা জানা হয়ে গেছিল, তাই শর্মিষ্ঠা চ্যাটার্জিকে নমস্কার জানিয়ে ও উঠে পড়ল।
1: অনেক ধন্যবাদ ম্যাম, আজ উঠি। হ্যাঁ, স্টোরি করতে গিয়ে যদি কোনো অসুবিধে হয় আপনাকে আবার একটু জ্বালাতে পারি।
2: শর্মিষ্ঠা হেসে সম্মতি দিলেন। গাড়িতে উঠেই তিস্তা অরুণাভ বাবুকে ফোন করল।
1: তিস্তা বলছি স্যার।
3: হ্যাঁ তিস্তা, বলুন।
1: একটা কথা জানার ছিল, শর্মিষ্ঠা ম্যাডামের কাছেও যে একই মডেলের একটা পেন আছে এই কথাটা কি উনি আপনাকে বলেছিলেন?
3: হ্যাঁ বলেছিলেন। আমার কলমটা দেখার পর ওর মুখটা যেন একটু অন্ধকার হয়ে গেল, তখনই বলেছিলেন যে আমি ভেবেছিলাম এই রেয়ার পিসটা এখানে কেবল আমার কাছেই আছে।
2: ঠিক ছটায় রজতবাবুকে নিয়ে রওনা হলো তিস্তা। গাড়িতে যেতে যেতে ওর প্ল্যানটা বুঝিয়ে দিতে থাকলো রজত দত্তকে।
1: বুঝলেন রজতদা, কল ডিটেলস ঘেঁটে বুঝলাম আমার সন্দেহটাই ঠিক। অরুণাভ সেনের ভাইপো পার্থ যেদিন নৌ বাড়িতে এসে হম্বিতম্বি করে গেছে, তার দুদিন পর থেকে ওর সঙ্গে নারায়ণের বেশ কয়েকবার ফোনে কথা হয়েছে। শেষবার ওদের মধ্যে কথা হয়েছে পেন চুরির রাতে। তার মানে নারায়ণ পেনটা চুরি করে পার্থকে দেবে, এরকম একটা প্ল্যান হয়েছিল, আইডিয়া করা যায়। কিন্তু শুভদেব বাবুর ওই কথাটাতেই সবটা গণ্ডগোল হয়ে যাচ্ছে।
4: কোন কথাটা?
1: ওই যে পেন অরুণাভ সেনের কাছে নেই, উনি সেটা জানেন। আমাকে তো আবার বললেন এটা নাকি 200% শর।
4: বুঝলাম, তার মানে কি নারায়ণ কাজটা করতে পারেনি আর সেই খবরটাই ও পার্থকে দিয়েছে?
1: বুঝতে পারছি না রজতদা, এটা শুভদেব বাবুরও একটা চাল হতে পারে, আবার নারায়ণও ওদের মিথ্যে বলে পেনটা বেশি দামে অন্য কাউকে বিক্রি করার প্ল্যানও করতে পারে। তাই নারায়ণকে ভয় দেখিয়ে ওর মুখ থেকে কথা বার করাটা এখন ভীষণ দরকার। ওই জন্যই আপনাকে দরকার রজতদা, নইলে ও আমাকে বলতেই পারে পার্থ সঙ্গে কথা বলেছি মানেই যে পেনটা আমি চুরি করেছি, তার প্রমাণ কি? আমি তো আর আইন রক্ষক নই, আপনি যা যা বলতে পারেন আমি তো আর পারি না।
4: বুঝলাম, চলো দেখা যাক।
1: হ্যাঁ দেখাই যাক, চলুন।
2: অরুণাভবাবুর কাছ থেকে নারায়ণের ঠিকানাটা আগেই জেনে নিয়েছিল তিস্তা, তাই রজতবাবুকে নিয়ে সরাসরি সেখানেই গেল। পুলিশ নিয়ে অরুণাভবাবুর বাড়িতে যাওয়াটা ইচ্ছে করেই এড়িয়ে গেল। ভাড়া বাড়ি নারায়ণের, সামনের দিকে বাড়িওয়ালা আর পেছন দিকে নারায়ণ থাকে। বাইরে থেকে ওর গলা পাওয়া গেল, কাউকে বকাবকি করছিল, দরজা খোলাই ছিল। তিস্তা গিয়ে ডাকল,
1: নারায়ণ বাবু।
5: কে
2: বলে ঘুরে তাকিয়ে নারায়ণের কথা বন্ধ হয়ে গেল। ঘরের ভেতরে আর যারা ছিল তারাও চুপ করে গেল।
1: আপনার সঙ্গে কয়েকটা কথা আছে, একলা বলাটাই ভালো।
2: তিস্তার কথা শুনে ঘরে যারা ছিল তারা সকলেই বেরিয়ে গেল। রজত দত্তকে নিয়ে তিস্তা ভেতরে ঢুকল। রজতবাবু প্রথম কথা বললেন,
4: আমার অনেক কাজ, এই পেন চুরির কেসের পেছনে বেশি সময় দেওয়া সম্ভব নয়। শুনুন নারায়ণবাবু, পার্থবাবুর সঙ্গে আপনার যা যা কথা হয়েছে তার পুরো রেকর্ড আমার হাতে এসেছে। আপনি যদি ভালোয় ভালোয় পেনটা আমাকে হ্যান্ডওভার না করেন, তাহলে আপনাকে গাঁজা কেস দিয়ে কদিনের জন্য মামা বাড়ির ভাত খাইয়ে আনব। চেহারা দেখে তো ভদ্রলোকের ছেলে মনে হয়, সেটা সহ্য হবে তো? বাড়ির লোকজনের অসম্মানের কথাটাও মাথায় রাখবেন, তাছাড়া মামা বাড়ি থেকে ফিরে এলে কাজ আর মাথার ওপর থেকে ছাদ চলে যাওয়ার একটা ভয় আছে। আমাকে ঢুকতে দেখি আপনার বাড়িওয়ালা প্রতিবেশীরা অনেকেই বেশ কৌতূহলী হয়ে পড়েছে দেখলাম।
2: নারায়ণের মুখটা সাদা হয়ে গেল।
5: পার্থবাবু আমাকে 1,00,000 দেবে বলেছিল, আমার একটা ছোট ব্যবসা ছিল, করোনার পর বন্ধ হয়ে গেছে, এখন দোকানে দোকানে মাল সাপ্লাই করি। অরুণাভবাবুর সামান্য কাজ, তাই বা কদিন, তাই ভেবেছিলাম টাকাটা পেলে নিজের একটা ব্যবসা দেব, লোভে পড়ে পার্থবাবুর সঙ্গে যোগাযোগ করে ফেলেছিলাম স্যার, আমাকে এবার মতো মাফ করে দিন।
4: পেনটা পেলে ব্যাপারটা ভেবে দেখব। সেটা কোথায়?
5: পেন তো আমি পাইনি স্যার, আমি সত্যি জানি না পেন কোথায়।
2: তিস্তা স্থির দৃষ্টিতে নারায়ণের চোখের দিকে তাকিয়ে বলল,
1: আপনি সেদিন পেছনের দরজা দিয়ে অরুণাভবাবুর বাড়িতে ঢুকেছিলেন, কারণ আপনি দেখেছিলেন স্যার সামনের দরজায় দাঁড়িয়ে কথা বলছেন। আপনি সেই সুযোগে স্যারের ঘরে কাপটিশ নেওয়ার ছুতোয় ঢুকলেন এবং ঢুকে দেখলেন টেবিলে পেনের বাক্সটা পড়ে আছে। আপনি পেনটা নিলেন এবং চটপট কাপডিশ নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। কিন্তু তাতে তো শেষ রক্ষা হয়নি, কারণ আপনাকে সেই সময় একজন দেখে ফেলেছিল। আপনি সেটা জানেন না, কিন্তু আমি জেনেছি। পেনটা তো আপনি পার্থবাবুকে দেননি, তাহলে ওটা এখন কোথায় নারায়ণবাবু?
5: আপনি যা বললেন সব সত্যি ম্যাডাম। হ্যাঁ, আমি স্বীকার করছি বাক্স আমিই খুলেছিলাম, কিন্তু পেনটাতে ছিল না। স্যার পেনটা সঙ্গে নিয়ে বেরিয়েছেন ভেবে আমি তাড়াতাড়ি বেরিয়ে এলাম।
1: ও, মানে আটঘাট বেঁধেই এসেছিলেন, পেনটা পেলে আবার পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতেন, কেউ দেখতেও পেত না আর সন্দেহও করত না, তাই না?
2: তিস্তার কথা শুনে নারায়ণ মাথা নিচু করে রইল।
4: শুনুন নারায়ণ, মাথার চুল আমার এমনি এমনি পাকেনি, আর প্রমোশনটাও কেউ মুখ দেখে দেয়নি। আপনার কথা যে সত্যি সেটা প্রমাণের দায়িত্ব কিন্তু আপনারই। আমি আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে সিদ্ধান্ত বদল করলে এই ম্যাডামকে ফোন করে জানাবেন। আর কোনো মতেই যে এখন বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যাবে না সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না।
2: হতভম্ব নারায়ণের সামনে দিয়ে ওরা বেরিয়ে এলো। ফেরার পথে রজত দত্ত বললেন,
4: এবার কি পার্থকে ক্রস চেকিং?
1: এটা করলে আমি আপনি দুজনেই ঝামেলায় পড়ব। ওরা ইনফ্লুয়েন্সিয়াল, সঙ্গে সঙ্গে কোর্টে যাবে, বলবে ভয়েস রেকর্ডিংটা এআই দিয়ে বানানো, মামলাও ঝুলতে থাকবে আর আমরাও ঝুলব। আমি বরং আজ রাতে আবার গোড়া থেকে বিষয়টা নিয়ে একটু ভাবি, অন্য রকমভাবে যুক্তিগুলোকে একটু সাজিয়ে দেখি। পরবর্তী পদক্ষেপ আমি আপনাকে কাল জানাব।
4: ঠিক আছে, প্রয়োজন হলে বলো।
2: পরদিন একটু বেলার দিকে ঝুমের কলেজের সামনে গিয়ে ওকে মেসেজ করল তিস্তা।
1: হাই, আমি তিস্তা বলছি, কাল তোমাদের বাড়িতে গেছিলাম, একবার বাইরে আসবে?
6: আমি ক্লাসে আছি।
1: ওকে, আমি অপেক্ষা করছি, ক্লাস শেষ হলে এসো।
6: কি দরকার?
1: তোমার দাদুকে একটা জিনিস পাঠানোর আছে, তোমাকে দেব, তুমি বাড়িতে গিয়ে দাদুকে দেবে।
6: ঠিক আছে, আসছি আমি।
2: মিনিট দশেকের মধ্যে বেরিয়ে এলো ঝুম। তিস্তা গাড়িতে বসে হাত নেড়ে ডাকলো ওকে। ও গাড়ির কাছে এসে বলল,
1: কই দিন, তুমি উঠে এসো, 5 মিনিট দূরেই আমাদের পত্রিকার অফিস, ওখান থেকে তুলে নিয়ে তোমাকে দিয়ে দেব।
6: জিনিসটা নিয়েই তো আমার কাছে আসতে পারতেন।
2: বিরক্তি ঝরে পড়ল ঝুমের গলায়।
1: সেটাই করতে চেয়েছিলাম ঝুম, কিন্তু ওরা বললো প্রিন্ট আউট বেরোচ্ছে, একটু ঘুরে আসতে, তাই আর একটা কাজ সারতে এখানে এসেছিলাম।
2: ঝুম উঠে বসলো গাড়িতে।
1: আমি তোমাকে নামিয়ে দিয়ে যাব, চিন্তা নেই।
2: কিছুক্ষণ দুজনের কেউই কথা বলেনি। 10 মিনিট পেরিয়ে যাবার পর উদ্বিগ্ন গলায় ঝুম বলল,
6: আপনি যে বললেন 5 মিনিট ধরে অফিস, 10 মিনিট তো পেরিয়ে গেল, আমায় ফিরিয়ে দিন, ক্লাস আছে।
1: একটা গোটা জীবন নষ্ট হওয়ার চেয়ে একটা ক্লাস নষ্ট হওয়াটা অনেকটাই বেশি ভালো না রূপঝুম?
6: মানে?
1: মানেটা খুবই সহজ, তুমি জানো না তোমার দাদুর পেনের বাক্সটা আমি নিয়ে গিয়ে ফরেন্সিক পরীক্ষা করাতে দিয়েছি, সেখানে যে ফিঙ্গারপ্রিন্টটা পাওয়া গেছে সেটা যদি তোমার সাথে মিলে যায় তাহলে তুমি কি বাড়িতে মুখ দেখাতে পারবে? তাছাড়া পুলিশও তোমাকে গ্রেপ্তার করবে, তাহলে তো গোটা জীবনটাই নষ্ট, তাই নয় কি?
6: আপনি কি আমাকে ভয় দেখানোর জন্য মিথ্যা কথা বলে ডেকে এনেছেন?
1: না ঝুম, আমি তোমাকে সতর্ক করার জন্য এসেছি, বড় দিদি হিসেবে আমি তোমাকে আরও একটা সুযোগ দিতে চাই। ভুল তো মানুষ মাত্রই করে, তুমিও করে ফেলেছো, এবার জিনিসটা আমাকে

0: দিয়ে দাও, আমি ম্যানেজ করে নেব, কেউ কিচ্ছু বলবে না তোমায়।
1: তিস্তার গলায় স্নেহের স্পর্শ ছিল, আর তাতেই কাজ হলো। কান্নায় ভেঙে পড়ল ঝুম।
2: বলবে না আমার, কেউ আর আমার মুখই দেখবে না। আপনি জানেন না, বাড়িতে কেউই আমাকে ভালোবাসে না।
1: রুমঝুমের কাঁধে হাত ছুঁয়ে তিস্তা বলল,
0: আমি জানি ঝুম, তোমার মনে খুব কষ্ট, তাই তো বড় দিদির মতো তোমার পাশে দাঁড়াতে এসেছি। আমাকে সব কথা খুলে বলো তুমি, দেখবে মনটা হালকা লাগবে।
1: ঝুমকে নিয়ে নিজের বাড়িতে এলো তিস্তা। এ সময় অর্ক থাকে না, ফাঁকা বাড়িতে মন খুলে কথা বলতে পারবে মেয়েটা। দু কাপ কফি আর দুটো স্যান্ডউইচ নিয়ে ঝুমের মুখোমুখি বসল তিস্তা।
0: চলো আমরা খেতে খেতে কথা বলি, খাও না। ঝুম, সেদিন যখন শর্মিষ্ঠা ম্যাডাম এসেছিলেন, তুমি বই নিতে দাদুর পড়ার ঘরে ঢুকেছিলে, তখনই তোমার চোখে পড়ে টেবিলের ওপর কলমের বাক্সটা রাখা আছে। তোমার মাথায় সেই সময় প্ল্যানটা আসে, তুমি আশেপাশেই ছিলে। তারপর যখন তোমার দাদু গেস্টকে এগিয়ে দিতে দরজা পর্যন্ত যান, তখন তুমি ঘরে ঢুকে বাক্স খুলে কলমটা নিয়ে বেরিয়ে যাও। তোমার পক্ষে কাজটা খুবই সহজ ছিল, কারণ কেউ তোমাকে ওই সময় দেখে ফেললেও কোনো কিছুই বলার ছিল না। তুমি নাতনি হিসেবে দাদুর ঘরে যখন ইচ্ছে যেতেই পারো। তুমি ভেবেছিলে দাদু বাক্সটা না খুলেই আলমারিতে রেখে দেবেন, বোধহয় এরকমই উনি সচরাচর করেন। তাহলে কলমটা যে বাক্সে নেই সেটা কেউ জানতেও পারবে না। যতদিনে ধরা পড়বে কলমটা গায়েব হয়ে গেছে, ততদিনে সবাই আসল দিনটার কথা ভুলে যাবে, আর তোমাকে তো কেউ এমনিতেও সন্দেহ করবে না, তাই তো?
1: মাথা নিচু করে বসেছিল ঝুম, ওভাবেই মাথা ঝাঁকিয়ে বুঝিয়ে দিল তিস্তা ঠিকই বলেছে।
0: কিন্তু কেন এই কাজ করলে তুমি, আমাকে বলো, আমি কাউকে বলবো না।
2: আমাকে বাড়িতে কেউ ভালোবাসে না, সবাই দাদাকেই ভালোবাসে, মাথায় করে রাখে। দাদা পড়াশোনায় ভালো, আমি কোনো রকমে পাশটুকু করি, বাড়ির যা কিছু সেরা সব দাদার জন্য, আর আমি হলাম ফেলনা। দাদা যেসব জিনিস রিজেক্ট করবে সেগুলো আমি পাবো। আমি পড়াশোনায় ভালো না, দেখতেও ভালো না, আমার যে কি হবে এই নিয়েই সবার চিন্তা। ছোট থেকে এরকম কথা শুনে বড় হয়েছে বলে আমার নিজের মনেও হীনমন্যতা জন্মে গেছে। আমি নিজেও ভাবি যে আমি একদম ফালতু, আমার দ্বারা কোনো দিন কিচ্ছু হবে না। এরকম অবস্থায় রিজুর সঙ্গে বন্ধুত্ব হলো আমার। রিজু আমাকে ভীষণ ভালোবাসে, ও আমার জীবনটাকে একদম বদলে দিয়েছে। ওর জন্য আমি বেঁচে থাকার অর্থ খুঁজে পেয়েছি। আমি ওকে ভীষণ ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি।
1: তিস্তা নিজের প্রশ্নের জবাব না পেলেও ওকে বলে যেতে দিচ্ছিল, ওর ভেতরের আবেগকে মুক্তি দিতে সময় দিচ্ছিল। তিস্তা জানে বলতে যখন শুরু করেছে ঝুম, তখন সবই বলবে একে একে। ঝুম আবার বলতে শুরু করল,
2: কলমটা দাদুর, মানে দাদুর অবর্তমানে ওটার মালিক হবে বাবা, আর বাবা অবশ্যই সেটা তার প্রিয় ছেলেকেই দেবে। শুধু দেবে না, সঙ্গে আমাকে বলবেও, তুই তো মূর্খ, তোর হাতে কি এই কলম মানায়? যার হাতে মানায় তাকেই দেওয়া ভালো। পরিবারের ভালো জিনিসের কিছু তো আমারও প্রাপ্য তিস্তাদি। আমার খুব ইচ্ছে এমন সুন্দর একটা কলম আমার সবচাইতে প্রিয় মানুষটাকে উপহার দিই। রিজু ভালো কবিতা লিখে, নিশ্চয়ই একদিন ওর অনেক নাম ডাক হবে, এই কলম তখন ওর হাতেই মানাবে।
0: কলমটা কি তুমি ওকে দিয়ে দিয়েছ?
2: না, সামনের সপ্তাহে রিজুর জন্মদিন, তখন ওকে সারপ্রাইজ দেব ভেবেছিলাম।
0: কলমটা কোথায় রেখেছ, বাড়িতেই?
1: তিস্তার কথা শুনে ঝুম ওর বইয়ের ব্যাগ থেকে বার করে আনল একটা অতি সাধারণ পেন ব্যাগ। তার চেন খুলে বার করে আনল সেই কলমটা, যেটা বহু কলম সংগ্রাহকের স্বপ্নের কলম। তিস্তার হাতে কলমটা তুলে দিল ঝুম। ঢাকনিতে বসানো।

0: হিরেটাতে আলো পড়ে সেই আলো চারদিকে ঠিকরাতে লাগল। কলমটা যে আসল সে ব্যাপারে আর কোনো সন্দেহ রইল না তিস্তার। সেদিন সন্ধ্যায় অরুণাভ সেনের কাছে সময় চেয়ে নিয়েছিল তিস্তা। জানিয়েছিল,
1: হ্যালো, আপনার কলম আপাতত আমার হেফাজতে, কিভাবে পেলাম সেসব কথা সাক্ষাতে বলবো।
0: সন্ধ্যাবেলা অরুণাভবাবুর বাড়িতে গিয়ে ওর স্টাডিতে বসল দুজনে। তিস্তা বলল,
2: স্যার প্লিজ দরজাটা বন্ধ করে দিন, কারণ আমি চাই না আমার আপনার মধ্যে এখন যে কথাগুলো হবে সেগুলো বাড়ির অন্য কেউ জানুক।
0: অরুণাভবাবু তাই করলেন। তিস্তা বলতে শুরু করল,
2: ওকে, আপনি যা বলেছিলেন তাতে সন্দেহটা প্রাথমিকভাবে শর্মিষ্ঠা ম্যামের ওপরেই পড়ে। ওকে দেখানোর পরেই পেনটা গায়েব হয়ে যায়, তাছাড়া পেনটা নেওয়ার যথেষ্ট সুযোগ ওর ছিল। তাই আমি যখন শর্মিষ্ঠা ম্যামের সঙ্গে দেখা করি এবং উনি আমাকে বলেন ওই একই মডেলের পেন ওর সংগ্রহেও আছে, শুনে আমার মনে সন্দেহটা আরও জোরালো হয়। মনে হয় চুরি করা পেনটা জাস্টিফাই করার জন্য আগে থেকে ভূমিকা করে রাখছেন। কিন্তু উনি পেনটা দেখানোর পরে আমার ভুল ভেঙে গেল। আপনার কলমটার একটা ছবি আমি শিল্পীদের কাছ থেকে পেয়েছিলাম, সেটা জুম করে দেখতে গিয়ে আমার চোখে পড়েছিল পেনের হাতলে AS অক্ষর দুটো খোদাই করা আছে, সম্ভবত আপনার জ্যাঠামশাই করিয়েছিলেন।
3: অমল সেন মানে জ্যাঠামশাইয়ের নাম? হ্যাঁ ছিল বটে, আপনাকে বলতে মনে ছিল না কথাটা, এত ছোট করে লেখা যে খুঁটিয়ে না দেখলে চোখে পড়বে না।
2: এইটা আমাকে খুব হেল্প করেছে, ভালো করে দেখেও ম্যামের কলমে কোনো নাম আমি দেখতে পাইনি, বা নাম তুলে ফেললে যে ক্ষত চিহ্ন থাকার কথা তাও দেখতে পাইনি। তবে কলমটা চুরি করে বিক্রি করে দিলে ধরাটা খুব একটা সহজ হতো না, তবে এমন একটা জিনিস বিক্রির জন্য একদিনের মধ্যে খরিদ্দার জোগাড় করাটাও সম্ভব নয়। অতএব শর্মিষ্ঠা ম্যামের মতো একজন মহিলাকে সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পেরে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। এরপর আমি আপনার বাড়ির সবাইকে একটু নেড়েচেড়ে দেখলাম, কলম চোর খুঁজতে গিয়ে পেলাম আরও দুজন অপরাধীকে। আপনার স্ত্রীকে দেখাশোনা করে যে মেয়েটি, তাকে কালি ছাঁটাই করবেন, আর নারায়ণকেও আর রাখাটা ঠিক হবে বলে আমি মনে করি না। এদের অপরাধ প্রবণতা যখন একবার ধরা পড়ে গেছে তখন সাবধান হয়ে যাওয়াটাই ভালো।
3: এরা দুজন মিলে চুরি করেছে?
2: না, দুজনে মিলে নয়, দুজনে আলাদা আলাদাভাবে চুরিটা করতে চেয়েছিল তবে পারেনি, কারণ ওদের আগেই অন্য কেউ পেনটা সরিয়ে নিয়েছিল।
3: আরো কেউ? কে সে?
0: বিস্ময়ে কথা বেরোতে চায় না অরুণাভবাবুর মুখ থেকে।
2: আপনার নাতনি
3: ঝুম, সেই কাজ করেছে?
0: নামটা শুনে অবিশ্বাস্য মনে হল অরুণাভবাবুর। উত্তেজনায় তার মুখ লাল হয়ে উঠল।
2: উত্তেজিত হবেন না স্যার, এই ব্যাপারটা নিয়েই আমি আলোচনা করতে চাই। যদিও কাজটা ঝুম করেছে, তবে রত্না আর নারায়ণও কিন্তু সমান অপরাধী, তারাও চুরিটা করতে এসেছিল। সেদিক থেকে দেখতে গেলে ঝুম আপনার কলমটাকে রক্ষা করেছে বলা চলে, নইলে কোথায় যে ওটা বিক্রি হয়ে যেত, হয়তো সোনা আর হীরের লোভে কলমটাকে ইতিমধ্যে নষ্টও করে ফেলা হতো। দেখুন স্যার, ঝুমের নামটা শোনা মাত্র আপনি প্রচণ্ড বিস্মিত হলেন, মানে ওর কথা একবারের জন্য আপনার মাথাতেও আসেনি। অথচ ভেবে দেখুন, পেনটা যখন টেবিলে পড়েছিল তখন এ বাড়ির মধ্যে একমাত্র ওই সেটা দেখেছিল। আসলে এ বাড়িতে ঝুমের অস্তিত্বটা কেউ ধর্তব্যের মধ্যেই আনে না, আর এখান থেকেই সমস্যার সৃষ্টি।
0: তিস্তা একটু থামল, দেখল অরুণাভবাবুর চোখে মুখে বিস্ময়।
2: আপনি তো একজন লেখক স্যার, মানুষের মনস্তত্ত্ব আমার চাইতে ভালো বোঝেন। একটা বাচ্চা যদি নিজেকে নেগলেক্টেড হিসাবে দেখে বড় হয়, তার মনস্তত্ব অন্যরকম হয়, সে হীনমন্যতায় ভোগে। এই অবস্থায় যদি সে কোথাও সামান্যতম ভালোবাসা পায়, গুরুত্ব পায়, তাহলে সেটাকেই আঁকড়ে ধরে। ঝুমেরও সেটাই হয়েছে। ও বিশ্বাস করে এ বাড়িতে কেউই ওকে ভালোবাসে না।

0: ও একটা বাতিল জিনিসের মতোই বেঁচে আছে। এরকম পরিস্থিতিতে একটি ছেলের সঙ্গে ওর প্রেমের সম্পর্ক হয়েছে, ওই ছেলেটাই এখন ওর পৃথিবী, আর তাই ওকে এই কলমটার মতো একটা দামি উপহার দেওয়ার লোভ ও সেই মুহূর্তে সামলাতে পারেনি।
1: অরুণাভবাবু তিস্তার মুখের দিকে তাকিয়ে রইলেন, এই মুহূর্তে কি করা উচিত বুঝতে পারছিলেন না। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে তিস্তাই সাহায্য করল ওকে।
0: আমার একটা অনুরোধ আছে স্যার, আমি চলে যাওয়ার পর আপনি বাড়ির সকলকে এই ঘরে ডাকুন, সকলের সামনে বলুন কলমটা আপনি ফিরে পেয়েছেন, আর সেটা খুঁজে বার করে দিয়েছে ঝুম। আপনি সকলের সামনে ওর প্রশংসা করুন, ওকে আদর করুন, এতে ও হীনমন্যতা কাটিয়ে উঠবে, পরিবারের গুরুত্ব পেলে ওর আত্মমর্যাদাটাও অনেকটা বাড়বে। কত বাচ্চা মেয়ে, যদি অপরাধ প্রবণতা কিছু ওর মনে জন্মেও থাকে, সকলের ভালোবাসা পেলে সেটা থেকে বেরিয়ে আসতে পারবে।
1: হ্যান্ডব্যাগ থেকে পেনটা বার করে অরুণাভবাবুর হাতে তুলে দিল তিস্তা, বলল,
0: আমার কাজ শেষ, এবার তাহলে আসি।
1: তিস্তা দেখল অরুণাভবাবুর চোখ জলে ভরা, ধরা গলায় তিনি বললেন,
2: তুমি আমার চোখ খুলে দিয়েছ মা, আমি অন্যের মনস্তত্ব নিয়ে কাটাছেঁড়া করি বটে, কিন্তু নিজের নাতনিকে নিয়ে তলিয়ে ভাবিনি কখনো। অনেক ধন্যবাদ, তোমার কাজের মূল্য টাকা দিয়ে মেটানো যায় না আমি জানি, তবু তোমাকে কত পারিশ্রমিক দেব একটু যদি বলো আমায়।
0: একটু বেশি চাইব, যা চাইব দেবেন তো?
2: নিশ্চয়ই, তুমি বলেই দেখো না।
0: তাহলে আজই আপনি পরিবারের সকলের সামনে ঘোষণা করে দিন, এই কলমের উত্তরাধিকারী হবে রুমঝুম সেন।
2: তোমার কথা শোনার পর আমি এটাই ভেবেছিলাম, ভেবেছিলাম ঝুমের বিয়েতে এই কলমটা ওকে যৌতুকে দেব। বেশ, তুমি যখন বলছো আমি কথাটা আজই সকলের সামনে বলে দেব, কিন্তু তাই বলে তোমাকে তো আর খালি হাতে ফেরাতে পারি না, আর তোমাকে কি দেব বলো একটু।
0: স্যার, আপনি প্রতিদিন যে কলমটা দিয়ে লেখেন সেটা আমাকে দেবেন, যেটা দিয়ে আপনি এমন অসাধারণ সব সৃষ্টি করে চলেছেন, ওটাই আমার জন্য সর্বশ্রেষ্ঠ উপহার।
1: অরুণাভ সেন লেখার টেবিল থেকে তুলে আনলেন তার প্রতিদিনের লেখার সঙ্গী কালো সোনালি ঝর্ণা কলমটা, ওটা তিস্তার হাতে তুলে দিয়ে বললেন,
2: সবসময় পেন কিন্তু পেন নয়, হ্যাঁ কি বলো?
0: সত্যিই তাই।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন নন্দিনী নাগের লেখা তিস্তার গোয়েন্দা কাহিনী কলম মানে পেন। গল্পের কথক রাজীব, তিস্তার ভূমিকায় অপরূপা, অরুণাভ সেন অর্পণ, সৌরভ অরিজিৎ, ঝুম দেবারতী, শর্মিষ্ঠা মহুয়া ব্যানার্জি, শিল্পী মহুয়া দাস, সবিতা মাসি গোপা, রত্না দেবলীনা, অর্ক অনির্বাণ, শুভদীপ উজ্জ্বল, ঝুমের বয়ফ্রেন্ড আত্রেয়, রজত সমক, তিমির অমরজিৎ, নারায়ণ কল্পলাল ও আয়া সেন্টারের ম্যানেজার রিয়া। গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

0: 107 FM রেইনবোতে গল্প স্বল্প গল্প স্বল্প
1: তাহলে শুনলেন আজকের কাহিনী। এবার কেমন লাগলো? এর একটা গঠনমূলক সমালোচনা 9903659928 নম্বরে SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিন। হ্যাঁ, মানে আজকের গল্পটা আপনার কেমন লাগলো, ভালো লাগলে কেন ভালো লেগেছে, আর যদি ভালোর জায়গায় কোনো কারণে মন্দ টন্দ লেগে থাকে, সে মন্দ লাগার কারণটাও তো একটু বলতে হবে, আর তার পাশে এসে আরেকটা কথা যদি বলে যান সেটা খুব ভালো লাগবে। সেটা হচ্ছে যে মন্দ থেকে ভালোতে, ভালোতে উৎকর্ষের দিকে উত্তরণের রাস্তাটা কী সেটা যদি বলে দেন খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। হ্যাঁ, আর অবশ্যই 9903659928 এই নাম্বারে SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ঠিক আছে, পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। আর এই মুহূর্তে আমরা শুরু করছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনী অনুষ্ঠানে আজ প্রথমে শুনব কাফি ঠুমরি এবং মিস্টার পিলু দাদরা অবন্তী ভট্টাচার্যের পরিবেশনায়।

অবন্তী ভট্টাচার্যের পরিবেশনায় কাফি ঠুমরি এবং মিশ্র পেলু দাতরা। এখন শুনবেন সেতারে রাগ ঝিঞ্ঝটি, শিল্পী সব্যসাচী সরখেলের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন সিতারি রাগ, ঝিঞ্ঝটি, শিল্পী সব্যসাচী সরখেলের পরিবেশনায়। আর এর সঙ্গে শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনি। বন্ধুরা, শুরু করছি হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। আপকে লিয়ে অনুষ্ঠানের প্রথমার্ধে রয়েছি আমি সোহম, দ্বিতীয়ার্ধে রয়েছেন তপারতি গঙ্গোপাধ্যায়। আর আজকে পরপর দুটো গান শুনব, 1996 সালে মুক্তি পাওয়া খামোশি দ্য মিউজিক্যাল থেকে আলকা ইয়াগনিক এবং হরিহরনের কণ্ঠে, এবং তারপরের গানটি শুনব ম্যাচেস ছবি থেকে, সেই একই বছরে।

এ মুক্তি পাওয়া ছবি এ হরিহরণ সুরেশ ওয়াদিকর এবং বিনোদ সেগালের কণ্ঠে, চলুন শুনিনি পরপর দুটি গান আপকে লিয়ে। এতে 107 FM রেনবো অনুষ্ঠান আপনি শুনছেন।

ম্যাচিসে ছবিটি সেই সময়ের পশ্চিম ভারতের আর্থসামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থাকে ব্যবস্থার মধ্যে যে সমস্যাগুলি ছিল তাকেই তুলে ধরেছে এবং তার সঙ্গে অসাধারণ সঙ্গীতকে যুক্ত করেছিল। এই ছবিটি ভারতীয় সিনেমার অবশ্যই একটি মাইলস্টোন হিসেবেই থেকে যাবে। এর পরের গানটি যেটি শুনে নেব, একটা খুব মজার ছবি এবং তার মধ্যে রয়েছে অসাধারণ কিছু গান, কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে সাজন চলে সসুরাল ছবি থেকে। চলুন শুনে নি পরের গানটি।

দারুণ দারুণ দারুণ একটা গান শুনলাম। এবারে পরপর দুটো গান শুনবো। এবার প্রথম গানটি কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে, সেই 1996 সালে মুক্তি পাওয়া অগ্নিসাক্ষী ছবি থেকে। আর দ্বিতীয় গানটি অভিজিৎ এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে দরার ছবি থেকে। আর এই দুটো গান শুনবো। এবার দুটো ছবির মধ্যে একটা আশ্চর্য মিল রয়েছে। এই দুটি ছবির কাহিনী অনেকটা একই রকমই। দুটো ছবি হচ্ছে হলিউডের বিখ্যাত ছবি স্লিপিং উইথ দ্য এনিমি থেকে অনেকটাই অনুপ্রাণিত। আরও অনেক ছবি হয়েছে পরবর্তীকালে এই স্লিপিং উইথ দ্য এনিমি ছবিটির কাহিনীকে অনেকটাই অনুসরণ করে। তাহলে চলুন পরপর দুটি গান শুনে নিই আর আমাদের স্মৃতিকে সতেজ করে তুলি। শুনছেন 107 FM রেনবো, আপকে লিয়ে সোহমের সঙ্গে।

আপকে লিয়ে অনুষ্ঠান এখনও 1 ঘন্টার কাছাকাছি সময় চলবে, কিন্তু আমার সময় শেষ প্রায়, তাই যেতে যেতে সেই সময় 3 দশক আগের একটা সুপারহিট ছবির গান শুনিয়ে দিয়ে বিদায় নিচ্ছি। কিন্তু গানের সফর চলতে থাকবে তপারতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, আমার প্রিয় প্রেজেন্টার, আমাদের প্রিয় প্রেজেন্টার তপারতির সঙ্গে। রাজা হিন্দুস্তানি ছবি থেকে অলকা ইয়াগনিকের কণ্ঠে এই গানটির মাধ্যমেই আমার অর্থ শেষ হলো। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন সকলকে।

মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আপকে লিয়ের দ্বিতীয় পর্বে এক ঘন্টার একটু বেশি সময় পেরিয়েছি আমরা। আমরা প্রথম পর্বে ছিলাম সোহমের সাথে, নাইনটিজের গান শুনছিলাম। দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি তপারতি, এবং একটু পিছিয়ে যাব। আজকে আপনাদের এই পর্বে শোনাব সিক্সটিজের গান। আজকের প্রথম গানটি শুনব মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে, দিল তেরা দিওয়ানা ছায়াছবি থেকে।

上你。এরপরের গান শুনবো পরশ অ্যান্ড ছায়াছবি থেকে, লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের কণ্ঠে, এবং তারপরে তাদের সাথে সমবেত শিল্পীরাও আছেন। তারপরের গান শুনবো গাইড ছায়াছবি থেকে, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

স্টুডিও ঘড়ি বলছে রাত 3:23:24, অর্থাৎ দ্বিতীয়ার্ধের অর্ধেক সময় পেরিয়ে গেছি। সিক্সটিজের গান শুনছি, হিন্দি ছায়াছবির গান আপকে লিয়ে। 107 মেগাহার্জ FM রেনবো আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি তপারতি। এর পরের গান 20 সাল বাদ ছায়াছবি থেকে শুনবো হেমন্ত কুমারের কণ্ঠে, তারপরে তেরে ঘর কে সামনে ছায়াছবি থেকে গান শুনবো মোহাম্মদ রফির কণ্ঠে। পরপর দুটি গান।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: এরপরের গান শুনব আশা ভোসলে এবং শমশাদ বেগমের কণ্ঠে কিসমত ছায়াছবি থেকে।

সময় তো শেষের দিকে, তাই পরপর দুটি গান শুনবো বিদায় নিতে নিতে আর কি। এরপরের গান শুনবো মোহাম্মদ রফির কণ্ঠে কন্যাদান ছায়াছবি থেকে, এবং আজকের আপকে লিয়ে এই পর্বের অর্থাৎ শেষ গানটি শুনবো আজকের লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে তিন দেবিয়া ছায়াছবি থেকে। এই দুটি গানের সাথে সাথে আমি তপারতী আজকের আপকে লিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠানের সঙ্গে আছি, তবে আপকে লিয়ে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, শুনতে থাকুন 107 MHz FM Rainbow।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 MHz FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন সেতার, ললিত রাগে সেতার পরিবেশনায় পণ্ডিত কুশল দাস, তবলায় সন্দীপ ব্যানার্জি, ললিত রাগে সেতার শিল্পী পণ্ডিত কুশল দাস।

প্রভাতিতে এতক্ষণ শুনলেন সেতার শিল্পী পণ্ডিত কুশল দাস, শুনলেন রাগ ললিত। এরপর শুনবেন একক তবলা পরিবেশনায় শিল্পী তাপস পাল, শুনবেন তাল তিন তাল হারমোনিয়মে হিরণময় মিত্র। তিন তালে একক তবলা পরিবেশনায় শিল্পী তাপস পাল।

0: এতক্ষণ শুনলেন একক তবলা পরিবেশনায় শিল্পী তাপস পাল, শুনলেন রাগ তিন তাল। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: স্টুডিও ঘড়ি বলছে ভোর 5:02, পেরিয়ে গেছে অর্থাৎ এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি এই অনুষ্ঠানে 107 MHz FM রেইনবোয়। আপনাদের সঙ্গে আমি তপারতী। আজকে প্রথম শিল্পী অমৃতা দে এবং তন্ময় বিশ্বাসের দ্বৈত কণ্ঠে প্রথম গানটি শুনবো।

পরবর্তী শিল্পী, প্রথমে দ্বৈতকণ্ঠে গান শুনব সুকান্ত চক্রবর্তী এবং অভিজিৎ মজুমদারের, তারপরের শিল্পী সুস্মিতা পাত্র।